0: এর কর্মফল, তার ভালোমন্দ আমলের হিসাব আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি। আর কিয়ামতের দিন আমি তার জন্য একটি আমলনামা বের করব যা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। তোমার আমলনামা পড়ো, আজ তোমার নিজের হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। যে ব্যক্তি সৎপথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎপথে চলে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না, আর কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে আজাব দেই না। আর আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন সেখানকার বিত্তশালী ও প্রভাবশালী লোকদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের নির্দেশ দিয়ে সতর্ক করি, কিন্তু তারা অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত হয়, ফলে তাদের উপর আজাব অবধারিত হয়ে যায় এবং আমি সেই জনপদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় তোষামদের কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ সামাজিক জীব, পারস্পরিক সৌহার্দ্য, সম্মান, ভদ্র আচরণ মানুষের জীবনের অপরিহার্য অংশ। তবে সম্মান প্রদর্শন আর তোষামোদ এক জিনিস নয়। সম্মান হল সত্য ন্যায়ের ভিত্তিতে কাউকে মর্যাদা দেওয়া, আর তোষামোদ হল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাউকে অতিরঞ্জিত প্রশংসা করা, তার ভুলকে সঠিক বলে প্রচার করা এবং সত্যকে গোপন রাখা। বর্তমান সমাজে তোষামোদ একটি নীরব সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবার, সমাজ, রাজনীতি, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, এমনকি ধর্মীয় অঙ্গনের প্রভাব লক্ষ্য করা যায়। তোষামোদ ব্যক্তি ও সমাজকে ধীরে ধীরে সত্য ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে দেয়। তোষামোদ বলতে বোঝায় এমন প্রশংসা যা বাস্তবতার চেয়ে অতিরঞ্জিত, অসত্য বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে করা হয়। অনেক সময় মানুষ ক্ষমতাবান, ধনী কিংবা প্রভাবশালী ব্যক্তির নিকট সুবিধা লাভের আশায় তার অযৌক্তিক কাজেরও প্রশংসা করে। এটিই তোষামোদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এক ব্যক্তিকে অন্যের অতিরিক্ত প্রশংসা করতে দেখে বলেছিলেন, তুমি তোমার সঙ্গীর গর্দান কেটে ফেললে। অর্থাৎ অতিরঞ্জিত প্রশংসা মানুষকে অহংকারী করে তুলতে পারে এবং তার আত্মশুদ্ধির পথ বন্ধ করে দিতে পারে। তোষামোদের প্রথম কুফল সত্য গোপন হয়ে যায়, যেখানে তোষামোদ শুরু হয় সেখানে সত্য কথা বলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় কুফল, তোষামোদ অহংকার সৃষ্টি করে। তোষামোদ মানুষের অন্তরে অহংকার জন্ম দেয়। যখন একজন ব্যক্তি প্রতিনিয়ত নিজের অতিরঞ্জিত প্রশংসা শুনতে থাকে, তখন সে মনে করতে শুরু করে যে সে ভুলের ঊর্ধ্বে। অহংকার এমন একটি রোগ যার কারণে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। তোষামোদের তৃতীয় কুফল, ন্যায় বিচার ধ্বংস করে। তোষামোদকারীরা সাধারণত সত্যের পক্ষে নয়, বরং ক্ষমতার পক্ষে অবস্থান নেয়, ফলে যোগ্য ব্যক্তি বঞ্চিত হয় এবং অযোগ্য ব্যক্তি সুযোগ পায়। এর ফলে সমাজে মেধা, যোগ্যতা ও ন্যায় বিচারের পরিবর্তে চাটকারিতা প্রতিষ্ঠিত হয়। যে সমাজে তোষামোদ মূল্যায়নের মাপকাঠি হয়ে যায়, সে সমাজের উন্নতি থেমে যায়। তোষামোদের চতুর্থ কুফল, তোষামোদ ব্যক্তিত্বকে ধ্বংস করে। তোষামোদকারী ব্যক্তি ধীরে ধীরে নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে, সে সত্য বলার সাহস হারায়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এবং নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করতে অভ্যস্ত হয়ে যায়। একসময় তার চরিত্র দুর্বল হয়ে পড়ে। তোষামোদের পঞ্চম কুফল, তোষামোদ নেতৃত্বকে দুর্বল করে। একজন ভালো নেতা বা দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন সৎ পরামর্শদাতা, কিন্তু যদি তার চারপাশে শুধুই তোষামোদকারী থাকে, তাহলে তিনি বাস্তব অবস্থা জানতে পারবেন না, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ইতিহাস সাক্ষ্য দেয়, বহু রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংগঠন তোষামোদকারীদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তোষামোদের ষষ্ঠ কুফল, তোষামোদ দুর্নীতির অন্যতম সহায়ক শক্তি, কারণ তোষামোদকারীরা সাধারণত অন্যায়ের প্রতিবাদ না করে বরং অন্যায়কে বৈধ প্রমাণ করার চেষ্টা করে। যখন দুর্নীতিবাজ ব্যক্তি প্রশংসা পেতে থাকে, তখন সে তার অপরাধকে অপরাধ মনে করে না, ফলে সমাজে অন্যায় ও দুর্নীতি বৃদ্ধি পায়। তোষামোদের সপ্তম কুফল, তোষামোদ আল্লাহর অসন্তুষ্টির কারণ। আল্লাহ তাআলা সত্যবাদীদের ভালোবাসেন এবং মিথ্যাবাদীদের অপছন্দ করেন। যখন কোনো ব্যক্তি জেনে শুনে কাউকে এমন গুণে গুণান্বিত করে যা তার মধ্যে নেই, তখন সে মিথ্যার আশ্রয় নেয়, আর মিথ্যা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তোষামোদ থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটি বিষয় মেনে চলতে হবে। প্রথমত, সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, কাউকে প্রশংসা করলে বাস্তবতার ভিত্তিতে করতে হবে। তৃতীয়ত, কারো ভুল দেখলে বিনয়ের সঙ্গে সংশোধনের চেষ্টা করতে হবে। চতুর্থত, ব্যক্তিগত স্বার্থের জন্য সত্য গোপন করা যাবে না। পঞ্চমত, নিজের প্রশংসা শুনে আত্মতুষ্ট না হয়ে আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তুষামুদের মতো মন্দ কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল তোষামদের কুফল। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ বিষয় পরমাত্মা দর্শনে বিভিন্ন পন্থা অন্যেতু এবম অজানন্ত শ্রুত্বা অন্যেভ্য উপাসতে তে অপিচ অতিতরন্তি এব মৃত্যুম শ্রুতি পরায়ণা যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযুগাত তৎ বৃদ্ধি ভরত সব। কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন, কেউ জ্ঞানযোগের মাধ্যমে দর্শন করেন, অনেকে আবার এইভাবে পরম পুরুষকে না জানতে পেরে অন্যদের কাছ থেকে তার সম্বন্ধে শ্রবণ করে তার উপাসনা শুরু করেন। প্রামাণিক আচার্যগণের নিকট থেকে নিষ্ঠাপরায়ণ হয়ে শ্রবণ করায় এই প্রবণতার ফলে তারাও জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে সমর্থ হন। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছুর অস্তিত্ব রয়েছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন বলে জানবে। নির্মলচিত্ত মানুষ ধ্যানের মাধ্যমে এবং কিছু পুণ্যাত্মা মানুষ নিষ্কাম কর্মযুগের মাধ্যমে পরমাত্মাকে দর্শন করতে পারেন। সাংখ্য দার্শনিকেরাও বিশ্লেষণের মাধ্যমে ক্রমশ পরমাত্মা উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন, কিন্তু সাধারণ মানুষ এইসব পন্থা অনুসরণ করতে সমর্থ নয়। ভগবান এখানে বলেছেন সকলের জন্য শ্রবণের পন্থা অত্যন্ত উপযোগী। শুদ্ধ ভগবত ভক্তের কাছ থেকে যদি সাধারণ মানুষ শ্রবণ করতে থাকেন তাহলে তিনিও অচিরেই ভগবত ভক্তে পরিণত হবেন, তার মধ্যে পরম তত্ত্বজ্ঞান বিকশিত হবে। এরকম ভক্তের চরণাশ্রয় লাভ অত্যন্ত সৌভাগ্যের বিষয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে হঠযোগ জ্ঞানযোগ সব পরিত্যাগ করে কেবল শুদ্ধ ভগবত ভক্তের সেবক হওয়ার শিক্ষা নিতে হবে। আর সর্বক্ষণ অপাকৃত শব্দতরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে শ্রবণ করতে হবে। এই পন্থায় একজন অতি সাধারণ মানুষও সহজেই জড়বন্ধন হতে মুক্ত হতে পারেন। আমরা স্থাবর ও জঙ্গম যা কিছু দেখছি তা সবই চিৎকণ জীব ও ঝরা প্রকৃতির সমন্বয় মাত্র। ভগবানের ইচ্ছায় উভয়ের সংযোগের ফলে সবকিছু প্রকাশিত হয়েছে। যিনি শুদ্ধ ভক্তসঙ্গের মাধ্যমে জ্ঞান লাভ করেন তিনি যে কোনো জীবদেহ দেহী বা জীবাত্মা এবং জীবের হৃদয়ে বিরাজিত পরমাত্মা এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করেন, তিনিই প্রকৃত দর্শন করেন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী। ওম ইয়ৎক্ষরম পরিবৃষ্টম মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাত জনার্দন। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চল সমূহের নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48, সূর্য অস্ত যাবে 5:54। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90, FM 106 ও FM 102 মেগাহার্টজে।

0: প্রিয়শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান,
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু বেলা 2:20।
0: স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনে শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষার শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: প্রিয় শ্রোতা, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন খুলনা কেন্দ্রের নাটক জাহানারা রাত 10:00। রচনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি।
2: এখন জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভোরের গান, লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ইউনুস আলী, শিল্পী সাবিনা আক্তার রুনা।

0: ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন সাবিনা আক্তার রুনা। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোন পথে আমার বিপদ নয়। এসব কথাগুলো বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: এত কথা কি গো কহিতে জানে। এবারে নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

0: ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন, দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না। আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের, বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3-7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি, প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস, এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে, সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এ ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে, অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে, শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুমঘুম, বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত।

0: যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশুর সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এইসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবক বৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: প্রিয়শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন। তরল এবং অন্যান্য পানীয় বেশি বেশি খেতে দিন।
3: আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, বরং এটি কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ও জৈব সার

0: ব্যবহারে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব। কৃষির উন্নয়ন মানেই দেশের সার্বিক উন্নয়ন। কৃষির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, ভালো ফলনের জন্য ভালো সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানের সার রোগ প্রতিরোধক্ষম, দ্রুত অঙ্কুরোদ্গমন করে এবং অধিক ফলন দিতে সক্ষম। এ পর্যায়ে আমার কৃষি পর্বে শুনবেন একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই কৃষিকাজের সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি নওশিন ফরহান নূর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো আধুনিক চাষাবাদে বোরন সারের গুরুত্ব নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয়, ঢাকা। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বোরন কি, আর আধুনিক চাষাবাদে বোরন সারের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন।
1: বোরন হলো এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের ফুল ও ফল প্রতিস্থাপনের জন্য খুব জরুরি। বোরন সার হলো মাটির মধ্যে ভ্রাম্যমান একটি পুষ্টি উপাদান যা মাটি থেকে সকল ধরনের পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে। আধুনিক চাষাবাদে বোরন সারের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বোরন গাছের কোষ প্রাচীরের শক্তি প্রদান করে এবং কোষ বিভাজন ত্বরান্বিত করে, যা গাছের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য অপরিহার্য। এটি ফুল ও ফলের সঠিক গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। বোরনের অভাবে ফল অপুষ্ট এবং চিটা হতে পারে। বোরন পরাগরেণুর অঙ্কুরোদ্গম এবং পরাগনলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যা সফল পরাগায়ন এবং উন্নত বীজ উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে। বোরন গাছের বিভিন্ন অংশে শর্করার চলাচলকে নিয়ন্ত্রণ করে, যা উদ্ভিদের শক্তি সরবরাহে সহায়ক হয়। উন্নত ফলন ও গুণমান, পর্যাপ্ত বোরন গ্রহণ ফসলের ফলন বাড়ায় এবং পণ্যের সামগ্রিক গুণমান উন্নত করে।
0: আধুনিক চাষাবাদে বোরন সারের অভাব দেখা দিলে কি করতে হয়?
1: আধুনিক চাষাবাদে বোরন সারের অভাব দেখা দিলে বিভিন্ন শস্য ও ফলে যেসব সমস্যা হয় তা হলো, বোরন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কম আসে। বোরনের অভাবে সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায়, ফল আকারে ছোট হয় এবং ফেটে যায়। এছাড়া ফলের যেমন পেঁপে, কাঁঠাল, পেয়ারা আকার বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যায়। গাছে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেওয়ার পরও অনেক সময় কচি পাতা নেতিয়ে পড়া অবস্থায় থাকে। ফুলকপি ও বাঁধাকপির পাতা সজীবতা হারিয়ে ফেলে এবং ফুলকপির কাঠ বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। গাছের কাণ্ডের শীর্ষভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মরে যায়। বোরনের অভাবে মূলা ও বিটের ভিতরের অংশে কালো পচন দেখা যায়। কুমড়া জাতীয় ফসলের কাণ্ড ফেটে যায় এবং সূর্যমুখীর ফুলে চিটে দানা হয়ে থাকে। তেল ও ডাল জাতীয় ফসলের পডে সরিষা বা মসুর বা মটরশুঁটি দানার সংখ্যা কমে যায় এবং দানা অপুষ্ট হয়। এছাড়া বোরনের ঘাটতি বেশি হলে পচনজনিত ক্ষত তৈরি হতে পারে। আখের পাতার শীর্ষভাগে ও কোনায় পুড়ে যাওয়ার মতো অনুসর্গ পরিলক্ষিত হতে পারে। বোরনের ঘাটতি তীব্র হলে গমের শীষে ভুট্টার মোচায় দানা তৈরি না হওয়া এবং ফুলে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হয়ে বন্ধাত্ব দেখা দিতে পারে।
0: বোরনের অভাব যখন হয় তখন আসলে কিভাবে এর প্রতিকার করা যায়?
1: বোরনের অভাব দুভাবে প্রতিকার করা যায়। এক নম্বর হচ্ছে সরাসরি প্রতিকার, আর একটা হচ্ছে মাটি ভিত্তিক প্রতিকার। সরাসরি প্রতিকারে পাতা স্প্রে করা হয় প্রথমে। বোরনের অভাব হলে পাতায় বোরন স্প্রে করা একটি কার্যকরী পদ্ধতি। কৃষি বাতায়ন অনুসারে প্রতি লিটার পানিতে হাফ মিলিগ্রাম লিভারেল বোরন বা 2.5 গ্রাম বোরিক অ্যাসিড মিশিয়ে 7 দিন পরপর 2 বার স্প্রে করতে হবে। মাটি পরীক্ষা করে জৈব পদার্থ সমৃদ্ধ কিনা দেখে নিতে হবে এবং জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য খামারজাত সার প্রয়োগ করতে হবে।
0: আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জন্য বোরন সার ব্যবহারের নিয়মটা একটু বুঝিয়ে বলুন।
1: বোরন সার মাটিতে সরাসরি অথবা পাতা স্প্রে করে ব্যবহার করা যায়। সলুবর বা অন্য বোরন সার সরাসরি মাটিতে ছিটিয়ে প্রয়োগ করা যেতে পারে। বোরন মাটিতে দ্রবীভূত হওয়ার জন্য আর্দ্রতা থাকা প্রয়োজন। ফসলের ধরনের উপর নির্ভর করে মাটিতে সরাসরি প্রয়োগের মাত্রা ভিন্ন হতে পারে। যেমন বড় গাছের জন্য প্রতি গাছে 25-50 গ্রাম হারে প্রয়োগ করা যেতে পারে। বোরন সার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়, এটি গাছের পাতায় দ্রুত শোষিত হয়। সাধারণত প্রতি লিটার পানিতে 1-1.5 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করা হয়। গাছ রোপণের 20-22 দিন পর স্প্রে শুরু করা যেতে পারে এবং 15 দিন অন্তর 2-3 বার স্প্রে করা যেতে পারে। আর এর সুবিধা কি, ফুল বা ফল ঝরে পড়া কমাতে এবং পরাগরেণু সবল রাখতে এ পদ্ধতি কার্যকর।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এ পর্যায়ে শোনাবো একটি কৃষি বিষয়ক গান। শিল্পী মেহেরুন্নেসা সুর করেছেন টিপু সুলতান বাবর।

0: কৃষিজীবী ভাই ও বোনেরা, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গাছ অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বায়ু দূষণ কমায়। এছাড়া গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই পরিবেশ ও জীবনের স্থায়িত্ব নিশ্চিত করতে বৃক্ষরোপণ আমাদের সকলের দায়িত্ব। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানিয়া সুলতানা, সম্পাদনা করেছেন মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, আটই আশ্বিন, এগারোই রবিউল সানি, তেইশে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা অনুষ্ঠিত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানো হল কিলোমিটার প্রতি ১৭ পয়সা, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর। এবং জাপানে এশিয়ান গেমসের উশু ইভেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে তারা মত বিনিময় করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ। বৈঠকে দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী এলিক্স রিডিয়ে ফিল আইম। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজির ৮১তম অধিবেশনে উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেন। অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্ব নেতা ও তাদের জীবন সঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যকার বৈঠকে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। অর্থমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা যেমন তেল গ্যাস সংকট উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে বিশ্বব্যাংকের ভূমিকা কি থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়মিত তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। সারাদেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা সেবা পৌঁছে দিতে একযোগে 40টি জেলায় 1600 চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত গতকাল ঢাকা মেডিকেল কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন ও তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়াল উপায়ে অংশ নেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগের প্রাণ না যায়, সেজন্যই চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যের কোটায় নামানোর চেষ্টা চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়া ওয়েন। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বোত্তভাবে সহায়তা করে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক ধারাবাহিক উন্নয়নে অবদান রাখেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 20 টাকা বাড়লেও বাস ভাড়া কিলোমিটার প্রতি 17 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
3: পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি। বিভিন্ন জিনিস পর্যালোচনা করেই প্রতিষ্ঠিত হয়েছিল যে 1 টাকা বাড়লে 1 পয়সা, তাতে 20 পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে 17 পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 পয়সা বাড়বে হলো 20 টাকা বাড়ার ফলে পার কিলোমিটার, তো সেটাই নির্ধারিত হয়েছে। যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তার রুট পারমিট ক্যান্সেল হবে, তাকে জবাবদিহিতে আনা হবে, ফাইনের ব্যবস্থা থাকবে। আগামীতে
2: প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের সীমিত সম্পদের ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবেলা এবং ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিজেলে বর্তমানে প্রতি লিটারে সরকারের প্রায় 89 টাকা করে লোকসান হচ্ছে, যার ফলে প্রতিদিন কেবল ডিজেল খাতেই প্রায় 109 কোটি টাকা সরকার লোকসান দিচ্ছেন। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
4: বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিণামদর্শী পরিকল্পনা ও বর্তমান দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধি করেছে, যদিও তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এখনও কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভর্তুকি, দেশীয় গ্যাস অনুসন্ধান, ফ্যামিলি কার্ড, হজের বিমান ভাড়া কমানো সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন,
5: জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, কারণ সরকারের তো আসলে কত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না, খুবই ভোলাটাইল আছে। আই এগ্রি যে গত 2-3 দিনে কিছু সামান্য 2-3% কমেছে, এখনো $100 বেশি ক্রুড অয়েলের দাম আছে, কিছুটা কমেছে, কিন্তু এটা আসলে সাস্টেইন করার সম্ভাবনা নেই। এবং আরো যদি কমে, আমি আপনাদেরকে একটা ডেটা দিয়েছি, যে জায়গায় আছে তারপরও অনেক, প্রায় 90 টাকা ভর্তুকি
4: জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার ওপেন মার্কেট সেল, OMS এবং TCB খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি বাড়াচ্ছে।
5: আমরা কি জ্বালানিতে অকল্পনীয় পরিমাণ, বিরাট পরিমাণ ভর্তুকি এর মধ্যে দিচ্ছি না? একটা রাষ্ট্র কি এখন তাহলে একটা দিক ঠিক রাখার জন্য সব খরচ করবে কিনা? ঠিক আছে, আমি জ্বালানিটাকে কমফোর্টেবল রাখবো, আমার সব খরচ এদিকে করবো। ধরুন আমরা মনে করছি আমাদের জন্য খুবই প্রায়োরিটি একটা প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড, যেটা আমরা পারলে আরো বাড়াতে চাই, ভবিষ্যতে পরের অর্থ বছর এটা আরো বাড়বে। এই 41 লাখ তো থাকবে, তার সাথে আরো একই রকম সংখ্যা যুক্ত হবে। একইভাবে আমরা স্বাস্থ্যে খরচ বাড়াতে চাই। এখন আমি যদি যাবতীয় খরচ এদিকে নিয়ে আসি, তাহলে আমার স্বাস্থ্যে যে আমরা প্রায় 2 গুণের বেশি বাজেট দিলাম, আমরা হসপিটালের বেড বাড়াতে চাই, এখন আমরা এদিকটা কমফোর্টেবল রাখলাম, তখন কিন্তু ওইদিকেও প্রশ্ন আসবে। আমি এটা আসলে একটা ব্যালেন্স করার চেষ্টা।
4: এছাড়া ব্রিফিং এ হজের বিমান ভাড়া কমেছে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, 2027 সালের হজের জন্য বিমান ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা 2026 সালের তুলনায় তা 24,830 টাকা কম। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। নিউ ইয়র্কে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে তেহরানের শর্ত পুনর্ব্যক্ত করেন। এ সময় আব্বাস আরাকজি সতর্ক করে বলেন, ইউরোপীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন আগ্রাসন পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এবারে এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। গতকাল মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশের জিন্নাত আক্তার। আজ এই ইভেন্টের সেমিফাইনালে চীনা প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত আক্তার। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাংলাদেশে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 54 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা অনুষ্ঠিত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিলেন রাষ্ট্রপতি। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের প্রাবন্য পর্বে। প্রিয় বন্ধুরা, অন্যান্য সকল ক্ষেত্রের মতো পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে সকল ধরনের সেবা। দেশের মানুষ এখন তাদের দোরগোড়ায় এই সেবাগুলো পাচ্ছেন এবং এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে তাদের পরিবারকে আরো পরিকল্পিত করে গড়ে তুলতে পারছেন। আজকের আয়োজনে আমরা আছি কক্সবাজার জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এখানে কয়েকজন সেবা গ্রহীতার অভিজ্ঞতা আমরা শুনবো, কয়েকজনের সাথে আমরা একটু কথা বলি। আপনার নাম এবং পরিচয়টি শুরুতে জানো?
2: আমার নাম হুমারা বেগম।
1: আপনার বাড়ি কোন এলাকায়?
2: আর বাড়ি আবার কক্সবাজার শহর এখন মরিশা।
1: আজকে আপনি কি সেবা নিতে এসেছেন?
2: এখন মানে 3 মাসে দিছিনি নিতেছি, মানে পদ্ধতি বা নিয়ারে বেলাস।
1: আচ্ছা, নিয়েছেন সেবা?
2: সেবা।
1: এখানে আজকে কি প্রথম আসলেন নাকি আগেও এসেছিলেন?
2: আগে আসছিলাম,
1: আগে
2: পদ্ধতি বা গলা গিলাম, আবার আজই আসি যে মানে ইন্দিছিনি বা গজ্জুম পদ্ধতি বা নিয়ারে বেলাই।
1: কতবার আসলেন?
2: বেশ আমার আজা মানে মারলে আজা দিয়ে আজা।
1: আচ্ছা আচ্ছা, কেমন ওনাদের এখানে সেবার মান?
2: সেবা ভালো আছে।
1: এই যে আপনি পদ্ধতি নিয়েছেন, এইগুলোর জন্য কি আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিতে হয়েছে?
2: না না।
1: আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, পরিবারে কে কে আছেন?
2: পরিবার আছে, মা আছে, ভাই আছে, বাবা আছে, বাচ্চা আছে,
1: তিনটা বাচ্চা আছেন। ওদের বয়স কত বছর?
2: বয়স 22-23।
1: হ্যাঁ,
2: 23।
1: বাচ্চাদের বয়স
2: 3 বছর, আর একটা 7 বছর, আর একটা 3 বছর।
1: আচ্ছা, আপনি তো আর বাচ্চা নিতে চান না, এই জন্য এই পদ্ধতি গ্রহণ করেছেন?
2: না না, বাচ্চা আজ ছোট বাচ্চা।
1: আচ্ছা আচ্ছা, এই যে সন্তান, সন্তানদের নিয়ে আপনার ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন, কি পরিকল্পনা?
2: মানুষের মতো মানুষের বেলায় জানালাই গিয়া করে না, বাচ্চা দিকে পড়াশোনা করি বললাম, মানে আর বাচ্চা।
1: এখানে আমাদের মাঝে এই মুহূর্তে কয়েকজন গর্ভবতী সেবা নিতে এসেছেন, আমরা একটু ওনাদের সাথে কথা বলি। আপনার নামটি একটু জানতে চাই?
2: জমিলা আক্তার।
1: আপনার বাড়ি কোন এলাকায়?
2: বৈদ্যগুনা।
1: এখান থেকে কত দূরে, কতক্ষণ লাগে?
2: আধা ঘন্টার মতো লাগে।
1: আধা ঘন্টার মতো? আচ্ছা, আজকে আপনি কি সেবা নিতে এসেছেন এখানে?
2: আমি চেক আপ করাতে আসছি, তেখানে আলট্রাসাউন্ড দিছে, আলট্রাসাউন্ড করার জন্য বসছি। আর
1: আলট্রাসাউন্ড কি করেছেন নাকি অপেক্ষা করছেন?
2: করি নাই, অপেক্ষা করছি। আর
1: অপেক্ষা করছেন?
2: জি।
1: আচ্ছা, আজকে কি প্রথম আসলেন এখানে?
2: না, এর আগে 2-3 মাস করছি চেক আপ। হ্যাঁ।
1: আচ্ছা, আপনার গর্ভের সন্তানের বয়স কত মাস?
2: 8 মাস চলছে।
1: 8 মাস চলছে?
2: জি।
1: এটা কি প্রথম সন্তান?
2: না, দ্বিতীয় সন্তান।
1: দ্বিতীয় সন্তান?
2: জি।
1: আচ্ছা, এই যে গর্ভের এই সময়টি, এই সময়টিতে আপনাকে অনেক বেশি যত্ন নেওয়া প্রয়োজন আপনার প্রতি, এবং টেক কেয়ার করা প্রয়োজন, খাবার দাবারে একটু পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো কি আপনার পরিবারের লোকজন যারা আছে তারা দেখভাল করছে, সহযোগিতা করছে আপনাকে?
2: হ্যাঁ করছে।
1: করছে না?
2: জি।
1: আর এইখানে আসার পরে আপনি সেবা ঠিকমতো পাচ্ছেন?
2: হ্যাঁ পাচ্ছি।
1: কোনো সমস্যা কি হচ্ছে?
2: না হচ্ছে না।
1: কোনো সমস্যা হচ্ছে?
2: কোনো সমস্যা হচ্ছে না।
1: আচ্ছা, আরেকটি যে সন্তান আছে ওর বয়স কত বছর?
2: 4 বছর।
1: 4 বছর?
2: জি।
1: আচ্ছা, ও ছেলে না মেয়ে?
2: ছেলে।
1: জি, ভালো থাকবেন আপনি।
2: আচ্ছা,
1: আরেকজনের সাথে একটু কথা বলছি, আপনার নাম একটু জানতে চাই?
3: তানজিনা আক্তার।
1: আচ্ছা, আপনার বাড়ি কত দূরে এখান থেকে?
3: এতো 10 মিনিট লাগে।
1: কি এলাকার নাম কি?
3: পাহাড়তলি।
1: আচ্ছা, আপনি আজকে কি সেবা নিতে এসেছেন?
3: আলট্রা দিছে, এগুলো করতে আসছি।
1: আচ্ছা আচ্ছা, আপনার গর্ভের সন্তানের বয়স কত দিন?
3: 5 মাস চলতেছে।
1: 5 মাস চলতেছে?
3: জি।
1: এই সময়টি তো আপনাকে একটু স্পেশাল নজর দেয়া, আপনার খাবার দাবারের বিষয়ে নজর দেয়া প্রয়োজন। আপনার পরিবারের লোকজন কি এই সেবাটুকু আপনাকে করছে, আপনার দিকে খেয়াল রাখছে ঠিকমতো?
3: জি রাখছে।
1: আচ্ছা, এখানে যে আপনি হাসপাতালে এসেছেন, হাসপাতালে এসে কি ঠিকমতো সেবা পাচ্ছেন?
3: জি পাচ্ছি।
1: কোনো সমস্যা কি হচ্ছে?
3: না না, কোনো সমস্যা নেই।
1: আচ্ছা, এই যে আলট্রাসোনোগ্রাম করতে এসেছেন, এখানে কি টাকা দিতে হচ্ছে?
3: না, কোনো টাকা নিচ্ছে না।
1: এই আলট্রাসোনোগ্রাম বাইরে করলে আপনাদের কত টাকা খরচ হয়?
3: 1600 টাকা।
1: এই যে সরকার আপনাদেরকে বিনামূল্যে আলট্রাসোনোগ্রাম করার সুযোগ দিচ্ছে, এটা আপনাদের কতটুকু উপকার হয়েছে বলে মনে করেন?
3: অনেক উপকার হয়েছে।
1: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর একটু জানতে চাই? কত বছর হলো বিয়ে করেছেন?
3: 1 বছর।
1: 1 বছর? এটি কি আপনার প্রথম সন্তান?
3: জি।
1: আচ্ছা, একটু আমাদেরকে বলবেন, দুটি সন্তান নিলে অর্থাৎ পরিবার ছোট রাখলে, পরিকল্পিত রাখলে কি কি সুবিধা হয় আমাদের পরিবারে?
3: টাকা কম খরচ হয়, বাচ্চাকে বেশি খেয়াল করা যায়, এরকম আর কি।
1: অনেক ভালো থাকবেন আপনি।
3: আচ্ছা,
1: আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা, ও সুস্থভাবে পৃথিবীতে আসুক।
3: ধন্যবাদ।
1: প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা কক্সবাজার সদর উপজেলার যে পরিবার পরিকল্পনার অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে আমরা আছি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, এখানকার মেডিকেল অফিসার ক্লিনিক ডক্টর সিরাজম মনিরা আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলি। ডক্টর সিরাজম মনিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে, আপনি কেমন আছেন?
4: ধন্যবাদ, ভালো আছি।
1: এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে এখানে এখানকার মানুষজনকে, সাধারণ মানুষজনকে পরিবার পরিকল্পনার যে সেবাগুলো দিয়ে যাচ্ছেন আপনারা নিরবচ্ছিন্নভাবে, সে সম্পর্কে একটু জানতে চাই।
4: আসলে আমাদের যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র একটি 24/7 একটি প্রতিষ্ঠান, এখানে 24 ঘন্টা প্রসূতি মায়েদের সেবা দেওয়া হয়। এখানে প্রসূতি মায়েদের নর্মাল ডেলিভারি সহ সিজারিয়ান সেকশন দুটাই আমাদের এখানে হয়, এমনকি গর্ভবতী মায়েদের যে অ্যান্টিনেটাল কেয়ার এবং প্রসব পরবর্তী পোস্ট নেটাল কেয়ার, চাইল্ড কেয়ার সবকিছুই আমাদের এখানে হয়, এবং এখানে পরিবার পরিকল্পনার সব ধরনের সেবা এখান থেকে পেশেন্ট পেয়ে যাচ্ছে। খাবার বড়ি থেকে শুরু করে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট পদ্ধতি, যেগুলো সবগুলো মেথডই এখানে প্রদান করা হয়।
1: পরিবার পরিকল্পনা বা পরিকল্পিত পরিবার গঠনের দিকে এখানকার মানুষের আগ্রহ কতটুকু?
4: এখানে আগ্রহ আসলে, এটা যেহেতু এখানকার মানুষ একটু কনজারভেটিভ আমি যেটা লক্ষ্য করেছি, তবে তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আসলে যদি করা যায়, তারা নিতে ইচ্ছুক পরিবার পরিকল্পনা যে সেবাটা, তারা নিতে ইচ্ছুক। তবে এর জন্য আসলে প্রপার কাউন্সেলিং দরকার। আমাদের এখানে একজন কাউন্সিলরও আছেন, যিনি পেশেন্টদেরকে নিয়ে বসেন, কাউন্সেলিং করেন, সব ধরনের সেবা কোনটা কেমন হতে পারে, কোন ধরনের কোনটায় অসুবিধা আছে কি না, কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে, সবকিছুই তাদেরকে বলা হয়। এরপর তারা সেই অনুযায়ী তাদের পছন্দ মতো একটা পদ্ধতি নিয়ে তারা এখান থেকে যান। এবং আমাদের এখানে কাউন্সেলিং এর পরে দেখা গেছে যে অনেক ইম্প্রুভ করেছে আগের থেকে। আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যাচ্ছে প্রসব পরবর্তী একটা পদ্ধতি নিয়ে যাচ্ছেন, বা পেশেন্ট নিজে থেকেই আসছেন এখানে ফ্যামিলি প্ল্যানিং সেবা নিতে।
1: প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে সেবা নিতে আসে?
4: প্রতিদিন এখানে অ্যাভারেজ 100 পেশেন্ট হয়, 90 বা 10 জন হয়তো বা প্লাস মাইনাস হতে পারে পেশেন্ট এএনসি সেবা নেন, এবং বয়স্ক পেশেন্ট আসেন, এবং শিশু রোগীও আছে আমাদের এখানে, তাদেরকে দেখার জন্য ডক্টর আছেন একজন, সব ধরনের সেবাই দেওয়া হয়।
1: অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলা থেকে আগামী পর্বে অন্য কোন উপজেলায় দাঁড়িয়ে যথারীতি আপনাদের সামনে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে বলতে চাই, পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবাগুলো আমরা গ্রহণ করব এবং আমাদের পরিবারকে পরিকল্পিত হিসেবে গঠন করব। সুখের ঠিকানা গ্রন্থরা এবং উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনা ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘর দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন, নিচে বাঁচুন। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM, 106 মেগাহার্স FM, 102 মেগাহার্স FM, 90 মেগাহার্স। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে গিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

সূর্য কিরণে যেখানে সকাল সন্ধ্যা গড়ায়। মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের গাওয়া গানটির পর এবার গিয়েছেন সোমনুর মনির কোনাল। গানের কথাগুলো সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারে গিয়েছেন সুমন রাহাত, গীতিকার ঝর্ণা দাস পুরাকায়স্থ, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

0: সুরমার স্রোত ছুঁয়েছে আমি দাঁড়িয়েছি এসে মগ্নায়। সুবন রাহাতের গাও গানটির সাথে শেষ হল দেশের গানের অনুষ্ঠান। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশীদ।

কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের একজন বিদ্রোহী কবি নন, তিনি আমাদের সঙ্গীত জগতের এক অনন্য রূপকার। প্রেম, ভক্তিমূলক গান, গজল থেকে শুরু করে দেশাত্মবোধক এবং লোকসঙ্গীত, সঙ্গীতের নানা শাখায় তার বিচরণ ছিল বিস্ময়কর। আজকে আমরা কথা বলব কবি নজরুলের এই কালজয়ী গানের শ্রেণী।

0: সম্পর্কে যদি একটু শ্রোতাদেরকে অবহিত করেন।
1: ধন্যবাদ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কাজী নজরুল ইসলাম বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ। যখন রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করছে, তার গান যখন সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে, তখন কাজী নজরুলের প্রথম জীবনে কিন্তু রবীন্দ্রনাথের গান বেশি গাইতেন এবং সমস্ত গান মুখস্থ গাইতেন। এই জন্য তাকে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের হাফেজ বলা হতো। তিনি জানতেন যে রবীন্দ্রনাথের গানের ভিতরে কি আছে, তার গানের ভাব, তার সুর, তার রাগের ব্যবহার, তালের ব্যবহার, এগুলো তিনি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে পেরেছিলেন। তার কারণে কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসার একটা কৌশল পেয়েছিলেন। সে কৌশলটা ছিল রবীন্দ্রনাথের গান কিন্তু ধ্রুপদী ধারার গান, তার সুর, গায়কী, রাগের ব্যবহার সব ধ্রুপদী ধারা। কাজী নজরুল ইসলাম খেয়াল এবং ঠুমরি ধারার অবলম্বন করে নজরুল ইসলাম থেকে বেরিয়ে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রভাব ছিল বাংলা গানে, সেই বাংলা গানের প্রভাব থেকে পরবর্তীতে দ্বিজেন্দ্রনাথ রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন পেরিয়ে আসতে পারেন না, যেটা কাজী নজরুল ইসলাম করতে সক্ষম হয়েছিলেন। তিনি এই ঠুমরি এবং খেয়াল এবং ঠুমরি ধারা অবলম্বন করে নজরুল কিন্তু বাংলা গানের একটা নতুন আলোড়ন, নতুন যোগ্যধারা সৃষ্টি করেছিলেন, নতুন একটা স্বতন্ত্র ধারা, যে ধারা আজও অভেদ্য, কেউ এটা ভেদ করে নতুন কোন ধারা সৃষ্টি করতে পারে না।
0: যুগে যুগে মনে হয় এরকমই হয় যে আমরা যদি একই একটি ধারা অবলম্বন করি তা মানুষ কিন্তু মনে নাও রাখতে পারে। যেরকম রবীন্দ্রনাথের সময় কিন্তু অনেক বিখ্যাত কবিও ছিলেন, সবাইকে কিন্তু মানুষ মনে রাখেনি, কিন্তু নজরুল এমন এবং ভাবে এসেছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ কিন্তু দুজন মানুষকে কবি বলতেন, একটা হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং কাজী নজরুল ইসলাম। এবং অনেকের কবিতা ভালো লাগলে হ্যাঁ বলতেন যে আপনার কবিতা ভালো হয়েছে, কিন্তু এই যে সম্বোধন করা একজন বিশ্বকবি, নিশ্চয়ই তার মধ্যে একটা স্বতন্ত্রতা, স্বতন্ত্র বোধ ছিল। আর নতুন একটা ধারা না নিয়ে আসলে আসলে ইতিহাস হয়তো কাউকে ওইভাবে মনে নাও রাখতে পারে। তো যাই হোক, আমরা আসি যে নজরুলের সকল গান কিভাবে কোন প্রক্রিয়ায় শ্রেণী বিভাজন করা হয়ে থাকে এবং এ যাবৎ কতগুলো শ্রেণী পাওয়া গেছে।
1: সঙ্গীত সাধারণত বাংলা গানের শ্রেণী বিভাগ খুব একটা জটিল বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানগুলোকে কিন্তু বিষয়ভিত্তিক পদ্ধতিতে পর্যায় ভাগ করেছেন। সঙ্গীত কিন্তু বিভাজন করা হয় দুইটা পদ্ধতি, একটা হলো সাংগীতিক পদ্ধতি আর একটা হলো বিষয়ভিত্তিক পদ্ধতি। কাজী নজরুল ইসলামের গান এত অসংখ্য গান, এত বৈচিত্র্যময় গান, এই গানগুলো কিন্তু যে কোনো একটা স্বতন্ত্র পদ্ধতি দিয়ে কিন্তু শ্রেণীবিন্যাস করা সম্ভব নয়। নজরুলের গান শ্রেণীবিন্যাস করতে হলে অবশ্যই সাংগীতিক এবং বিষয়ভিত্তিক দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই হিসাবে যদি সাংগীতিক পদ্ধতি ধরা হয় তাহলে আধুনিক গান ধ্রুপদঙ্গ ধান গান, ধামার, সাদরা, খেয়াল, টপ্পা, ঠুমরি, রাগ প্রধান, গজল, কাজরি, বাউল, কাওয়ালি, ভাবাইয়া, ভাটিয়ালি, ঝুমুর, কীর্তন, পল্লীগীতি, চতুরঙ্গ, লক্ষণকে, এগুলো সব সাংগীতিক পদ্ধতি। তা বিষয়ভিত্তিক আছে লেটো গান, নৃত্য সম্মিলিত গান, অর্কেস্ট্রা সম্মিলিত গান, প্রার্থনা সঙ্গীত, বিদেশি সুরের গান, ঋতু সঙ্গীত, হাসির গান, ব্যঙ্গগীতি, মার সঙ্গীত, মীরার ভজন, ঘুমপাড়ানি গান, ছাদ পেটানোর গান, এগুলো
0: অসংখ্য অসংখ্য
1: এরকম অসংখ্য গান আছে। আমি আমার গবেষণায় এই পর্যন্ত নজরুলের
0: শ্রেণীর গান করতে পারে, তাই না? চুরাশি খুবই
1: আমার গবেষণায় পেয়েছি, এটা সর্বশ্রেষ্ঠ তথ্যটা। আর নজরুলের গানের সবচেয়ে বিষয় বৈচিত্র্য থেকে সাংগীতিক বৈচিত্র্য সবচেয়ে বেশি।
0: কিরকম?
1: কারণ উনি দেখেন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারাগুলো আছে, এই ধ্রুপদ, ধামার, সাদরা, খেয়াল, টপ্পা, ঠুমরি, এই প্রত্যেকটা ধারে তার গান আছে। প্রত্যেকটি ধারার গায়কী, তাল বৈচিত্র্য, সুরের বৈচিত্র্য, সবকিছু কিন্তু স্বতন্ত্র ধারা।
0: এগুলো কিন্তু আসলে অবাক করার মতো না, একজন মানুষ কিভাবে এত এত ধারার মানে প্রবর্তন অথবা এগুলাকে নিজের মধ্যে আত্মস্থ করে সেটাকে আবার শ্রোতাদেরকে পরিবেশন করা কিংবা মানুষকে দেয়া, এটা কঠিন একটা বিষয়। আমার কাছে খুব আধ্যাত্মিক একটা ব্যাপার সেপার মনে হয়।
1: নজরুলের একটা বিষয় আমার খুব বেশি আলোড়ন করে যে নজরুল কিন্তু অনেক সঙ্গীতের প্রচুর বই উনি অধ্যয়ন করেছেন,
0: এবং শুধু বাংলা না তো, তাই না?
1: শুধু বাংলা না,
0: অনেক ধরনের বই তিনি আসলে পড়েছেন।
1: একটা বইয়ের নাম বলবো, মারিফুন নাগমাত একটা বই আছে, সেটা বইটা ছিল উর্দুতে, পরে এটা বাংলায় তর্জমা করে এটা বাংলা একাডেমি প্রকাশ করে। আমি তার নজরুলের গানের এই রাগের বিশ্লেষণ করতে গিয়ে দেখি যে এই মারিফুন নাগমাত থেকে উনি অনেক কিছু তথ্য নিয়েছেন, রাগ রাগিনীর প্রচুর তথ্য কিন্তু ওখান থেকে নিয়েছেন। আমি অবাক হয়ে গেছি, তারপরে আপনি যখন বাংলা শব্দের ব্যবহার দেখেন তার গানের ভিতরে,

0: কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো একটা পৌরাণিক ডিকশনারি আছে, সেই পৌরাণিক ডিকশনারি আমার কাছে মনে হয়েছে নজরুল যেন মুখস্থ ছিল আমার কাছে মনে হয়েছে।
1: এটা অসাধারণ প্রতিভা থাকলে এরকম হয়। আমি আবার একটা তথ্য জানি যে HMB রেকর্ড যখন করতেন তখন কিন্তু প্রচুর ইংলিশ বই, ইংলিশ সুর, ইংলিশ যে মিউজিকের যে বইগুলো উনি অনেক সংগ্রহ করেছেন, প্রচুর কিনেছেন এবং সে তিনি পড়েছেন। আসলে এই যে জানার যে বিষয়টা, আমরা আসলে ঐশ্বরিক কিছু বিষয় থাকে কিন্তু উনি অনেক কিছু আসলে সমৃদ্ধ হয়েছেন, সাধনা করেছেন, জেনেছেন, তার ফলে আসলে এত সমৃদ্ধ হয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথের বিভিন্ন গানকে একটা সময়ের বা কালের মাধ্যমে ভাগ করে গানগুলোকে, তো কাজী নজরুল ইসলামের সঙ্গীত সৃষ্টির যে কাল বা সময়কে আমরা সেটা কিভাবে ভাগ করতে পারি?
0: আমি সাধারণত আমি আমার গবেষণা চারটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হলো 1920 খ্রিস্টাব্দ থেকে 1926 খ্রিস্টাব্দ নভেম্বর পর্যন্ত। এই সময় তিনি জাগরণীমূলক গান, তিনি সেনানিবাস থেকে ফিরে এসে কলকাতায় ফিরে এসে জাগরণীমূলক গান, উদ্দীপনামূলক গান, দেশাত্মবোধক, জাতীয় সঙ্গীত, স্বদেশী ফরমাইশি গান এবং বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনীমূলক গান, এই ধরনের গান রচনা করেছেন। এরপর 1926 সালের ডিসেম্বর থেকে 1928 সালের খ্রিস্টাব্দের জুন পর্যন্ত পারস্যিক গজল অনুসরণে তিনি গজল রচনা করেছেন। তারপর 1928 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দ গ্রামভবন কোম্পানি মঞ্চ এবং চলচ্চিত্র কেন্দ্রে বিভিন্ন শ্রেণীর গান রচনা করেছেন। 1939 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ 9 জুলাই নির্বাক হওয়ার কাল পর্যন্ত তিনি উত্তর ও দক্ষিণ ভারতীয় রাগ রাগে নিয়ে পরীক্ষা নিরীক্ষামূলক এবং বেতার কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানে গান রচনা করেছেন।
1: না, এটা কিন্তু খুব চমৎকার একটা গবেষণা মনে হচ্ছে যে আসলে মানুষ এক এক সময় এক এক ধরনের গানের প্রতি আকৃষ্ট হয়, নিবিষ্ট হয়। আপনি সেই দিক তুলে ধরেছেন যে আসলে কোন সময় কোন গানের প্রতি আবিষ্ট ছিলেন অথবা কোন সৃষ্টিটা তিনি করেছেন। তো আমি যেটা বলছিলাম যে নজরুল সঙ্গীত কিন্তু যখন নজরুলের গান, ওই সময়ের যারা বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তারাই কিন্তু গান করতেন এবং নজরুলের গান কিন্তু তাল ছাড়া কোনো গান নাই, তাই না? প্রত্যেকটা গানে একটা তালের বিভিন্ন শ্রেণী হিসাবে নজরুলের গানে রাগ ও তালের ব্যবহার আছে এবং গায়কী এবং যে গায়কী স্বাতন্ত্র্য, এটা আসলে কিভাবে মিশে আছে?
0: গায়কী স্বাতন্ত্র্যটা আপনার গানের শ্রেণীর উপর নির্ভর করে। যেমন খেয়াল অঙ্গের গান, খেয়াল পর্যায়ের গান, শ্রেণী গান যদি আমি বলি তাহলে গানটার অবয়ব হবে দুইটা, আস্থায় থাকবে একটা, অন্তরা থাকবে একটা, আর আর কোনো সঞ্চারী বা আবহ এগুলো থাকবে না। যেমন খেয়ালের যে অবয়বটা থাকে সেটাই, এখানে খেয়ালের যে গায়কীটা আছে, যেহেতু এটা বাংলা গান, এটা খেয়াল গান না, এটা সম্পূর্ণ বাংলা গান, এই বাংলা গান হিসেবে গাইতে হবে এবং খেয়ালের কিছু সার্বিক বিষয়টা কিন্তু খেয়ালের গায়কীটা এই নজরুলের গানের ভিতরে প্রবেশ করানো হয়নি। জাস্ট একটা আলাপ হবে, ছোট্ট করে একটা আলাপ, তারপর গান শুরু হবে, গানের ভিতরে বিস্তার থাকবে, পরবর্তীতে তান ছাড়গান।
1: আচ্ছা,
0: অল্প বিস্তার, যেটা একদম খেয়াল গায়কী যেভাবে তার গায়কী দিবে সেটা কিন্তু দিতে পারবেন না, এটা লিমিটেশন আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: এই লিমিটের ভিতরে আপনাকে গানটা গাইতে হবে। যেমন আপনার টপ পাঙ্গার গান, টপ পাঙ্গার গায়ের একটা গায়কী আছে, সেই গায়কীটা আপনাকে টপ পাঙ্গার গানে সেইভাবে দিতে হবে, আপনি অন্যভাবে দিলে সেটা টপ্পা হবে না। ঠুমরি অঙ্গের গান, ঠুমরি অঙ্গের গান হলো ঠুমরি অঙ্গের ভাবটা, বাণী ভাবটা কিন্তু স্ত্রৈণ বাচক, মানে স্ত্রীর মনে, নারীর মনে দুঃখ, বেদনা, হতাশা এইগুলো প্রকাশ করা হয়। নজরুল প্রত্যেকটা ঠুমরি গানের ভিতরে, এই গানের ভিতরে দেখ বাণী ভাবের ভিতরে এই জিনিসটা আছে, এটা আমরা অনেকে বুঝতে চাই না, বুঝতে পারিও না, কিন্তু নজরুল কিন্তু সঠিকভাবে রচনা করেছেন গানগুলা।
1: হ্যাঁ, না এখানে বোঝার যে বিষয়টা যে আমরা আসলে একজন অসাধারণ মানুষকে বুঝতে গেলে অসাধারণ হতে হয়, আমরা সাধারণ মানুষ আমরা হয়তো তাকে কতটুকু বুঝতে পারব। তো আমরা এখন বর্তমানে নজরুল সঙ্গীত নিয়ে যেটি বিতর্কও আছে, তো আমরা যেটা বলব যে আদি রেকর্ড, কতগুলো নজরুল সঙ্গীতে আদি রেকর্ডে প্রকাশিত হয়েছে এবং এ যাবৎ আদি রেকর্ড অনুসারে যে প্রমিত বাণী ও সুরে কতগুলো গানের স্বরলিপি প্রকাশ করা হয়েছে, এই বিষয়ে একটু যদি আমাদেরকে অবহিত করেন।
0: আমি আমার গবেষণায় যেটা পেয়েছি, মোট 10টা কোম্পানি থেকে নজরুলের গান রেকর্ড হয়েছে পৃথিবী ওই সময়কালে, নজরুল সমসাময়িক সময়কালে যে এত রেকর্ড পৃথিবীতে আর কারো হয়নি, যেটা বাংলা গানের নজরুলের গানের রেকর্ড হয়েছে।
1: এইটা তো একটা রেকর্ড।
0: আমি রেকর্ড কোম্পানির নামগুলো একটু বলি, হিজ মাস্টার ভয়েস, দি টুইন কোম্পানি, মেগাফোন, কলম্বিয়া, হিন্দুস্তান, সেনোলা, রেগাল, পায়োনিয়ার, ভিওলোফোন ও শাহিনশাহি। এই 10টা কোম্পানি থেকে নজর সর্বমোট 1899টা গান রেকর্ড হয়েছে।
1: ওই সময় তাহলে এতগুলো কোম্পানি ছিল, সেখান থেকে গান রেকর্ড হয়েছে। আমরা তো শুধু HMB নাম শুনি, কলম্বিয়ার নাম শুনি।
0: এই 10টা কোম্পানি থেকে নজরের গান রেকর্ড হয়েছে। 1000 আসনের মধ্যে গানের ভিতরে একটা গান, দুইটা গান, একটা গান 141 বার হয়েছে, দুইবার করা হয়েছে, 18টি গান তিনবার হয়েছে, 5টি গান হলে 4বার হয়েছে। এই ডুপ্লিকেশনগুলো বাদ দিলে মোট গানের সংখ্যা দাঁড়ায় রেকর্ডে 1735টা গান। আমার গবেষণায়
1: দেখেছি, এটা একটা সুন্দর তথ্য আমরা জানতে পারলাম।
0: আর স্বরলিপির কথাটা বলি, স্বরলিপি যাবৎকালে নজরুল ইনস্টিটিউট থেকে সরকারিভাবে সংস্কৃতি ও সমন্ত্রণালয়ে গঠিত স্বরলিপি সত্যায়ন পরিষদের মাধ্যমে এ যাবৎ 58টি খণ্ড প্রকাশ হয়েছে, আর 59 নম্বর খণ্ডটি প্রকাশের প্রক্রিয়াধীন আছে। প্রত্যেকটা স্বরলিপি বইতে 25টা করে গান আছে। এই হিসাবে এ যাবৎ 1450টি গানের স্বরলিপি প্রকাশ হয়েছে।
1: আচ্ছা, সংক্ষেপে যদি আমরা খুব মানে স্পেসিফিক যদি বলতে চাই, সেক্ষেত্রে নজরুলের মোট গানের সংখ্যা কত, রেকর্ডে প্রকাশিত গানের সংখ্যা,
0: আমি
1: বাণী নাটক এবং চলচ্চিত্র প্রকাশিত গানের সংখ্যা,
0: আমি বাণী সহ পেয়েছি 3197টা গান। এ বেশি এখন পাই, কারণ নজরুল গান এখনো আবিষ্কার হচ্ছে।
1: নাটক এবং চলচ্চিত্রের প্রকাশিত গান কতগুলো ছিল?
0: নজরুলের 13টা চলচ্চিত্র, সর্বমোট 52টি গান সংযোজন হয়েছে, আর 26টা রেকর্ড নাটকে গীতি নকশায় 130টি গান প্রকাশ হয়েছে। 234 জন শিল্পী রেকর্ড নজরুলের গান রেকর্ড করেছেন। আর
1: আসলে তার সম্পর্কে অনেক তথ্যই আমরা জানতে পারবো, কিন্তু সময়ের খুবই সীমাবদ্ধতা রয়েছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, নজরুল কেবল একটি নির্দিষ্ট ধারার গীতিকার নন, তার গানের এই বিশাল শ্রেণী বিভাগই প্রমাণ করে তিনি কতটা সর্বজনীন। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের নজরুল সঙ্গীতকে নতুন করে বুঝতে এবং ভালোবাসতে সাহায্য করবে। নজরুলের গানের এমন বৈচিত্র্যময় শ্রেণী বিভাগ, ভক্তিগীতি, প্রেমাস্পদ গীতি থেকে শুরু করে সাম্য ও বিপ্লবের গান আমাদের সঙ্গীত ভাণ্ডারকে কতটা সমৃদ্ধ করেছে তা আমরা আপনার সাবলীল ব্যাখ্যায় বুঝতে পেরেছি এবং সেটা উঠে এসেছে। আপনার মূল্যবান সময় এবং বিশদ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমিও শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করি।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশিদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর ইংরেজিতে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Bitar, broadcasting on the morning of Wednesday, the 8th of Ashid, the 11th of Rabiu Sani, and September the 23rd. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister Tariq Rahman seeks global support for dignified Rohingya repatriation. Prime Minister and World Bank chief discuss ways for expanding partnership of development projects. President stresses job-oriented education system to keep pace with rest of world. No new clinics or diagnostic centers to be approved near government hospitals, says Health Minister. Bus fares raised by 17 paisa per kilometer in line with fuel prices, informs Road Transport and Bridges Minister. United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. Now, on to the details. Prime Minister Tariq Rahman has sought support from the international community to ensure the dignified repatriation of Rohingyas to their homeland. He made the appeal when Julie Bishop, special envoy of the UN Secretary General on Myanmar, paid a courtesy call on him yesterday during his visit to New York to attend the 81st session of the United Nations General Assembly. During the meeting, the Prime Minister stressed the need for international cooperation to ensure the dignified return of Rohingyas and find a sustainable solution to the prolonged crisis. Meanwhile, Prime Minister Tariq Rahman and World Bank Group President Ajay Banga have discussed Bangladesh's development priorities and economic progress during a meeting at the United Nations headquarters on the sidelines of the 81st session of the United Nations General Assembly yesterday. Prime Minister's Assistant Press Secretary K.M. Nazmul Haq, briefing newsmen, said both sides exchanged views on further strengthening the World Bank's cooperation in Bangladesh's development activities and exploring new areas of partnership in the future. Besides, Prime Minister Tariq Rahman also held separate meetings with Bhutanese Prime Minister Dato Shering Tobgay and Maldives Vice President Uz Hussein Mohammed Latif on the sidelines of the 81st session of the United Nations General Assembly yesterday. The leaders discussed ways to further strengthen the existing friendly and cordial relations between Bangladesh and the two countries, as well as issues of mutual interest and regional and international cooperation. Meanwhile, Haitian Prime Minister Alix Didier Fils-Aim held a meeting with Prime Minister Tariq Rahman at the United Nations headquarters yesterday. Finance and Planning Minister Amir Khusru Mahmood Chaudhary has said that Prime Minister Tariq Rahman and World Bank Group President Ajay Banga have discussed ways to expand Bangladesh World Bank cooperation in development projects. He said this yesterday while briefing reporters following the meeting. Amir Khusru Mahmood Chaudhary said the discussions covered Bangladesh's economic situation, enhancing World Bank cooperation in various development projects, and addressing the country's energy challenges. President Mirza Fakhrul Islam Alamgir has stressed the need to prioritize technology, engineering and technical education to equip young people with skills suited to employment opportunities at home and abroad. He said this when a delegation led by Vice Chancellor of Pabna University of Science and Technology, Professor Abul Hasnat Muhammad Shamim, paid a courtesy call on him at Bangabhavan yesterday. During the meeting, the Vice Chancellor apprised the President of the university's overall activities. The President said the quality of education must be improved in line with the rapidly changing world, and students of the country must move forward. This is Bangladesh Betar giving you the news. Health and Family Welfare Minister Shardar Mohammed Shakawat Hussain has said no new private clinic or diagnostic center will be approved in the vicinity of government hospitals. He said this to newsmen after inspecting the Gajaria Upazala Health Complex in Munshiganj yesterday. The Health and Family Welfare Minister said The operations of existing approved facilities will also be regularly monitored. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam has said the government decided to raise bus fare by 17 paisa per kilometre despite a 20 taka per litre hike in fuel prices. He said this while speaking to newsmen at his office at the Secretariat yesterday. The minister said the fares were determined in consultation with transport owners, taking the realities of the transport sector into account. He said strict action would be taken to stop charging additional fare above the fixed rate. The United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. The deal was signed on the sidelines of the United Nations General Assembly in New York. It will allow the United States to expand its military presence in Greenland, an autonomous and resource-rich territory under Danish sovereignty. U.S. President Donald Trump says American and Iranian officials held a very good meeting at the United Nations. Iranian state media says Foreign Minister Abbas Araghchi also met U.S. Special Envoy Steve Witkoff, reinstating Tehran's conditions for reopening the Strait of Hormuz. Araghchi warned that European countries hosting U.S. military bases could be complicit in aggression. Meanwhile, Iranian media reported an explosion near Qoshem Island in the Strait of Hormuz. The cause is not yet clear. Iran's military dismissed Trump's threats against Iran as domestic propaganda. Trump told the UN General Assembly he was considering whether to annihilate the Islamic Republic. Dhaka Meteorological Office says the depression over West Central Bay and adjoining Northwest Bay moved northwestwards and intensified into a deep depression over the same area at 9 p.m. yesterday, about 875 kilometers southwest of Chattogram, 850 kilometers southwest of Cox's Bazar, 695 kilometers southwest of Mongla, and 720 kilometers southwest of Paira. It is likely to move west-northwestwards further and cross North Andhra Pradesh, South Orissa coasts of India by midnight tonight. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 km of the deep depression center is about 50 km per hour, rising to 60 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman seeks global support for dignified Rohingya repatriation. Prime Minister and World Bank Chief discuss ways for expanding partnership of development projects. President stresses job-oriented education system to keep pace with rest of world. No new clinics or diagnostic centres to be approved near government hospitals, says Health Minister. Bus fares raised by 17 paisa per kilometre in line with fuel prices, informs the Road Transport and Bridges Minister. United States, Denmark and Greenland have signed a new agreement on military cooperation in the Arctic. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি। ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: সিরাজুল ইসলামের কথা ও সুরে এতক্ষণ দুখানি পল্লীগীতি শুনলেন জহির আলিমের কণ্ঠে।
1: তীব্র জ্বর এবং শরীরে প্রচণ্ড ব্যথা ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ। প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেই স্থান সবসময় পরিষ্কার রাখা জরুরি। একই সাথে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

0: গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পর শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শুভ সকাল বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর, কিংবদন্তী গীতিকার আবুহিনা মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকী। 1989 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 53 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাওয়া এই বহুমাত্রিক প্রতিভাকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

0: ১৯৩৬ সালের ১৩ মার্চ পাবনা জেলার উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন আবু হিরাম মোস্তফা কামাল। ছোটবেলা থেকেই সাহিত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কনের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
1: শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও তাঁর কর্মজীবন ছিল বহুমাত্রিক। পাবনা এডওয়ার্ড কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি হাজী মোহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং ১৯৮৬ সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
0: বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে ছিল জীবনী গ্রন্থমালা প্রবর্তন। তাঁর নেতৃত্বে মাত্র তিন বছরে শতাধিক জীবনী গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নানা অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত উপস্থাপক, আলোচক ও পরিকল্পক।
1: তবে আবু হিনা মোস্তফা কামালের সবচেয়ে উজ্জ্বল পরিচয়গুলির একটি, তিনি ছিলেন একজন কবি ও গীতিকার। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ এবং আক্রান্ত গজল। তাঁর কবিতায় যেমন প্রেম, প্রকৃতি ও স্বদেশ চেতনা উঠে এসেছে, তেমনি গানে ফুটে উঠেছে মানব প্রেম, আবেগ ও অন্তরঙ্গ অনুভূতি।
0: তুমি যে আমার কবিতা, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে সেই চম্পা নদীর তীরে, নদীর মাঝি বলে অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা এবং এই বাংলার হিজল তমালে, তাঁর লেখা জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুর পর প্রকাশিত আমি সাগরের নীলে গানের সংকলনে সদুয়েক গান স্থান পেয়েছে।

0: সাহিত্য ও সঙ্গীতে অবদানের জন্য তিনি পেয়েছেন আলাউল সাহিত্য পুরস্কার, শরীদ সাহিত্য স্বর্ণপদক, একুশে পদক সহ বিভিন্ন সম্মাননা। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তাঁর অসংখ্য শিক্ষার্থী পরবর্তী সময়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
1: ১৯৮৯ সালে ২৩শে সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আবু হেনা মোস্তফা কামাল। ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর চলে যাওয়ার পর পেরিয়ে গেছে বহু বছর, কিন্তু তাঁর কবিতা, গান, সাহিত্যচিন্তা আর অনন্য উপস্থাপনার স্মৃতি আজও বাংলা ভাষা ও সংস্কৃতির অঙ্গনে উজ্জ্বল।
0: সৃষ্টিশীলতার নানা শাখায় নিজের স্বতন্ত্র স্বাক্ষর রেখে যাওয়া এই গুণী মানুষটির মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর সৃষ্টি ও কর্ম বাংলা সাহিত্য ও সঙ্গীতের ভুবনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
1: আবু হেনা মোস্তফা কামালের কবিতায় আমাদের দেশ যেন উঠে আসে এক অপূর্ব ছবির মতো। কবির সেই আহ্বান আপনাদের সবার জন্য, এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান।
0: এই দুটি লাইনে কবি যেন শুধু দেশের সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানাননি, বরং আমাদের চেনা বাংলাদেশকে নতুন করে দেখার কথাও বলেছেন, যে দেশ তার প্রকৃতি, মাটি, মানুষ আর ভালোবাসার অসংখ্য গল্প নিয়ে আমাদের সামনে প্রতিদিনই উপস্থিত হয়। নিজের দেশকে নতুন করে দেখা মানে নিজের শেকড়কেও নতুন করে অনুভব করা।
1: তাই কবির এই আহ্বান আমাদের মনে করিয়ে দেয়, দেশকে ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রতি আমাদের দায়িত্ব। নিজের জায়গা থেকে দেশ ও মানুষের জন্য ভালো কিছু করার মধ্য দিয়েই সেই ভালোবাসার প্রকাশ ঘটতে পারে।
0: এই দেশ, এই মাটি, এই মানুষ আমাদেরই। আসুন নিজের দেশকে ভালোবাসি এবং দেশের প্রতি দায়িত্ব পালনে সচেতন হই। বন্ধুরা, দেশকে ভালোবাসার এই সুন্দর অনুভূতি হৃদয়ে ধারণ করে শুরু করছি আজকের দর্পণ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই দিনে, তারপর বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন।
1: এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ, আর সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি আধুনিক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: বন্ধুরা, ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এর পাতায় পাতায় ছড়িয়ে আছে মানুষের চিন্তা, চেতনা আর এগিয়ে চলার প্রেরণা। প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস আমাদের জানায় কোথা থেকে এসেছি আর কোন পথ ধরে এগিয়ে চলেছি।
1: আর তাই প্রতিটি দিনই যেন ইতিহাসের পাতায় নতুন কোন অধ্যায়। এই দিনে পৃথিবীর নানা প্রান্তে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা, জন্মেছেন ও প্রয়াত হয়েছেন জ্ঞানী ও গুণী বহু মানুষ। সেই সব স্মরণীয় ঘটনা ও ব্যক্তিত্বকে নিয়ে আমাদের প্রথম আয়োজন এই দিনে। পর্বটি উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই দিনে পর্ব শুরু করতে চাই 1846 সালের কথা দিয়ে। নেপচুন, যা কিনা সোলার সিস্টেমের অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল 1846 সালের আজকের এই দিনে। 1932 সালের আজকের এই দিনে সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদ দেশটির বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1949 সালের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণের ঘোষণা দেয় এবং 1965 সালের আজকের এই দিনে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটে। সুপ্রিয় শ্রোতা, ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ এ পর্যন্তই। এ পর্যায়ে জানিয়ে দেব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1847 সালে 23 সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক। 1897 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ওয়াল্টার পিজিয়ান, মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। 1907 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অজিত কুমার দত্ত, বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। 1940 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মিশেল ট্রেমার, ব্রাজিলীয় আইনজীবী, কবি এবং রাজনীতিবিদ। 1956 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন পাওলো রসি, ইতালিয়ান ফুটবলার। ঠিক এক বছর পর অর্থাৎ 1972 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যালিস্টেয়ার ক্যাম্বেল, জিম্বাবুয়ের জাতীয় দলের ক্রিকেটার ছিলেন তিনি। 1978 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যান্থনি ম্যাকিয়ে, আমেরিকান অভিনেতা। এবং 1996 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লি হাই, দক্ষিণ কোরিয়ার গায়ক। সুপ্রিয় শ্রোতা, আজ 23 সেপ্টেম্বর, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন তাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাব আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1882 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক ভোলার, জার্মান রসায়নবিদ। 1910 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন প্রমথনাথ মিত্র, তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী। 1970 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বোরভিল, ফরাসি অভিনেতা এবং গায়ক। 1973 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন পাবলো নেরুদা, তিনি সাহিত্যে নোবেলজয়ী, চিলির কবি এবং রাজনীতিবিদ। 1981 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন অফেলিয়া হুপার, পানামানীয় প্রমিলা সমাজবিজ্ঞানীর কবি, অধ্যাপক, গবেষক, নাগরিক অধিকার আন্দোলন কর্মী ছিলেন তিনি। 1987 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন বব ফসে, মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। 2013 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন পল কুন, জার্মান গায়ক ও পিয়ানোবাদক। এবং 2022 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস ফ্লেচার, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ছিলেন তিনি। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব।
1: আর বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দর্পণে আপনার মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা কাগজে কলমে লিখে জানাতে পারেন আমাদের কাছে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করার ঠিকানা হচ্ছে ialapanbibidhaka@gmail.com। এবারে আপনাদের জন্য আমাদের নিবেদন, প্রিয় মানুষ, প্রিয়জন, পর্বটি উপস্থাপনায় আছেন তানিয়া সুলতানা।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত আপনাদের সকলের প্রিয় আয়োজন প্রিয় মানুষ প্রিয়জনে। আজকের অতিথি এমন একজন গুণী মানুষ, শিল্পী, যিনি তার সুরেলা কণ্ঠ, শুদ্ধ পরিবেশনা এবং আজীবন সাধনার মধ্য দিয়ে নজরুল সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
3: ধন্যবাদ তানিয়া,
2: কেমন আছেন?
3: ভালো আছি।
2: আজকে আপনার সাথে আমরা কিছুটা সময় আড্ডা দিব, সেই সঙ্গে আপনার সুরেলা কণ্ঠে কয়েকটি গানও শোনার চেষ্টা করব।
3: খুব ভালো লাগছে।
2: শুরুতে জানতে চাইব, আপনার শৈশবে বেড়ে ওঠা কোথায়?
3: আমাদের দাদা নানা সবার দেশ বগুড়া। তৎকালীন বগুড়ার মহকুমা ছিল জয়পুরহাট, যেটা এখন জেলা। আমাদের বাড়ি ওখানে, জন্ম হয়েছে আমার বগুড়া জেলায়। আব্বার চাকরির সুবাদে ওখানে থাকা, তো ওখানে আমার বড় হওয়া আর কি।
2: সঙ্গীতে পথচলাটা শুরু কবে থেকে?
3: আমার মনে পড়ে, আমি ছোট্টবেলায় আব্বা গান করতেন, আমার ওস্তাজি গান করতেন, আমার ওস্তাজি হাবিবুর রহমান।
2: যতদূর জানি আপনার পিতা সৈয়দ ফরিদউদ্দিন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন।
3: ডাক্তার সৈয়দ ফরিদউদ্দিন আব্বার নামটা, তিনি গানও করতেন, তারপরে ক্লাবে নাটক করতেন, সব করতেন, এইদিকে কালচারের সঙ্গে ছিলেন। যার জন্য আমার ছোটবেলায় ওটার জন্য ইন্টারেস্ট করানো হয়েছে যে গান করো।
2: যদি সঙ্গীতে না আসতেন কোন পেশায় যেতেন?
3: সঙ্গীতে হতো, কারণ আমি চিনেছি ওইটাই আর কি। আমি আর কোনো কিছু বলতে পারবো না আসলে।
2: আমরা জানি যে আপনি আধুনিক গান করেছেন, ছায়াছবি তো গান করেছেন, কিন্তু তারপরও সবকিছু ছাপিয়ে গেছে নজরুল সঙ্গীত।
3: এটা প্রেশার ছিল আমার আব্বা এবং ওস্তাদজি, তাদের প্রেশারটাই ছিল তুমি নজরুলের গান করো। তখন বুঝি না, কিন্তু আমার মনে পড়ে একদিন আব্বাকে বললাম যে আপনি তো রবীন্দ্রসঙ্গীত করেন, তো আমি রবীন্দ্রসঙ্গীত করবো না? তুই রবীন্দ্রসঙ্গীত করবি কেন? বলছে নজরুলের গানের জন্য যা দরকার সেটা তোর গলায় আছে। তখন তুমি বুঝি না, গাইডেন্সটা কিন্তু আমাকে দেওয়া হচ্ছে এভাবে করে। তো ওটা বলার পর থেকে তো ঠিক আছে, বাপের কথা তো শুনতেই হবে। সেভেনে উঠলাম, তখন দেখি আমার ভালো লাগছে নজরুল গান করতে। কিছু কিছু ইসলামী গান ছিল, সব করতাম, তারপরে যত রকম গান, এই যে ভেরিয়েশন গুলো চিনতে চিনতে চিনতে চিনতে আমার মনের সঙ্গে আমার গলার সঙ্গে ভালো একটা অ্যাফিলিয়েশন হলো। তখন আমি নজরুলের গান ভালোবেসে ফেললাম।
2: এবং আপনার বাবা যথার্থই বলেছিলেন আপনাকে?
3: ওইটা আমি চিন্তা করি যে আমি তখন বুঝি না, তো আব্বার আমার উপর প্রেশার ছিল তো নজরুল গানই করবে, সেটা তো আব্বাই বুঝেছিলেন আমাকে, তো নজরুল গান হবে। হ্যাঁ,
2: প্রথম আপু কবে আপনি বাংলাদেশ বেতারে আর বাংলাদেশ টেলিভিশনে গান করেন, মনে আছে?
3: হ্যাঁ মনে আছে। আমি অনেক বড় হয়ে রেডিওতে গান করতে আসলাম, আমার ভাবলে ভালো লাগে। ট্যালেন্ট হান্টিং একটা প্রজেক্ট আছে রেডিওতে, সেই প্রজেক্টে ছিলেন খুব নাম করা আরডি ইব্রাহিম আকন সাহেব।
2: আচ্ছা আচ্ছা।
3: উনি ছিলেন ওই টিম লিডার 75 সালে ডিসেম্বর দিকে, তখন আমার বিয়ে হয়েছে মাত্র, আমার শ্বশুর বাড়ি রংপুরে। তো ওনারা খোঁজ রেখেছিলেন যে আমি রংপুরে কখন যাচ্ছি। বাসায় একদিন রেডি থেকে এক ভদ্রলোক এসেছেন কন্ট্রাক্ট নিয়ে, প্রথম যে আমাকে ওনারা এত বড় করে অনার করেছেন মানে ভাবতে পারি না, বলছে আপনি এটা সাইন করেন ভাবি। তারপর আমি সাইন করবো কেন? বলছে আপনি তো রেডিও প্রোগ্রাম করবেন, গান করবেন। আমি সব রেডিও আর্টিস্ট না, তো বলছি আপনি যে ওই যে অডিশনটা হলো যে আমরা প্রোগ্রাম গান শুনতে গেলাম যে ওটা তো আপনি পাশ করেছেন। ও আচ্ছা আচ্ছা। তো এটা আমার আত্মার জন্য একটা বিশাল ব্যাপার যে আমি কিভাবে রেডিওতে ঢুকলাম।
2: প্রথম কোন গানটি করেছিলেন মনে আছে?
3: হ্যাঁ
2: দুলেন শুনবো।
3: প্রথম গান যেটা আমার অনার হয়েছিল ওটা ছিল কে গো আমার সাঁঝ গগনে

0: বাহ, তারপর বাংলাদেশ টেলিভিশনে কবে যুক্ত হলেন?
1: তারপরের বছরই।
0: যদি একটি নজরুল সঙ্গীতেরই দুই লাইন শুনতে চাই,
1: বাংলাদেশ টেলিভিশনের প্রথম যে গান করেছিলাম ওটা ছিল যে, যোছনা করেছে আড়ি, এটা ছিল প্রথম গান।
0: টেলিভিশনের প্রসঙ্গ যখন আসলো তখন আরেকটি কথা বলতেই হয়, আপনি হচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন শিল্পী। আপনি টেলিভিশনে নাটকও করেছেন খালেদ খানের বিপরীতে, আমি যদি ভুল

0: লিখতে গেলে অনেক সময় দিতে হয়। তো
1: আপু, পুরোনো দিনের অনেক গানও আপনার কণ্ঠে আমরা শুনেছি যেগুলো ভীষণ জনপ্রিয় হয়েছে, যেমন আমি একটি কথা বলতেই চাই, আমি বনফুল।
0: আমি বনফুলটা তো পুরোনো দিনের গান বটেই, ওটা সুর কমল দাশগুপ্ত করেছেন আর লিখেছিলেন শৈলেন রায়।
1: হ্যাঁ,
0: কানন দেবীর গাওয়া ছিল গানটা।
1: আচ্ছা আচ্ছা,
0: ছবির নাম ছিল শেষ উত্তর। হ্যাঁ
1: হ্যাঁ।

0: ফুল গো।
1: বাহ চমৎকার। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই আপু, পরিবারে কে কে আছে?
0: পরিবারে আছেন আমার দুই মেয়ে এক ছেলে।
1: তারা কেউ কি গানে এসেছে?
0: ওরা সবাই গান করে, কিন্তু আমার মতন এরকম মানে পাগলাটে না বোধ হয় মনে হয়। আমার বড় মেয়ের বাচ্চা একটা নাতনি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমিনা, ওরা ক্যানাডা থাকে। তারপরে ছোট মেয়ে তৃতীয়া, সেও ক্যানাডা থাকে। আর ছেলে আমার সঙ্গে থাকে, ছেলে একটা বাচ্চা আছে, দুরন্ত বাচ্চা, ওর নাম জাভিয়ান। ওকে নিয়ে আমার সব দিন রাত ওকে নিয়ে কাটে, আল্লাহর রহমে।
1: দীর্ঘ সঙ্গীত জীবনে অনেক চড়াই উৎরাই প্রতিটি শিল্পীরই থাকে, আপনার ক্ষেত্রে কি তেমন কোনো প্রতিবন্ধকতা ছিল?
0: প্রতিবন্ধকতা তো থাকবেই, জীবনে প্রতিবন্ধকতা ছাড়া তো কোনো জীবন হয় না। তো বাইরে কাজ করতে গেলে অনেক রকমের জিনিস দেখা হয়, এক্সপিরিয়েন্স হয়, বাধা থাকলে ওটাকে উত্তরণের জন্য মানুষ চেষ্টা করে,
1: এটা
0: তো জীবনের গতি।
1: এই প্রজন্মের কেউ যদি ফাতেমাতুজ্জোহরাকে দেখে একজন নজরুল সঙ্গীত শিল্পী হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
0: পরামর্শ হচ্ছে একটাই, বাপের কাছে মার খেতে হবে। আমি মার যে খেয়েছি গান প্র্যাকটিস করতে না বসার জন্য। আমাকে তো অন্য কোনো দিকে তাকাতে দেওয়া হয়নি, তুই প্র্যাকটিস করছিস না কেন, সকালে কেন প্র্যাকটিস করে বসলি না, এটা তো আমার জন্য বিশাল ব্যাপার আর কি। কেন সকালে প্র্যাকটিসটা করলাম না, কেন তানপুরে নিয়ে শুরে বসে থাকলাম না, কেন
1: এটা নিয়মিত চর্চা করতে হবে, রেওয়াজ করতে হবে,
0: এবং শব্দ উচ্চারণ সবকিছু ঠিক করতে হবে, এবং গানের সুর তাল সবকিছু, মানে আমাকে পড়াশোনার থেকেও বেশি চাপ দেওয়া গানের জন্য। অথচ আমাকে রেডিওতে টেলিভিশনে কোথাও যেতে দেওয়া হচ্ছে না, আব্বা আমার কথা না না না এখন যাবে না, এখন সে যোগ্যতা হয়নি, আরো ভালো করে শেখো তারপর যাবে। ভালো করে শিখতে শিখতে তো বিয়ে হয়ে গেল, তখন ওইভাবে চলে গেলাম, ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামে চলে গেলাম।
1: তাহলে আপনি তো বাবার সংসার এবং শ্বশুর বাড়ির সংসার দুই জায়গা থেকে সমান পরিমাণ সমর্থন পেয়েছেন।
0: আমার হাজবেন্ড যিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন, তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার হলে মানে মনোজনা হলে চ্যাম্পিয়ন হলাম সে বছর। সেই বছর আমি রাজশাহী সেন্ট্রালি রাকসুরতে চ্যাম্পিয়ন হলাম, পছন্দ করলেন আমাকে আমার হাজবেন্ড। আমাকে পছন্দ করার কারণ হচ্ছে সে ছায়ানটের ছাত্র ছিল, ছায়ানটের একেবারে সেকেন্ড ব্যাচের ছাত্র ছিল, সঞ্জিদা আপা এবং ওয়াহিদুল হক ভাইয়ের খুবই ক্লোজ মানুষ ছিল। তারপরে সে ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তে গেল, তখন সে আমার গান শুনে ভাবলো যে আমি তো একটা গান পছন্দ করি। সে রবীন্দ্রসঙ্গীতের ছাত্র ছিল, আব্বার মতো, হ্যাঁ, বললো যে আমি তো গানের মানুষই চাই। তো আমি যখন চ্যাম্পিয়ন হলাম, ফলাফল দেখে সে বললো যে মেটাকে মেটাকে, তো সরাসরি আমার বাবা মার কাছে সে প্রস্তাব দিল বাড়িতে গিয়ে, বিয়ে হলো। তো আমার বিয়ের পর থেকে তার পরবর্তী জীবনের যে গানের জন্য আমার চলা অনেক রকম পথ পার হতে হলো আর কি, এটার সমস্ত উদ্যোক্তাই ছিল সে। আমি হয়তো রান্না করতে পারিনি কোনো বেলা, হয়তো ছোট বাচ্চা, টগর তুমি আমার ডাক্তার, টগর টগর রেকর্ডিংটা করে আসো যাও, অন্য কেউ হয়তো বলতে না তুমি রেকর্ডিং বন্ধ করে দাও, বাচ্চার জ্বর গায়ে, আমি দেখতেছি তুমি চট করে রেকর্ডিং করে আসো। রেডিও হলো, ঝড় বৃষ্টির মধ্যে রেডিওতে এখানে আমাকে কতবার
1: নামিয়ে নিয়ে গেছে,
0: এখন তো সে তার পৃথিবীতে নাই। তো আমার এই গানের জীবন অর্ধেক জীবন যদি বলি বাপের বাড়িতে, আর বাকি অর্ধেক জীবন তার সংসারে,
1: এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই সৌভাগ্যবতী,
0: আমি তো অবশ্যই বলবো এটা।
1: আপু আপনি নজরুলের পাশাপাশি কিন্তু অনেক আধুনিক গানও করেছেন যেগুলো বেশ শ্রোতানন্দিত, আমরা কি এ পর্যায়ে আধুনিক গানের দুটি লাইন শুনবো?
0: টেলিভিশনে একটা গান খুব পছন্দ করলেন, কেন আমি জানি না, এটা হাবিবুর রহমান ভাই।

0: সময় আপনাকে উপস্থাপন করা সম্ভব নয়, আমরা কিছুটা চেষ্টা করেছি। সবশেষে আমাদের প্রিয় মানুষ প্রিয়জনের শ্রোতাদের জন্য আপনার কি বলার আছে?
1: শ্রোতাদেরকে যেটা আমি জানাতে চাই যে আপনাদের জায়গায় কিন্তু আমিও একজন শ্রোতা। তো সেই শ্রোতা হিসেবে এই যে রেডিও শোনার একটা ব্যাপার, একটা ভালো লাগা, একটা ভালোবাসা। ছোট্টবেলায় আমি কোনো গান শুনলে ওর মিউজিকটা বাজতেই আমি বলতাম এটা এই গান সব সময়। আমি এত বেশি সিরিয়াস একজন শ্রোতা ছিলাম। আপনারা রেডিওর খুব সিরিয়াস লিসনার হবেন এটা আমি চাই আর কি, আর গান শুনবেন সবার জন্য আমার শুভকামনা থাকছে।
0: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন।
2: শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন।
3: প্রিয় শ্রোতা, এবার আমাদের দেশের নানান উৎসবের রং, লোকজ ঐতিহ্য আর মানুষের আনন্দ বেদনার নানা গল্প নিয়ে আয়োজন উৎসবে বাংলাদেশ। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
4: সুপ্রিয় শ্রোতা, বছর দশেক আগে একটা গান নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মুখে মুখে ফিরত। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার ছাড়ে না। দলছুট ব্যান্ডের কণ্ঠে কবি কামরুজ্জামান কামুর লেখা গানটি আজও আমাদের মনের ভেতর গুনগুন করে বেজে ওঠে নিজের অজান্তেই। বিশেষ করে গ্রাম বাংলার জনপদে বেড়ে ওঠা মানুষকে তো বটেই, যারা শহরের চার দেয়ালের মধ্যে বন্দী জীবন যাপন করেন তারাও এ ধরনের গান গেয়েছেন মনে মনে। বায়োস্কোপ একসময় সাধারণ মানুষের কৌতূহল আর বিস্ময়ের একটা উপকরণ ছিল। আসলে আধুনিক সিনেমার প্রারম্ভিক সংস্করণ হচ্ছে বায়োস্কোপ। বায়োস্কোপকে সাধারণত গ্রাম বাংলার সিনেমা বলা হয়। বায়োস্কোপের শাব্দিক অর্থ হচ্ছে চলচ্চিত্র বা ছায়াচিত্র। সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টি ছিল বায়োস্কোপের স্বর্ণযুগ। বায়োস্কোপ হলো একটি প্রাক সিনেমা যুগের ঐতিহ্যবাহী বিনোদন যন্ত্র, যা বাক্সের লেন্সের মধ্য দিয়ে দর্শককে স্থির চিত্রে দ্রুত পরিবর্তনের মাধ্যমে চলমান দৃশ্য বা ছোট চলচ্চিত্র দেখানো হয়। বলা যায় বায়োস্কোপ হলো একটি মুভি প্রজেক্টর, যা 1895 সালে জার্মান উদ্ভাবক এবং চলচ্চিত্র নির্মাতা ম্যাক্স স্কলাদানেস্কি এবং তার ভাই এমিল স্কলাদানেস্কি তৈরি করেছিল। এর গঠন পদ্ধতি সিনেমার মতো জটিল না। এটা একটা বাক্স বিশেষ, যার ভিতর লেন্স এবং আলোর উৎস থাকে। অপারেটর হাতল ঘুরিয়ে দ্রুত ছবি পরিবর্তন করেন, যা লেন্স দিয়ে দেখলে মনে হয় ছবিগুলো নড়াচড়া করছে। ছোট্ট সেই চারকোনা বাক্সের তিন দিকে চারটি, ছয়টি অথবা আটটি ছোট ছোট গোল জানালা থাকে, যা থাকে আতসী কাচে ঢাকা। দর্শক এই কাচের ভেতর চোখ রেখেই দেখতে পারেন বায়োস্কোপের ছবি। ভেতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখায় এবং নিকটবর্তী মনে হয়। মেলা বা গ্রামগঞ্জে বায়োস্কোপগুলো বক্সের লেন্স দিয়ে দর্শককে দৃশ্য দেখানোর সময় খঞ্জনি বা করতাল কিংবা ডুগডুগির আওয়াজ করে দৃশ্যগুলো প্রাণবন্ত করে তোলে। এ সময় ছবির তালে তালে ছড়া গাওয়া হয়, যেমন কি চমৎকার দেখা গেল, তারপরেতে চলে এলো ইত্যাদি। সাধারণত দেশ বিদেশে দর্শনীয় স্থান, ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক কাহিনীর স্থির চিত্র বা ছোট ফুটেজ এতে দেখানো হয়, যেমন তাজমহল, মিশরের পিরামিড, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট পিএলও নেতা ইয়াসির আরাফাত ইত্যাদি। এছাড়া বাংলার ইতিহাস, রাজা বাদশাহদের জীবন কাহিনী, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তির জীবনী, মক্কা মদিনা, এসবই হচ্ছে বায়োস্কোপের প্রদর্শন সূচি।
2: বন্ধুরা, অনেক তো কথা হলো, এবার সুরের ভুবনে আপনাদের স্বাগতম। শুরুতেই বলছিলাম আজ কিংবদন্তি গীতি কবি আবু হিনা মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে আমাদের গান আয়োজনে শুনব তাঁরই লেখা একটি জনপ্রিয় গান,
3: সেই চম্পা নদীর তীরে। শ্রোতানন্দিত এই গানটি এবার শুনব খালিদ হোসেনের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, খালিদ হোসেনের গাওয়া সেই চম্পা নদীর তীরে চমৎকার গানটি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে।
1: বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
0: এবং আমি তামান্না সিদ্দিকি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতা নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলেক্স ডিডিএ ফিল আইমের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েন কাপলান সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যকার বৈঠকে বাংলাদেশ বিশ্ব ব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। অর্থমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্ব ব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্ব ব্যাংকের সমর্থন থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে 3,879,51,00,000 টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংও। বন্দর কর্তৃপক্ষ বলছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 875 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুলগীতি শুনবেন লীনা তাপসী খানের কণ্ঠে।

0: পরপর দুটি নজরুল সঙ্গীত শুনলেন লীনা তাপসী খানের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী আনোয়ারুল ইসলাম খান, প্রথম গানের গীতিকার চৌধুরী মাহমুদ মুবিন, সুর করেছেন আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম খানের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে পাখির আছে ভালোবাসা গানের কথাগুলো সাজিয়েছেন দিদার চৌধুরী, সুর করেছেন আনোয়ারুল ইসলাম।

0: পাখির আছে ভালোবাসা, তোমার আছে মনের আশা। আধুনিক গান শুনলেন আনোয়ারুল ইসলাম খানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, গেয়েছেন মুনমুন আক্তার, গীতিকার কারি আমির উদ্দিন।

0: ডেঙ্গু জ্বর হলে ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন, রোগীকে প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ খাওয়াবেন না, বেশি করে পানি জাতীয় খাবার খাওয়াবেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, মেডিকেল বর্জ্য। বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবরেটরিগুলো প্রতিদিন বিপুল পরিমাণ মেডিকেল ও সাধারণ বর্জ্য তৈরি করছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দেশের অধিকাংশই চিকিৎসা প্রতিষ্ঠানই এখনও বিজ্ঞানসম্মত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। হাসপাতালের বর্জ্যের মধ্যে থাকে ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ব্লাড, রক্ত ও পুঁজিমাখা, গজ, ব্যান্ডেজ এবং ড্রেসিং সামগ্রী, অপারেশনের কাটাছেঁড়া অংশ ও জৈব বর্জ্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ। এক গবেষণায় দেখা গেছে, প্রায় 20-25% অত্যন্ত বিপজ্জনক ও মারাত্মক সংক্রামক। কথা বলছি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। প্রথমে আমাকে একটু বলেন যে, এই মেডিকেল বর্জ্য বা এই ক্লিনিক্যাল বর্জ্য বলতে আমরা কি বুঝি?
2: আসলে হাসপাতালের বর্জ্য বলতে আমরা আসলে দুই ধরনের পার্ট আছে। একটা হচ্ছে হাসপাতালের মানুষজনের নিত্যদিনের যে সকল বর্জ্য অ্যাজ এ হিউম্যান বিং উৎপাদিত হয়, খাবারের উচ্ছিষ্ট, বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী, বিভিন্ন বিষয়। এর বাইরে হাসপাতালে আমরা স্যালাইন ইউজ করি, ইঞ্জেকশন নেই, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ হয়, বিভিন্ন ধরনের সেলাই, তারপর বিভিন্ন ধরনের অপারেশন হয়। এই বিষয়গুলো থেকে বিভিন্ন ধরনের বর্জ্য উৎপাদিত হয়, সেই বর্জ্যগুলো হাসপাতাল বর্জ্য হিসেবে ট্রিটেড হয়। এখন কিছু বর্জ্য আছে নির্দোষ বর্জ্য, ওষুধের স্ট্রিপ, কিছু বর্জ্য আছে সংক্রামক বর্জ্য, রক্তমাখা তুলা, গজ কিংবা মানুষের দেহের অবশিষ্ট অংশ যেটা অপারেশনের পরে হয়, সেগুলো এক ধরনের। প্রতিটারই কিন্তু আলাদা আলাদা ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে। যেগুলো হচ্ছে আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, সেগুলো কিন্তু আলাদা করে কালেকশনের সিস্টেম করা দরকার, যেগুলো থেকে আমরা কম্পোস্টিং এর মাধ্যমে সার উৎপাদন করতে পারি, বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। এর বাইরে কিছু আছে যেগুলো নির্দোষ চিকিৎসা বর্জ্য, যেমন মনে করেন ওষুধের স্ট্রিপ কিংবা বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্যাকেজিং ম্যাটেরিয়াল, যেগুলো রিসাইকেল করা খুবই সহজ এবং এগুলো নির্দোষ বর্জ্য হিসেবে আমরা ট্রিট করতেছি। কিন্তু যেগুলো হচ্ছে বিভিন্ন ওষুধের ইঞ্জেকশনের যে সিরিঞ্জ, ইঞ্জেকশনের যে ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা ব্যবহার করার পরেও কিন্তু রিমেইনিং ম্যাটেরিয়াল ওটার মধ্যে লেগে থাকে, তো ওটা কিন্তু ক্লিনিং করার বিষয় আছে। সেই ক্লিনিংগুলো করার পরে এগুলাকে রিসাইকেল করতে হবে। রিইউজ সরাসরি করা আসলে সমীচীন হবে না, আমাদের পার্সোনাল সেফটির জন্য এটা সমীচীন হবে না। আরেকটা বিষয় আমি বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমাদের যে বিভিন্ন ধরনের সিরিঞ্জের যে নিডেল, সেগুলো তো আসলে রিইউজও করা যায় না, রিসাইকেল করা যায় না। এগুলো নর্মালি নিয়ম হচ্ছে ক্রাশারের মাধ্যমে ক্রাশ করে এগুলো হচ্ছে গিয়ে একটা সুরক্ষিত সিমেন্টিং পিটে রাখতে হয়, যাতে করে এটা কোনো ধরনের লিকেজ এবং রিলিজ যেন না হতে পারে।
3: এই জিনিসগুলো কি আমাদের প্রত্যেকটা হাসপাতালে কিংবা ক্লিনিক যারা আছে তারা কি আমরা মেনে চলছি, কিংবা এটা যদি বলি ওয়েস্ট ম্যানেজমেন্টটা কেমন পাওয়া দরকার?
2: না, এখন দেখেন আমাদের সকল হাসপাতালে আসলে ওই ডিটেল ম্যানেজমেন্ট করা সম্ভব না, কারণ সকল হাসপাতালে সেই ম্যানেজমেন্টের জায়গাও থাকে না এবং সকল হাসপাতালে সেই ধরনের ম্যান পাওয়ারের অভাব আছে। নর্মালি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যেগুলো সংক্রামক বর্জ্য কিংবা যেগুলো অসংক্রামক বর্জ্য হিসেবে ওনার কাছে চিকিৎসা বর্জ্য হিসেবে উনি পাবেন, সেগুলো হচ্ছে কি স্পেসিফিক যেসব অর্গানাইজেশন চিকিৎসা বর্জ্য নিয়ে কাজ করে তাদের কাছে হস্তান্তর করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিলে আপনার জন্য বুঝতে সহজ হবে, সেটা হচ্ছে ঢাকা শহরে প্রিজম আলাদা করে কালেক্ট করে এবং তাদের সেই ক্লোরিনেশন প্ল্যান্ট আছে যেখানে জীবাণুমুক্ত করা সম্ভব, তাদের সেই ক্রাশিং প্ল্যান্ট আছে, তাদের পিট আছে, তাদের হচ্ছে তরল বর্জ্যগুলোকে ট্রিট করার জন্য একটা ইটিপি আছে। সেরকম ভাবে আমরা যদি অন্যান্য শহরের দিকে তাকাই, যেমন সিরাজগঞ্জে আমরা একটা ইন্টিগ্রেটেড কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে রিসেন্টলি, মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছেন। ওখানে কিন্তু আপনার মনে করেন সিরাজগঞ্জে যে 280টা হেলথ কেয়ার ফ্যাসিলিটি আছে, সেখান থেকে বর্জ্যগুলো কালেক্ট করার পরে সেখানে সর্টিং করা হবে, সেখানে অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে এবং ক্রাশিং করে রিসাইকেল মার্কেটে রেডি টু গো করে দেওয়া যাবে। এর বাইরে যেসব বর্জ্যগুলোর কোনো ধরনের ইউজ নাই, যেমন রক্তমাখা তুলা গজ যেগুলো আছে যেগুলো হাইলি কন্টামিনেটেড, সেগুলোকে ইনসিনারেটরে 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় পুড়িয়ে অ্যাশ, একদম খুব স্মল ভলিউমে অ্যাশে পরিণত করা হবে, যেটা কিন্তু আবার স্যানিটারি ল্যান্ডফিলে খুব সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করা আছে। সিস্টেমটা কিন্তু আমাদের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2008-এ খুব স্পেসিফিকভাবে একদম ক্যাটাগরিক্যালি দেওয়া আছে। কেউ যদি বলে যে আমি বুঝতে পারছি না, তাহলে এটা পড়লেই সারবে, আর এরপরও যদি কিছু বুঝতে না পারে সেক্ষেত্রে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের অফিসে যোগাযোগ করলে আশা করি ওনারা সঠিক পরামর্শ পাবেন।
1: জাতীয় মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য ইনস্টিটিউটের হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর সাইফুন নাহার প্রশ্ন করেছিলাম মেডিকেল বর্জ্য বলতে আমরা কি বুঝি। তিনি আমাদেরকে উত্তরে জানালেন,
4: এটা দুই ধরনের আছে, সাধারণ বর্জ্য আর এটা চিকিৎসা বর্জ্যের মধ্যেই পড়ে আর কি, দুই ক্যাটাগরি। তো ক্যাটাগরি করা আছে নির্দিষ্ট জিনিস, যে কোনটা কোনটা সাধারণ বর্জ্যের মধ্যে পড়বে, কোনটা হচ্ছে অন্যান্য, যেমন ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, প্যাথোলজিক্যাল, হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি করা আছে।
5: যেমন আমরা বলি গৃহস্থালি বর্জ্য বলতে আমরা রান্নাবাড়িতে যে সমস্ত
4: জি জি সেটা ক্যাটাগরি করা আছে এখানে, এবং সেই ক্যাটাগরিতে ফেলেই কিন্তু এই বর্জ্য প্রক্রিয়াজাতকরণ এবং মজুতকরণ, প্যাকেটজাতকরণ, অপসারণ সবকিছু এই বিধিমালার মধ্যে থেকে করতে হবে।
5: এবং না মানলো
4: তাহলে তো এটা যদি প্রমাণিত হয় সংশ্লিষ্ট, এই প্রক্রিয়াজাতকরণে তো অনেক ইনভলভ থাকেন, যেখানে এটা প্রমাণিত হবে যে যার ত্রুটির জন্য হয়েছে আইনের আওতায় তার শাস্তির ব্যবস্থা বিধান আছে।
1: মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কোনো সাধারণ পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি আমাদের সুস্বাস্থ্য, পরিবেশ এবং আগামী প্রজন্মের অস্তিত্বের লড়াই। মানসিক স্বাস্থ্য হাসপাতালে লাইলি আকন্দের সাথে।
6: ক্লিনিক্যাল বর্জ্যগুলো আমরা করা আছে, তিনটা ড্রাম দেওয়া আছে, এক লাল, একটা হলুদ, একটা কালো, আলাদা আলাদা করে আমরা প্রত্যেকটা বর্জ্য ওইটার মধ্যে রেখে দিই। সিটি কর্পোরেশনের মাধ্যমে একজন এনজিও প্রিজম বাংলাদেশে আমরা ওই বর্জ্যগুলো দিয়ে দিই, সংগ্রহ করে নিয়ে যায়। আর সাধারণ বর্জ্য হচ্ছে যেগুলো হচ্ছে রোগীরা খাওয়া দাওয়া করে, যে ময়লাগুলি হয় সেটা হচ্ছে সাধারণ বর্জ্য। সেই সাধারণ বর্জ্যগুলো আমরা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে প্রথম রেখে দেয়, তারপরে সেটা ওখানকার আলাদা একটা লোক আমাদের কন্ট্যাক্ট করা আছে, ওরা এসে সেই বর্জ্যটা প্রতিদিন নিয়ে যায়।
1: নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা রয়েছে, তারা সংগ্রহ করবে এবং তারা নষ্ট করে দিবে, তাদের দায়িত্বে থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করেন?
6: সেক্ষেত্রে যারা এই দায়িত্বে আছে তাদেরকে তখন আমরা আপনাদের কাজের গাফিলতি হচ্ছে, আপনারা আমাদের ময়লাগুলো এখনো নিচ্ছেন না, এটার বিষয়গুলো নিয়ে আমরা তখন তাদেরকে চিঠি দেওয়া দরকার হলে চিঠি দিয়ে প্রথমত ফোন করে জানাই, তারপরে হচ্ছে তারা যদি না হয় তারপরে আমরা চিঠি দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।
1: এই কাজে যদি দেখা যায় যে যখন দেখলেন যে না এটা ঠিক মতো সে কাজগুলো করছে না, এবং সাধারণ মানুষের এই জায়গাটা বিড়ম্বনা তখন হয়, যাতায়াতের পথে যখন দেখলেন যে ভাই ওই জায়গাটা দেখলো যে হ্যাঁ এটা আমাদের যারা পথচারীরা আছে, বাচ্চা ছোটরাও আছে, বড় বৃদ্ধরাও আছে, সেই ক্ষেত্রে যদি ওই এরকম সমস্যা হয় সেক্ষেত্রে তারা কোথায় যাবে?
6: আমাদের বর্জ্য পথচারীদের সাথে কোনো ইয়ে নেই।

0: আমাদের বর্জ্য হচ্ছে আমাদের ওয়ার্ড থেকে বর্জ্যের আলাদা রুম আছে, সেই রুমে নিয়ে যায়, সেটা পথচারীদের সাথে কোনো সম্পর্ক নাই।
1: মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কোনো সাধারণ পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং আগামী প্রজন্মের অস্তিত্বের লড়াই। যে দেশে আমরা প্রতিনিয়ত আধুনিক হাসপাতাল ও বিশ্বমানের চিকিৎসা অবকাঠামো গড়ে তুলছি, সেই দেশে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মতো মোটামুটি বিষয়গুলো অবহেলা করার কোনো সুযোগ নেই। শ্রোতা বন্ধুরা, আমাদের এই পর্যায়ে কথা বলছি যারা এই এলাকাতেই যারা বসবাস করেন, সাধারণ মানুষ। আমি আগারগাঁওয়ের কথাটা বলছি, এখানে কিন্তু অসংখ্য হাসপাতাল রয়েছে এবং সেই সমস্ত হাসপাতালের বর্জ্যগুলো কিন্তু এই সামনে পড়েই এখানে ডাস্টবিন যুগ করা আছে, এখানেই তারা ফেলে। তো কথা বলছি আসলে, আপা কি নাম আপনার?
2: শিল্পী বেগম।
1: আচ্ছা, এগুলো কত কত বছর ধরে থাকেন?
2: বাসার
1: যে লোকজন ছেলে পেলেরা তাদের
2: একই, সবার চুলকানি হচ্ছে, অসুস্থ হচ্ছে, সবার একই।
1: তার মানে কি আপনারা ব্যবহার করছেন না কিন্তু তারপরেও আপনাদের শারীরিক সমস্যা হচ্ছে, এগুলা কেমন ভাবে ফেলবে তারা?
2: এর তো ডাস্টবিন এর মধ্যে হালানোর কাছে বক্সের বিদ্যারা সরাই হালায় থাকে, হালানোর কাছে বক্সে হালায় সরাই দেখলো গিন করে,
1: তখন খেতে মন চায়?
2: এমনি তো খাওয়া নাই, রাস্তা থাকলে কি খাওয়া থাকে, আর আসলে এমনি খাওয়া বন্ধ হয়ে যায়, আর কি করা ভাগ্য যেটা সেটাই হবে।
1: এই হাসপাতালের বর্জ্য গুলা দেখো ডাস্টবিনে ফেলে যেগুলা, তখন তোমার মানসিক অবস্থা কিরকম হয়? খাওয়া তো ভালো লাগে। আরো জনের সাথে কথা বলছি, তোমার নামটা বল ভাইয়া।
3: রিফাত।
1: তোমার বয়স কত?
3: আমার বয়স 18।
1: তুমি এই 18 বছর ধরে তুমি ঢাকা থাকো?
3: হ্যাঁ, ছোট থেকে ঢাকা।
1: আচ্ছা, এখানে অনেকগুলো হাসপাতাল আছে, বর্জ্য ব্যবস্থাও তাদের আছে। তোমার সকালবেলা তুমি কখন আসো?
3: সকাল 6টার দিকে দোকান খোলা লাগে, দোকানে আসি।
1: সেই সময় তুমি চোখে দেখলা যে হাসপাতালে এই সমস্ত ব্যান্ডেজ বুন্ডেজ গজ রক্ত তো মাখা টাকা আছে নিয়ে, তখন মানসিক অবস্থা কেমন হয়?
3: অনেক খারাপ লাগে, কিন্তু এগুলা দেখার পর মুখে রুচি থাকে না, কিন্তু খেতেও মন চায় না, অনেক নোংরা অবস্থায় কিরা ছটায় থাকে। যদি এগুলা যদি নিয়ন্ত্রণে রাখে তাহলে মানুষের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেখতে সুন্দর দেখা যাবে। কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থায় মানুষ ভালোভাবে চলাচল করলেও দেখলেও ঘিন লাগে, রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে ধরা ছিটা রাখে।
1: তোমার খেতে মন তো চায়, স্বাভাবিক খেতে পারো সকালে দুপুরবেলা নাস্তা একবার রাতবেলা খাবারটা খেতে পারো
3: না?
1: তখন কি মনে হয়?
3: সকালে 6টা বাজে দোকানে আসি, সারাদিন পরিশ্রম করে খিদা লাগে, কিন্তু তাদের এই নিয়ম দেখে আমাদের আর খাওয়াটা হজম হয় না।
1: একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক টেকসই বর্জ্য ব্যবস্থাপনা করে তোলার প্রয়োজন এবং এটি তার উপযুক্ত সময়। হাসপাতালের ভেতরের জীবাণু যদি সঠিক উপায়ে ধ্বংস না করা হয় তবে তার হাসপাতালের বাইরে এসে একটি নীরব মহামারী রূপ ধারণ করতে পারে। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ করছি আমাদের আজকের চলমান মাইক্রোফোন। বিদায়ের আগে জানিয়ে যাই, অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনা ছিলাম মামুন উর রশিদ, সম্পাদনায় ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে হিন্দোল রাগে খেয়াল শুনবেন। পরিবেশনায় মোহাম্মদ ইয়াসিন খান, তবলায় সঙ্গত করেছেন সাদেক আলী।

ne de

0: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে হিন্দুল রাগে খেয়াল শুনলেন মোহাম্মদ ইয়াসিন খানের কণ্ঠে। তবলা সঙ্গত করেছেন সাদেক আলী।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি হাসনা ফিত্রিয়া, ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ওজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএ ফিল আইএম এর সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও প্রেস উইং এর সদস্যরা সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যকার বৈঠকে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। অর্থমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩৮৭১,৫১ লাখ টাকা, বেড়েছে জাহাজ কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংও। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ ইয়াকুব হোসেন পাবলা। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ, এবং অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন মোহাম্মদ ইয়াকুব হোসেন বাবলা। প্রথম গানের গীতিকার জয়নুল আবেদিন, সুরকার গোলাম সরওয়ার।

স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গিয়ে শোনালেন মোহাম্মদ ইয়াকুব হোসেন বাবলা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গিয়েছেন শ্যামন্তী দাস।

0: শ্যামন্তী দাস পিওর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
3: এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে এ মুহূর্তে উপস্থিত আছেন পল্লীগীতি শিল্পী মোহাম্মদ মারুফ হোসেন। শিল্পী আজ প্রথমে শোনাবেন বাউল রশিদ উদ্দিনের লেখা ও সুর করা গান।

আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে দুখানি পল্লিগীতি শোনালেন মোহাম্মদ মারুফ হোসেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন গিটারে আধুনিক গানের সুর শুনবেন, বাজিয়েছেন শাহনাজ জামান।

0: গিটারে শাহনাজ জামানের বাজানো আধুনিক গানের সুর শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে উপস্থিত আছেন আধুনিক গানের শিল্পী আনিকা শর্মিলা কৃপা। শিল্পী আজ প্রথমে শোনাবেন তন্দ্রাহারা নয়ন ও আমার, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন সমর দাস।

0: আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে প্রথমে মাসুদ করিম ও পরে সেলিম মাহমুদের লেখা দোকানে আধুনিক গান শোনালেন আনিকা শর্মিলা কৃপা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। প্রধানমন্ত্রী তারিক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইড লাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালিস ডিডিএ ফিল আইএমের সঙ্গেও প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাফলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারিক রহমান। এদিকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রথম দিনে সার্বিক কার্যক্রম তুলে ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যকার বৈঠকে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। অর্থমন্ত্রী বলেন, আলোচনার প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এগুলোতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে। আর্কটিক অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এই চুক্তির ফলে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। গত অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩৮৭১,৫১,০০০ টাকা, বেড়েছে জাহাজ, কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংও। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশে দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত, ৩

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে একতা বেতার শ্রোতা সংঘ বাসট, সাটুরিয়া, মানিকগঞ্জ। সঞ্চালনায় ইয়র্মা শায়ের জাহান।

0: সময়ের সাথে প্রযুক্তি বদলেছে, বদলেছে মানুষের শোনার মাধ্যম, কিন্তু বেতারের সাথে শ্রোতার সেই আত্মিক সম্পর্ক আজও অমলিন। একসময় রেডিওর শব্দের অপেক্ষায় একটি পরিবার একসাথে বসে থাকত, প্রিয় অনুষ্ঠান, গান কিংবা সংবাদ সবকিছুর মধ্যেই শ্রোতারা খুঁজে পেতেন আপনজনের কণ্ঠস্বর। সেই শ্রোতাই বাংলাদেশ বেতারের সবচেয়ে বড় শক্তি। আজও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ব্যস্ত মানুষ, অসংখ্য শ্রোতা বেতারের অনুষ্ঠান শুনছেন, মতামত জানাচ্ছেন, চিঠি লিখছেন, ভালোবাসা পাঠাচ্ছেন। তাদের এই অকৃত্রিম ভালোবাসাই বাংলাদেশ বেতারের পথ চলার অনুপ্রেরণা। এবং সেই শ্রোতাদের নিয়েই চলে এসেছি সবার প্রাণের অনুষ্ঠান শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতু। এবং আমাদের সাথে কিন্তু আজ উপস্থিত রয়েছেন একতা বেতার শ্রোতা সংঘ সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। প্রথমে আপনাদের স্বাগত জানাই, কেমন আছেন আপনারা?
1: আলহামদুলিল্লাহ,
0: আপনাদেরকে পেয়ে কিন্তু আমারও খুব ভালো লাগছে, এবং আপনাদের মতো যারা শ্রোতারা আজকে আমাদেরকে শুনছেন, আমার মনে হয় তারাও ভীষণ উৎসাহ পাচ্ছেন।
2: আমরা অনেক অনেক আনন্দিত, কারণ আপনাকে পেয়ে এবং এই বাংলাদেশ বেতারে আসতে পেরে।
0: চমৎকার, তাহলে প্রথমে একটু পরিচয় পর্বটা সেরে ফেলি, আমরা এক এক করে আমরা পরিচিত হই।
2: আমি কথা বলছি অসিত চক্রবর্তী অনিক, একতা বেতার শ্রোতা সংঘ মানিকগঞ্জ থেকে।
0: বাহ, মানিকগঞ্জের বন্ধুরা আমার।
3: আমি মোহাম্মদ সজীব হোসেন, প্রতিষ্ঠাতা একতা বেতার শ্রোতা সংঘ।
4: আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম বুলবুল, প্রচার সম্পাদক একতা বেতার শ্রোতা সংঘ।
5: মোহাম্মদ মজিবুর রহমান, একতা বেতার সংঘের সদস্য।
0: অনেক ধন্যবাদ, আপনাদের পরিচয় জানছিলাম। আচ্ছা, এই যে আপনাদের শ্রোতা সংঘের নামটা হচ্ছে একতা বেতার শ্রোতা সংঘ, এই নামের কারণটা কি বলবেন কেউ?
2: একতা বেতার শ্রোতা সংঘ মানে আমরা সকলে মিলিয়ে একটা উদ্যোগ নিয়েছি যে এরকম একটা শ্রোতা সংগঠন যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের গ্রামের একটা উন্নয়ন হবে। আমাদের একটা ফান্ড হলে সেই ফান্ড থেকে আমরা সাধারণ গরিব দুঃখী মানুষদের কিছু অর্থ বিলিয়ে দিতে অথবা কিছু টাকা পয়সা জমিয়ে কিছু গাছ কিনে আমরা সাধারণ মানুষের মধ্যে বিলীন করলাম। এরকম বিভিন্ন মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্যই আমরা একটা ডিসাইড করেছি যে একটা শ্রোতা সংগঠন আমরা গঠন করি। এর জন্য আমরা এই উদ্যোগটা আমরা বেছে নিয়েছি।
0: চমৎকার, একতা বেতার শ্রোতা সংঘের ইতিহাস আমরা শুনছিলাম। কতজন সদস্য রয়েছেন বর্তমানে আপনারা
2: এখানে? আমাদের সদস্যর পরিমাণ অনেক, সকল শ্রোতারা মিলে আছি 200।
0: বেশ অনেক শ্রোতা কিন্তু, তাই না?
2: জি,
0: বড় একটা সংখ্যা।
2: জি,
0: আমি একটু জানতে চাইবো এই যে একতা বেতার শ্রোতা সংঘ, আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করে থাকেন?
2: এখানে আমরা দেখা যায় যে বাল্য বিবাহ, তারপর কুসংস্কার বিষয়ে মানুষ চর্চা করে, তারপর দেখা যায় গুজব, যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মানুষ গুজবের দিকে কান দিয়ে থাকে, এই বিষয়ে আমরা সচেতনমূলক কিছু কাজ করে থাকি।
0: অর্থাৎ সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে প্রতিহত করবার জন্য আপনারা 200 জন সদস্য বর্তমানে রয়েছেন, সবাই মিলে চেষ্টা করছেন। দারুণ উদ্যোগ, আমি কিন্তু শুনে ভীষণ খুশি হলাম। এই যে সমস্যা থেকে রিলিফ দেওয়া বা আমাদের যে সামাজিক অসঙ্গতিগুলো রয়েছে সেইখানে আপনারা যখন একতা বেতার শ্রোতা সংঘের ব্যানার নিয়ে দাঁড়াচ্ছেন বা যাচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি সমাজের একটা সিংহভাগ মানুষ এখানে উপকৃত হচ্ছে।
2: জি, এখানে দেখেন যে এমনও ব্যক্তিরা আছে কোনো বিপদে পড়লে আমাদের কাছে ছুটে আসে, তারা এসে বলে যে আমরা এই বিপদে পড়ছি, তো আমরা চেষ্টা করি, আমরা শুধু টাকা পয়সা দিয়ে যে চেষ্টা করি তা কিন্তু
0: পরামর্শ
2: আমরা দেখা যায় পরামর্শ দিয়ে থাকি। দেখা যায় যে একজন একটা কাজ করতে পারতেছে না বা ফসল কাটতে পারতেছে, ধান কাটতে পারতেছে না, তো আমরা শ্রোতারা মিলে চেষ্টা করি ফোনের মাধ্যমে যোগাযোগ করে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে তাদের ধানগুলো কেটে দিয়ে বা তার ফসলগুলো জমি থেকে নিয়ে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিই। এরকম আমরা সময় সময় কাজকর্ম করে থাকি।
0: চমৎকার, খুব ভাল লাগলো শুনে। সবার কাছে আমি এখন একটা কমন প্রশ্ন করব যে কে কবে থেকে বাংলাদেশ বেতার শুনছেন? সবার আগে আমার হাতে ডান দিকে রয়েছেন সদস্য মোহাম্মদ মজিবুর রহমান ভাই, কবে থেকে শুনছেন বাংলাদেশ বেতার?
5: আমি 87-88 সালে থেকে আমি রেডিও শুনি সবসময়, এখনো আমি বর্তমানে আমার কাছে রেডিও আছে, আমি এখনো শুনি, প্রায় রাত 11টা পর্যন্ত আমি রেডিও শুনি।
0: চমৎকার, কাজের ফাঁকে ফাঁকে রেডিও শোনা হয়,
5: সবসময় শুনি।
0: আচ্ছা, তাহলে কোন অনুষ্ঠানগুলো আপনি বেশি পছন্দ করেন?
5: ভালোবাসি বেশি সকাল 8:30 যে দর্পণ, তারপর রাত 9টায়।

0: রবিবার সায়াসবির গান অনুষ্ঠান হয়, তারপরে ধর্মীয় অনুষ্ঠান শুনি, তারপরে বুধবার রাত ১০টায় নাটক হয়, এখানেও শুনি।
1: বাহ, দারুণ। আমার পাশে রয়েছেন সভাপতি মোহাম্মদ সজীব হোসেন। ভাই, বাংলাদেশ বেতারের সাথে কবে থেকে যুক্ত?
2: আমার রেডিও শোনার শুরুটা অনেক ছোট থেকেই, যখন আমি প্রাইমারিতে পড়ি, স্কুলে যাই, তখন থেকে আমার রেডিও শোনা। তখন মূলত আমি গানের অনুষ্ঠান বেশি পছন্দ করতাম এবং সবসময় গান শুনতাম। সেই থেকে পথ চলা শুরু, এখন পর্যন্ত আছি বাংলাদেশ বেতারের সাথেই।
1: কে উদ্বুদ্ধ করলো পরিবার থেকে? নিশ্চয়ই বাসার কোনো বড়দের থেকে আপনি উৎসাহিত হয়েছিলেন?
2: আমার আব্বা রেডিও পছন্দ করতাম, গান শুনতে পছন্দ করেন। আমার আব্বাই তখন আমাকে অন্য খেলনার পরিবর্তে আমার হাতে একটা রেডিও দেয়, এবং সেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো সেই থেকে আমি এখনো আছি। এখন আমি যদিও রেডিওতে শুনছি না, বাংলাদেশ বেতার চমৎকার একটা কাজ করেছে, সেটাকে অনলাইন বেস্ট করে ফেলছে। আমি এখন অ্যাপসে শুনি, মোবাইল তো সাথে থাকে সবারই, যেখানে খুশি সেখানে যে কোনো সময় রেডিও শুনতে পারি সহজেই।
1: দারুণ ব্যাপার। অসিতদা, কবে থেকে বাংলাদেশ বেতার শুনছেন আপনি?
3: আসলে আমি যদি বাংলাদেশ বেতারের উপমা যদি দিতে যাই, সারাদিনে শেষ হবে না। আমার বাবা ছিলেন আমার বন্ধুর মতো, তো আমার বাবা চলে গেছেন না ফেরার দেশে, আজকে এক যুগের বেশি হলো। তিনি রেডিও শুনতেন, তো ছোটবেলা দেখতাম যে বাবা এরকম ভাবে রেডিও কিনছেন। আগের আমলে অনেক কষ্ট করে যেতে হতো মানিকগঞ্জে বা বিভিন্ন জায়গায় যেত, হেঁটে হেঁটে গিয়ে তারপরে রেডিও কিনে আনতেন আর কি। দেখতাম তো, ওরকম কোনো জ্ঞান বুদ্ধি আমার ছিল না, আমি তখন ছোট ছিলাম। এক সময় যখন আমার জ্ঞান বুদ্ধি হলো, তখন আমি লেখালেখি শুরু করলাম বাংলাদেশ বেতারে। কারণ আমি আমার বাবার জন্য আজকে আপনাদের এখানে আসতে পেরে অনেক অনেক আনন্দিত, শুধু আমার বাবার কারণে এসেছি। কারণ আমার বাবা যদি রেডিও না শুনতেন, বাবা যদি আমাকে রেডিও না দিতেন, তাহলে কিন্তু আমি রেডিও শুনতে পারতাম না বা রেডিওতে লিখতে পারতাম না। আজকে যদি সে থাকতেন, তাহলে অনেকটা খুশি হতেন। কারণ এখন আমার রেডিওর অভাব নেই, অনেক রেডিও আমি আশেপাশে লোকদেরও রেডিও কিনে দেই বা গিফট করে থাকি, কিন্তু আমার বাবার অবদান আছে, বিধায় আজকে আমি রেডিও চ্যানেল আসতে পারছি। বাংলাদেশ বেতার শুনলে অনেক কিছু জ্ঞান আহরণ করা যায়। বাংলাদেশ বেতার দেশের কথা বলে, মানুষের কথা বলে, জানা অজানা তথ্যগুলোকে সহজে জানিয়ে দেয়। আর বিশেষ করে যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা অনেক টাকা অপচয় করে কিন্তু গানগুলো ডাউনলোড করে থাকি, আবার কিছুদিন পরে মাসখানিক শুনলাম, আবার মাসখানিক পর সেগুলো ডিলিট করে ফেললাম, এখানে টাকা অপচয় হচ্ছে। আর রেডিও বাংলাদেশ বেতার হচ্ছে, এখানে আপনার সব রকমের গান হচ্ছে, অ্যাপসের মাধ্যমে গান শুনতে পাচ্ছি, সুন্দর একটা অভিরুচি আর কি। এখানে কোনো ব্যয়বহুল না, এখানে সকল ধরনের পল্লীগীতি, লালনগীতি, ছায়াছবির গান, জনসংখ্যার গান, পারিবারিক সচেতনতাদের অনেক কিছু জেনে থাকি, যা এই মোবাইল দিয়ে কখনো জানা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশ বেতার আমার প্রেম, বাংলাদেশ বেতার হচ্ছে আমার ভালোবাসা।
1: খুব আবেগের কথা শুনছিলাম, সেই বাবার স্মৃতিচারণ থেকে শুরু করে এখনো আপনি বাংলাদেশ বেতার শুনছেন। দাদা, কি কি অনুষ্ঠান শুনে থাকেন একটু বলুন।
3: বিহঙ্গ, উত্তরণ, তারপরে সমীপেশু, জনসংখ্যা কর্তৃক যেসব আয়োজন মালা আছে এগুলো শুনে থাকি, তারপর নিবেদন আমার কাছে খুব ভালো লাগে, তারপর দর্পণও আমি শুনে থাকি, মানে এ টু জেড যেসব অনুষ্ঠান হয় এগুলো আমি শুনে থাকি মন প্রাণ দিয়ে।
1: চমৎকার, চমৎকার। আমরা যাচ্ছি আমাদের আজকের একতা বেতার শ্রোতা সংঘের সদস্য ফারুকুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে। ভাই, কবে থেকে বাংলাদেশ বেতার শুনছেন, কি কি অনুষ্ঠান শুনে থাকেন?
4: বিশেষ করে আমি যদি বলতে যাই, তাহলে সেই ছোটবেলার আমার সেই স্মৃতিটা খুবই আমাকে এখন সুখ দেয়। ব্যাপারটা হচ্ছে ১৯৯৬ সালের ঘটনা। আমার মামা আমাকে খুব আদর করতেন, আমাকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের আদলে এই মসজিদের ডিজাইনে একটা রেডিও সেট পাওয়া যেত।
1: তাই
4: জি, ৯৭-৮ বছরের তখন থেকে আমার ঘনিষ্ঠ বন্ধু যারা থাকে তার মতোই আমি বেতারকে নিয়ে করে নিয়েছিলাম। ওখান থেকে আমার রেডিওর সাথে পথচলা, এবং প্রতিটি অনুষ্ঠান, যেমন বলতে গেলে মহানগর, দর্পণ ম্যাগাজিন, দেশ আমার, মাটি আমার, সোনালী ফসল, তারপর সমীপেশু, যেটাতে বলতে গেলে বাংলাদেশ বেতারের শ্রোতাদের সুখ দুঃখের একটি সেতু হিসেবে কাজ করে, এখন অবধি আমি বাংলাদেশ বেতারের বন্ধু হিসেবেই আছি।
1: সবারই খুব আবেগের জায়গা বাংলাদেশ বেতার, যা বুঝতে পারলাম আপনাদের সাথে কথা বলে। নিশ্চয়ই আমরা আরো কথা তো বলবোই, তবে আমার মনে হয় এবার একটু মুডটা আমাদের চেঞ্জ করা উচিত। এই যে আপনারা চারজন মানুষ আজকে আমার সাথে রয়েছেন, আপনাদের একটু প্রতিভা দেখতে চাই। আপনারা তো সবসময় বেতার থেকে গান শোনেন শ্রোতা হিসাবে, কিন্তু বেতারও তো চায় যে শ্রোতারা যখন বেতারে আসবে তখন শ্রোতারা বেতারকে গান শোনাবে। কেউ কে আছেন আমাদেরকে ছোট করে কোন গানের কলি শোনাবেন?
3: হ্যাঁ, আমি একটি গান শোনাতে চাই। আজকে গান শুনিয়ে সবার মনটা ভরিয়ে দিতে চাই।
1: নিশ্চয়ই
3: আমি বাবাকে নিয়ে একটি গান এখন গাইতে চাই।

0: বাহ, অসিত দা, আপনি আপনার বাবার স্মৃতিচারণ করছিলেন, তখন রেডিওতে কিভাবে আপনার সাথে যুক্ত হলো রেডিওর সাথে, সেই থেকে বাবার প্রতি স্মরণ রেখে আসলে গানটা গাইলেন এবং খুব ইমোশনাল হচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ, বলে গেছি, মনে নেই আমার।
0: নিশ্চয়ই, আচ্ছা একটু জানতে চাইতো যে একতা বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে কি কোনো কর্মসূচি বা কোনো মাসিক বা ত্রৈমাসিক এরকম কোন অনুষ্ঠান বা বাৎসরিক কোন অনুষ্ঠান করা হয়ে থাকে?
1: আমরা বাৎসরিক কর্মসূচি করে থাকি হলো শীতের সিজনে, যখন আপনার অঘ্রাণ পৌষ মাস শুরু হয়, আমাদের প্রকৃতির মাঝে যখন শীতের আবির্ভাব ঘটে, তখন দেখা যায় যে আমরা একটা সেমিনার করি বিভিন্ন শীতার্থ পরিবারদের জন্য কম্বল বিতরণ, যাতে মানুষ কিছুটা হলেও শীতে থেকে একটু শান্তি পেতে পারে আর কি, গরম কাপড় চোপড় পেতে পারে। এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করে তারপরে আমরা গ্রামের মানুষজনকে ডেকে একটা সেমিনার করে তারপর আমরা এইগুলো আমরা বিতরণ করে থাকি, গরম কাপড় চোপড়।
0: চমৎকার উদ্যোগ। বাহ, আচ্ছা অনেকক্ষণ ধরে কিন্তু সজীব হোসেন ভাইয়ের কোনো কথা শুনছি না, আমাদের আজকের একতা বেতার শ্রোতা সংঘের সভাপতি প্রতিষ্ঠাতা সজীব ভাই, মানিকগঞ্জের বিখ্যাত কি আছে?
2: মানিকগঞ্জের বিখ্যাত হাজারিগুড়, যেটা রিসেন্টলি জিআই পণ্যে লিস্টেড হয়েছে।
0: দারুন, কিন্তু আজকে কিন্তু আপনি খালি হাতে এসেছেন,
2: এখন খেজুরগুড়ের সিজন না, সিজন হলে নিশ্চয়ই নিয়ে আসবেন।
0: আমরা শুনছিলাম কে কবে থেকে বাংলাদেশ বেতারের সাথে, কার কবে থেকে পথ চলা শুরু, কবে থেকে বেতার শোন আপনারা শুরু করলেন, এরকম গল্প তো আরো চলবে আমাদের, তাই না?
3: জি জি।
0: এই ফাঁকে কি আরেকটা গান শুনতে পারি? কার কাছ থেকে শুনবো এখন? ফারুক ভাই, আপনি কিন্তু আমাদের কোনো গান শোনাননি, অসিদ্ধার থেকে তো শুনেছি, এবার মনে হয় আপনার পালা।
3: যে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, সেটি হচ্ছে একটি নাথ রাসুল। আপনারা অবশ্যই জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ভালোবাসার এবং প্রেমের নাথ রাসুল লিখেছেন, তা আমি সে থেকে একটি খুব জনপ্রিয় এবং সার্থক একটি নাথ রাসুল বলতে চাই।
0: নিশ্চয়ই।

0: ভীষণ সুন্দর এবং একটা ব্যাপার দেখে মুগ্ধ হচ্ছিলাম, বাংলাদেশ যে কতটা ভ্রাতৃত্বপূর্ণ একটা দেশ। এই যে অসিত চক্রবর্তী একজন আমাদের পুরোহিত ভাই এবং তার পাশে আসলে ফারুকুল ইসলাম ভাই, বুলবুল ভাই, এই যে দুজনের বন্ধুত্ব, দুজন একই বেতার শ্রোতা সংঘের, এবং এই যে দুজন হাত মেলালেন, আসলে শ্রোতাদেরকে এই চমৎকার দৃশ্যটা আমি দেখাতে পাচ্ছি না, তবে আমার খুব ভালো লাগছে দুজনের এই বন্ডিং দেখে। একজনের কাছ থেকে নাতি রাসেল শুনলাম, আর একজন মন্দিরের পুরোহিত। এই যে এই সৌহার্দ্যটাই সারা জীবন থাকুক, এবং এটাই কিন্তু আমাদের বাংলাদেশকে চিত্রায়িত করে, ঠিক এটাই আমাদের বাংলাদেশ।
1: জি,
0: দারুণ। এবার আপনারা শ্রোতা হিসেবে নিশ্চয়ই বাংলাদেশ বেতারকে ভীষণ ভালোবাসেন,
1: নিশ্চয়ই
0: বলার অপেক্ষায় রাখে না, যে কারণে আসলে বাংলাদেশ বেতারের ডাক আপনারা উপেক্ষা করতে পারেন না, এবং সেতুতে কিন্তু সবসময় বাংলাদেশের সকল শ্রোতা সংঘকে আমরা চাই, সকল শ্রোতা সংঘ আসবেন, একাধিকবার আসবেন, বহুবার আসবেন, তাই তো?
1: জি,
0: নিশ্চয়ই। যে শ্রোতারা শুনছেন তারাও খুব অনুপ্রাণিত হচ্ছেন আপনাদের শুনে। এই যে বেতারে আসলেন, কার কেমন লাগছে আগে একটু শুনবো, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
1: জি, আমি একটু ব্যাপারে বলতে চাই।
0: নিশ্চয়ই ফারুক ভাই,
1: আমাদের একতা বেতার শ্রোতা সংঘের এটি দ্বিতীয় এখানে আসা আর কি। আমরা প্রথমবার এসেছিলাম 2013 সালের দিকে, আবার নতুন করে ডাক এসলো, খুবই ভালো লাগলো যে আমরা উৎসুক প্রকাশ করলাম যে অবশ্যই আমরা যেতে চাই। আমাদের বিশেষ ভালোবাসার স্থান বাংলাদেশ বেতার, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ বেতারের প্রতিটি অনুষ্ঠান সেভাবেই ডিজাইন করা হয়ে থাকে, যারা কর্মকর্তা আছেন, যেটা মানুষের কল্যাণে উপকৃত হবে, এটা আমরা ফিল করছি। এবং বাস্তব জীবনে আমি কিন্তু আমাদের ফ্যামিলি কৃষি ফ্যামিলি, আমার আব্বা, আমার দাদা, নানা সবাই চাষী ছিলেন, সেই থেকে নিজেদেরকে সম্মানিত বোধ করছি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তো সেই থেকে আমরা বাংলাদেশ বেতার থেকে এবং আমার দাদা নানা তাদের কাছ থেকে আমরা যেটা জেনে আসছি যে বাংলাদেশ বেতার থেকে তারা এরকম উপকৃত হয়েছেন।
0: বাহ, তার মানে কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো আসলে আপনাদের খুব উপকার
1: আসে, তাই তো? খুব উপকার।
0: বাহ, খুব ভালো লাগলো। সজীব হোসেন ভাই, আপনি বলুন কেমন লাগলো আমাদের আজকের আয়োজনে এসে?
2: খুবই চমৎকার। আর শুধু আজকের আয়োজন না, বাংলাদেশ বেতার থেকে যত আয়োজন হয় খুবই চমৎকার হয়। আর আমি তো বেতারে যখনই আসি সবসময় ভালো লাগে কাজ করে, যদিও আমি এর আগে বেশ কয়েকবার বেতারে আসছি, সবসময় একই রকম অনুভূতি আমার হয়েছে। এই জন্য যখন বেতার থেকে ডাকে আমাকে, আমি না করতে পারি না, যত ব্যস্ততাই থাকুক আমি বেতারের জন্য ঠিক সময় বের করে চলে আসি।
0: মজিবুর ভাই, কেমন লাগছে বাংলাদেশ বেতারে আজকে আসতে পেরে?
3: আমারও খুবই ভালো লাগছে, আমি এবার প্রথম আসছি,
0: এত আনন্দ, আলাদাই অনুভূতি, রোমাঞ্চকর
3: অনুভূতি হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই আনন্দিত হয়েছি আমি, খুবই ভালো লাগছে আমার,
0: এবং আপনাকে পেয়েও কিন্তু আমরা খুব আনন্দিত,
3: খুবই ভালো লাগছে আমার।
0: সবার কাছে জানতে চাইবো বাংলাদেশ বেতারের অনুষ্ঠান তো আপনারা অবশ্যই শোনেন, একদম যেমনটা বলছিলেন শুরুর দিকে, বাংলাদেশ বেতারের প্রতি যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে, আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে যাচ্ছি আমাদের আজকের সদস্য অসিত চক্রবর্তী দার কাছে, কি বলতে চান
4: বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে? আমার বিনীতভাবে অনুরোধ, সেটি হচ্ছে শ্রোতাদের যে মতামত, শ্রোতাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে। আর নিবেদন, একটা প্রোগ্রাম আছে নিবেদন, এই আয়োজনে ইমেলের পরিমাণ যদি কিছুটা কমিয়ে আপনার চিঠির পরিমাণটা যদি রাখা হয়, চিঠি অনুরোধ করা গানগুলো যদি রাখা হয় তাহলে ভালো হয়। আর এই যেমন মহানগর শুনি, মহানগর আয়োজনটা খুব ভালো লাগে, খ চ্যানেলে যদি প্রচার করা হতো সকালের দিকে তাহলে আমরা খুব আনন্দ পাই, আমরা শুনতে পাই। আর একটা হলো কুইজ ভিত্তিক যেসব অনুষ্ঠান আছে, এই কুইজ ভিত্তিক অনুষ্ঠান মালাগুলো চালু করতে হবে, এবং উত্তরণ আছে, বিহঙ্গের সময়টা একটু যদি বাড়ানো হয়, উত্তরণের সময়টা যদি বাড়ানো হয়, ওখানে যদি কুইজ দেওয়া হয় তাহলে জানা অজানা তথ্য অনেক শ্রোতারাই দেশ বিদেশ থেকে জানতে পারে।
0: অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি একতা বেতার শ্রোতা সংঘ মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সজীব হোসেন ভাইয়ের কাছে। কি পরামর্শ রয়েছে বাংলাদেশ বেতারের প্রতি?
2: অসিদ্ধার কথার সুর ধরে বলতে চাই, শ্রোতা সম্পৃক্ত যে অনুষ্ঠানগুলো আছে, বেশ কিছু অনুষ্ঠান বন্ধ আছে, কুইজ ভিত্তিক অনুষ্ঠান বন্ধ আছে, এগুলো যদি আবার পুনরায় চালু করা যায়, বেতার কর্তৃপক্ষ একটু দেখেন। সেই সাথে সমীপেশুতে শ্রেষ্ঠ পত্রলেখক করা হয়, আমার অনুরোধ থাকবে এই শ্রেষ্ঠ পত্রলেখককে যেন পরবর্তী কোন এক সমীপেশুতে এনে তার কাছ থেকে মতামত নেওয়া হয়, কারণ চিঠিতে অনেক মতামত আমরা ঠিকভাবে প্রকাশ করতে পারি না। তো সে যদি প্রোগ্রামে এসে তার মতামত আরো চমৎকারভাবে উত্থাপন করতে পারে, আমি মনে করি যে সেটা আরো বেশি শ্রোতা বান্ধব হবে এবং শ্রোতাদের মন মতো অনুষ্ঠান বাংলাদেশ বেতার উপহার দিতে পারবে।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সজীব ভাই। আমরা যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান ভাইয়ের কাছে। বাংলাদেশ বেতারের প্রতি কি পরামর্শ রয়েছে আপনার?
3: আমার পরামর্শ হলো যে আপনারা নাটক শোনান, আমাদের আমরা শুনি, কিন্তু আমরা চাই নতুন নতুন নাটক চাই, পূর্ণ প্রচার জানি না হয় যে একটা নাটক শুনছি ওইটাই আবার পূর্ণ প্রচার শুনতেছি, এটা আমরা চাই না। আমরা চাই প্রতি সপ্তাহে একটা নতুন নাটক শুনবো, আমাদের যেরকম শুক্রবার বিকাল 3টার দিকে হয়, বুধবার রাত 10টার দিকে হয়, এখানে আমরা নতুন নতুন নাটক চাই
0: নিশ্চয়ই। এবং সবশেষে আমাদের আজকের আয়োজনের সদস্য ফারুকুল ইসলাম বুলবুল ভাই, বাংলাদেশ বেতারের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে।
1: জি, আমার অবস্থান থেকে আমি বলতে চাই বাংলাদেশ বেতার একটি জনকল্যাণের একটি জায়গা, বাংলাদেশ সরকার তার দেশের জনগণকে উপকার করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে উন্নত বিশ্বে কিন্তু এখন বেতারের ভালো মানের একটি প্রচলিত রয়েছে, যার থেকে কর্ম এবং শোনার মধ্যে কিন্তু একসাথে কাজ করা যায়। স্ক্রিনের আমার দেখি থেকে তাহলে সেটা হচ্ছে কি চোখের সমস্যা হচ্ছে এবং মস্তিষ্কের মধ্যে বিরাট একটা প্রভাব ফেলছে, তা থেকে বেতারই বেশিরভাগ কল্যাণ করতে পারে। এবং বেতারের অনুষ্ঠানমালার বেশিরভাগই জনকল্যাণমূলক অনুষ্ঠান। আমি দাবি রাখছি শ্রোতাদেরকে আরো বেশি আকর্ষণ করতে হবে, মানুষকে যদি সচেতন করা যায় তবেই কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থা উন্নয়ন হবে।
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ একতা বেতার শ্রোতা সংঘ সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। আমাদের আজকের আয়োজনে যুক্ত ছিলেন বাংলাদেশ বেতারের সাথে বাংলাদেশ বেতার আর তার শ্রোতা। এ যেন একটি হৃদয়ের সাথে আরেকটি হৃদয়ের সম্পর্ক, দূরত্ব যতই হোক না কেন একটি কণ্ঠস্বর যখন রেডিওর তরঙ্গে ভেসে যায় তখন মুহূর্তেই তা পৌঁছে যায় মানুষের ঘরে, মনে এবং ভালোবাসায়। প্রিয় শ্রোতারা, আপনারাই বাংলাদেশ বেতারের প্রাণ, আপনাদের ভালোবাসা, অপেক্ষা এবং শ্রবণেই বেতারের প্রতিটি আয়োজন পূর্ণতা পায়। তাই বলা যায় বাংলাদেশ বেতার শুধু শ্রোতাদের জন্য অনুষ্ঠান প্রচার করে না, বরং শ্রোতাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিদিন তার গল্প লিখে চলে, যে কারণে বাংলাদেশ বেতারের শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতুর মাধ্যমে প্রতিবার আপনাদের কাছে হাজির হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আমাদেরকে আবারও আপনারা পেয়ে যাবেন সেতুর আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথে।
5: শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু শুনলেন। অংশগ্রহণে ছিলেন একতা বেতার শ্রোতা সংঘ বাসর সাটুরিয়া মানিকগঞ্জের শ্রোতারা। সঞ্চালনায় ইয়র্মা শায়ের জাহান, সম্পাদনা মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা মাহফুজুল ইসলাম।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, নাজদিন হান্নিপা, মোহাম্মদ ইউসুফ ইকরাম ও ইশরাত জাহান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার ও মোসাম্মদ নূরজাহান। এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন শারমিন রহমান।
5: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এটাই আমাদের কামনা। শ্রোতা, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে, মানুষকে সচেতন করে তার মৌলিক চাহিদা প্রাপ্তি সম্পর্কে। মানুষ শিক্ষিত হলে সে তার সকল বিষয়ের প্রতি সচেতন থাকবে, তার মধ্যে জাগ্রত হবে ভালো মন্দ বিচার করার ক্ষমতা। আমরা সকলেই জানি বাল্য বিবাহ একটি জঘন্য অপরাধ, কিন্তু অপ্রিয় হলেও সত্য যে বাল্য বিবাহ আমাদের দেশে অনেক বড় একটি সামাজিক সমস্যা, যা এক নীরব ঘাতকের মতো কাজ করছে, ত্বরান্বিত করছে আমাদের জনসংখ্যা বৃদ্ধিতে। বাল্য বিবাহ একটি মেয়ের যেমন শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়, তেমনি মানসিকভাবেও সে দুর্বল হয়ে পড়ে। তাই আসুন, এই অপরাধ রোধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। এমনই আহ্বানে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই শুনব একটি সাক্ষাৎকার।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য, এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান, এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোন সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারে। তবুও যে এমন হয় যে যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না, তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এরকম কোন কিছু নাই যে কোন সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোন অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সব সময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে,
3: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকে?
3: এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে 2টি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকেই মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে তিন বছর পর বা পাঁচ বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে বাচ্চা নিতে চিন্তা করছে তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ নেই?
3: না, কোনো ভয় নাই।
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
3: না না, কিছু নাই, ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
3: সুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সেটা তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম, আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে, আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
3: শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়, তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে, আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয় যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেকদিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে,
2: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে। তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: অনেকটাই কম, হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টায়, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
3: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়, মানে প্রজেস্টেরন বা নিজেই হরমোন নিয়ে থাকেন তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজিনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়, এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: খুব একটা সম্পর্ক নেই, অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
3: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয় কিছুদিন অন্যান্য কোনো অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ ওর পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে,
2: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
3: নিশ্চিত থাকবেন। পোস্টন হরমোন সিক্রেট হয় তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
2: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য, অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
3: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও এটা খুলে ফেলতে যেতে পারেন,
2: একই জায়গায় আবার
3: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি সবাই কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শ্রোতা,
4: আমরা কম বেশি সবাই কিন্তু গান শুনতে পছন্দ করি। গান শুনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুখে দুঃখে আনন্দ বেদনায় আমরা সবাই গান শুনি। চলুন না এবারে আমাদের অনুভূতিকে একটু নাড়া দিয়ে গান দিয়ে গানের শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। কথাগুলো সাজিয়েছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলী।

0: বন্ধুরা, জীবন একটাই, একে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনারই হাতে। ছোট্ট একটি ভুলের কারণে আপনার জীবন হয়ে যেতে পারে বিপন্ন। অতএব নিজেকে ভালোবাসুন, নিজের জীবনকে ভালোবাসুন, তবেই আপনি ভালোবাসতে পারবেন অন্যকেও। আসুন এবারে জীবন কথা পর্বে শুনি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক। উচ্চারণে পারভীন আহসান মিলি।
1: অল্প বয়সে বিধবা হয়েছেন রহিমা বেগম। জীবনের সুখ পেতে না পেতেই স্বামী হারিয়েছেন তিনি। তার ছেলের বয়স তখন মাত্র 5 বছর। স্বামী কৃষিকাজ করতেন। রহিমা বেগমের পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, তখন একমাত্র শিশু সন্তানকে নিয়ে চরম কষ্টে কেটেছে দিন। এরপর মানসিকভাবে শক্ত হলেন তিনি। মেয়ে মানুষ হয়েও জমিতে বীজ বোনা থেকে শুরু করে লাঙল দেয়া, সেচ দেয়া, ফসল কাটা সহ সব কাজই তিনি নিজ হাতে করেছেন। অনেকে সমালোচনা করলেও কারো কথায় কান না দিয়ে স্বামীর কাজগুলো দক্ষতার সাথে নিজে করার চেষ্টা করেছেন। তাই কারো কাছে হাত পাততে হয়নি, কারো করুণা নিতে হয়নি। মা ছেলে দুজনের সংসারে সুখ শান্তির অভাব ছিল না। ছেলে নাসিম বড় হলে মাকে সব কাজেই সাহায্য করত। ছেলের বয়স যখন 23 বছর, তখন পাশের গ্রামের মেয়ে তারাকে ছেলের বউ করে ঘরে আনলেন রহিমা। আর স্বামীর সংসারে এসে একজন পরিশ্রমী বিচক্ষণ শাশুড়ি পেল তারা। অনেকের কাছে শুনেছে, এমনকি নিজেও দেখেছে, বউ শাশুড়ির সম্পর্ক খুব একটা সুখকর হয় না। কিন্তু এ ব্যাপারে তারা নিজেকে খুবই ভাগ্যবতী মনে করে, কারণ শাশুড়ি তাকে মেয়ের মতোই ভালোবাসেন। সংসারের ভালোমন্দ দিকগুলো তারাকে বুঝিয়ে বলেন। তারই পরামর্শে বিয়ের 3 বছর পর তারার প্রথম সন্তান গর্ভে আসে। এমনকি গর্ভকালীন সময়ে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, গর্ভের সন্তানের জন্য কিছুটা বাড়তি খাবার খাওয়া সহ 3 মাসের পর থেকে নিয়মিত নিকটস্থ স্বাস্থ্যসেবা ক্লিনিকে নিজেই তারাকে নিয়ে যেতেন রহিমা বেগম। 3 থেকে 5 মাস সময়ের মধ্যে টিটি টেকাও নেওয়া হল এবং স্বাস্থ্যকেন্দ্রেই অভিজ্ঞ চিকিৎসকের হাতে সময় মতো সন্তান প্রসব করানো হল। এ কারণে খুব নির্বিঘ্নে এবং নিরাপদে সুস্থ সন্তান ভূমিষ্ঠ হল। সন্তান প্রসবের পরও প্রসূতি মা এবং নবজাতক সন্তানের সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলা হল। শাশুড়ি বললেন, 3 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে নিরাপদ থাকতে, যেন এ সময়ের মধ্যে আবারও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ না হয়। তারা সবসময় শাশুড়ির কথাই মেনে চলত, কারণ দেখা গেছে এতে করেই সংসারের সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকে। দ্বিতীয় সন্তান জন্ম দেবার পর রহিমা বেগম ছেলে এবং বউকে বোঝালেন, আর সন্তান নেবার প্রয়োজন নেই। দুটি সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে পারলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই সাথে সংসারেও অভাব অনটন থাকবে না। যেহেতু আর সন্তান নেবার পরিকল্পনা নেই, তাই জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করাই উত্তম। এবং এক্ষেত্রে তিনি তার ছেলেকেই পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি ভ্যাসেকটমি করার পরামর্শ দিলেন। কেননা মেয়েদের তুলনায় পুরুষের স্থায়ী পদ্ধতি অনেক সহজ এবং কার্যকরী। যেই ভাবনা সেই কাজ। নাসিমও মায়ের কথা মেনে পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়ে ভ্যাসেকটমি করিয়ে আসল। দুটি সন্তান নিয়ে এখন নাসিম আর তারার সুখের সংসার। তারা মনে মনে ভাবে, সব সংসারেই যদি এমন একজন বিচক্ষণ মা থাকতো।

0: শ্রোতা, জানতে চাই আমাদের আয়োজন কেমন লাগছে। অনুষ্ঠান সম্পর্কে ভালো মন্দ অনুভূতি বা পরামর্শ জানিয়ে চিঠি এবং ইমেল পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। আমাদের ইমেইল আইডি betarphnc1207@gmail.com। আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন। চলুন শুনে আসি।
1: তুমি বেশি চালাক
2: হইছা। আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
1: কিন্তু যদি আবার ভাগে
2: ভাগবো? আরে ভাগবো কোন কাম দিয়া?
1: মাফের কোন কারবার নাই।
3: আপনার মাথা শুয়ে কইতাছে,
2: সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে। আমার কাছে
3: আমার আর কনের কিছু নাই। বাঘ যখন কুয়াই পড়ছে, না তো কি একবার ছুটতে পারলে
2: আর ছুটনের কোন কায়দা নাই। ধরো ধরো ধরো, ওরে অহনি লইয়া চলো জায়গা মতো।
3: আব্বা, আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান। আপনি এই সামসিকা গুলার কিছু কন।
1: বাঘ আর সামসিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
3: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
2: ফুলিয়া পার কাছে।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়া পার কাছে।
2: মাথায় দিয়ে ফুলিয়া পাইতেছে।
1: ডাকদি ডাকদি ডাকদি ডাকদি ডাকদি
2: ফুলিয়া পা। ও ফুলিয়াপা,
3: আমার আর দুইটা দিন সময় দেন যায় না।
1: কেন?
3: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
1: এই শেষ কি রে? শেষ কি? শেষ মানে কি? তোমার কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
4: ব্যাপার কি? ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
1: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
4: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
2: আর কথা বলার অধিকার তো সবার আছে, সত্য। তবে এই রকম আকাইমা ঘরজামের কথা হুনতে হুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হইয়া গেছে। তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
1: হ্যাঁ, আমরা ডিসিশন লইছি
2: যে ওরে ধইরা নিয়া আপনাগো ক্লিনিকে ইয়া করাই দিই, সারা জীবনের লাইগা বাচ্চা হওয়া বন্ধ।
3: ফুলিয়াফা, এটা একটা বিচার লোকন। বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবার রো মাইয়া। আমার দোষ কি? একখান পুলার চেষ্টা তো।

0: করতেই পারি।
1: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? হ্যাঁ, ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার সাইন নাম্বার।
2: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
1: আরে সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
3: ক্লিয়ার কাট।
2: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
1: হ্যাঁ, যাই না বুঝাই রাই হইল, আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
3: নাই। নাই,
2: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি, মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি। এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরা যাওয়া যায় না।
4: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়। এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
3: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন,
2: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
1: সেইটাই হইব ভ্যাসেকটমি।
2: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু NGO ক্লিনিক থেকেই NSV বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
5: প্রিয় শ্রোতা, এবারে বিদায়ী আহ্বান। ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা চাই। বাড়ির আশেপাশে, বাইরে, ভেতরে কোথাও যেন 1-3 দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আমাদের মনে রাখতে হবে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধী উত্তম। সবাই মিলে এ বিষয়ে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব। এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার বেলায় জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং আজকের অনুষ্ঠান প্রযোজনা করেছেন
6: শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসু শেরিং তুবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ওজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএফিল আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালেহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েন কাপলান সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিশ্ব ব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অর্থমন্ত্রী জানান, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে তা বাস্তবায়নে সমর্থন ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিন ঘণ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন। তবে এর আগে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কোনো প্রকার চুক্তিতে উপনীত না হলে তিনি দেশটিকে নির্মূল করে দিতে পারেন। একই সঙ্গে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে হামলা কিংবা শান্তি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
3: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কৌটার বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য, যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরা যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধানতা অবলম্বন করুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি, ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার প্রচারিত হবে বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫টা ৩০ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন খুলনা কেন্দ্রের নাটক জাহানারা রাত ১০টায়। রচনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম ববি। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্সে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভিতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা বাধ্যতামূলক, তাই এ বিষয়ে এখন থেকেই সচেতন হন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশপ্রেম ইমানের অঙ্গ। আসুন দেশের উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাই। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু, সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন, এবং এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করেন, জানতে চেষ্টা করেন, অনেক তথ্য বিনিময় হয়, নতুন প্রসঙ্গ নিয়েও কথা আপনারা বলেন, আমরাও জানতে চেষ্টা করি। আজকে এমন একটা নতুন বিষয় উপস্থাপন করব আমরা হাত বাড়লে বন্ধু অনুষ্ঠানে, যেটা আগে কখনো হয়নি, আগে কখনো আমরা সুযোগ পাইনি, এবং সেই ধরনের একটা বিষয় আজকে নির্বাচন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা, এই নিয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সাথে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যিনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, আইসিটি ডিভিশনে কাজ করেন, তিনি পরামর্শক A2I প্রজেক্টের, জনাব ভাস্কর ভট্টাচার্য। কেমন আছেন?
1: জি ভালো আছি, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার অমায়িক কণ্ঠ অনেকদিন পরে আবার শুনছি।
0: এবং আজকের বিষয়টা একেবারেই নতুন, এর আগে কখনো আর প্রচার করিনি। আপনারা ভেবেচিন্তে প্রশ্ন করবেন, আমরা প্রথম দশটা মিনিট কথা বলার সুযোগ দেবেন, প্রশ্ন করবেন না, ভাবুন কি বিষয়ে প্রশ্ন করতে চান, কি তথ্য জানতে চান, সব তথ্য তিনি বলতে পারবেন, যেহেতু এটিআই প্রজেক্টে তিনি, A2I প্রজেক্টে তিনি পরামর্শক, এবং বাংলাদেশ সরকারের ICT ডিভিশনে তিনি কাজ করছেন, একজন উন্নত পর্যায়ে সুশিক্ষিত, ট্রেন্ড, অভিজ্ঞ গবেষক আজকে উপস্থিত আছেন, জনাব ভাস্কর ভট্টাচার্য।
1: ধন্যবাদ আপনাকে।
0: আজকের প্রসঙ্গ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় A2I, তার ভূমিকাটা কি, এর গুরুত্ব জানতে চাই।
1: জি, A2I অর AI?
0: AI, জি
1: জি। আসলে হ্যাঁ, A2I তো একই, A2I হচ্ছে, এই মুহূর্তে আমাদের নাম হচ্ছে স্পেস ইনোভেট, আমরা আসলে প্রযুক্তি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে A2I একটা বড় রোল প্লে করছে। আর আপনি AI এর কথা বলেছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা জানেন বা এখন সারা পৃথিবী অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে যে পৃথিবী কোন দিকে যাবে, মানুষ কি বুদ্ধিমান হবে নাকি AI বুদ্ধিমান হবে, মানুষ যে AI কে তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হবে কিনা। এবং প্রতিবন্ধী মানুষদের জন্য AI মানে কি, অর্থাৎ আমি দেখতে পাই না, আমার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমার না দেখার সমস্যাটাকে সমাধান করবে। যেমন আমি এই মুহূর্তে কি পরে আছি, কোন কালারের শার্ট পরে আছি, আমার প্যান্টটা কোন কালারের, এটা আমি এখন জানতে চাই। এখন কাউকে না কাউকে আমাকে আগে জিজ্ঞেস করতে হতো যে আমার শার্টের কালারটা কি, প্যান্টের কালার কি, এটা ঠিক আছে কিনা। এখন কিন্তু আর আমার কাউকে জিজ্ঞেস করতে হয় না, আমি নিজে আমার এই আর্টিফিশিয়াল AI বেস কোনো অ্যাপ্লিকেশান ইউজ করে আমি সেটা বুঝে নিতে পারি, আমাকে কাউকে কিন্তু জিজ্ঞেস করতে হয় না। এক সময় টাকাটা, ভাই এটা কত টাকা, এখন কিন্তু সেটা আর করতে হয় না, আমি একটা অ্যাপ্লিকেশান ইউজ করে এটা নিচে ধরলে আমাকে বলে দেয় এটা কত টাকা। এখন সকল ধরনের প্রতিবন্ধীদের জন্যই কিন্তু AI এখন গুরুত্বপূর্ণ। যেমন একজন ইশারাবাসী মানুষ, তাকে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারের জন্য অপেক্ষা করতে হতো, এখন AI বেস অনেক সলিউশন হয়েছে যে আপনি মুখে যা বলছেন সেটা সাইনে কনভার্ট হয়ে যাচ্ছে, কিংবা আপনি যা মুখে বলছেন সেটা টেক্সটে কনভার্ট হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটা AI বেস সলিউশন। এমন কি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য একটা অসুবিধা, কিংবা শারীরিক প্রতিবন্ধী যাদের দুটো হাত নেই, লিখতে পারে না, আমরা অনেকে অনেক গল্প শুনেছি যে পা দিয়ে লিখে, এখন কিন্তু এগুলোর প্রয়োজন নাই, এখন আপনার স্পিচ টু টেক্সট আছে, আপনি শুধু বলবেন আর লেখা হয়ে যাবে।
0: ওই প্রসঙ্গটা আমি খালি বলবো যে এই প্রসঙ্গে তথ্য জানতে চাই, বা এটার বিস্তারিত আমাকে জানান, তথ্য খুব সহজে চলে আসবে, অর্থাৎ এটাকে আমাকে লিখে রেডি করতে হতো, পাঁচ দিন সময় লাগতো, পাঁচজন লোক রেডি করতে হতো, সেখানে একেবারেই কমে স্বল্প সময়ে কাজটা সুসম্পন্ন হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। অর্থাৎ AI প্রযুক্তি দিয়ে আপনার অবয়ব চেহারা দিয়ে আপনি কথা বলেই যাচ্ছেন, কিন্তু সেখানে আপনি উপস্থিত কি অনুপস্থিত, আমরা জানতে চাই ভাস্কর ভট্টাচার্য আপনার কাছে।
1: বেসিক্যালি দেখুন, AI আমাদের জন্য এমন আশীর্বাদ তৈরি করেছে, যেটা হচ্ছে যে যেমন ধরেন আমাদের মোবিলিটি ইম্পেয়ারমেন্ট, মানে ডিফিকাল্টি যাদের আছে, অর্থাৎ আমি হ্যান্ড মুভ করতে পারি না, আমার আঙ্গুল হয়তো নাই, আমার আমি কিন্তু মুখে বলছি লেখা হয়ে যাচ্ছে, এবং এটা অত্যন্ত দ্রুত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমি চাইলে যদি ইনস্ট্রাকশন যদি দিই, যে আমি কিছু ক্লু দিয়ে দিলাম যে আমি বাংলাদেশ সম্পর্কে লিখব 600 ওয়ার্ডের মধ্যে, আমি কয়েকটা ধারণা দিলাম বাংলাদেশের বিষয়ে, এবং আমি AI কে বললাম যে তুমি এটা লিখে দাও, সে লিখে দিচ্ছে। তবে আমি যেটা বলবো যে আসলে আপনি অরিজিনালিটি কখনো নষ্ট করা যাবে না, কোনো ভালো পত্র পত্রিকা যদি আপনি এআই এর উপর ফুললি ডিপেন্ড করে লিখেন তাহলে সে ছাপাবে না। যেমন আমার প্রচুর লেখা ছাপানো হয় বিভিন্ন পত্রিকাতে, কিন্তু সেখানে আমি যদি ফুললি এআই এর উপর ডিপেন্ড করি তাহলে কিন্তু সে ছাপাবে না, কারণ এআই ডিটেক্টর আছে, অর্থাৎ নলেজটা কি আপনার নাকি এআই সেটা কিন্তু ধরা যায়। সুতরাং আপনাকে অরিজিনালি কথাটা বলতে হবে, অর্থাৎ আইডিয়াটা আপনার হতে হবে,
0: মৌলিক হতে হবে, অর্থাৎ মৌলিক আপনার ভিতর
1: থাকতে হবে। এবং এআই আপনাকে কি করছে, অ্যাসিস্ট করছে, যে আপনি জিনিসটা আপনি নিজে আগে করতে অনেক সময় লাগতো, করতে পারতেন না, সেটা এখন আপনাকে সহজে সে করে দিচ্ছে, এইটাকে বলছে আর কি। তো আসলে এআই প্রতিবন্ধী মানুষদের জন্য, এই যে আমার একটা লেখা সেদিন প্রথম আলোতে ছাপানো হলো যে এআই দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চোখ, অর্থাৎ একদম দৃষ্টিশক্তির কাজ করছে। আমি একটা ছোট্ট গল্প বলবো, সেটা হচ্ছে আমাকে একজন মা, একজন দৃষ্টি প্রতিবন্ধী মা যিনি দেখতে পান না, উনি একদিন ফোন করলেন, ফোন করে বললেন যে দাদা আমি খুব সমস্যার মধ্যে আছি। কেন? আমার 2 বছরের ছেলে, সে বুঝে গেছে যে আমি চোখে দেখি না, এবং সে চুপ করে থাকলে আমি তাকে ধরতে পারবো না, সে সব সময় চুপ করে থাকে, আমি তার নাম ধরে ডাকি, হাত দিয়ে খোঁজার চেষ্টা করি, সে আস্তে করে সরে যায় এবং সে কথা বলে না। হ্যাঁ, তা আমি কি বিপদের মধ্যে আছি, দেখেন আমার ভয় লাগে, সে কোন দিকে না কোন দিকে যায়, কি করে না করে আমি তাকে খুঁজে পাই না। তা আমি তখন তাকে একটা অ্যাপ্লিকেশন সাজেস্ট করলাম যে তুমি এটা ব্যবহার করো। তখন সে জাস্ট 1 সপ্তাহ পরে ফোন দিয়ে খুবই উৎফুল্ল গলায় বলে যে আপনার ভাগ্নে এখন আর আমার সাথে ফাইজলামি করতে পারে না। যে কেন, কি হলো? বলে যে অ্যাপসটা আমাকে বলে দেয় চাইল্ড ইজ স্ট্যান্ডিং, চাইল্ড ইজ প্লেয়িং, চাইল্ড ইজ স্লিপিং, এবং কতটুকু দূরে আছে সেটাও আমাকে বলে দেয়, এবং আমি এখন ওকে গিয়ে ধরে ফেলি।
0: শুনলেন তো প্রিয় শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকেন ভাস্কর ভট্টাচার্য, যিনি যার গুণের কথা বলে শেষ করতে পারবো না, তিনিও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। তিনি পড়ালেখাতে এই প্রযুক্তির দিকে ICT ডিভিশনে উচ্চ মর্যাদায় উচ্চ প্রযুক্তিতে কাজ করে যাচ্ছেন, এবং তিনি পরামর্শক A2I প্রজেক্টের, আর AI নিয়ে তার দক্ষতা, তার কার্যক্রম আরও অনেক আছে। একটা গল্প তো শুনলেন, আমরা আরও শুনবো, এই ফাঁকে একটা ফোন নেব আমরা, আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই করবেন। হ্যালো, জি, ওয়ালাইকুম সালাম।
2: যোগাযোগ করলাম, ওনারা বলতেছে যে ওনার নাম হলো লোকমান হাকিম, বলতেছে যে এটা এখনো আসে নাই, আপনি করতে গিয়ে খবর পাইছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। আমি বললাম যে
0: আমি মনে করি, প্রিয় শ্রোতা মিন্টু আপনি ফোন করেছেন ধন্যবাদ, আপনারা আমাদের কথা একটু শুনুন, আপনার বিষয়টা এখনো বুঝতে পারেননি।
1: আচ্ছা বলুন, আসলে এআই আসেনি বিষয়টা, সেরকম এআই কোনো কিছু না, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার ফোনের মধ্যেই আছে। আপনি যখন ফোনটা নেন হাতে, আপনি যদি বলেন হে গুগল আজকের ওয়েদার কেমন, সে আপনাকে বলে দিচ্ছে যে আজকের ওয়েদার হচ্ছে মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা এত, এটা কিন্তু এআই।
0: শুধু তাই নয়, আর একটা কথা একটু উদাহরণ দিয়ে ভাস্কর ভট্টাচার্য আপনার কথা কেড়ে নিলাম, কখনো কখনো গুগলকে যদি বলা হয় অমুক গানটি শুনতে চাই, অমুকের গাওয়া অমুক গানটি শুনতে চাই, সাথে সাথে এসে বলে ফেল আপনি শুনুন, চলে এলো, গানটা শোনা শুরু করে দিলাম।
1: যেমন ধরুন আমি যেটা করি যে আমি ইউটিউবটা না খুলে যে বলি যে আচ্ছা হে গুগল গোপালবার প্লে করো ইউটিউবে, সে সাথে সাথে কিন্তু গোপালবার প্লে করে। আপনি হয়তো বললেন যে আপনি ওল্ড মুভি দেখতে চান, একটা মুভি কিন্তু ইউটিউবে সে পড়ে শোনাবে। শুধু তাই নয়, আপনি দেখেন আমি
0: না, এটা অবাক্কাণ্ড, কি করে সম্ভব, এটা তো আমরা কেউ কোনো ভাবি না।
1: এটাকে আপনি যেটা বলছেন যে এআই আসে নাই, এআই তো আপনার আপনার হাতের মুঠোয়, আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে আপনার আপনি এআই কানেক্টেড, এখানে আসা না আসার কিছু নাই।
0: আর একটা ফোন নেই, কে যেন অপেক্ষা আছেন, কথা বলি একটু। হ্যালো, আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন দয়া করে। জি,
2: আর
0: কথার দরকার নেই, ধন্যবাদ। জি বলুন।
1: আচ্ছা, আসলে যেটাকে বলা হয় স্মার্ট কেইন, স্মার্ট কেইন হলো আপনার সামনে যদি কোনো বাধা থাকে সেটা সে বলে দেবে। বিভিন্ন রকমের স্মার্ট কেইন আছে, একটা হচ্ছে যে শুধুমাত্র আপনাকে ভাইব্রেট করবে, যে আপনার সামনে একটা চেয়ার আছে সে ভাইব্রেট করতে থাকবে, আপনি বুঝবেন যে সামনে কাঁপা শুরু করবে। আর এখন অনেক অনেক ধরনের ব্লুটুথ বেস স্মার্ট কেইন বেরিয়েছে, যেমন ধরেন আপনার কানে হয়তো একটা হেডফোন আছে, সেখানে সে আপনাকে বলে দিচ্ছে সামনে বাধা আছে, সামনে গর্ত আছে, আপনার 3 ফিট দূরে একটা চেয়ার আছে, এরকম বহু ধরনের স্মার্ট কেইন আছে। কিন্তু যেটা আমাদের দেশে সমস্যা হচ্ছে, আমাদের দেশে মার্কেটে এগুলো অ্যাভেলেবেল নাই, সরকার কিছু দেয় সেটা একেবারে ফুললি এআই মডার্ন বলা যাবে না, এটা ভাইব্রেট করে। তবে আমাদের দেশে প্রচেষ্টা আছে সরকারের কিছু টেকনোলজি নিয়ে আসার। যে জিনিসটা বুঝবেন, যে দেশে মার্কেট নাই সে দেশে তো ব্যবসা হবে না। আপনি ধরেন আমাদের দেশে যদি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষরা কেনার মতো করে আর্থিক সক্ষম হতো, তাহলে প্রচুর এআই বেসড টুলস আমাদের দেশে এখনই পাওয়া যেত। আমি আপনাকে উদাহরণ দিই, ধরেন এখন আপনার ব্লাড প্রেশার মেশিনটা, টকিং মেশিন, আপনি চাইলে কিনতে পারেন 2,500-3,000 টাকার মধ্যে। আপনার থার্মোমিটার, যেটা আপনি অন্যের হেল্প নিয়ে আগে জ্বর মাপতেন, এখন কিন্তু এটা দরকার নেই, এখন টকিং থার্মোমিটার পাওয়া যায়। বহু জিনিস অলরেডি কিন্তু অ্যাভেলেবেল আছে, তবে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে কোথায় সেটা পাওয়া যায়, বিজনেসটা গ্রো করে নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের মানুষরা কিনতে পারবে না ততক্ষণ বিজনেস গ্রো করবে না। যেমন আমি এখন এই মুহূর্তে একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, সেটা এই 12 ইউরো দাম। এটা হচ্ছে এমন একটা টেকনোলজি যে আপনার সামনে যা কিছু আছে বলে দেবে, আপনার ভিজিটিং কার্ড পরে দেবে, আপনার বইটাও পরে দেবে, আপনার সামনে ধরেন একটা টেবিল আছে বলে দিচ্ছে, যদি ফাঁকা থাকে বলে যে আগামী 10 ফিট আপনার সামনে আপনি সোজা যেতে পারেন, সব ধরনের ইন্ডিকেশন সে করে দেবে। তো এ ধরনের অ্যাপ্লিকেশন তো পয়সা দিয়ে কিনতে হয়, ফ্রিও আছে অনেক।
0: শুনলেন তো, জীবনযাপনে যেসব প্রযুক্তি দরকার সব প্রযুক্তি একসময় হাতের কাছে চলে আসবে, তখন দেখবেন যে জীবনটা এত সহজ হয়েছে। আবার বেশি সহজ হলে দেখবেন যে একসময় আমরা অলস হয়ে যাব, সব ঘরেই বসে আছি, সহজে সব পেয়ে যাচ্ছি। এই ফাঁকে একটা ফোন নেই, কে যেন কি জানতে চান দেখি। হ্যালো,
3: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
3: মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি সন্দ্বীপ পাবনা।
0: প্রশ্ন
3: এবং আমার সঙ্গে আমার একজন বড় ভাই আছে,
0: প্রশ্ন করুন।
3: হাফেজ নুরুল আমিন। হ্যাঁ, প্রশ্ন, আমি প্রথমে দাদাকে ধন্যবাদ জানাই যে দাদা একটা এইমাত্র একটা অ্যাপস এর কথা বলল। এখন আমার একটা বিষয় দেখেন দাদা, আমাদের এই যে অ্যাপস এর যে মোবাইল গুলা, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন গুলা, এখনো কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে, বিশেষ করে যারা দরিদ্র পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক, এরা কিন্তু এখন হাতের নাগালে নিতে পারছে না। আবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নর্মালিটি একটা বর্তমান ছিল, যেটা আপনার নাম্বার গুলা বা আপনার ওই লিস্ট পড়ে দিত, এগুলা কিন্তু বর্তমানে আমাদের দেশে আর সাপ্লাই আসতেছে না। কেন, আমি আপনি যেহেতু আপনি সরকারের সঙ্গে সবসময় কাজ করেন আমি জানি, এবং আমার সঙ্গে আপনার বেশ দু একবার কথা হয়েছে, সরাসরি বসার সুযোগ হয়েছে আপনার কাছে। আমার একটা বিশেষ দাবি, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপদেষ্টা একটা সম্পত্তিকে একটা কথা বলছে যে অ্যান্ড্রয়েড ফোন শর্ট টাইমে আমরা 2,000-4,000 টাকার মধ্যেই আমরা নিয়ে আসবো। আমার জানা যে এই যে ফোনটা আসতেছে মার্কেটে বা আসবে অ্যান্ড্রয়েড ফোন, এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আপনার এমন একটা রাখা দরকার, যদি হয় রাখার সুযোগ থাকে তাহলে পর কিন্তু আমাদের ব্যবহার করে সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন আমরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, আপনি জানেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোটিকন এগুলো কিন্তু কি করে, এই হোয়াটসঅ্যাপে সম্পত্তিকে আপডেট দিয়েছে। যেমন আগে আমরা কল গ্রহণ করেন, এই বোতামে আমরা ডবল ট্যাপ করলে পর আমরা রিসিভ হয়ে দিত, কিন্তু ইদানিং দেখছি এটা কিন্তু কার হচ্ছে না, আপডেট দিয়ে দিয়েছে, তাহলে পরে আমরা কিন্তু এই জায়গায় হিমশিম খেয়ে যাচ্ছি।
0: জি, আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ
1: আমি যেটা বলি সেটা প্রথমত হচ্ছে যে অ্যান্ড্রয়েডে অ্যাক্সেসিবিলিটি ফিচার আছে, বাংলাদেশে যদি অ্যান্ড্রয়েড লো কস্টে পাওয়া যায় সেখানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অ্যাক্সেসিবিলিটি বিষয়গুলো থাকবে। এবং আপনি যেটা আমাকে বলছেন, আমি নিজেও চেষ্টা করব আসলে এ ধরনের ম্যানুফ্যাকচার যারা করে তাদের সাথে কমিউনিকেট করে যাতে অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলো অবশ্যই থাকে। দ্বিতীয় হচ্ছে আমাদের দরিদ্রতা যেমন আছে, সারা পৃথিবীতে দরিদ্রতা আছে, আমেরিকাতেও স্ট্রিটে মানুষ ঘুমায়, তার অর্থ এ না যে আমাদের টেকনোলজি নিয়ে আমাদের এগোনো যাবে না। অনেক মানুষের হাতে টেকনোলজি আছে, আমাদের সেটা অবশ্যই, টেকনোলজি এখন আমার চোখ, আমি টেকনোলজি ছাড়া চলতে পারবো না। তৃতীয়ত আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আসলে কস্টিং এর একটা ইস্যু আছে আমাদের দেশে যাতে এগুলো আসে। তো এইটা আসলে আমাদের, আমি যেটা বলেছি যে আমাদের মার্কেট যদি তৈরি হয় তাহলে অবশ্যই আসবে, সরকার ফ্রি দিতে পারে। আমরা যেটা সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে হুইল চেয়ার সাদা ছড়ির পাশাপাশি এই প্রযুক্তি কম্পিউটার স্মার্টফোন এগুলো যাতে প্রতিবন্ধী মানুষকে বিনামূল্যে দেওয়া হয় সেটার জন্য আমরা কথা বলছি, পরামর্শ দিচ্ছি, নতুন সরকার তাদেরকে বোঝাতে হচ্ছে। মনে রাখবেন আমাদের দেশে এখনো তো সাধারণ মানুষ জানেই না যে একজন প্রতিবন্ধী মানুষ টেকনোলজি ব্যবহার করতে পারে, স্মার্টফোন ব্যবহার করতে পারে, কম্পিউটার ব্যবহার করতে পারে। আমি একটা গল্প বলতে চাই যদি রাজা ভাই
0: আমাকে।
1: আমি একবার দেশের বাইরে গেছি একা, আমি তো বহুবার দেশের বাইরে যাই, এটা আমি একবারের।
0: প্রিয় শ্রোতা সবার জন্য বলতে চাই, ভাস্কর দাস যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী এবং শিক্ষা শিক্ষিত হয়ে সরকারের একটা বড় প্রজেক্টে কাজ করছেন, আইসিটি ডিভিশন। সহজ ব্যাপার নয়, তিনি উল্টা পরামর্শ দিচ্ছেন যে কিভাবে আরো কিছু প্রযুক্তি বাড়ানো যায়। জি, গল্পটা শুনতে চাই।
1: আমি একা যাচ্ছি, আমার খুব একটু ইয়ে লাগছিল যে আসলে একা একা কিভাবে ম্যানেজ করবো, কারণ আমার বন্ধু যে আমাকে রিসিভ করবে সেও দেখতে পায় না। তা আমি এটা থাইল্যান্ডে, আমি থাইল্যান্ডে যখন এয়ারপোর্টে আসলাম আমি তো তাকে কিভাবে খুঁজে পাবো, আমি খুবই বিপদের মধ্যে আছি, সেও দেখতে পাই না আমিও দেখতে পাই না। তো একটু পরে দেখলাম রিসেপশন হলে একটা শব্দ, ভাস্কর ভাস্কর। আমি অবাক হলাম, কি রে আমার নাম মেশিন ডাকতেছে। আমি ওদিকে গেলাম, যাওয়ার পরে আমার বন্ধু বললো এই ভাস্কর আমি হিয়ার। আমি বুঝলাম যে সে কোনো একটা ডিভাইস ইউজ করেছে যেটাতে আমার চেহারা সেটা আমার ছবি অ্যানালাইসিস করে আমার নামটা তাকে বলে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। আমি তোকে জিজ্ঞেস করলাম তুমি কেমনে বুঝলে, বলা যে আমার তোমার ছবি আমার এই ডিভাইসে আসে এবং তোমাকে দেখার সাথে সাথে সে লোকেট করতে পেরেছে। এরপরে আমি তার সাথে গেলাম, উবারে উঠলাম। উবারে ওঠার পরে আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন করছে, তুমি বামে যাও, ডানে যাও, তুমি অমুক জায়গায় আছো, তুমি আরো এত কিলোমিটার। আপনারা অনেকে জানেন এখন এগুলো কমন জিনিস, আমি অনেক আগের কথা বলছি সেটা। তো সুতরাং ওর বাসার সামনে যখন গেলাম, কলিং বেল কিছুই দিল না, কিন্তু একটা মেশিনের আওয়াজ হলো যে ওর নাম ধরে বলছে এক্স অ্যারাইভড, এক্স অ্যারাইভড, এক্স অ্যারাইভড। এটা করার সাথে সাথে ও দরজাটা খুললো। খোলার পরে ওর ওয়াইফ সেও দেখতে পায় না। আমরা দুজন ভিতরে ঢুকলাম, ঢুকার সাথে সাথে আমি আর বন্ধু বললো যে অ্যালেক্সা এসি অন, সাথে সাথে এসিটা অন হয়ে গেল। বললো অ্যালেক্সা প্লে রবীন্দ্রসঙ্গীত, ওমা আমার জন্য রবীন্দ্রসঙ্গীত ভাজা শুরু হলো। খেতে বসলাম, দেখলাম যখন ডাল ঢালছে টিং টিং টিং টিং করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ বাটি পুড়িয়ে গেছে। যখন আমাকে আপনার পানি দিচ্ছে টিট টিট টিট করে আওয়াজ হচ্ছে, পানি গ্লাস পুড়িয়ে গেছে,
0: গ্লাস ভরে গেছে,
1: ভরে গেছে। অর্থাৎ এই ধরনের টেকনোলজি ইউজ করছে, দেখতে পায় না দুজন হাজবেন্ড ওয়াইফ। এত চমৎকার তাদের বাসা, এত চমৎকার তাদের, এখন সবকিছু তো পয়সা লাগে ভাই। পৃথিবীতে যত বেশি অ্যাসিস্টিভ টেকনোলজি সবকিছু দামি, কম দামি কিছু নাই। এখন আমাদের জন্য প্রতিবন্ধী মানুষকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাই আমাদেরকে আর্ন করতে হবে, টাকা পয়সা অর্জন করতে হবে, এবং আমরা
0: এটাই বাস্তব,
1: বাস্তবতা,
0: এটা বাস্তবতা, এই বাস্তব মেনেই জীবন যাপনকে আরো সুন্দর করতে হবে। আমার ড্রয়িং রুমকে আমি আরো সুন্দর করতে চাই, নিশ্চয় পয়সা লাগবে। আগে ছিল সাধারণ টেবিল আর চেয়ার, এখানে সাজাতে চাই তাহলে পয়সা লাগবে, এটা একটা প্রয়োজন।
1: তবে পয়সা ছাড়াও কিন্তু অনেক কিছু পাওয়া যায়
0: বিনামূল্যে। আমি একটা প্রসঙ্গে বলি আপনাকে, সেটা শুনবো, তার আগে বলি আমার স্টুডিওতে ঢোকার আগে আপনাকে মিস কল দিচ্ছে। তো মিস কল কে দিল এটা বোঝেন কি করে আপনি?
1: আমার সফটওয়্যার কথা বলে, আমার মোবাইল কথা বলে, সবকিছু কথা বলে। আপনার এই যে আপনি দেখছেন যে
0: জি
1: এটা পুরো কথা বলে।
0: আচ্ছা,
1: এডিঙ্গার ব্রাইভেট আমাকে বলছে 239 বলে দিচ্ছে। সো এটা আসলে আপনি যা যে কোনো কাজ মোবাইল ফোনে করেন, স্মার্টফোনে করেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা একই কাজ করতে পারি। এটা তো পরিবর্তন। আমি যখন 12-13 সালে ছেলে মেয়েদেরকে হাজার হাজার স্মার্টফোন বিতরণ করছিলাম, তখন স্মার্টফোনগুলো দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পেয়ে তারা জানতো না কীভাবে ব্যবহার করবে, অন্য আত্মীয় স্বজনকে দিয়ে দিত। তা আমরা খুব বিপদে পড়তাম, কারণ আমরা মোবাইল ফোনটা দিচ্ছিলাম তার জন্য সে যাতে ব্যবহার করে। আজকে সকলের হাতে স্মার্টফোন, কেউকে দিতে হয় না। কিন্তু আমরা তখন ফ্রি দিচ্ছিলাম, তারপরে ব্যবহার করছিল না। আর এখন কিন্তু আপনি ভাত খেতে না পারলেও মোবাইল স্মার্টফোনটা কিনছে, কারণ এটা কিন্তু তার জীবনে তার চোখ। দিস মোবাইল ফোন, ইন্টারনেট কানেক্টিভিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে মানুষের কমিউনিকেশন ডিভাইস।
0: দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখছি না, কিন্তু মেশিন আমাকে মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তুমি কি চাও।
1: অ্যাবসলিউটলি। এবং দৃষ্টি প্রতিবন্ধী না, আপনার সকল ধরনের প্রতিবন্ধী মানুষ। যেমন আমি একটা ছোট্ট গল্প বলি, আমার এক ইশারাবাসী বন্ধু, সে একদিন রাতে, আমি জাপানে তখন পড়াশোনা করছি, আমাকে অনেক রাতে ফোন করা শুরু করেছে, বিভিন্ন শব্দ করছে, সে তো কথা বলতে পারে না। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে সে আমাকে নিয়ে, আমার হাতটা নিয়ে আরেকজন মেয়ে বন্ধুর গায়ে নিয়ে যাচ্ছে। আমি চিন্তা কি ব্যাপার, একটা মেয়ের গায়ে আমার হাত নিয়ে যাচ্ছে, আমি মনে করছি ও সে ফাইজলামি করতেছে, আমি একটু রেগেও গেলাম, পরে বুঝলাম না অন্য কিছু ঘটেছে। আমি আমার ল্যাপটপটা নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম যে তোমার কি অবস্থা, এরকম করছো কেন তুমি? ও আমাকে বললো যে ও অসুস্থ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডাকো। দেখেন, শুধুমাত্র টেকনোলজি ছিল বলে কিন্তু আমরা একটা মেয়েকে সেভ করতে পেরেছি, কারণ সে খুব অসুস্থ হয়ে গেছে আর ওই মেয়েটা কথা বলতে পারে না, আমি কানে আমি চোখে দেখতে পারি না, কমিউনিকেশনের একমাত্র ওয়ে ছিল
0: টেক্সট। ফোন নেই
1: জি
0: জি। হ্যালো, অনুগ্রহ করে বিশ্বভিত্তিক প্রশ্ন করবেন। হ্যালো
2: হ্যালো
0: জি বলুন।
4: আমার একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে আমিও দৃষ্টি প্রতিবন্ধী, আমি 4-5 বছর ধরে আমি আমার হাতে স্মার্টফোন আছে কিন্তু এখনো আমি ফোনলি ফোনটা চালাইতে পারি না, কারণ ওখানে কিছু সহযোগিতার দরকার আছে, যে এই সহযোগিতা একটু কম পাওয়া যায় মানুষের কাছ থেকে যারা দেখতে পায়। এটা আমি কিভাবে পুরোপুরি শিখতে পারি? আর এআই যে আমরা ব্যবহার করব বাইরে, এটা কি সবসময় এমবি দিয়ে ব্যবহার করতে হবে কিনা?
0: যে ভাস্কর দা
4: বিষয় বলি,
0: এটা খুব জরুরি কথা বলেছেন যে এমবি ব্যবহার করতে হবে কিনা সবসময়।
1: না, প্রথমত হচ্ছে যে আপনার স্মার্টফোন থাকলে এটা আপনি ব্যবহার করতে করতে শিখে যাবার কথা, অন্য কোনো হেল্প আমার অ্যাটলিস্ট লাগে না। দ্বিতীয়ত হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়েও একটা কথা বলেছেন, হোয়াটসঅ্যাপটাও কিন্তু আপনি যদি খুব কেয়ারফুলি জানেন তাহলে এখন রিসিভ করা যায়, অর্থাৎ আপনি একটু ব্যাকে গিয়ে দেখবেন এখানে খুব আস্তে করে বলে গ্রিন ক্যান্সেল এরকম কিছু বলে, আপনি ওইখানে ক্লিক করলে এটা মানে একটু টেকনোলজিটাকে আত্মস্থ করতে হবে। আর এআই ইউজ করার জন্য সবসময় ইন্টারনেট প্রয়োজন হবে না, এটা নির্ভর করতেছে আপনি কি ধরনের টেকনোলজি ইউজ করছেন এবং সেটা অফলাইনে কাজ করে কিনা। তবে বেশিরভাগেরই ইন্টারনেট প্রয়োজন হবে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হবে না, সেটা আপনার অ্যাপ্লিকেশনের ধরনের উপর নির্ভর করে, তবে বেশিরভাগই ইন্টারনেট প্রয়োজন হবে।
0: একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, এই ফাঁকে আমি একটা প্রশ্ন করতে চাই। ল্যাপটপ ব্যবহার করাটা আজকাল অনেকের কাছে শৌখিন নয়, খুব জরুরি একটা বিষয়। তো ল্যাপটপ ব্যবহার করার ব্যাপারে প্রতিবন্ধীরা, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের কথাই বলুন, কি করে তারা শুরু করবেন? একটা কেউ না গিফট এনে দিল, তাকে দান করলো, কিন্তু কার্যক্রম তো চালাতে হবে।
1: এটা কোনো কঠিন কাজ না, কারণ আপনি ল্যাপটপের জন্য আমাদের স্ক্রিন রিডিং সফটওয়্যার আছে যেটা বিনামূল্যে ডাউনলোড করা যায়, NVDA। আপনি গুগলে NVDA স্ক্রিন রিডিং সফটওয়্যার লিখে সার্চ করলে আপনি বিনামূল্যে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবেন আপনার ওই কম্পিউটারে। আর যেটা পার্থক্য সেটা হচ্ছে আপনি মাউস দিয়ে ব্যবহার করেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিবোর্ডে ব্যবহার করে, অর্থাৎ আপনি দেখে দেখে করেন, আমরা শুনে শুনে করি, এবং এটার জন্য ছোট্ট একটা ট্রেনিং হলে হয়। এবং এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ট্রেনিং দেওয়া হয়, ঢাকা চট্টগ্রাম সহ অন্য অন্য জায়গায়। কারো কোনো এই ধরনের ইয়ে থাকলে তারা আসলে এখানে অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সেই ট্রেনিংটা তারা পেতে পারে। এবং এখন আমি যেটা বলতে চাই, প্রযুক্তি ছাড়া কোনো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা কোনো প্রতিবন্ধী মানুষের পক্ষে কর্মসংস্থানে থাকা কাজ করা অসম্ভব। আমি যে এত কাজ করতে পারি বিকজ অফ মাই টেকনোলজিক্যাল নলেজ এবং টেকনোলজি, সরকার তো আমাকে এমনি এমনি পয়সা দেন, আমি কাজ করে পয়সা নিই, এবং আমাকে আমাকে কোনো অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় নাই যে আমার হাত ধরে আরেকজন করে দেবে, নো।
0: এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে আছেন বুঝতে চেষ্টা করুন, ভাস্কর ভট্টাচার্য অত্যন্ত ব্যস্ততার মাঝে অফিস থেকে এখানে এসেছেন, অত্যন্ত ব্যস্ত ছিলেন সকাল থেকে, আমার সাথে সকাল 8টায় কথা হয়েছে, 10টার সময় কথা হয়েছে, যোগাযোগ চলছে কিন্তু, এবং তিনি কিন্তু ঠিক টাইমে স্টুডিওতে চলে এসেছেন, এবং এখান থেকে তিনি চট্টগ্রাম যাবেন। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এখন এখান থেকে বেরিয়ে চট্টগ্রাম যাবেন, বাসের টিকিট কাটা হয়েছে? কাটা হয়নি। তো একা, তার কোনো সঙ্গী নেই, তিনি রেডিও থেকে আগারগাঁ থেকে স্টুডিও থেকে বের হয়ে আগারগাঁ থেকে বিদায় নেবেন, হয়তো একটা উবারে যাবেন, কিন্তু এই এখান থেকে রওনা করে চিটাগাং পৌঁছাবে, তার সঙ্গে কেউ নেই।
1: আমার সঙ্গে আমার প্রযুক্তি আছে, আমার স্মার্টফোন আছে, আমি কোথায় আছি স্মার্টফোন আমাকে সেটাও বলে দেয়, এবং আমাকে আমি স্মার্ট ম্যাপ ইউজ করি, যাহলে আমি কোন জায়গায় চট্টগ্রামে যাওয়ার পথে কোথায় কোথায় আছি, আমার আশেপাশে কি আছে, কোন এলাকায় আমি ক্রস করছি, সবকিছু আমাকে বলে দেয়। এমনকি আমি যদি উইশ করি আমার ফ্যামিলির সাথে আমার ম্যাপ শেয়ার করে রাখতে পারি, তাহলে তারা দেখতে পায় আমি কোথায় আছি। এটা সেফটির একটা ইস্যু আছে, এখান থেকে আমি একটা উবার কল করব, উবার কল করে বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে আমি বাসের টিকিট নিয়ে নিব। সো এখন আসলে কোনো মানে ডিফিকাল্টিস অনেক কমে গেছে, আপনারা মনে করতে পারেন, একসময় আমরা মেল ট্রেনে চড়তাম, আমরা অনেক মানুষের হেল্প নিতাম, এখন কিন্তু অনেক মানুষ হেল্পও করে না, সুতরাং আমাদেরকে নিজের মতো করে চলতে হয়।
0: প্রতিবন্ধকতা থাকবেই এবং যতদিন যাবে ততই থাকবে, কিন্তু সেই প্রতিবন্ধকতা যেটা আছে সেটাকে ওভারকাম করা, সেখান থেকে বেরিয়ে আসা এবং নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নিজের চেষ্টা করা, প্রযুক্তি ব্যবহার করা তার একটা বড় ধরনের হাতিয়ার। সুতরাং আমি পিছিয়ে গেছি এটা বলা যাবে না। আপনারা শুনছেন হাত বাড়লে বন্ধু অনুষ্ঠান, আজকের প্রসঙ্গ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এআই এর ভূমিকা। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা বলি, কিন্তু এটা যে খুব চালু অবস্থায় আমাদের হাতের কাছে চলে এসছে আমরা ছুঁতে পাচ্ছি না, বাধাটা কোথায়, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। সেইভাবে আপনারা প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। ভাস্কর ভট্টাচার্য এই প্রযুক্তির ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, একটা ভালো পরামর্শক পেয়েছেন। আপনারা সরাসরি দেশের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন করে তথ্য জানতে চেষ্টা করুন। এ ফাঁকে ফোন নেই। হ্যালো,
5: হ্যালো,
0: ওয়ালাইকুম সালাম।
5: আমরা এত চলাফেরা করি, অ্যান্ড্রয়েড ফোন চলে, আমি এখন কিন্তু ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ইউজ করতে পারি। এখন চেষ্টার উপর একটা অনেক ইচ্ছা থাকতে হবে, সবচেয়ে বড় ব্যাপার ইচ্ছা থাকতে হবে। আমি দাদাকে একটা অনুরোধ করো, দাদা আপনি যে অ্যাপসটার কথা কিছুক্ষণ আগে বলছেন যে এই টাকাটা কয় টাকার নোট, অথবা আমি কোথায় আছি, বা এই যে একটা কথা বললেন যে আমি রুমে ঢুকবো, আমার ম্যাপটার, এইটাই যে আমাদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা যদি একটু আপনি সর্বশেষে বলেন তাহলে পর আমাদের জন্য একটু উপকার হয়, যাতে আমরা এটা ডাউনলোড করে এটা কাজ করতে পারি।
0: ধন্যবাদ। আমরা আর একটা ফোন নিই এ ফাঁকে। জি হ্যালো, আমরা সংযোগ পেলে কথা বলবো। জি সানোর হোসেন যে প্রশ্ন করেছিলেন,
1: আচ্ছা কিছু কমার্শিয়াল সফটওয়্যারের নাম আমি বলতে চাই না, কারণ এটা আসলে বিজনেসের ইস্যু আছে, দাঁড়ায় যায়, বাংলাদেশ বেতন নিচ্ছে, আমাকে এটা অ্যালাউ করবে না অন্য কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করা। আপনারা এটা আসলে গুগল প্লে স্টোরে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এআই এইভাবে দিয়ে সার্চ করলে আপনারা অনেক ধরনের এআই বেস টুল পাবেন। কিছু ফ্রি টুলস বলতে পারি, যেমন গুগল লুকআউট, এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আইডি ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড, এগুলোর যে ফ্রি ভার্সন সেগুলোর কথা বলছি আমি, কমার্শিয়াল কোনো ভার্সনের কথা বলছি না। সেটা আপনারা গুগল প্লে স্টোরে লিখতে পারেন যে এ ধরনের ই আছে
0: কিনা। সানোর সাহেব একটা কথা বলেছে যে ইচ্ছা থাকতে হবে।
1: হ্যাঁ,
0: এবং এই ইচ্ছাই মানুষকে এগিয়ে নিয়ে যাবে।
1: জি, আমি কোনো কমার্শিয়াল প্রোডাক্ট কখনোই প্রমোট করি না। সো আপনারা গুগল প্লে স্টোরে এই ধরনের সলিউশনগুলো চাইলে বহু বহু পাবেন, একটা দুইটা না,
0: দেশব্যাপী
1: ফ্রিও পাবেন।
0: সবাই যদি চেষ্টা করেন, যারা প্রতিবন্ধিতায় আছেন, যে কোনো প্রতিবন্ধী, যে জীবনটাকে আলোকিত করতে হবে, জীবনটাকে বাঁচার পথে নিজেকে আমি হাঁটব, এগিয়ে যাব, বাঁচতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, তথ্যগুলো জানা প্রয়োজন। এবং জানতে পারলে আপনার ইচ্ছাকেও কাজে লাগাতে হবে, দুটো সমন্বয় প্রয়োজন, জানার একটা বিষয় আর একটা ইচ্ছার একটা বিষয়। পাশাপাশি একটু আর্থিক তো ব্যাপার রয়েছে, আর্থিকত প্রথমে ছোট আকারে হবে, এরপর ধাপে ধাপে দেখবেন এই দেশটিতে যত জায়গায় যেই প্রতিবন্ধকতা আছেন, যেই প্রতিবন্ধী যে কোনো প্রতিবন্ধকতা পড়ে থাকুন না কেন, তিনি বেরিয়ে আসবেন।
1: জি, অনেক ফ্রি সফটওয়্যার এখন পাওয়া যায়, আপনি গুগল প্লে স্টোরে আপনার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বা অন্য কোনো পার্সন্স ডিসএবিলিটির জন্য আপনি এআই বেস টুলস সার্চ করলে দেখবেন অনেক পাবেন। ইশারাবাসী মানুষদের জন্য আছে, আপনি এখন লাইভ ক্যাপশনিং, অর্থাৎ আমি মুখে যা বলছি সব টেক্সট হয়ে যাচ্ছে, এরকম আছে। আমাদের দেশের সমস্যা কি, যেমন ইশারাবাসী মানুষদের জন্য প্রবলেম হচ্ছে, তারা সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলে। সারা পৃথিবীতে এখন টেক্সট সলিউশন, অর্থাৎ সবাই তো আর সাইন ল্যাঙ্গুয়েজ দিতে পারছে না, কিন্তু স্ক্রিপ্ট চলে আসতেছে, অর্থাৎ আগে কিন্তু কথা বললে তারা বুঝতে পারতো না, এখন সাথে সাথে টেক্সট পাওয়া যায়, অর্থাৎ সে পড়তে পারতেছে। আবার অনেক এআই বেস সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার তৈরি হয়েছে, অর্থাৎ আমি মুখে কথা বলছি এটা সাইন ল্যাঙ্গুয়েজে চলে আসতেছে। বহু জিনিস এখন অলরেডি আছে আসলে, তো এখন আমাকে খুঁজে বের করতে হবে। আমি গুগল লুকআউটের কথা বলছি, এটা ফ্রি, সেজন্য বললাম। বাকিগুলো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে দেখেন যে ওখানে পাবেন। আর যদি কেউ এআই সরি আইওএস ব্যবহার করেন অ্যাপল, তারাও দেখতে পারেন। জি জি, কোনো প্রশ্ন থাকলে আমরা যেতে পারি।
0: প্রিয় শ্রোতা, তাহলে বুঝতেই পাচ্ছেন যে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপার নয়, বিশ্বব্যাপী যারা প্রতিবন্ধিতায় আছেন তারা উত্তরণ ঘটিয়েছেন নিজের জীবনকে। আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: জি, আমি মুহিদুল্লাহ বলছিলাম শরীয়তপুর থেকে।
0: প্রশ্ন,
6: যে আমি জানতে চাচ্ছি যে মোবাইল তো এখন যে অ্যান্ড্রয়েড ভার্সন 11-12 রয়েছে, এই ভার্সন গুলাতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করতে চায় না, অনেক সময় সমস্যা করে।
0: ভাস্কর দা,
1: আচ্ছা এটা তো আসলে আপনার, এটা হচ্ছে যে আপনার আস্তে আস্তে আপনার প্রযুক্তি উন্নত হবে এবং পুরনো প্রযুক্তি চলে যাবে। আপনার কি মনে আছে আমরা XP ইউজ করতাম, এটা তো এখন উইন্ডোজ ভার্সন সাপোর্ট করে না, সো আপনার পুরনো জিনিস তো আস্তে আস্তে সাপোর্ট করবে না, এটা কোনো সলিউশন নাই, আপনাকে এটা আপডেট করে নিতে হবে। এখন

0: দেখবেন যে হয়ে যাবে।
1: আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রচেষ্টা প্রয়োজন, সদিচ্ছা প্রয়োজন, এবং সহায়তা দেখবেন কিভাবে কিভাবে আপনার কাছে চলে আসবে নিজে বুঝতেও পারবেন। একটু আগে দাদা একটা কথা বলেছেন যে ভুল হবে কিন্তু ভয় পালিয়ে যাওয়া যাবে না, এবং কঠিন মনে হবে সহজ করতে হবে আপনাকে নিজেই।
0: আমি আমি আমি আরেকটা গল্প বলি, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা বেস্ট এক্সাম্পল। আমি জাপানে ছিলাম গত বছর, সেখানে ভূমিকম্প হচ্ছে, তা আমি যেই রুমে ছিলাম এটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্পেশালি ডিজাইন করা। আমি ভূমিকম্প হওয়ার সাথে সাথে বলছি যে লাই অন ইয়র ব্যাট, আমাকে বলে দিচ্ছে তুমি তোমার ব্যাটে শুয়ে থাকো, এবং আমি দেখলাম লাইট জ্বলছে, ভাইব্রেট করছে, আমাকে বলছে যে তুমি তোমার পিলোটা মাথার উপর রাখো। হ্যাঁ, মানে সবকিছু ফ্রন্ট করছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, ভাইব্রেট করছে। কেন ভাইব্রেট করছে? যারা ডেব লাইন, যারা কানে শুনে না চোখে দেখে না, তাদের জন্য ভাইব্রেশন। এবং ভাইব্রেশন শুধু না, তার পাশে যে টেবিল, টেবিলে ব্রেইল ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটা ব্রেইলও ডিসপ্লে হচ্ছে। যারা ডেব লাইন তারা ব্রেইল ছাড়া তো পড়তে পারে না। আমি জানি না ডেব লাইন আপনারা কতজন বুঝেন, ডেব লাইন হচ্ছে যিনি কানে শুনেন না, চোখে দেখেন না, কথা বলতে পারেন না, তার একমাত্র কমিউনিকেশন রয়ে হচ্ছে ফিঙ্গার ব্রেইল এবং ব্রেইল ডিসপ্লে। ব্রেইল ডিসপ্লে হচ্ছে যে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে, যেটা আপনার কম্পিউটার স্ক্রিনে দেখা যায় সেটা ব্রেইলে ডিসপ্লে হবে। তো এই ধরনের আধুনিক টেকনোলজি দিয়ে কিন্তু এই রুমটা সাজানো, অর্থাৎ আমাকে কারো হেল্প ছাড়া আমাকে গাইড করছে টেকনোলজি যে ভূমিকম্প হচ্ছে, তুমি এটা এটা করো, এটা এটা করো। আরে ভাই, আমি টয়লেটে গেছি, টয়লেটে গিয়ে তো বুঝতে পারছি না কোনটা গরম পানি কোনটা ঠান্ডা পানি, সবকিছু ওখানে ইয়ে দেওয়া আছে যে হট ওয়াটার কোল্ড ওয়াটার, আমাকে বলেছে আমি
1: যারা দেখতে পারে সে দেখতে পাচ্ছে কিন্তু আপনি তো,
0: হ্যাঁ, সো আমার জন্য সেখানে টেকনোলজি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন সারা পৃথিবীতে টেকনোলজি প্রতিবন্ধী মানুষের জীবনকে বদলে দিয়েছে, আমার মনে হয় যে ইজি করে দিয়েছে। সো আমাদেরকে, আমরা দরিদ্র, আমার হাতে এটা নাই, এটা নিয়ে হতাশ না হয়ে আমরা আস্তে আস্তে একটু নিজেদেরকে চেষ্টা করি আশেপাশে মানুষের সাথে কথা বলে আমার প্রযুক্তিটা পেতে। যেমন আমরা শত চট্টগ্রাম অঞ্চলে শত শত ছেলে মেয়েকে আমরা স্মার্টফোন দিয়ে দিয়েছিলাম এক সময়, ওরা তো হয়তো অনেকে কেনার ক্ষমতা রাখে না, এখন দেখেন আমাকে আর দিতে হয় না, তারা নিজেরাই কিনে, কারণ তারা বুঝে গেছে এটার মজা কি। একবার আপনি যখন ভালো খাবার খাবেন খাবেন না, কোনো না কোনোভাবে আপনি চেষ্টা করবেন ভালো খাবার খেতে। এটা হচ্ছে
1: প্রিয় শ্রোতা, আজকে বুঝতেই পাচ্ছেন আমরা এমনই একজনকে পেয়েছি স্টুডিওতে, ভাস্কর ভট্টাচার্য, যিনি প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক আন্তর্জাতিকভাবে পৃথিবীর কোথায় কি হচ্ছে সমস্ত ধারণা তার হাতের মুঠে চলে এসেছে, তার মেধার মধ্যে চলে এসেছে, তার মেধা মনন কাজে লাগিয়ে সরকারকে সহযোগিতা করছেন এ দেশকে কি করে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং দেশের অনেক কার্যক্রমের সাথে তিনি যুক্ত হয়েছেন, আমরা আজকে প্রকাশ করছি না, তবে ওনার সাথে কথা বললে সারাদিন কথা বলতে ইচ্ছে করবে, কারণ এত তথ্য তিনি জানেন। আপনারা আমাদেরকে হতাশা করেছেন আজকে প্রিয় শ্রোতারা, আমরা চাচ্ছিলাম যে নতুন কোন প্রশ্ন করুন যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা হয় এবং প্রতিবন্ধীদের কি করে ভূমিকা রাখে, তাদের সহায়তা করবে, আপনারা প্রশ্ন করুন, কিন্তু আপনারা প্রশ্ন করছেন না, জানার সুযোগ তৈরি হচ্ছে না। তাকে আমরা বারবার বলছি, আজকে অতিথি যিনি আসছেন তিনি ব্যস্ততার মাঝে এসছেন, কথা বলবেন, আপনারাও জানতে চেষ্টা করুন কোথায় কি জানতে চান, সেইভাবে তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। সুতরাং আমরা জ্ঞানে আরও এগিয়ে যেতে হবে, মেধা মনন বৃদ্ধি করতে হবে, এবং ব্যক্তি পর্যায়ে শুধু অভাব অভাব, পারছি না, সম্ভব নয় যারা বলেন তারা সবাইকে হতাশায় ফেলে দেন, কিন্তু তারাই জীবনে সফল হয় যারা হতাশ হওয়ার পরেও আবার জেগে ওঠেন, তারা আছড়ে পড়ে যান না, আর যারা হতাশায় ভোগেন তার পড়ে গেলে উঠতে চান না। সুতরাং আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে, এবং জীবনে ব্যর্থতা আসবেই, এরপরে সফলতা। যারা পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব তাদের গল্প একটু শুনব যে তারা প্রথমেও ব্যর্থ ছিলেন, ব্যর্থতার পরে একসময় সফলতা তাদের এসছে। সুতরাং সেইভাবে আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। ভাস্করদা, আপনি কিভাবে দেখছেন?
0: আচ্ছা, আমাদের দেশে যে কিছু হচ্ছে না তা না, আমাদের দেশে অনেকগুলো ইনোভেশন হচ্ছে। যেমন আমি সেদিন একটা দেখলাম যে স্মার্ট চশমা, যেটা আপনার একটা ক্লিক করলে আপনার সামনে কি আছে সবকিছু বলে দিচ্ছে, এমনকি আপনার সামনে আপনি একটা ভিজিটিং কার্ড আপনাকে কেউ দিল, ওইটা চশমাটার সামনে ধরলে আপনাকে সে বলে দিচ্ছে ভিজিটিং কার্ডে কি লেখা আছে। তো জিজ্ঞেস করলাম দাম কত, এটা সর্বোচ্চ 20,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। সো মার্কেটে এটা সে নিয়ে আসতে পারছে না, কেন? কারণ সে চাচ্ছে 200 চশমার যদি অর্ডার পাওয়া যায় তাহলে সে 10,000 টাকা করে এটা দিতে পারতো এবং সে মার্কেটে নিয়ে আসতে পারতো। তো আমাদের এই আশা করছি যে আমরা চেষ্টা করছি সরকারকে কনভিন্স করতে এই ধরনের

0: ইনোভেটিভ টেকনোলজি যাতে বিনামূল্যে প্রতিবন্ধী মানুষকে দেয়, সেজন্য আপনাদেরকেও কথা বলতে হবে। আপনারা ওই পুরানো দিনের হুইল চেয়ার আর সাদা চড়ি চেয়ে তো লাভ নেই, এখন টেকনোলজি কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার এখন যে কোনো ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু প্রযুক্তি এখন একটা আশীর্বাদ।
1: দেয়ালে পিঠ থেকে গেলে বাঁচার পথ খুঁজে বার করতে
0: গেলে আপনার, আপনি দেখেন আপনি এখন চাইলে একজন লেখক হতে পারেন, আপনি আপনার মুখের কথা বলছেন, আপনি সেটা টাইপ হয়ে যাচ্ছে, সেটা একটা আর্টিকেল হয়ে যাচ্ছে। সো এটা তো আগে সম্ভব ছিল না, ঠিক না? আপনি ধরেন পড়াশোনা কিচ্ছুই জানেন না, হ্যাঁ, কিন্তু আপনি জানেন যে
1: কথা বলতে জানি,
0: কথা বলতে জানি, আপনি এখন কথা বললে একটা লেখা হয়ে যাচ্ছে, আপনি চাইলে একটা বইও লিখে ফেলতে পারেন। তো এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জীবনের জন্য যেমন আশীর্বাদ হয়ে এসেছে, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের জীবনে অনেকের নাকি চাকরি চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আমার চাকরিটা খুব শক্ত হয়েছে, কারণ হচ্ছে যে আগে আমাকে অনেকের হেল্প নিতে হইতো, এখন কিন্তু কারো হেল্প নিতে হয় না, এখন একটা নথি আমাকে টেকনোলজি পড়ে দেয়, আগে পড়ে দিত না।
1: আজকে আমরা সময়ের স্বল্পতা এগুতেই পারছি না, অনেক কথা বলার ইচ্ছে ছিল আপনার সঙ্গে, প্রিয় শ্রোতা নিশ্চয়ই আপনাদেরও। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ভাস্কর ভট্টাচার্য, আপনি এত ব্যস্ততা মাঝে এসছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে,
0: সকলকে অনেক অনেক শুভেচ্ছা।

0: বরালি বন্ধু আজকের মতো এইখানেই শেষ হল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপ এর প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএফিল আইমের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালী, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশ ভোজে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক ট্রাম্প আরও জানান খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। দক্ষিণ আফ্রিকার কায়াজুলু নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন নিহত ও 3 জন আহত হয়েছে। পুলিশ আজ জানিয়েছে, গতরাতে ডারবানের দক্ষিণ কোয়ামাখুতা উপশহরে গুলি বর্ষণে এই ঘটনাটি ঘটে। ভয়াবহ এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 720 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী মনিরা মুক্তি অনুপমা, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত সরাসরি একক গানের অনুষ্ঠান ইউফোনের আজকের পর্বে। প্রতি বুধবার আমরা আমাদের এই আয়োজন নিয়ে হাজির হয়ে যাই। সবসময়ের মতো আপনাদের সঙ্গে সঞ্চালনায় আছি আমি ইয়াসমিন লাবণ্য, এবং যেমনটা হয়ে থাকে আমাদের একজন প্রিয় শিল্পী, আপনাদের পছন্দের শিল্পী আমাদের ইউফোনিতে থাকে, তেমনটাই আমরা আজকে আমাদের কথা রেখেছি। আজও আমাদের সঙ্গে একজন প্রিয় শিল্পী আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। তার সম্পর্কে আমি ছোট করে একটু শুরুতে জানাতে চাই। এই মানুষটি আমাদের ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধার এবং ভালোবাসার। তাকে নিয়ে যদি ছোট করে আরেকটু আমরা জানি, আমি দেখেছি তিনি একদম ছোট, মাত্র 4 বছর বয়স থেকে তার গানের যাত্রা শুরু করেছে। তারপর থেকেই তিনি তার গানের পুরোটা সময়, আসলে গানের সব সময় সময় দিয়েছেন, ব্যস্ত ছিলেন। কিন্তু সেই 2005 সালে, যদি 1000 বছর ধরে চলচ্চিত্রের কথা যদি মনে করিয়ে দেই, সেই গানটি তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল এতটা জনপ্রিয়তা পেয়েছিল, সেই গানটি তখন থেকে এখন পর্যন্ত একই রকম প্রিয়, সেই মানুষটি আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন সকলের ভালোবাসার প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় অনুপমা মুক্তি। চলুন তাকে স্বাগত জানাই, স্বাগত জানাচ্ছি। আপু কেমন আছেন?
1: ভীষণ ভালো আছি। আর এত সুন্দর করে তুমি আমাকে প্রেজেন্ট করলে মন খারাপ থাকার উপায় নেই।
0: আমার তো মনে হচ্ছিল আরো অনেকটা কিছু বলি, কিন্তু ওই যে দর্শক বলবে যে এত কথা বললো কেন আমাদের প্রিয় শিল্পীকে, সেটা দেখার অপেক্ষায়। তো পুরোটা সময় নিশ্চয়ই আড্ডা হবে, যেমনটা আজকে আমারও ভালো লাগার। আপুকে আসলে পেয়েছি এই সিটটায় এবং আমার গান শোনাবার সুযোগ হয়েছিল, এবং আজকে আমার আনন্দের দিন, আমি বসে বসে আপুর গান শুনব, সেটা আমার জন্য ভীষণ ভালো লাগার। আমি ছোট্ট করে একটু দর্শকদের সঙ্গে কথা বলে আসি, আপনি প্রথম কোন গানটি আজকে আমাদের শোনাবেন সেটা একটু দেখতে থাকুন তাহলে। দর্শক, আপনারা কিন্তু ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আমি জানি, তারপরেও জানাতে চাই আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, এছাড়াও সংযুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতারের 693 কিলোহার্জ, ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 MHz, এছাড়াও শুনতে পারবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসে। এবং কুইজের কথা সকলেরই মনে আছে, তারপরও আবার একটু ছোট্ট একটা স্মরণ করিয়ে দিচ্ছি, আজও একটি কুইজ থাকছে, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে হবে। সেই সাথে গত পর্বের বিজয়ীর নামও তো একটা পর্বে আমি একটা সময় আপনাদেরকে জানিয়ে দেব। আমি আর তাহলে কথা না বাড়ে, আপনারা যুক্ত হতে থাকুন এবং কমেন্টগুলো করতে থাকুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাব। আমরা চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। আপু, আজকে কোন গানটি দিয়ে আজকের আয়োজন শুরু করব?
1: আমার ভীষণ পছন্দের একটা জায়গা প্রথমেই বলি, বাংলাদেশ বেতার। এবং প্রত্যেকটা শিল্পী যখন গান শুরু করে, তখন কিন্তু তার প্রথম একটা স্বপ্ন থাকে সে বেতারে গান করবে। এবং বেতার যত প্রত্যেকটা দেশের প্রতিটা কোনায় কোনায় যেভাবে পৌঁছে যায়, আমার মনে হয় না এই আধুনিক যুগেও ততটা অন্য কোনো মাধ্যম পৌঁছাতে পেরেছে। তো সেই জন্য বলতে হয় আমাদের এখানে যখনই আমরা আসি, খুব ভালোবাসার জায়গা থেকে আসি। প্রথম যে গানটা গাইছি, তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আবর্তনা মানুষ চলচ্চিত্রে শ্রদ্ধেয় খান আতর রহমানের কথা এবং সুরে, এবং গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতান। আমি চেষ্টা করছি।
0: চমৎকার একটি গান দিয়ে আজকের আয়োজন শুরু করছি, এবং বাংলাদেশ বেতার নিয়ে আমি আলাদা করেই কথা বলবো গানটি শোনার পর।
1: অবশ্যই

0: সব সময় মতই সুন্দর, এবং বিশেষভাবে ধন্যবাদ দিব এত চমৎকার একটি সৃষ্টি, চমৎকার একটি গান আজকে প্রথমে লিস্টে রাখবার জন্য। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার পরিবারের মানুষগুলো যারা আপনাকে পুরোটা সময় সঙ্গত করবে, তাদের নামগুলো আসলে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জানিয়ে আসতে চাই। আজ তবলায় আছেন সুলতান, গিটারে আছেন নাসির, কিবোর্ডে আছেন জুয়েল, অক্টোপ্যাডে আছেন নূতন এবং বাঁশিতে আছেন আরিফ। আমার পক্ষ থেকেও আপনাদের রইল অনেক অনেক শুভকামনা এবং শ্রদ্ধা। হ্যাঁ ভাইয়া, তবলার নামটা শুরুতেই বলে দিয়েছি, সুলতান ভাইয়ের নাম আগেই বলেছি, একদম দুবার বলে দিলাম। আপু একটু সময়টা নিয়ে তো জানবই, সময়টা আমার মতো করেই আসলে চলছে, জীবনের নানান সময় নানান রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, এবং তারপরও শিল্পীদের সময়টা একটু ভিন্ন, যেহেতু আসলে আমরা শিল্পের জায়গায় কাজ করি, নিজেদের দুঃখ কষ্ট ভুলে অনেক সময় কাজ করতে হয়। আপনার সাথে আমার অফিয়ারে কথা হচ্ছিল, মে মাসে দুজন কাছের মানুষকে আসলে হারিয়েছেন আপনি, আপনার ভাই এবং আপনার বাবা। আমিও সম্প্রতি আমার বাবাকে হারিয়েছি একদম জুন মাসে, তো তার মধ্যে দিয়েও আসলে আপনাকে বেশ কয়েকটা সময় আসলে পাচ্ছিলাম না, আবার আপনাকে আমরা পেয়েছি। আপনার কাছে একটু ছোট করে আসলে জানতে চাই সার্বিকভাবে।
1: আসলে জীবন তো চলতেই হয়, এবং আমরা যখন কোনো অনুষ্ঠানে ঢুকি সে আয়োজনটা শেষ না হওয়া পর্যন্ত তোমার যা কিছুই হোক না কেন তুমি শুনতে পাচ্ছো, হয়তো বা বুঝতে পারছো যে তোমার কাছের কেউ চলে গেল, কিছু যায় আসে না। আসলে আমাদের কাজ হচ্ছে সবাইকে এন্টারটেইন করা, পারফর্মার। আমরা যখন পারফর্ম করি তখন সব কিছুকে এক জায়গায় রাখি, আর নিজের এই জায়গাটাকে আলাদা করে আমরা এই জায়গাটা যাপন করি। তো সেরকমভাবেই বলতে পারো, প্রত্যেকটা সময় মন খারাপ হয়ে যায়, আর মন খারাপের সঙ্গেই না গলার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। মন ভালো থাকলে গলা ভালো হয়ে যায়, মন খারাপ থাকলে কিন্তু গলার উপর প্রভাব পড়ে। আর আমি একটু বেশি ইমোশনাল বলতে পারবো, আমার খুব চিৎকার করার অভ্যাস, তো যার জন্যে খারাপ ভালো মিলিয়েই তো চলতে হয়। তো তারপরে বলতে হয় দর্শকদেরই ভালোবাসা, সেটাই বা আমরা কি করে উপেক্ষা করি, এবং সেই জায়গা থেকেই অনেক ভালোবেসে আমরা দর্শকদের সামনে উপস্থিত হই, যতটা পারি নিজেকে ভালো দেখানোর চেষ্টা করি, কারণ দুঃখটা একান্তই আমার নিজের থাক। আমি যাতে সবাইকে বিলাতে চাই না, কিন্তু সুখটা যাতে সবার হয়, হাসিটা আমি যাতে সবার সামনে অনেক ভালোভাবে হাসতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, আমার সেটুকুই চাওয়া।
0: সুন্দর করে আসলে আপু বললেন, এবং এটাই আমিও ভাবছিলাম, আসলে দর্শক শ্রোতারা এতটা ভালোবাসে যে তখন মনে হয় যে এই জায়গাটা ফেলে আসলে তাদেরকে কষ্ট দিয়ে কি করে।
1: হ্যাঁ,
0: বাংলাদেশ বেতার নিয়ে জানবো বলছিলাম, সেই যদি ভুল না করে থাকি 1998 সালে আপনার বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া, এবং সেই সময়টাও একটু কঠিন ছিল তালিকাভুক্তরা, এখনো তাই। বাংলাদেশ বেতারে ওই সময় তো আসলে অডিও, একদম অডিও সবাই খালি শুনতে পায়, এখন তো আসলে একটু পরিবর্তন এসে গেছে আমাদের ইউফোনের মধ্য দিয়ে, বা আমাদের নিয়মিত যেই অনুষ্ঠানগুলো, যে লাইভ গানের প্রোগ্রামগুলো হয় সকলে দেখতেও পাচ্ছে। আপনি আসলে বিষয়টা কেমন উপভোগ করছেন?
1: আজকে এই যেটা আমি বলছিলাম, আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করছে আমার ননদ যে কোথায় যাচ্ছ, কোন চ্যানেল, তা আমি বলছি আমি রেডিওতে যাচ্ছি। ওনা খুব অবাক যে ও রেডিওতে যাচ্ছ, তো মেকআপ কেন নিচ্ছ? তো এই যে সময়ের একটা পরিবর্তন, এবং আমি বলবো এটাকে আমি এনজয় করি, এবং আজকে রেডিওতে গান গাচ্ছি কিন্তু দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে, এবং এটা তো অবশ্যই পজিটিভভাবেই নিই, এবং সব ভালো কাজের একটা নেগেটিভ দিক থাকে আমার কাছে মনে হয়। যেমন ধরো মোবাইল এত একটা সফলতা এনে দিচ্ছে মানুষকে, কিন্তু সেটারও তো অনেক নেগেটিভ সাইড আছে, সেগুলোকে আমরা পাশ কাটিয়ে যদি ভালোগুলোকে নিতে পারি তাহলে জীবনটা সুন্দর।
0: সত্যি তাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে আমাদের আসলে এগিয়ে যেতে হয়।
1: অবশ্যই
0: আবার কি একটু গান শুনবো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: এবারে শুনবো,
1: এবারে শুনবো শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌসী রহমান, কিংবদন্তি শিল্পী। ওনার আসলে কিছু কিছু শিল্পী থাকে না যারা আলাদা করা যায় না, ওনারা এই দেশের না ওই দেশের বা এরকম, তো আমার কাছে মনে হয় উনিও সেই মাপের একজন শিল্পী। একই সঙ্গে উনি ক্লাসিক্যাল গেয়েছেন, আধুনিক গান, ফিল্মের গান, তো যাই হোক ওনার খুবই জনপ্রিয় একটা গান আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রে, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সৈয়দ শামসুল হকের লেখা এবং শ্রদ্ধেয় সত্য সাহার সুরে।

0: সবসময়ের মতো অপুকে মিষ্টি করে গাইলেন, এবং যেমনটা হয় যাদের গান শুনি সেটা তো একটা অন্যরকম ভালো লাগা, কিন্তু আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ যখন এই ধরনের গানগুলো শুনি সেটা একটা অন্যরকম মাত্রা পায়। তো ভীষণ ভালো লাগলো আপু,
1: অনেক ধন্যবাদ।
0: আমি তো আসলে মিষ্টি মিষ্টি কথা বলেই যাচ্ছি, পুরোটা সময় বলবো, তবে আপনার আপনার যে দর্শক শ্রোতারা আজ আমাদের সঙ্গে আছেন তারা তো সরাসরি দেখছেন, এবং তাদের কমেন্টগুলো একটু এই পর্যায়ে পড়ে আসতে চাই। সিয়াম আমাদের সঙ্গে যুক্ত আছেন, সালামু আলাইকুম, সাথে আছি টাঙ্গাইল মধুপুর থেকে, ভালোবাসার অনুষ্ঠানে ওখানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। ইমন আহমেদ দুলাল, শুভেচ্ছা পৌঁছে দিবেন। মেহেদি হাসান মামুন, সম্রাট এমডি ফারুক মুঘল ভাইকে, আচ্ছা। মোহাম্মদ শাহাদাত হোসেন বালু আছেন, তিনি যুক্ত আছেন, তিনি বগুড়া থেকে শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দূর দূর থেকে যুক্ত হবার জন্য। তাবারাকা তাবু, তিনি শুভ অপরাহ্ন জানিয়েছেন, চমৎকার আয়োজনের সাথে আছে, আপনাকেও ধন্যবাদ। ইমরান মুন্সি আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, গত এক বছর ধরে বিজয়ী হতে পারছি না, একটু তো লাকটা তাহলে খুবই খারাপ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল যেন আপনি নেক্সট বার বিজয়ী হয়ে যেতে পারেন। ওয়াসিউর রহমান মিন্টু, অনেক প্রিয় শিল্পী অনুপমা মুক্তি, আপনার সুন্দর গানগুলো ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ইমরান মুন্সি, তিনি তো লিখেছেন তিনি বরিশাল থেকে শুনছেন, আশিকুল ইসলাম নাইম চমৎকার গান তিনি জানিয়েছেন, এবং তোফায়েল আহমেদ হানিফ, তিনি নেত্রকোনা থেকে যুক্ত আছেন, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। এছাড়া আরও অনেকেই যুক্ত আছেন, অনেকেই দেখছেন, মোহাম্মদ সোহেল রানা আছেন, সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সভাপতি তিনি আছেন পঞ্চগড় থেকে, আপনাকেও ভালোবাসা। সেই সাথে অনুরোধ হয়ে এসে গেছে আপুর সেই জনপ্রিয় গানটি, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, এই গানটি শুনতে চাই, ফারুক আহমেদ অনুরোধ করেছেন। আরও অনুরোধ এসেছে, মেহেদি হাসান মামুন, তিনি যুক্ত আছেন, তিনি মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন, চেনা চেনা লাগে তবু অচেনা, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। মোহাম্মদ খুরশেদ আলম সরকার, তিনি লিখেছেন, তুমি চেয়েছিলে ওগো জানতে, হারানো দিনের অসাধারণ একটি গান দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান, খুবই ভালো লাগলো, শিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন। আশিকুল ইসলাম নাইম মামুন, তিনিও সুতোয় বেঁধেছে শাপলার ফুল, এই গানটি শুনতে চেয়েছে। ইসমাইল হোসেন, অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন। আরও ও আরও লিখেছেন, তোফায়েল আহমেদ হানিফ চমৎকার গান, যারে ছায়া পড়েছে মনের আয়নাতে। অনেক অনেক কমেন্ট আসছে, এবং আসলেই তাই আজকে আমাদের সময়টা সকলের খুব ভালো কাটবে, কারণ আজকে পছন্দের শিল্পী আছে তার জন্যই। আপনারা আরও কমেন্ট করতে থাকুন, আমি গানের ফাঁকে ফাঁকে অবশ্যই কমেন্টগুলো আমাদের শিল্পীকে পড়ে শোনাবো। আপু এবারে কোন গান শুনব?
1: এবারে আবারও একটি জনপ্রিয় গান, বারবার বলতে হচ্ছে, পিচ ঢালা পথ চলচ্চিত্রের খুবই জনপ্রিয় একটা গান, ফুলের কানে ভ্রমরে সে চুপি চুপি বলে যায়।
0: আর একজন কিংবদন্তি শিল্পী
1: শাহনাজ, এবং গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন রবিন ঘোষ।

0: এবং গান শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা কতটা আসলে ব্লেসড যে আমাদের দেশে এরকম কিছু শিল্পী আমরা পেয়েছি, কিছু গুণী শিল্পীদেরকে পেয়েছি, গীতিকার, সুরকার বা যারা আসলে সঙ্গীত আয়োজন করেন বা চলচ্চিত্র, কত চমৎকার, তাই না?
1: এবং যেন আমার কাছে এখন এসে মনে হয় এতদিন পরে, শিল্পী অবশ্যই অনেক ভালো শিল্পী ছিলেন, কিন্তু তার থেকেও যেটা জরুরি, ভালো কম্পোজার, ভালো ডিরেক্টর, গানটাকে যে গাইয়ে নেওয়া, এটা আমার বর বলে সবসময় যে যত ভালো শিল্পী হোক সে কিন্তু চেষ্টা করে যে গানটা তাকে তুলে দিচ্ছে কণ্ঠে তাকে ফলো করার। তো সেই যদি কাজটাকে আদায় করে নিতে না পারে, তার যদি ততটুকু ক্ষমতা না থাকে, তাহলে কি করে হবে? এত ভালো ভালো শিল্পীদের দিয়ে যারা কাজ করিয়েছেন তারা আসলে কতটা শ্রদ্ধার জায়গায় থাকা উচিত, আমার কাছে মনে হয় সেই মূল্যায়নটা শিল্পীদের করা উচিত।
0: একদম একদমই তাই, সেটাই আসলে সবকিছু মিলে আমাদের শিল্পীরা তো আসলে অনেক শিল্পী আছে যারা অনেক ভালো গায়, কিন্তু কোন শিল্পীর মধ্য থেকে কিভাবে কি বের করে আনা সম্ভব এটা এই মানুষগুলোই আসলে খুব ভালো করে জানে। আপুর সেই সময়কার, যেহেতু আসলে তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল গানটা বেশ জনপ্রিয়, এখনো আমাদের কাছে একই রকম ভাবে প্রিয়, আমি যদি আজকে থেকে আসলে সেই 2005 সালে ফিরিয়ে নিয়ে যাই, সেই স্মৃতিটা কিভাবে আসলে একটু সুযোগ হলো, বা সেই চলচ্চিত্রে আপনার প্রথম চলচ্চিত্র তো আসলে
1: অন্ধকারে
0: চিতা, তারপর পরে এই গানটি
1: 2003 আসলে প্রথম আমি ফিল্মে কাজ করেছি, শ্রদ্ধেয় আমাদের ইমন ভাই, তো উনি আমাকে প্রথম কাজ করিয়েছেন, রুবেল ভাইয়ের একটা প্রোডাকশন ছিল ওটা,
0: ওটা তো পলাশ ভাই আপনার সাথে ডুয়েট
1: করেছিলেন, হ্যাঁ ডুয়েট করেছিলেন। তো তারপরে আমি কাজ করেছি অনেক, কিন্তু আমার জন্য সৌভাগ্য সেই সময়টাতে কিন্তু আমরা এই যে বললাম ভালো কাজ বের করে আনতে পারি একজন মানে খুবই সাধারণ একজন শিল্পীকেও অসাধারণ করার যে ক্ষমতা কম্পোজারদের থাকে সেটা কিন্তু সেই যুগে ছিল। আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, আলাউদ্দিন আলী ভাই, আলম খান চাচা, আনোয়ার পারভেজ, মানে খন্দকার নুরুল আলম, এক এক সে এক একজন, মানে এক কার নাম বলবো। এবং আমার সৌভাগ্য যে আমি পেয়েছি, আমি আলী ভাইয়ের অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে, বুলবুল ভাইয়েরও আমি ওনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো সেটা আমার মনে হয় আমার এই ছোট্ট একটা জীবনে আর কি চাই।
0: এবং সেই সময়টাতে
1: এবং জানো আমি কিন্তু মানে স্টেজ অসংখ্যবার শেয়ার করেছি, মানে কম বয়সে আমি অনেক ভালো ভালো মানুষদের সাথে সুযোগ পেয়েছি কাজ করার। এবং ফিল্মে যদি আমি বলি, শুধুমাত্র আমি হাদি ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাইনি, এছাড়া ইন্দ্রুদা বলো, আসিফ ভাই বলো, যারা আছে, মনির খান, সবার সাথে আমি অনেক কাজ করেছি।
0: কি চমৎকার অভিজ্ঞতা! এই একটা সময়ে আসলে একটা জীবনে অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক অনেক ঘটনা রয়েছে, সেটা বোধহয় আজকে অল্প সময় তুলে ধরা সম্ভব
1: না। এবং আরেকটা কথা বলি, জানো শিল্পীদের জীবন কিন্তু শুধুমাত্র নিজের চেষ্টার উপর গড়ে ওঠে না, এটাতে ভাগ্য একটা বিরাট ভূমিকা রাখে। তুমি দেখবে হয়তো সেরকম কোনো ট্রেন্ড শিল্পী না, কিন্তু ওনার কপালে এমন কিছু গান জুটে যায় যে গানগুলো দর্শকরা সারা জীবন ধরে ভালোবাসে। আবার অনেক প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী, অসম্ভব সুন্দর গলা, তারও হয়তো ভালো গান হয়তো ব্যাটে বলে মেলে না, একটু কোথাও একটু খাপ ছাড়া থেকে যায়। তো সেদিক থেকে বলতে গেলে বুলবুল ভাই যখন আমাকে দিয়ে এই কাজটা করিয়েছিলেন, বলেছিলেন তো একটা গানই কিন্তু একটা শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে, তো এই গানের পরে তোকে আর ফিরতে হবে না, পিছন ফিরে তাকাতে হবে না। তো বুলবুল ভাইয়ের কথাটা সত্যি হয়েছিল, যদিও আমি ফিল্মে সেই ধরনের গানগুলো ওইভাবে আর পাইনি, আমি কাজ করেছি অনেক, কিন্তু হয় না যে উল্লেখযোগ্য ভাবে, সেরকম ভাবে বলতে গেলে যে আমার নিজেরই অনেক ভালো লাগছে এরকম কাজ মনে হয় যেন আমার কাছে খুব কম। হ্যাঁ কম, আর অতৃপ্তি তো থাকবেই, সেটা আলাদা ব্যাপার,
0: আলাদা বিষয়।
1: কিন্তু তারপরেও যেটা বলি, অনেকেরই কিন্তু দেখা যায় যে অনেক গান রয়েছে যেগুলো হিট, সুপার ডুপার হিট, এটা একটা বিশেষভাবে আল্লাহ কপালে লিখে দেয়, ভাগ্যে থাকতে হয়।
0: অবশ্যই যে যে অঙ্গনই আছে না কেন,
1: হ্যাঁ তাদের ফেম একটা আলাদা ব্যাপার,
0: ফেম একটা আলাদা ব্যাপার,
1: সেই সাথে কপাল,
0: হ্যাঁ ভাগ্যটা আসলে অনেক
1: জরুরি।
0: গান শুনবো আরেকবার, আমরা যে আমরা কি তুমি সুতোয় বেঁধেছো একবারে শেষে শুনবো নাকি
1: এখনই গিয়ে ফেলি?
0: আমরা যেহেতু এটা নিয়ে কথা বলেছি, আমার অনুরোধ অনেক, আমি আসলে দেখতে পাচ্ছি তো আপু এই গানটির অনুরোধ এসেছে অনেক বেশি, শুনে ফেলি তাহলে।
1: আর এই গানে অসম্ভব সুন্দর কথা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার গাজী চাচা।

0: কি চমৎকার। এবং এটাও শুনতে শুনতে ভাবছিলাম যে যারা গান সৃষ্টি করে তারা কি ভেবে আসলে সৃষ্টি করে যে আজকে 2026 এসেও একই রকম আবেদন। আমি জানি না এটা আপনার কোনো মতামত আছে কিনা এই বিষয়ে, কি মনে হয়?
1: আসলে ভীষণ ভালোবাসা থেকে, ওনারা তো মানে কি বলবো, এতটাই ওনারা সমৃদ্ধ ছিলেন জ্ঞানে বুদ্ধিতে এবং ওনাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ ছিলেন, এটা একটা ব্যাপার যে, এবং ভালোবাসা এতটাই ওনাদের ছিল কাজের প্রতি যে ওনারা একটা গান যখন সৃষ্টি করতেন আমরাও কিন্তু ওই জিনিসটা পেয়েছি। এত শর্টকাটের যুগ কিন্তু সে সময়টা ছিল না, সেই সময়টাতেও আমার দেখা মতে উনি বারবার করে রিহার্সেল করাচ্ছে, মানে সময় কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করে নে, রান্না হচ্ছে স্টুডিওতে, কি বিশাল আয়োজন। হ্যাঁ, মানে কি খাবো, কি খেলে আমার ভালো লাগবে, কি খেলে আমার মানে শরীরটা ভালো লাগবে, গলাটা ঠিক থাকবে, এই যে একটা ব্যাপার। এখন কি এই সময়টা আছে কারোর? শিল্পীরই তো নাই, শিল্পী তো শেষ পর্যন্ত ঠিক না বলো?
0: এবং এই যে ফিল করার ব্যাপার,
1: এবং জানো সুবীর দা প্রত্যেকটা সেকেন্ডে আমার থেকে মনে হয় উনি নিজে টেনশনে ছিলেন যে, মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার চোখে এখনো ভাসে যে উনি আমাকে আশ্বস্ত করছেন, মানে গ্লাসের ওপারে বুলবুল ভাই, ঘর ভর্তি লোক, সুজন দাপা থেকে শুরু করে এই ছবির যত নায়ক নায়িকা সবাই, মানে অনেক লোক স্টুডিওতে শ্রুতিতে, কিন্তু বুলবুল ভাই ওই জায়গাটাতেও মানে এমন কিছু বলবেন না যে আমি হার্ট হই বা আমার একটু অপমান হয় বা আমি পাচ্ছি না, সব কিছু যে ওই সময়টা জানতাম তাও তো না, অনেক উচ্চারণ আছে যে উচ্চারণটা হয়তো আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করছি কিন্তু মাইক্রোফোনে কিছুতেই ওটা আনতে পারছি না। হ্যাঁ, তো এই যে কিছু কিছু জিনিস বলতো কি থাক থাক পরের লাইন গা, তখন আমি বুঝে যেতাম যে এই জায়গায় এমন কিছু আছে যেটা বুলবুল ভাই আমাকে আলাদা করে বলবে। মানে এই যে একটা ব্যাপার, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, ও আমি এত বয়সে ছোট কিন্তু উনি এই যে আমাকে একটা শিল্পী হিসাবে শ্রদ্ধা করা, বা সুবীর দা এত সিনিয়র আর্টিস্ট, উনি আমার একটা টেনশন জানলা, ওনার এই রকম ভারী একটা গলা, আমার প্রথম প্রথম তো মানুষের গলাটা আর একটু সরু থাকে আর একটু ফ্যান্সি থাকে, তো আমার খুব টেনশন আল্লাহ আমার গলাটা কেমন লাগবে ওনার পাশে। সুবীর দা ঠিক আছে, একদম ঠিক আছে, মানে এরকম
0: কি অনুপ্রেরণা দিতেন। আমি যে সুন্দর রিলেট করতে পারছি, ভালো বুলবুল স্যারও আসলে আমারও সুযোগ হয়েছে, স্যারকে দেখতাম এত স্নেহ করতো, মা ডাকটা এখনো মনে হয় যে কানে বাজে, আমাকে যেভাবে ডাকতো, বকা দিলেও আবার সাথে সাথে একটু মানে এটা অদ্ভুত, এটা আমরা যারা আসলে কাজ করি তারা আসলে হয়তো এটা বেশি মেলাতে পারে,
1: এতটা বিনয়, এতটা মানে কি বলবো, এই মাপের একজন কম্পোজার যার শয়ে শয়ে হাজার হাজার গান ইতিমধ্যেই আমি যখন পেয়েছি তখন দর্শক প্রিয়, তখন মানে যখন রাস্তা দিয়ে যেতাম বাসা থেকে স্টুডিও পর্যন্ত কলিজাটা মনে হয় হাতে ধরে যেতাম, কিন্তু যখন ওনার সামনে পৌঁছাতাম তখন কিন্তু আর কোনো টেনশন থাকতো না, মনে হতো সব টেনশন মুছি
0: সহজ
1: বুলবুল ভাই করে দিবে, এরকম একটা ব্যাপার।
0: তাই খুব সুন্দর স্মৃতি আমরা জানলাম। আমরা আরো কিছু কমেন্ট পড়ে আসতে চাই।
1: অবশ্যই
0: আশিকুল ইসলাম নাইম, শিল্পী আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনাকে জানতে চেয়েছে।
1: আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ।
0: এবং সেই সাথে লাবণ্য আপুকে জানাই নয়নতারা ফুলে শুভেচ্ছা ও শুভকামনা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। রাসেল শিকদার মাদারীপুর থেকে তিনি শুনছেন মোহাম্মদ মুর্শিদ আলম সরকার, হারানো দিনের সব অসাধারণ গানগুলি দিয়ে আজকের বিকেলটা রাঙিয়ে তুলছেন, খুবই ভালো লাগছে। আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেকেই, ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন, একদমই তাই, ইয়োফোনে আমাদের ভীষণ প্রিয় এবং আপনাদের কাছে প্রিয়, এটা যখন জানতে পারি সেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। আসলে আশিকুল ইসলাম নাইম, তোমায় রিদমা ছাড়ে রাখিব, এই গানটি শুনতে চাই। আরও অনেকে কমেন্ট করেছেন, সেটাও পড়ে নিব এই ফাঁকে। তাবারুক তাবারাক তাবু, দারুণ দারুণ আজকের আয়োজন, মন ছুঁয়ে গেল, শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি, তিনি খুলনা থেকে যুক্ত আছেন,
1: অনেক ধন্যবাদ।
0: আরও অনেকেই মাদারীপুর থেকে লিখেছেন, দীপক চন্দ্র শর্মা তিনি লিখেছেন, আজকের অনুষ্ঠানটি বেশ জমে গেছে, শিল্পী ও যন্ত্র সহযোগিতায় যারা আছেন তাদের সকলে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। আমি আছি পঞ্চগড় দেবীগঞ্জ থানা থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শামী মাকুন্দ আছেন, শিল্পীর কে অনেক শুভকামনা জানিয়েছেন, শরীফউদ্দিন আছেন, আরও লিখছেন অনেকে, কক্সবাজার থেকে যুক্ত আছেন, লেবুর শরবতেরও শুভেচ্ছা জানিয়েছেন আপনারা, আজকাল আপনারা যা শুরু করেছেন, যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সেটার জন্য জানাচ্ছি। খুরশেদ আলম সরকার, বরাবরের মতো আজও রেডিওতে অনুষ্ঠান শুনছি, ফেসবুকে লাইভ কমেন্ট করছি, পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে, অনেক অনেক ভালোবাসা। আরও কিছু অনেকেই দূর দূর থেকে বাহরাইন থেকে দেখছেন আবুল হোসেন তালুকদার, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নাইম অনুরোধ করেছেন, জানি না সে হৃদয়ে কখন এসেছে গানটি শুনতে চেয়েছেন তিনি, জান্নাত আলী কাবুল। ও, আপনার লেখার তো অপেক্ষায় ছিলাম আমি, আপনি যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, শুভ বিকেল আমার প্রিয় অনুষ্ঠানীয় ফোনি, তুমি আমার দুই নয়নের মধ্যমণি, নিয়মিত তোমাকে শুনি, তোমাকে ছাড়া আমার লাগে না তো ভালো, তুমি সর্বদা পাশে থেকো, তোমাকে পাশে অনেক ভালো। ইউফোনিকে এভাবেই সবসময় ভালোবাসতে হবে, এটা আমাদের চাওয়া রইল। কবিতা পড়ার প্রহর এসেছে, এই গানটি শুনতে চেয়েছেন সজীব। খুরশেদ আলম সরকার লিখেছেন, শিল্পীর গায়কী কি সত্যি চমৎকার, কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয়, সেই সাথে বাদ্যযন্ত্রীদের অসাধারণ যন্ত্র, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ এত চমৎকার করে লিখবার জন্য। আরও অনেকে আসলে যুক্ত হয়ে গেছে আপু, জান্নাত আলী কাবুল আপনার কমেন্ট পড়েছি, আরও পড়বো, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি সুযোগ পেলেই কমেন্টগুলো পড়ে শোনাবো। এবারে কি শুনবো আপু,
1: এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দর্শকদের লেবু শরবতের শুভেচ্ছা। কেন বললাম, সত্যি এত গরম পড়েছে, যিনি লিখেছেন লেবু শরবতের শুভেচ্ছা, এখন কিন্তু ফুলের ভালোবাসা থেকে লেবু শরবতটা বেশি দরকার,
0: একদম প্রয়োজনীয় একটা বিষয়ের শুভেচ্ছা,
1: সেটাই। হ্যাঁ, আচ্ছা এবারে যে গানটা গাইবো বলে ঠিক করেছি সেটাকে গাই, তারপরে দর্শকদের রিকোয়েস্ট থেকে দু একটা গাইবো, ঠিক আছে? শ্রদ্ধেয় আবুহেনা মুস্তফা কামালের লেখা এবং শ্রদ্ধেয় আব্দুল আহাদের সুরে, গেয়েছেন আমাদের কি বলবো, আমাদের উপমহাদেশের শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, চেষ্টা করছি।

0: অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর লাগলো সবসময়ের মতো। আজকে পুরোটা সময় আমি এই এই কমেন্টটি হয়তো করে যাব, দর্শকরা বলবে আপু খালি বলছে সুন্দর লাগছে, কারণ আমি এর ঊর্ধ্বে আসলে যদি কোনো শব্দ থাকতো আমি সেগুলো আসলে বলতে চাইতাম। একটু আপনার প্রথম একক অ্যালবাম নিয়ে একটু কথা বলতে চাই, ঝিনুকের মুক্ত।
1: বলবো, তার আগে তোমাকে নিয়ে একটুখানি বলি। আসলে তুমি প্রত্যেকটা গান এত মনোযোগের সাথে শোনো, তার একটা বিশেষ কারণ যেহেতু তুমি নিজে গান করো, এবং আমার মনে হয় গানের এই অনুষ্ঠানগুলো যারা উপস্থাপনা করে তাদের এই গুণটা থাকা বিশেষভাবে জরুরি। হ্যাঁ, শুধুমাত্র চেহারা বা একটু ভালো হয়ে

0: তার জন্য কেন জানো? আমি যেদিন বাবু হলো তার আগের রাত্রে 1:30 পর্যন্ত আমি কাজ করে কাজ শেষ করেছিলাম।
1: আচ্ছা,
0: মানে আজকে রাত 1:30 পর্যন্ত কাজ করলাম, অ্যালবামে সব কাজ শেষ, আগামীকাল সকাল 9টায় আমার মেয়ে হয়েছে। মানে যার জন্যে, মানে এটা আমার কাছে বিশেষ একটা ব্যাপার। আমি চাইনি যে এরপর আমি একটু রিল্যাক্স করব, আমার মেয়েটার সাথে সময় কাটাবো, তার আগে আমি কাজটা শেষ করব। মানে অনেক শরীর খারাপ, তার মধ্যে থেকে মানে কতটা কষ্ট এবং ভালো লাগা ভালোবাসা সব মিলে, যেমন মা হওয়ার একটা কষ্ট, সেই সঙ্গে ভালো লাগা ভালোবাসা, অ্যালবামটার কাজটাও আমার মানে মনে পড়লেই দুটো জিনিস একসঙ্গে আমার মনে পড়ে যায়।
1: খুব সুন্দর আসলে ঘটনাটা, আসলে মনে রাখবার মতোই। আনিশবা, আপনার
0: আনিশবা, হ্যাঁ, এবং গতকালকে ওর বার্থডে ছিল, আর সেই দিক থেকে বলতে পারো আমার অ্যালবামেরও বার্থডে গেল
1: কাছাকাছি, একদম একদমই।
0: এবং আমার অ্যালবামের নামটাও একটু বিশেষ, ঝিনুকের মুক্ত। মানে ঝিনুকের মধ্যে একটা মুক্ত থাকে, সেরকমই একটা ব্যাপার। আমারও একটা মেয়ে, মানে সব মিলেমিশে আমার কাছে মনে হয় যেন নামটা, অ্যালবামটা, আমার মেয়ে, সবকিছু।
1: এই পুরো ব্যাপারটা কিন্তু একটু অজানা ছিল, হয়তো অ্যালবাম নিয়ে জানি, আনিশবা নিয়ে জানি, কিন্তু এই যে প্রথম অ্যালবামের সাথে আনিশবার একটা চমৎকার স্মৃতি, এই বিষয়টা আমার একটু অজানা ছিল, জেনে খুব ভালো লাগলো। আপু, আমাদের অনুষ্ঠানের একটা চমৎকার অংশ আছে, সেটা আমি শুরুতেই দর্শকদের জানাচ্ছিলাম, কুইজ। হ্যাঁ, আমার মনে হয় অনেকে অপেক্ষা করছে যে গত পর্বের কুইজ বিজয় হবে কে, সেটা একটু জানিয়ে দিয়ে আসি।
0: অবশ্যই
1: দর্শক, গত পর্বে কিন্তু আমাদের কুইজটি ছিল আমাদের সঙ্গীত শিল্পী, সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদের গাওয়া কোন গানটি সকলের ভালো লেগেছে, অনেকেই আপনারা কমেন্ট করেছেন, তার মধ্যে থেকে আজকে একজন বিজয়ী হবেন। অনেকে কমেন্টও করছেন আজকের বিজয়ীটা কে আসলে, সেটা জানাবার জন্য আমি একটু জানিয়ে দিচ্ছি আসলে আজকে কে বিজয়ী হয়েছেন। আমি যেহেতু আজকে আপুকে পেয়েছি, আপুকেই অনুরোধ করবো এখান থেকে একটু সাফল করে একজনের নাম পড়বার জন্য।
0: মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা। মোবাইল নাম্বারটা কি বলবো? অনেক অনেক শুভকামনা যিনি বিজয় হলেন। এবং পাবনা আমি বলতে চাই, আমিও কিন্তু ধরতে গেলে পাবনা, আমি সিরাজগঞ্জের। হ্যাঁ, আমিও বিজয়ী হলাম মনে হচ্ছে,
1: এইজন্য আপু বেশি খুশি হয়েছে,
0: সত্যি খুশি।
1: মোহাম্মদ সানোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, যে সাথে আরো আসলে অনেকে আসলে উত্তর জানিয়েছেন, তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি, নিশ্চয়ই আপনারাও একদিন বিজয়ী হবেন। তবে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমাদের ইওফোনি পরিবার থেকে, যে আমাদের কিন্তু একটা চমৎকার অংশ শুরু হয়েছে, আমাদের কুইজ বিজয়ীরা কিন্তু এখন আমাদের এই অনুষ্ঠানে সরাসরি এসে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারেন, আমাদের পছন্দের শিল্পীর সাথে সময় কাটাতে পারেন, তাদের কাছে অনুরোধ করতে পারেন, যেটা আসলে আপনারা ফোনের মাধ্যমে আসলে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেন সেটাই সরাসরি করতে পারবেন। তো এই সুযোগটা আমার মনে হয় মিস করা উচিত না। অনেকেই আমি জানি অনেকে ব্যস্ত থাকেন, অনেকে হয়তো সময় করে উঠতে পারেন না, কিন্তু তারপরেও আমাদের একদম ইউফোনি পরিবার যত রকম আসলে চেষ্টা আছে সেটা তো সবসময় করে, সকল রকম ব্যবস্থা নিয়ে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাই। তো কুইজ বিজয়ীদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই সুযোগটা কিন্তু মিস করবেন না। এবারে কিন্তু জানাবার পালা, আজকের আমাদের আসলে কুইজটি কি? আজকে আমাদের সঙ্গে কে আছেন? আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় শিল্পী অনুপমা মুক্তি, তার প্রথম একক অ্যালবামের নাম আজকের কুইজ রইল, এটা জানাবার জানাতে শুরু করুন। দেখা যাক আগামী পর্বে কে বিজয়ী হয়। তবে আমি মোহাম্মদ সানোয়ার হোসেন তাকে আবার অনুরোধ করব, অনুরোধে করলাম আমি যে আপনারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না, কারণ এটা একটা চমৎকার সুযোগ। আপু, এবার গানে যেতে চাই, আবারও
0: একটু অনুরোধের গানে যাই, সময় বলো,
1: সময়টাও আমাদের হাতে খুব বেশি নেই, আমরা হয়তো 2টা বা 3টা গান আমরা আপনার কাছ থেকে শুনতে পারবো।
0: ঠিক আছে। আচ্ছা, একটা গান অনুরোধ ছিল, জানি না সে হৃদয়ে কখন এসেছে, সাবিনা ইয়াসমিনের গাওয়া, ভীষণ জনপ্রিয় একটা গান।
1: বা আমরা আমাদের আমাদের পছন্দের শিল্পী কিন্তু আপনাদেরও পছন্দের গানগুলো শোনাচ্ছে।
0: আচ্ছা গাই।
1: হ্যাঁ,
0: আরেকটা গান ছিল অনুরোধে, কবিতা পড়ার প্রহর, ওটা একটুখানি।
1: হ্যাঁ, নিশ্চয়ই। বা

এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান নিউফোনি। আজকের শিল্পী ছিলেন মনিরা মুক্তি অনুপমা। উপস্থাপনায় লাইলা ইয়াসমিন লাবণ্য, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ ও মোহাম্মদ সোহেল রানা, শব্দগ্রহণে শান শাহ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘে মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স ডিডিএ ফেলাইমের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কো এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপ্লান সাক্ষাৎ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডঃ জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশ ভোজে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ডক্টর খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্ব মঞ্চে দেশের মর্যাদাকে বৃদ্ধি অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যেকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 755 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: শ্রোতা বন্ধুরা, এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সময় বহমান, সময় ছুটে চলে তার আপন গতিতে, বাহুত সময়ের সাথে প্লাবনীর মতো ভেসে চলে আমাদের জীবন। জীবন যেন ব্যস্ততার অপর নাম। যখন প্রচণ্ড কাজের চাপ, তখন মনে হয় যদি একটু অবসর মিলত, আবার নিরন্তর অবসরে ঘুম ধরে শরীরে, মনে হয় এভাবে কাজ ছাড়া কি থাকা যায়। আসলে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের ছুটে চলতে হয়, যারা পারি তাদের ঝুলিতে জোটে সাফল্যের সম্পত্তি, আর যারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছি তারা চাইব সদিচ্ছায় আত্মমনোবলে বলিয়ান হয়ে সামনের সময়গুলিকে সাফল্যমণ্ডিত করতে। ছোট্ট দেশ বাংলাদেশ, জনসংখ্যা আয়তনের তুলনায় বেশ খানিকটা বেশি, তাই সীমিত সম্পদের দেশে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রেখে জনসম্পদে পরিণত করতে হবে। আধুনিক রুচিশীল মানুষ হিসেবে এই হলো মোক্ষম সময়, পরিকল্পিত ছোট পরিবার গড়ে তুললে দেশের অগ্রগতিতে অংশ নেওয়া। বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে আজ আপনাদের সাপ্তাহিক নাটক শোনার দিন। এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে আজ শুনবেন সাপ্তাহিক নাটক আকাশ ছোঁয়ার স্বপ্ন। নাটকটি রচনা করেছেন জামিউর রহমান লেমন, প্রযোজনা আবু নওশের। তাহলে শুনুন নাট্যানুষ্ঠান আকাশ ছোঁয়ার স্বপ্ন।
1: যে ভিড়, রাস্তায় বেরোতে ইচ্ছে করে না। আরে বাবা, একটু সাবধানে চালাও না, আর একটু হলেই তো লাগিয়ে দিতে, তারপর ট্রাফিক পুলিশ ঝামেলা।
2: তুমি তো একাই সব কিছু বলে যাচ্ছ। এই দুবছর ধরে গাড়ি চালাচ্ছি, ঝামেলা কিছু হয়েছে ম্যাডাম?
1: তা হয়নি, তবে হতে কতক্ষণ। এই বলতে না বলতেই,
2: ডোন্ট ওরি, কড়া ব্রেক না করলে ও বেটা গাড়ির তলেই পড়তো। লোকটা কত উজবুক দেখেছো, জেব্রা ক্রসিং আছে, ফুটওভার আছে, তা না দৌড়ে রাস্তা পার হচ্ছে। আম্মু, এই যে ভাই, আপনাকে বলছি, বয়স তো বেড়েছে, বুদ্ধিজ্ঞান বাড়েনি না, দয়া করে ট্রাফিক নিয়ম কানুন গুলো জেনে নেবেন।
3: হ্যালো মিস্টার, এই যে লাইসেন্স আছে, দেখান, আরেকটু হলে তো, এদিকে গাড়িটা সাইড করেন প্লিজ।
1: ভাই, ওর তো কোনো অন্যায় নেই, কেন মিছি মিছি?
2: তুমি ওরকম করছো কেন? আমার সব ডকুমেন্টস আছে, তাছাড়া গাড়িতে কিন্তু সিসি ক্যামেরা আছে। ওই বেটা কি সেটা জানে?
1: কি জানি বাবা, কোথাকার পানি কোথায় গড়ায়।
2: মিতা, তুমি গাড়িতে বসো, আমি কাগজগুলি দেখে আসি। এই যে আসল লাইসেন্স, ফিটনেস, হোয়াটস দ্য প্রবলেম?
3: নো নো স্যার, এই লাইসেন্স দিয়ে আমি কি করব? জানতে চাচ্ছি লাইসেন্সটা কবে করলি।
2: হোয়াট, তুই তুকারি করছেন কেন? আপনারা সবাইকে এক চোখে দেখেন নাকি? লাইসেন্সের বয়স 5 বছর, জাস্ট ভেরিফাই।
3: মনে তো হয় না, ওয়েট এ বিট, সানগ্লাসটা আগে খুলি।
2: আরে নাচ মুন্না, অসভ্য, তুই কবে ঢাকায়? সেই স্কুল ছাড়ার পর থেকে তোকে তার দেখি না, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবার ব্যবসা, ছোট দুই ভাই আর বড় বোনেরা ভাগযোগ করে খাচ্ছে, জমি জমা হরিলুট। ঢাকায় যে তাদের আরেকটা ভাই আছে, তারও যে কিছু প্রয়োজন, হিসা আছে, এসব ওরা। এই যা, কি সব বলছি, আমি কিন্তু তোকে চিনতে পারিনি দোস্ত, এই ড্রেসে তো তোকে কখনো দেখিনি।
3: আমি কিন্তু এট এ গ্লান্স তোকে চিনে ফেলেছি, তুই কিন্তু মোটেও বদলাসনি, প্রাইমারিতে যেভাবে ভ্যাক ভ্যাক করতিস সেইভাবেই। তা লাইসেন্সটা কবে করলি?
2: মানে
3: ওই যে গাড়িতে বসা।
2: মানে তুই মিতার কথা বলছিস? বিয়ে এখনো করিনি, তবে ভার্বাল এনগেজমেন্ট হয়ে আছে।
3: ফাইন, তুই কিন্তু আমার পরিচয় দিবি না, বুঝবি? এবারের মতো কাগজ দেখে ছেড়ে দিয়েছি।
2: আচ্ছা ঠিক আছে।
3: মহাকালী ফ্লাইওভারটা পেরিয়ে বায়ে মোচন্ডিতে আর্যত পাড়ার কাছে একটা রেস্টুরেন্ট আছে, আমার শ্যালকের, হ্যাঁ ওখানে আমরা রাতে খাবো।
2: ও আচ্ছা আচ্ছা, শোন, প্রায় 10 বছর পরে দেখা।
3: হ্যাঁ,
2: আরে বাবা, ওই চায়ের দোকানটায় বসে না হয় একটু, ও কিছু মাইন্ড করবে না, অনেক ভালো মেয়ে, আরে ঢাকা শহরে হাতে গোনা।
3: তা তো বুঝতে পারছি, এটা কিন্তু পুলিশের চোখ বন্ধু। চল গাড়ির কাছে যাই,
2: চল।
3: এই যে ম্যাডাম, আপনার কারণে কিন্তু এবারের মতো ছেড়ে দিলাম, তবে লাইসেন্সটা কিন্তু করে না নিলে নেক্সট টাইম।
2: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে।
3: আচ্ছা,
1: তুমি একটা মিথ্যুক, 2 বছর গাড়ি চালাচ্ছ, একবারও বলনি লাইসেন্সটা নকল, মিথ্যুক কোথাকার।
2: বিয়ের পরে কিন্তু সব মেয়েরাই স্বামীকে ওই বিশেষণে ভূষিত করে, তুমি না হয় আগেই করলে, উপন্যাস লেখার আগেই পদক প্রাপ্তি। আহ কি আনন্দ আকাশে বাতাসে। এই শোনো, আজ ছুটির দিন, বসের কাজ নেই, ফ্রি। হাতির ঝিল দুই চক্কর মেরে মহাখালী ফ্লাইওভার পেরিয়ে একটা রেস্তোরাঁ আছে, ওখানে রাতে খাবো। নাজমুল আসবে।
1: নাজমুলটাকে? এই নামটি তো দুই বছরে একবার বলনি। আইসামি, গাড়িটা একটু থামাও তো, তুমি আমার চিট করছো না তো? কিসের নাজমুল, কিসের রেস্তোরাঁ?
2: তোমার চিট কথাটি কিন্তু আমাকে হিট করলো। Do you think I am trustless? Last 2 years I have done any wrong with you? তোমার সম্মান হানি হবে এমন কোন কাজ কি গত 2 বছর আমি একবারও করেছি বলো?
1: সেন্টিমেন্টাল হচ্ছে কেন? সরি বাবা, চলো যেখানে ইচ্ছে যাও।
2: মধ্যবিত্ত পরিবারের আমাদের সমস্যা কিন্তু এই দুটোই, এক সেন্টিমেন্ট, দুই আকাশ ছোঁয়ার স্বপ্ন।
1: আমি তোমার কিছুই জানি না, শুধু তোমাকে জানি, তাই বলে আমার কি ভয় থাকতে নেই?
2: কি
1: বাদ দাও, আজ কিন্তু ভর্তা ভাজি খাবো। ঢাকা শহরটা কত বদলে যাচ্ছে দেখেছো? ফ্লাইওভারটা বেশ লাগছে, কিন্তু তার নিচে দেখো ওই রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে ল্যাংটুপুংটু কতগুলো বাচ্চা ছেলে মেয়ে।
2: ওদের জন্য আমাদের এনজিও কাজ করছে।
1: তোমাদের কোম্পানির এমডির কি এনজিও আছে নাকি?
2: শুধু আছে না, টেক্সটাইলের লভ্যাংশের অধিকাংশই খরচ করে ওদের জন্য।
1: সরি বাবা, এরকম বেরসিকের মতো গাড়ি চালাচ্ছ কেন আজকে? মনটা তাজা করার মতো কোনো একটা কিছু। এই কি করছো, কি করছো? মোবাইলের গান নয়, গাড়ির স্পিকারে লাউড সাউন্ডে এসিটা বাড়িয়ে দাও, আর সব কটা ফ্লাইওভার ঘুরবো কিন্তু।
2: ঠিক আছে,
1: গ্যাস আছে তো?
2: হ্যাঁ হ্যাঁ আছে। এই যে তোমার গান চালালাম।

0: এটা কবে কালেকশন করলে?
1: রিসেন্টলি। আজে বাজে গান শুনে তোমার কানটা যে এখনো নষ্ট হয়নি সেজন্য তোমাকে ধন্যবাদ।
0: ধন্যবাদের কি হলো?
1: না মানে এ ধরনের গান শুনলে এখন অনেকে বলে ব্যাক ডেটেড, আর তুমি বললে বাহ।
0: ভালো যেটা সেটা সবসময় ভালো, কে কি বললো সেটা তো বিষয় নয়, বিষয় হলো মন ছোঁয় কিনা।

0: গানটা আমার ভালো লেগেছে।
1: শিল্পীটা কে যেন?
2: আন্দাজ করো তো।
1: খুব চেনা চেনা গলা,
2: অনেক বিখ্যাত শিল্পী
1: বলছি। সামনে একটা।
2: Yes, আবারও থ্যাংকস।
1: মানে?
2: মানে হলো এত ডামাডোলের ভিতরে ভালো শিল্পীদের নাম আমরা ভুলতে বসেছি।
1: সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, বেশ লাগছে। লং ড্রাইভের সাথে গানটা বেশ মানিয়েছে।

0: শোনো জয়নাব, আমি কোনো সময় কারো দুর্নাম শুনতে পছন্দ করি না, তা তো তুমি ভালো করেই জানো। তাই সে ধরনের কোনো কথা হলে থাক, কারণ কারো আড়ালে তার দুর্নাম করা মস্ত বড় অন্যায়।
1: দুর্নাম না আপা, তিনি মনে হয় খুব শিক্ষিত মানুষ। স্কুলে ছাত্ররা কয় আমাগো স্যার মস্ত বড় বিজ্ঞানী না কি জানে কয়।
0: বিজ্ঞানী? তার কি কিছু নমুনা জেনে এসেছ?
1: হ্যাঁ, তিনি নাকি কেলাসে গিয়া যা যা কন তাই তাই ফৈলা যায়।
0: যেমন?
1: যেমন প্রথমে গিয়া তিনি সেদিনের ঝড় বৃষ্টির কথা কন, যদি কন আজ বৃষ্টি হইব তাইলে তা হইবই, যেমনই আবহাওয়া থাক না কেন।
0: তাই তুমি বলছো তোমাদের গ্রামের স্কুলের নতুন অঙ্কের মাস্টার একজন বিজ্ঞানী, কিন্তু তার সাথে তোমার এখানে ফিরতে দেরি হওয়ার কারণ কি একটু খুলে বলো তো।
1: সেই কথাই তো কইতাছি আপা, স্কুলে চাকরিতে গিয়া যে বাড়িতে তিনি ভাড়া নিছেন, বর্ষাকালে তার যেখানে সেখানে সাপ দেখা যায়।
0: বলো কি,
1: সাপের ভয়ে বাড়ির মালিক এই ভিটায় বাসই করে না, অথচ তিনি এই বাড়িতে সুখেই দিন কাটাইতেছেন।
0: আসল কথা বলো জয়নাব, তোমার ভাইজান ডিউটি শেষে এখনই ফিরবে।
1: কইতাছি আপা, বর্ষার সময় আমাগো নদীতে কিছু পানি হয়, অন্য সময় তো পানি থাকেই না। এর মধ্যে কিছুদিন হয় তিনি একটা নৌকা কিনছেন, এই নৌকায় কোনো মাঝি নাই, নৌকা ঘাটে বাধা থাকে, তার মধ্যে তার বিছানা বালির দিয়া ভেতরটা গুছাইয়া রাখছেন, কিছু বই পত্রও নিয়ে গিয়া রাখছেন।
0: সে কি তাহলে বাড়ি ফেলে নৌকায় গিয়ে বসবাস করে নাকি?
1: মাঝে মাঝে দেখা যায় নৌকা ছাদে সারা রাত বইসা থাকেন, সেই লোক হঠাৎ কইরা অসুখে পড়লেন।
0: কি ধরনের অসুখ?
1: জ্বর, খুব জ্বর। সকলে সন্দেহ করলো এডিস মশার কামড়ে যে জ্বর হয় সেই জ্বর হইতে পারে। কি নাম জেন কইতেছে?
0: হ্যাঁ, চিকনগুনিয়া কিংবা ডেঙ্গু জ্বর হতে পারে।
1: হয়, কিন্তু তারে দেখনের তো কেউ নাই, একলা মানুষ, বউ পুলাপান আছে কিনা কেউ তা জানে না।
0: তোমার গল্প শেষ করো।
1: ওই স্কুলে আমার এক ভাইয়ের পুলা পড়ে, সে কইল ফুপু আমাগো স্যারের সেবা শ্রুশার তো কেউ নাই, তাই আমাগো লোকে তুমিও যদি একটু থাইকা তাকে সুস্থ কইরা তোলো তাইলে খুবই ভালো হয়।
0: আর এই কারণে তোমাকে থেকে যেতে হলো? ভালো, খুব ভালো, তুমি ছাড়া তাকে সুস্থ করে তোলার জন্য কেউই ছিল না, তখন তো তোমাকে থাকতেই হয়েছে, তাই না? আর এদিকে আমার কি অবস্থা, আমার শরীরের অবস্থা তো তুমি জানোই, এ সময় ভারী কাজ করা সম্পূর্ণ নিষেধ, এছাড়া সময় মতো বিশ্রাম, ঘুম একজন গর্ভবতী মায়ের জন্য কত দরকার। আর তুমি কিনা কয়দিনের ছুটি নিয়ে এতদিন কাটিয়ে এলে, তোমার ভাইজান খুব রেগে আছে, কাল সময় মতো কাজে চলে এসো, একটু দেরি করো না।
1: দেরি হইব না পা, একবারে সকালেই আইতাম, কিন্তু বাড়িতে আইসাই শুনি আমার পুলাডা অহনো কামের থন ফেরেনি, কিন্তু ওর বউ সে তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, সে আমারে কয় তার স্বামীরে এই কথা কইতে ভুই লাগেছে যে তার খাওয়ার বড়ি শেষ হইয়া গেছে, আজই নতুন পাতার বড়ি শুরু করতে হইব। এই কারণে এদিকের ওষুধের দোকানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিনতে আইসা ভাবলাম আপনার লগে একবার দেখা কইরা যাই।
0: খুব ভালো করেছ, এখন তুমি যাও, না হলে ফার্মেসি বন্ধ হয়ে যাবে, খুব সকাল সকাল আসবে কিন্তু।
1: আচ্ছা, গেলাম আপা।
0: আচ্ছা, জয়নাবের পরিবারের সদস্যরা এত সচেতন, খুব ভালো।
2: কে কে গেল?
0: আরে তুমি কখন এসেছো?
2: বেশ কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে তোমার আর জয়নাবের গল্প শুনছিলাম, ভালোই লাগলো। তার ছেলে বউয়ের সচেতনতার কথা শুনে খুব ভালো লাগলো। এমনি করে সব ঘরেই যখন এরকম সচেতনতা তৈরি হবে, মানে অধিক সন্তানের কি জ্বালা তারা বুঝতে পারবে, তখন জনসংখ্যার চাপ থেকে এ দেশ অনেকটাই মুক্ত হবে। দেশকে জনসংখ্যার অভিশাপ থেকে মুক্ত করতে হবে পাপড়ি।
0: তার কত গল্প, তার বাড়ি থেকে আসতে দেরি হওয়ার কারণের গল্পও শোনালো, পরে বলবো তোমাকে।
2: আসল ব্যাপারটা জানো পাপড়ি, তোমার এই গল্পটা না হলেও 50টা ভার্সন আমি শুনেছি।
0: এই অবজেকশন, আমার গল্পের মানে কি? গল্পটা কি আমি বলেছি না আমি লিখেছি যে ওটাকে আমার গল্প বলছো?
2: সরি, আমারই ভুল। জয়নাবের এই গল্পগুলোকে অনেকেই সত্যি বলে বিশ্বাস করানোর জন্যই বলে। তার মধ্যে হাত লম্বা করে পুকুরের ওপারের লেবু গাছ থেকে লেবু পেড়ানোর গল্পটা কি তাহলে 2 নম্বরে থাকবে?
0: ও, জয়নাবের সেই আগের গল্প?
2: হ্যাঁ,
0: ও যেভাবে বলে তাতে তোমার মনে হবে যে গ্রামের বউটা যেন ওকেই খেতে দেবার সময় হাত বাড়িয়ে লেবুটা পেড়ে এনেছিল।
2: এটাও ঠিক, যারা গল্প বলে তাদের গল্প শুনলে

0: নিয়ে পুকুর কাটালেও তাতে পানি উঠছিল না কিছুতে। পরে জমিদারের ষোলো বছরের মেয়ে,
1: আমি যেটা শুনেছি সেটা জমিদারের বৃদ্ধা মা স্বপ্নের মাধ্যমে জানতে পারে যে সেই পুকুরের মাঝখানে একটা পদ্ম ফুল ফুটে আছে।
0: আচ্ছা,
1: সেই ফুলের উপরে গিয়ে তিনি যদি দাঁড়ান তবেই দিঘিতে পানি আসবে। আর পরদিন তিনি ওই পদ্ম ফুলের উপর গিয়ে দাঁড়াতেই হুড় মুড় করে পানি এসে দিঘিটা ভরে যায়।
0: হ্যাঁ, আমি শুনেছি তখন নাকি এত দ্রুত পানি এসেছিল যে জমিদারের মেয়েটা বা তার বৃদ্ধা মা আর পারে উঠতে পারেনি। এখনো অমাবস্যাকে পূর্ণিমার রাতে সেই মেয়েকে ওই দিঘির চারপাশে ঘুরতে ঘুরতে কাঁদতে দেখা যায়।
1: না, এই শেষের ঘটনাটা কিন্তু আমি আবার শুনিনি।
0: আমি তো বলছি এক একটি গল্পের 50-60টা করে ভার্সন আমি শুনেছি।
1: আচ্ছা, রাত বাড়ছে, এখন আর গল্প না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি।
0: না না, আর তো খাওয়া যাবে না।
1: কেন?
0: আরে, আমার ছোটবেলাকার বন্ধু, জানো, একেবারে শিশুকালের সেই বন্ধুর সাথে অনেক দিন পর দেখা, তাকে আজ দাওয়াত করেছি রেস্টুরেন্টে, সব ব্যবস্থা পাকা, কখন ওরা আসবে সব বলে দিয়েছি, তুমি আর আমি এখন সময় মতো সেখানে পৌঁছে যাব। চলো, আর কিন্তু দেরি করা যাবে না।
1: আচ্ছা ঠিক আছে, রেডি হচ্ছি।

0: জি হ্যাঁ, এদিকে আসেন, বসেন বসেন, নো প্রবলেম। এখন কিন্তু আমি সিভিল ড্রেসে আছি, এখানে তো লাইসেন্সের সমস্যা নাই, কি বলেন? হ্যাঁ, আরে বসেন না বসেন। এই যে তোমার সাথে পরিচয় করে দিই, এই ভদ্রলোক সন্ধ্যাবেলায় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। দুই নম্বর লাইসেন্স থাকলে এরকমই হয়, তবে ওনার বউয়ের কারণে কিন্তু ওনাকে ছেড়ে দিয়েছি।
1: না মানে
0: নতুন বউ নিয়ে ঘুরতে বেরোলে এরকম হয়েই থাকে। যাক সেসব কথা, এর নাম পাপড়ি, আমার বান্ধবী, বিয়ে হয়েছে বছর পাঁচেক আগে, তবে এখনো এই বন্ধুর কথা ভুলতে পারে না। রাত 8টা 10টা ওর কাছে কিছুই না, ওর আবার 4টা বাচ্চা, তাদের জন্য কিন্তু খাবার দাবার আমাকেই জোগাড় করে দিতে হয়।
1: কি বললেন, 5 বছরের 4টা বাচ্চা?
0: তাতে আপনার কোনো সমস্যা?
1: না মানে বসেন ভাবি।
2: ম্যানেজার, ওয়েটার, দেখো তো
3: স্যার, খাবার কি সার্ভ করে দিব?
0: হ্যাঁ,
1: আমরা নয় ওই টেবিলে।
0: আরে না না, পুলিশের চাকরি করলেও মনটা কিন্তু কঠিন নয়, ভালোবাসা মায়া মমতা সবই আছে, ওকে জিজ্ঞাসা করুন না।
1: তা তো বুঝতেই পারছি ভাই। এই তুমি কিছু বলছো না কেন?
4: বসো, একসাথেই খাই, অনেকদিন পরে দেখা।
1: রাইট, আমি ঠিক বুঝতে পারছি না, তোমার সেই নাজমুল কোথায়?
4: কেন, এই তো সামনে।
1: কি,
0: তুই একটা ননসেন্স, সাসপেন্সটা শুরুতে কিল করে দিলি। ইয়েস, আই অ্যাম নাজমুল আলম, পুলিশ ইন্সপেক্টর, ওর স্কুল ফ্রেন্ড ভাবি।
5: বসেন ভাবি, এখনো ভাবছেন আমি ওর বান্ধবী কিনা? অফকোর্স বান্ধবী, তাতে কি কোনো অসুবিধা আছে?
1: না মানে
5: আপনার সাহেবকে কিন্তু আমি নামে চিনি, সব সময় বলে আমার একটা বন্ধু ছিল, খুব ট্যালেন্ট, স্কুল ফ্রেন্ড, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ঢাকায় থাকে, দেখা হয় না, এত বড় শহরে ঠিকানা ছাড়া খুঁজে বের করা মুশকিল, তবে পেয়ে যাব। ওর উইল ফোর্সটা সাংঘাতিক, যা চায় তাই পায়।
0: আচ্ছা আর কথা না, চলো তাড়াতাড়ি খাওয়াটা সেরে ফেলি, তোমার স্বামী আবার অপেক্ষা করছে।
5: কি অসভ্যতা শুরু করলে ভাবি, ওর কোনো কথা বিশ্বাস করবেন না, আমি ওর বান্ধবী নই, আমার 4টা বাচ্চা কাচ্চাও নেই, তবে আমার বিয়ে হয়েছে 5 বছর প্রায়, কথাটা সত্যি।
1: মানে
0: মাত্র 5 বছরে আমাদের বন্ধুত্বকে তুমি কিল করে দিলে পাপড়ি? তুমি আমার বান্ধবী নও, কথাটা তুমি বলতে পারলে?
5: সরি, তবে সবসময় সাসপেন্স ভালো না নাজমুল, মানুষ বিভ্রান্ত হয়।
4: কি বুঝলে মিতা?
1: বুঝলাম, তোমাদের ফ্রেন্ডশিপের ডেপথ আছে।
0: পড়াশোনায় ট্যালেন্ট হলেও স্বামী কিন্তু স্কুল জীবনে অনেক বাচাল ছিল ভাবি, এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতো, নিজে যেটা ভালো বুঝতো সেটাই করতো, তবে ওর সরলতাটা আমাদের হেডস্যার ছাড়া আর কেউ বুঝতে পারেনি। হেডস্যার বলেছিলেন এ ধরনের মানুষেরা অনেক এগিয়ে যায়, অনেকেই তাদের ব্যবহার করে, নিজের হিস্যা তারা বুঝতে চায় না, ভালোবাসার সাগর হয়।
5: সাগর থেকে কয়েক ঘটি জল নিলে সাগরের কোনো ক্ষতি হয় না, তাই না ভাবি?
1: তা ঠিক।
0: হ্যাঁ, খাবার এসে গেছে, নাও স্টার্ট করো সবাই।
4: হ্যাঁ স্টার্ট করো।
0: দোস্ত, এবার বিয়েটা সেরে ফেল, তোর হবু শ্বশুরের ঠিকানাটা আমায় দিয়ে দে, সব সাইজ করে ফেলি, কি হবে সব কিছু হিসেব করে, মিছিমিছি সময়ের কালগুণে ঘরটা বেঁধে ফেলি। এই
6: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার, এর বাকি অংশ শুনবেন আসরের আজানের পর।
7: নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন, বাংলাদেশ বেতার ঢাকা, এক্ষুনি প্রচারিত হবে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বেঁধে ফেলি এই ফাল্গুনে, সামনে ফাল্গুনে
4: তোর মতো একজন বন্ধুকে এই শহরে যখন খুঁজে পেয়েছি তাহলে ফাল্গুন কেন, পৌষ মাঘেও আমার কোনো আপত্তি নেই, কি বলো মিতা?
3: ভাবি এই মোবাইল ফেসবুকের এই যুগে আমার বন্ধুকে ঢাকায় খুঁজে পেতে আমার এত বছর লাগলো, তবে এবার যখন পেয়েছি তখন আর ছুটতে দেব না।
4: লেখালেখির হাতটা কিন্তু আমার বন্ধুর মারাত্মক, পুলিশে ঢুকে সেটা দেখছি আরো শানিত হয়েছে।
3: তাই?
4: হ্যাঁ, দেখেছো মিতা, কালগুণের সাথে ফাল্গুনের কত সুন্দর মিলটা ঘটিয়েছে। মিছে মিছি সময়ের কালগুণে ঘরটা বেঁধে ফেলি এই ফাল্গুনে।
5: ওর কিন্তু পুলিশ একটা সুনাম আছে, লকারে চোররাও বলে স্যার আপনার ছড়াগুলো কিন্তু ভালো লাগে, গত বই মেলায় চারটা ছড়ার বইও বেরিয়েছে।
3: আমার ছদ্মনাম কিন্তু আলম।
6: কি সর্বনাশ, আপনি আলম ছড়াকার? আমি তো আপনার ভক্ত।
3: বলেন কি
6: আপনার ওই ছড়াটা, রাজা কি থাকেন রাজা বাজারে, হাতির ঝিলে কি হাতি, এই প্রশ্নটা করে বসলেন চাকলাদারের নাতি, সোনার গায়ে কি সোনা পাওয়া যায়, মধুবাগে আছে মধু, এই প্রশ্নটা ঘুরপাক খায় মাথার মধ্যে শুধু, সিপাহী বাগে সিপাহী তো নেই, মতি জেলে কোথা ছিল, হাট খোলাতে হাট বসে না তো, নাইকো নামের মিল।
5: তারপরেরটা কিন্তু আমার মনে আছে, নাম দিয়ে আর কাজ হয় না তো, নাম বদলায় অর্থে, জ্ঞানীগুণী আজ থাকছে নীরব, সমাজ চলছে শর্তে।
4: কি সাংঘাতিক! হ্যাঁ, তুমি আমার বন্ধুর ফ্যান?
3: কেন, পুলিশের ফ্যান হওয়া কি আপত্তির কিছু?
4: আমি সেটা মিন করিনি দোস্ত।
3: তাহলে
4: অবাক হয়েছি যে তোকে ছড়াকার হিসেবে কতজনই না চেনে।
3: ইটস মাই প্লেজার দোস্ত।
5: প্লেজার টেজার বাদ দাও, হাত চালাও, রাত 10টা বাজতে কিন্তু খুব বেশি একটা বাকি নেই।
3: আচ্ছা, পুলিশের বউ হয়ে তুমি রাত 10টায় ভয় পাচ্ছ? আরে ঢাকা শহরে রাত 10টা কোনো রাত হলো?
6: কিছুক্ষণ আগে বললেন বান্ধবী, এখন বলছেন বউ, ধরা তো এখন পুরোটাই খেয়ে গেলেন নাজমুল আলম ভাই।
3: বলেছিলাম নাকি সত্য কথা কিন্তু মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়। ভাবি
4: কি আশ্চর্য, মিতা যা যা খেতে চেয়েছিল এর সবটাই তুই অর্ডার দিয়ে দিছিস দোস্ত, আগে কি যোগাযোগ ছিল নাকি?
3: আমরা তো এসব ভর্তা ভাজির জন্য এখানে আসি, তাই না গো? আমাদের রুচির সাথে তোর বইয়ের রুচি মিলে গেল, ভালোই হলো। ভাবি আমরা কিন্তু অনেক ছোটবেলার বন্ধু, অনেক অসভ্যতা করি, আপনি কিন্তু সবকিছু ধরবেন না, এই ঢাকা শহরে পোস্টিং এর পর ওকে কিন্তু আমি অনেক খুঁজেছি, আমাদের দুজনের বাড়ি কিন্তু ফকিরহাটে, তবে গ্রাম দুটো আলাদা, শুনেছি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে কোন এক ফ্যাক্টরিতে জয়েন করেছে, গ্রামের কেউ ঢাকার ঠিক মতো ঠিকানা দিতে পারেনি, আর জেব্রা ক্রসিং এ এভাবে দেখা পাবো ভাবতেই পারিনি।
4: স্কুলে আমরা ছিলাম মানিক জোর।
3: হ্যাঁ,
4: সময় আমাদের কত দূরে সরিয়ে দিয়েছে।
3: আসলেই
4: ও ছিল এক আমুদে ছেলে, টিফিনে সারা ক্লাস মাতিয়ে রাখতো, সবকিছুতে রহস্য করাটা ওর স্বভাব ছিল।
5: কি আমাদের বিয়ের ঘটনাটা বলবো নাকি?
3: আজ থাক, অন্যদিন।
6: আপনাদের তাহলে চার সন্তান আছে যে বললে?
3: সত্য, তবে আংশিক।
6: সেটা কি রকম?
3: আমার বাবা মা আমাদের কাছে থাকেন, আর ওর বাবাও আমার কাছে থাকেন। তিনজনের হিসেব পেলেন তো? হ্যাঁ ভাবি, আর একজন এই যে আশার অপেক্ষায় আছে, পেলেন তো চারজনের হিসাব?
4: দেখলে মিতা, এখানেও রহস্য। ইউ আর গ্রেট মাই ডিয়ার ফ্রেন্ড।
6: ভাবি তাহলে শীঘ্রই মা হচ্ছেন।
5: দোয়া করবেন ভাবি, আমি আমার একটা সন্তান নিয়ে সুখী হতে চাই, ওকে মানুষের মতো মানুষ করতে চাই। এই সন্তান পৃথিবীতে ভালো মতো এসে গেলেই আমার সুখ, আমার শান্তি।
3: অবশ্যই।
4: এই নে, এই নে আমার ঠিকানা। হ্যাঁ, রামপুরার দিকে আসলে ঢুমারবি দোস্ত।
3: আসবো তো অবশ্যই, কিছু না হোক তোদের বিয়েটা ত্বরান্বিত করার জন্যই আসবো। আমি থাকি রাজার বাগে। দিস ইজ মাই ট্রেস।
4: ওকে ওকে
3: ওকে।

0: অফিসের গাড়িটা দিয়েছিল বলে কত সুবিধা, তাই না বলো?
1: গাড়ি কি এমনি এমনি দিয়েছে? তোমার ব্রেনে দাম আছে না?
0: আছে নাকি? তবে যে সন্ধ্যায় বললে চিটার বাটপার,
1: ওটা তো কথার কথা বাবা, সরি।
0: আসলে তোমাকে কি বলবো, মেশিনারির সাথে কাজ করতে করতে নাজমুল তো আমার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল।
1: অথচ দেখো তোমার বন্ধুটি তোমার স্মৃতি কিভাবে আগলে রেখেছে।
0: সেজন্যই তো, হি ইজ গ্রেট। সব মানুষ কি এক হতে পারে মিতা? সে যা পারে আমি তা পারি না, আমি যা পারি সে তা পারে না। এই তো এসে পড়েছি। তোমার মা আমার হবু শাশুড়ি মনে হয় ব্যালকনিতে দাঁড়ানো।
1: নেক্সট ফ্রাইডে মনে হয় ঘোরার সময় পাবো না, অফিসের অ্যাসাইনমেন্ট আছে।
0: এরকম এক অ্যাসাইনমেন্টে কিন্তু তোমার আমার পরিচয়, 2 বছর আগে ফাইভ স্টার হোটেলে, মনে আছে?
1: চলি, বাই
0: বাই।
2: মিস্টার সামি।
0: ইয়েস স্যার।
2: আপনার কাজে আমি খুবই সন্তুষ্ট।
0: আমি আমার বেস্ট সার্ভিস দিতে চেষ্টা করছি স্যার।
2: আপনি জয়েন করার পর মাত্র 2 বছরে আমার টেক্সটাইল লাভের মুখ দেখেছে। ইটস অনলি ফর ইওর গুড প্ল্যানিং। আমি ম্যানেজারকে বলে দিয়েছি আমার খোলা জিপটা আপনাকে দিয়ে দিতে। আমি জানি তো আপনি ঘুরতে খুব পছন্দ করেন, সো ছুটির দিনগুলো মন দিয়ে ঘুরবেন। আর হ্যাঁ, যা কিছু প্রয়োজন লজিস্টিক থেকে নিয়ে নেবেন, ওকে?
0: স্যার আমার তো খুব বেশি চাওয়ার নেই, মিলের উন্নতি হলেই।
3: স্যার আমার কিছু বলার ছিল স্যার।
2: বলুন বলুন ম্যানেজার সাহেব। আরে এই জন্যই তো সপ্তাহে একদিন আমরা এখানে বসি, এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের আইডিয়াগুলো শেয়ার করি।
3: জি জি স্যার, আমাদের এনজিওটা টেক কেয়ারের জন্য একজন ক্যাপেবল ম্যাট্রন দরকার, তাছাড়া স্বামী স্যার এ বিষয়ে কিছু ইনপুট দিতে পারেন। মাত্র কদিনে টেক্সটাইলে যে ইম্প্রুভমেন্ট, আমরা অবাক হয়েছি।
2: প্রয়োজন হলে অবশ্যই দেবেন। জানেন এই এনজিওটা গড়ার পেছনে আমার একটা ভিশন আছে। দেখুন দেখুন, আমরা শুধু নিজের চিন্তা করছি, মানুষকে নিয়ে ভাবছি না। এই আমার কথাই ধরুন, আমার বাপ চাচারা ছিল 12 ভাই বোন, দাদার জমি জমা ভাগ বটররা করে সব শেষ, চাচা ফুপিরা যার যার মতো বেচে কিনে এই ঢাকায় কোনো রকমে ছোটখাটো খুপড়িতে বসবাস করছে, আর এইভাবে ভাই বোনের সম্পত্তি ভাগ হতে হতে এখন তারা একরকমের নিঃস্ব। পরবর্তী বংশধররা কোথায় পাবে মাঠ, ধান ক্ষেত, পুকুর পাড়? কেউ কেউ এসব ভাবতে পারেনি, বুঝলেন? অথচ যদি দাদার ছোট সংসার থাকত। তাই এ ব্যাপারে আমি প্রথম থেকে সচেতন। আমার 2 মেয়েকে আমি সোশ্যাল কমিটমেন্ট বিষয়ে শিক্ষা দিয়েছি, তারা কাজ করছে, গ্রামে গঞ্জে বস্তিতে ঘুরে ঘুরে মানুষ করার কাজ করছে। পরিকল্পিতভাবে আমি আমি সন্তান গ্রহণ করেছি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট।
0: ইয়েস স্যার, ইয়েস ইয়েস, দিস ইজ দ্য রাইট টাইম। মানুষকে বলতে হবে শিক্ষা গ্রহণের জন্য, ছোট পরিবার গড়ার জন্য সব ধরনের পরামর্শ দিতে হবে। আমরা যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি, এ কাজের সাথে তাদেরকেই তো আগে সম্পৃক্ত হতে হবে, তবেই না একটা পজিটিভ রেজাল্ট আসবে।
2: রাইট।
0: গ্রামে গঞ্জে বস্তিতে গিয়ে তাদেরকে জানাতে হবে যে অধিক সন্তান কখনো সুখের হয় না, বরং উল্টোটা সংসারে দুঃখ বয়ে আনে।
3: অবশ্যই রাইট স্যার, আমিও সেরকম ভাবি। স্যার আমাদের এনজিও বর্তমানে যে 100 পরিবার নিয়ে কাজ করছে, তাদের অধিকাংশই নতুন বিবাহিত। তাদের সবাইকে আমরা মোটিভেশন দিয়েছি, আগামী দিনগুলো যাতে আরো সুন্দর হয় সে ব্যাপারে তারা আগ্রহী হয়ে উঠছে।
2: এনজিও প্রসঙ্গে আরেকদিন এজেন্ডা দিয়ে আমরা মিটিং করি।
3: জি স্যার।
2: এখন ফ্যাক্টরির লেবারদের ওয়েলফেয়ার নিয়ে যে রিপোর্টটা করেছেন সেটা উপস্থাপন করুন, ঠিক আছে?

0: হ্যালো
1: খিরে, ফোন ধরতে এত সময় লাগে?
0: একটা ফাইলে দোস্ত,
1: ডাক্তার ফাইল।
0: আমরা এত কাছাকাছি কিন্তু এতদিন টের পাইনি কেন?
1: সেজন্য তো লালন বলেছেন, বাড়ির কাছে আরশিনগর, সেটা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। দুপুরে চলে আয়।
0: হাতের কাজটা না গুছিয়ে যেতে পারবো না দোস্ত।
1: ভেরি গুড, তোর সিনসিয়ারিটির যথেষ্ট মূল্যায়ন করেছে তোর অফিস। সেদিন তোকে দেখেই তা অনুমান করেছিলাম।
0: আর কি কি অনুমান করেছিলি?
1: আচ্ছা দোস্ত, তোর ওই মিতা, মিতা কি এমডির
0: একমাত্র কন্যা কিনা?
1: ঠিক তাই।
0: সেটাই তো হওয়া স্বাভাবিক ছিল, তাই না? একেবারে সিনেমার গল্পের মতো। মিতা হলো এক প্রাক্তন সরকারি কর্মকর্তার একমাত্র মেয়ে। ওদের দেশের বাড়ি দিনাজপুরে, তবে ওর বাবা সেটেল ঢাকায়। গত 40 বছর ধরে ওরা ঢাকাতেই।
1: আচ্ছা,
0: ওর মা একটা স্কুলে এখনো পড়ান। মিতা গ্রাজুয়েশন করে একটা মাল্টি ন্যাশনালে কাজ করছে।
1: ভালো।
0: একটা কর্পোরেট সেমিনারে ওর সাথে পরিচয়, তা প্রায় 1.5 বছর আগে। সেই থেকে ভালো লাগা। ওদের পরিবারের সবচেয়ে যে জিনিসটি আমার ভালো লেগেছে তা হলো ওর বাবার মোরালিটি।
1: কেমন?
0: মিতার মুখেই শোনা, ওর জন্মের সময় নাকি তার মায়ের একটা জটিলতা দেখা দিয়েছিল।
1: আচ্ছা।
0: ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে আর কোনো সন্তান নিলে মায়ের জীবন বিপন্ন হতে পারে। মিতার বাবা নাকি বলেছিলেন, আমার কাছে আমার স্ত্রীর জীবন ও সুস্থতা আগে, তারপর অন্য কিছু। আমার এই মেয়ে, এই আমার সব। আমি আর কোনো সন্তান চাই না। স্ত্রী সন্তান সুস্থ থাকলেই তো আমার সকল সুখ আনন্দ। পারিবারিক বন্ডিংটা কাকে বলে দেখেছিস?
1: ওর বাবা এখন
0: এখন অসুস্থ, ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড, তবে চিকিৎসা চলছে। মা মেয়ে কি সুন্দর পরিবারটাকে আগলে রেখেছে। আমি ওদের পাশে দাঁড়াতে চাই দোস্ত।
1: অবশ্যই দাঁড়াবি, তোর কোনো স্বপ্নই তো বিফলে যায়নি। আমি আছি তোর সাথে। এই
0: হ্যাঁ,
1: এই বিকেলে আয় না আমার এখানে।
0: চেষ্টা করবো দোস্ত, এখন হাতে অনেক কাজ, এখন রাখি রে।
1: আচ্ছা।
0: রাত প্রায় 1টা, ঘুম আসছে না। এত রাতে মিতাকে কি ফোন করব? না না, ফোন করা ঠিক হবে না। তার চেয়ে কাউন্ট ডাউন করি, ঘুম চলে আসবে। 99, 98, 97, 96, 95, 94, 94.
2: তুমি স্বামী, গ্রাম থেকে শহরে এসে নিজে শিক্ষা নিয়েছ, তোমার আশেপাশের অনেকের শিক্ষা নেই। তুমি আরামায়েশে জীবন কাটাচ্ছ, তোমার থাকার জায়গা আছে, তাদের তো নেই। তুমি দুবেলা খেতে পাও, তারা তো পায় না। তুমি কি সুন্দর পোশাকে নিজেকে আবৃত করো, তাদের ভালো একটা জামা নেই। তাদের অনেকেই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। আগামী প্রজন্মকে এখনই জানাও কিভাবে তারা তাদের জীবনটা গড়বে। এ দায় তোমার, তোমার শিক্ষা, এ দায় ভার শিক্ষিত জনের। একটি পরিবারের সমৃদ্ধি মানেই জীবনের সমৃদ্ধি। জীবনের সমৃদ্ধি হলেই জাতীয় জীবনে তার ছোঁয়া পড়বেই, আর তখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করবে আকাশ ছোঁয়ার, জীবনকে সুখী সুন্দর করে গড়ে তোলবার।
0: আমি একই শুনছি, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? সত্যি তো, ও যা বলে গেল এর চেয়ে বড় সত্য আর কি আছে? কাল এমডি স্যারের সাথে শেয়ার করতে হবে। মানুষের কল্যাণে, জীবনের প্রয়োজনে আমাদের সব কাজ করতে হবে। এ পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য প্রয়োজনে বড় ধরনের স্যাক্রিফাইস করতে হবে।

0: এতক্ষণ জামিলুর রহমান লেমন রচিত আবু নওশের প্রযোজিত আকাশ ছোঁয়ার স্বপ্ন নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামি, ইকবাল বাবু, এমডি মোস্তাগিজুর রহমান, ম্যানেজার আহসান কবির, মিতা নাজিয়া ফারহা, পাপড়ি রেহনুমা কামাল আহমেদ, জয়নাব জেসমিন আরা সুলতানা, বিবেক মুক্তি মাহমুদ এবং নাজমুল আলমের চরিত্রে অভিনয় করেছেন আবু নওশের। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে, শোনার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ প্রান্তে এবারে বিদায়ের পালা। যেতে যেতে বলি, চলুন সবাই মিলে সুখী সমৃদ্ধ সমাজ গড়ি, মানব কল্যাণে পাশে থাকি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা
1: শাহিদা মঞ্জুরি।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি।

0: হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
0: ওই ডাক্তার সাহেব কইলেন, সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
0: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
0: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
0: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
0: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে ফাতিহা ই ইয়াজদহম, বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর ওফাত দিবস উপলক্ষে বিশেষ কথিকা। বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য নবী রাসূলদের পরে আউলিয়া ইকরামদেরকে মনোনীত করে থাকেন। তার মধ্যে অন্যতম হলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পহেলা রমজান 471 হিজরিতে ইরানের অন্তর্গত জিলান শহরের কাস্পিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাই। গাউসুল আজম বরফির হিসেবে তিনি সকলের নিকট সুপরিচিত। সুবহে সাদিকের পর দুধ ও মধু পান না করায় রোজার মাস শুরু হওয়ার নিশ্চয়তা স্বপ্নযোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার মুখের মধ্যে ফুঁক দেয়া ও নবীজির মুখের লালা তার মুখে লাগিয়ে দেয়া, উচ্চ শিক্ষার জন্য বাগদাদে সফরকালীন ডাকাতের কবলে পড়েও তাদের সাথে স্বর্ণ মুদ্রার ব্যাপারে মায়ের ওসিয়তের কারণে সত্য কথা বলা এবং এ ঘটনায় 60 অশ্বারোহী ডাকাত দলের ইসলাম গ্রহণ সহ অনেক কারামত তার জীবনে সংঘটিত হয়েছে। তিনি একাধারে 40 পর্যন্ত ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তিনি রাতের একটা সময় আল্লাহর জিকির ও মোরাকাবা মোশাহাদা করে কাটাতেন। তিনি বহুবার পবিত্র হজ ও উমরা আদায় করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুসলমানদেরকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্না ভিত্তিক দাওয়াত দিতে থাকেন। তার ইন্তেকালের পর ভক্ত অনুসারীরা তার আমল ও দীনি দাওয়াতকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করেন। তার লিখিত অসংখ্য ধর্মীয় পুস্তক রয়েছে। 11 রবিউস সানি 561 হিজরি রোজ সোমবার তিনি ইন্তেকাল করেন। ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর তার ওফাত দিবস উপলক্ষে 11 রবিউস সানি পালিত হয় ফাতিহা ই ইয়াজদহম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেয়ার মতো অনেক বিষয় রয়েছে। মহান আল্লাহ তাআলা

0: আমাদেরকে পীরে কামেল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিন, আমিন।
1: এতক্ষণ ফাতিহা ই ইয়াজদাহম, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে এর ওফাত দিবস উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন, বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন। প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক সংবাদ।

0: said the present government has given the highest priority to the education sector. Addressing university students, he urged them to aspire to global standards and return home after acquiring knowledge and skills abroad. The U.S. envoys and Iranian leaders have said a three-hour meeting in New York. After the meeting, President Donald Trump told reporters that they had a very good and productive meetings. Earlier, the U.S. President told the U.N. General Assembly that he could annihilate the Islamic Republic of Iran if the conflicts went unresolved. Dhaka Meteorological Office says the deep depression over Northwest Bay and adjoining West Central Bay moved westwards and now lies over the same area at 12 noon today, about 940 kilometers southwest of Chattogram, 920 kilometers southwest of Cox's Bazar, 755 kilometers southwest of Mongla, and 785 kilometers southeast of Para. It is likely to move west northwest farther and cross the North Andhra Pradesh, South Odisha coast of India by tonight. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 48 kilometers of the deep depression center is about 50 kilometers per hour, rising to 60 kilometers per hour. Any gusts or squalls. Sea will remain rough near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Para have been advised to keep highest local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Valley till 1 tonight says there is chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts, squally wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Kushtia, Faridpur, Jashur, Khulna, Borishal, Botwa, Khali, Nuakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to highest caution signal number 1. And that is the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shongbad Porchi, Abdul Manan. দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদী সরকারি পর্যায়ে চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং LLC থেকে 2 কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি CCGP। আজ চলতি বছরের CCGP-র 46তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী অতিরিক্ত LNG কার্গো দুটি আগামী 6 নভেম্বর ও 22 নভেম্বর সরবরাহ করা হবে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশে 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা বলেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, হালাল শিল্প, অ্যাভিয়েশন ও অ্যাগ্রো প্রসেসিং সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার উদ্যোক্তারা। আজ কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়া বিজনেস ফোরাম ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাবনার শীর্ষক আলোচনায় তারা এ আগ্রহের কথা প্রকাশ করেন। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, ডিজিটাল অর্থনৈতিক সেবা, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর, হালাল খাদ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতে মালয়েশিয়ার বিনিয়োগের সুযোগ রয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী বলেন, বাংলাদেশ শুধু জনশক্তি রপ্তানির জন্য নয়, বিনিয়োগের ক্ষেত্রেও সম্ভাবনাময়। দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাণিজ্য ও বিনিয়োগ আরও

0: বাড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থ বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $817 মিলিয়ন বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থ বছরের একই মাসে এর পরিমাণ ছিল $650.34 মিলিয়ন। এদিকে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 11.42% বেশি। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মোংলা বন্দরে আজ আয় নতুন রেকর্ড করেছে। গত অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩,৮৭৯.৫১ কোটি টাকা, বেড়েছে জাহাজ কার্গো ও কন্টেইনারের হ্যান্ডলিংও। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEতে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSEতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 246টির, কমেছে 102টির এবং অপরিবর্তিত ছিল 37টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 55 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,596 পয়েন্টে। DSEতে আজ 844.69 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 791.48 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলারে বিক্রয় ১২৩.50 টাকা, ক্রয় ১২২.50 টাকা এবং থাই বাত বিক্রয় ৩.73 টাকা, ক্রয় ৩.67 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঢানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
1: বন্ধুরা, কিছু কিছু সময় শব্দের চেয়ে সুর অনেক বেশি কথা বলে, আর প্রতিটি আধুনিক গানে যেন লুকিয়ে আছে নিজের না বলা গল্প।
2: প্রিয় শ্রোতা বন্ধু, বাহ্যিক দূরত্ব কখনো অন্তরের গভীর অনুভূতিকে মুছে ফেলতে পারে না। চোখ যাকে দেখতে পায় না, মন তাকে আরো বেশি করে অনুভব করে।
1: জগতে দৃশ্যমান সবকিছুই দূরত্ব বাড়লে একসময় আবছা হয়ে আসে, কিন্তু প্রকৃত ভালোবাসা এই চেনা নিয়মের ব্যতিক্রম। প্রিয় মানুষটি হয়তো আজ জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে চোখের সীমানা থেকে হারিয়ে গেছে, কিংবা নিয়তির টানে বহু দূরে চলে গেছে, কিন্তু চোখের এই আড়াল হওয়াটা কেবলই বাহ্যিক। অন্তরের যে নিভৃত কোণে তার আসন পাতা হয়েছিল, সেখানে দূরত্বের কোনো নেতিবাচক প্রভাব পড়ে না।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন চোখের আড়াল হয়েছ তুমি, মনের আড়াল হতে পারোনি। গানটি সেলিম মাহমুদের কথায় ও জুয়েল আল দিন এর সুরে। গানটি কণ্ঠে তুলেছেন শিল্পী মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসসুম স্মরণ। শ্রোতাবন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, ভালোবাসা সবসময় সফল হয় না। কখনো কেউ ছেড়ে যায়, কখনো পরিস্থিতি হারিয়ে দেয় কাছের মানুষটিকে, তখন সেই প্রেম আর গল্প হয়ে ওঠে ব্যর্থ ভালোবাসায়। এই ব্যর্থতা কেবল হার নয়, বরং হৃদয়ে গেঁথে থাকা এক গভীর স্মৃতি, যেটা ভাষায় প্রকাশ করাই কঠিন।
1: প্রিয় বন্ধু, আমাদের এবারের গান হয়তো তোমার বাগান থেকে। গানটির গীতিকাব্য করেছেন মোকাম আলী খান ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী অভিজিৎ দে এর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, একটি সম্পর্কের সুমধুর পথ চলাই, সুখ দুঃখ এবং টুকটাক মানবিমান থাকাটা খুবই স্বাভাবিক এবং জরুরি। এগুলো ভালোবাসাকে আরও পরিপক্ক করে তোলে।
1: কিন্তু সম্পর্কের মাঝে মনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি যেন কখনো এতটাই তীব্র না হয় যা আকাশ ও মাটির মতো বিশাল এবং দূরতিক্রম্য ব্যবধান তৈরি করে ফেলে। সব ঝড় ঝাপটা পেরিয়েও যেন দুজন মানুষের একসাথে থাকার এবং একে অপরকে আগলে রাখার আকুলতা সব সময় বেঁচে থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা কিছু দুঃখ দিও কিছু সুখ দিও, দিও কিছু মান অভিমান। গানটির গীতিকার শাহাবুদ্দিন মজুমদার ও সুরকার সৈয়দ সাবাব আলীর আরজু। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী প্রসেনজিৎ সরকার ও শবনব মুস্তারি প্রিয়াঙ্কার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুখ মানুষকে আনন্দ দেয় আর দুঃখ মানুষকে অভিজ্ঞতা ও শক্তি যোগায়। দুঃখের উপস্থিতি না থাকলে সুখের প্রকৃত স্বাদ অনুভব করা যায় না। জীবনের পথচলায় সুখ ও দুঃখ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
1: সুখ আমাদের হাসতে শেখায়, কিন্তু দুঃখ আমাদের ভাবতে শেখায়। জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদের ভেতরের আসল মানুষটিকে জাগিয়ে তোলে এবং মানসিকভাবে শক্তিশালী করে। শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান সুখ তো আমার হলো না, গানটি মোহাম্মদ জহিরুল ইসলামের কথায়, সমন রাহাত নিজের সুরে গানটি কণ্ঠে তুলেছেন। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: এবং আমি শিমুল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ সোহেল রানা ও প্রযোজনা করেছেন মাহমুদ মনিরুজ্জামান।
0: সবাই খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের তৃতীয় পালা থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন,
1: আমিনুল ইসলাম মঞ্জু, শাহনাজ পারভিন ও আমি লায়লা আরিয়ানি হোসেন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন
0: মোহাম্মদ খসরু সিদ্দিক, ইবতিহাজ আহমেদ, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজ আক্তার, নাসরিন আক্তার, রাহাত তরফদার, এস এম আল জুবাইর, মোহাম্মদ রাসেল খান, হাফিজা আক্তার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন।
1: উম্মে হাবিবা হিমি,
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I'm your presenter, Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation session between two friends about speak English without fear. Yes, dear listener, today we'll hear from two friends as they talk about their experience of learning English, the difficulties they have faced, their fear of making mistakes, and the ways they are trying to become more confident English speaker. Today I'm joined by two wonderful guests. First, we have Zumaina Mahanira Rahman, and alongside her, another guest, Rabia Bostri. Thank you, Zumaina and Rabia, for joining our today's program. In today's program, we learn from our two friends, Zumaina and Rabia, as they shared their experience of learning English, practicing speaking, overcoming nervousness, making mistakes, and becoming more confident in communication. So stay with us as we dive into our conversation, and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hello, Rabia. How are you today?
2: Hello, Zumaina. I am fine. How about you?
1: I am doing well. I am practicing my English speaking these days.
2: That's great. Do you enjoy speaking English?
1: Yes, I do. But sometimes I feel nervous when I speak English in front of others.
2: I understand. I used to feel the same way. I was afraid to making mistakes.
1: I have the same problem. Sometimes I know what I want to say, but I cannot express it properly.
2: Don't worry. Making mistake is natural part of learning a language.
1: That's true. But how did you overcome your fear?
2: I started speaking English with my close friends. I also watched English programs, read simple books, and learned new words every day.
1: Did that help you?
2: Yes, it did. Gradually, I became more comfortable and confident.
1: That's wonderful. I also tried to speak English while doing my daily activities.
2: That's an excellent idea. Simple sentence can help us build confidence.
1: Have you ever made a mistake while speaking in English?
2: Yes, once I used the wrong word while talking to a friend. We laughed and I learned the correct word afterward.
1: That's a good lesson. We should not be afraid of mistakes.
2: Exactly. We should focus on communication instead of trying to speak perfect English.
1: What will you do to improve your English speaking skills?
2: I will practice speaking for 15 minutes every day and join an English conversation group.
1: That's a great plan. I will speak English with my friends and practice my pronunciation.
2: Do you think everyone can learn to speak English confidently?
1: Yes, I believe everyone can improve with practice, patience, and confidence.
2: I agree. We should never compare ourselves with others.
1: Exactly. Everyone learns at a different speed.
2: So, what is your message to people who are afraid to speak English?
1: Don't be afraid of mistakes. Start speaking today.
2: Speak slowly, practice regularly, and believe in yourself.
1: What a wonderful message.
2: Yes, confidence comes from practice.
1: Let's speak English without fear.
2: Absolutely. Let's learn, practice, and improve together.
1: Thank you. I really enjoyed our conversation.
2: Thank you too, Zumaina. It was a pleasure talking with you.
0: Thank you, Zumaina and Rabia, for a wonderful conversation regarding our today's our topic was speak English without fear. So, dear listener, aajke amader English conversation er topic ti chilo je amra English e conversation korbo ba amra English e kotha bolbo kono rokomer bhoy chhara. Ebong dui bondhur kach theke amra aajke shunlam je tara kibhabe tader English practice gulo korche regularly, tara kibhabe tader je bhoy chilo English er proti shei English এর ভয়গুলো তারা কিভাবে কাটিয়েছে। সো আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামার পার্টে চলে যাব। আমাদের গ্রামার পার্টে আজকে আমরা মডেল ভার্ব নিয়ে আলোচনা করব, দেন আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে এবং কনজাংশনের কিছু রুলস নিয়ে আলোচনা করব, দেন জিরান্ট নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের আজকে প্রথমেই চলে আসি মডেল ভার্ব নিয়ে। সো আমি যদি বলি যে মডেল ভার্বের ডেফিনেশনটা, সেক্ষেত্রে বলবো মডেল ভার্বস আর হেল্পিং ভার্বস দ্যাট এক্সপ্রেস এবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস, পারমিশন, নেসেসিটি অর অ্যাপ্লিকেশন। এবং মডেল ভার্ব হচ্ছে আমরা নর্মালি ইউজ করে থাকি ক্যান, কুড, শুড, মাস্ট, মে, মাইট, উইল, উড, এই শব্দগুলো দিয়ে আমরা মডেল ভার্ব ইউজ করে থাকি। সো কোনো সেন্টেন্সে আমরা যখন মডেল ভার্ব ইউজ করব, তাহলে সেক্ষেত্রে তার স্ট্রাকচারটি আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বেস ভার্ব। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আফটার আ মডেল ভার্ব উই নর্মালি ইউজ দ্য বেস ফর্ম অব দ্য ভার্ব, অর্থাৎ আমরা মডেল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, শুড, মাস্ট এই মডেল ভার্বগুলো যখন ইউজ করব, তখন সবসময় আমরা হচ্ছে বেস ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করব। যেমন এখানে ওরা এক্সাম্পল হিসেবে কিছু কনভারসেশন ইউজ করেছে, আই ক্যান সে আই এম প্রিপেয়ারিং মাই ব্রেকফাস্ট। সো এখানে ক্যান হচ্ছে এখানে মডেল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং এটার পরে আমরা যে ভার্বটা পাচ্ছি বা বেস ভার্বটা পাচ্ছি সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এছাড়াও আরেকটা এক্সাম্পল এখানে ইউজ করা হয়েছে, উই ক্যান ডিসক্রাইব হোয়াট উই আর ডুইং ইন ইংলিশ। সো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট উই এবং মডেল ভার্ব হিসেবে ক্যান ইউজ করা হয়েছে, এবং ডিসক্রাইবের অর্থাৎ ডিসক্রাইবের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটা এখানে ইউজ করা হয়েছে। সো নর্মালি আমরা যদি হচ্ছে মডেল ভার্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রুল হিসেবে বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে ডু নট ইউজ টু আফটার আ মডেল ভার্ব, অর্থাৎ আমরা একটা মডেল ভার্বের পরে কখনোই টু ইউজ করব না, অর্থাৎ ক্যান, কুড, শুড এগুলোর পরে আমরা টু ইউজ করব না, এগুলোর পরে আমরা নর্মালি হচ্ছে বেস ভার্বগুলো বা বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করে থাকি। সো এক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা বলতে পারি যেটা আমরা হচ্ছে ইউজ করব না, আমরা যদি টু ইউজ করি তাহলে সেন্টেন্সটা কি হতে পারে জুমাইনা?
1: যদি আমরা টু ইউজ করি তাহলে সেন্টেন্সটি হবে ইউ শুড টু প্র্যাকটিস এভরি ডে।
0: ওকে, সো ইউ শুড টু প্র্যাকটিস এভরি ডে, এটা কি, এটা রং। বাট আমরা যদি হচ্ছে টু ইউজ না করে অ্যাকর্ডিং টু মডেল ভার্বের রোজ অনুযায়ী আমরা হচ্ছে মডেল ভার্বের পরে কখনোই টু ইউজ করব না, তাহলে এটার কারেক্ট ফর্ম কি হতে পারে?
1: তাহলে এটার কারেক্ট ফর্মটা হবে ইউ শুড প্র্যাকটিস এভরি ডে।
0: ওকে, সো ইউ শুড প্র্যাকটিস এভরি ডে, অর্থাৎ শুডের পরে এখানে হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে বেস ফর্ম অব দ্য ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটা রুলস আজকে জানবো, সেটা হচ্ছে কনজাংশন। নর্মালি আমরা কনভারসেশনের সময় কনজাংশন ইউজ করে থাকি। সো কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। সাম কমন কনজাংশন গুলো হচ্ছে অ্যান্ড, বাট, বিকজ, সো, অর, অলদো, ইফ, ওয়েন, এগুলো হচ্ছে এক একটা কনজাংশনের এক্সাম্পল। সো কনজাংশন আমরা নর্মালি হচ্ছে সেন্টেন্স ইউজ করে থাকি এভাবে। যেমন একটা সেন্টেন্স ওরা আজকে কনভারসেশনের মধ্যে বলেছে, আই ফিল নার্ভাস বাট আই স্টিল ট্রাই টু স্পিক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স হচ্ছে আই ফিল নার্ভাস, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই স্টিল ট্রাই টু স্পিক, এবং ইন বিটুইন দিস টু সেন্টেন্স আমরা একটা কনজাংশন ইউজ করেছি বাট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরেকটা এক্সাম্পলে, আই ওয়াজ এফ্রেড বিকজ আই থট পিপল উড লাভ এট মি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়াজ এফ্রেড এটা একটা সেন্টেন্স, এবং আই থট পিপল উড লাভ এট মি, এবং এটার মাঝখানে আমরা কনজাংশন হিসেবে কি ইউজ করেছি জুমাইনা?
1: আমরা এখানে কনজাংশন হিসেবে ইউজ করেছি বিকজ।
0: ওকে, সো কনজাংশনের ক্ষেত্রে যদি আমরা ইম্পর্টেন্ট রুলস বলে থাকি, কনজাংশন হেল্পস আস কানেক্ট আওয়ার আইডিয়াস অ্যান্ড মেক আওয়ার স্পিচ মোর ন্যাচারাল, অর্থাৎ কনজাংশন আমাদের হচ্ছে যে কোনো আইডিয়াকে কানেক্ট করার জন্য কনজাংশন ইউজ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কম্পেয়ার করার ক্ষেত্রেও হচ্ছে কনজাংশন ইউজ করে থাকি, যেমন আই প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু ইম্প্রুভ। সো এক্ষেত্রে আমরা হচ্ছে বেটার ইউজ করতে পারি, যে আই প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু ইম্প্রুভ। এটার থেকে আমরা বলতে পারি যে আই প্র্যাকটিস ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু ইম্প্রুভ, তাহলে এখানে বিকজটা আমরা এখানে কনজাংশন হিসেবে ইউজ করে থাকি। সো ডিয়ার লিসেনার, টুডেজ লিসন হ্যাজ শোন আস দ্যাট লার্নিং ইংলিশ গ্রামার ইজ নট অনলি অ্যাবাউট মেমোরাইজিং রুলস, উই শুড ইউজ গ্রামার ওয়াইল স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। উই হ্যাভ লার্ন সেভারাল ইউজফুল গ্রামার রুলস ফ্রম আওয়ার টুডেজ লেসন। সো মোস্ট ইম্পর্টেন্টলি, ডু নট ওয়েট আনটিল ইউর ইংলিশ ইজ পারফেক্ট বিফোর ইউ স্টার্ট স্পিকিং। ইউ ক্যান লার্ন ওয়াইল ইউ স্পিক, ইউ ক্যান ইম্প্রুভ ওয়াইল ইউ প্র্যাকটিস, অ্যান্ড ইউ ক্যান বিকাম কনফিডেন্ট বাই মেকিং মিস্টেক্স অ্যান্ড লার্নিং ফ্রম দেম। So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa.
3: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
4: আমাদের বাড়ির চারপাশ, ভেতরে বাইরে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে। আমাদের ঘর দোর যেভাবে আমরা পরিষ্কার রাখি, ঠিক তেমনি বাড়ির বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমাদের সকলের সচেতনতাই পারে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করতে।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
6: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন, দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের, বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার তিন থেকে সপ্তম দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস, এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে, সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ায় নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে, শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুম ঘুম, বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি, বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে, কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই, যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা, তা নেওয়া যাবে না। এবারে আসি, শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশু সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ, এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হেতাশবে মম পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী অর্পিতা দেবনাথ।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অর্পিতা দেবনাথ।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবিবৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ঢাকা।
3: স্যার,
4: হ্যাঁ,
3: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
4: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
3: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
4: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
3: আচ্ছা,
5: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
3: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
3: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
5: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
4: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
3: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
5: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
4: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
5: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
3: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
5: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
4: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
5: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
5: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
4: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
5: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
3: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
5: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
4: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
5: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক্ষুনি শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
7: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: তারপরে লিলিবু কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
3: আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
2: ওই আলান পালান গরু বাছুর আস মুরগি নাতি নাতকর পাড়া প্রতিবেশী
0: সবাই রে
2: সব লই আলহামদুলিল্লাহ
0: ভালো আছি। তুমি খুবই ভালো আছো মনে হচ্ছে।
3: আমরা তো ভালো আছি।
0: হ্যাঁ
2: আমরা কি সব মানুষ সব
4: লই ভালো আছি। লিলিবুর মতো সবাই লই ভালো আছি।
2: হ্যাঁ
4: এক কথাই
2: আমরা কৃষক গই দেই সব লই ভালো থাকলে ভালো নাইলে কোনো ভালো নাই।
0: শুধু কৃষক না সবাই রে নিয়ে যদি আমরা ভালো থাকি তাইলে কিন্তু আল্লাহর কাছেও ভালোবাসা পাওয়া
2: যায়।
0: পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সেইটাই আমরা সবাই চেষ্টা করি। আমরা সবাই কি জানো একটা কথা আছে না, সবাই আমরা সবের তরে
2: সকলে মোরা সকলের তরে প্রত্যেকে মোরা পরের তরে।
3: দেখো আমরা যে এত ব্যস্ত মানুষ, মাঠে ময়দানে কাম টাম করি, আবার ওই যে বাড়িতে গরু ছাগল আছে হাঁস মুরগি আছে, তারপরেও কিন্তু প্রতিবেশীর খবরটাও আমরা ঠিক মতো লই,
0: মসজিদের হুজুর আছে না ইমাম সাহেব আর কি, ইমাম সাহেবের দেখলাম যে সে ওই যে আশেপাশে যে মসজিদের আশেপাশে যে জমি আছে না সেই জমির কোদাল দিয়া কোথায় পরিষ্কার করে তারপর ওইখান থেকে তোমার ওই যে পেপের চারা তারপরে তোমার ওই মরিচের চারা এইগুলা লাগাইতেছে। আমার এত ভাল লাগতেছে এবং হুজুর নিজে মাটি কোপায় লাগাইতেছে
2: খালি রাখা উচিত না। হ্যাঁ উদ্যোগ নিয়ে থাকে খুবই
3: ভালো।
0: এখন আসার তারপরে সবচেয়ে বড় কথা কি, পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব। তারপরে বাড়ির আশপাশ আনাসে কানাসে যেখানে আছে এই যে ডেঙ্গুর যে একটা ব্যাপার আছে এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হইতে হইব,
2: যাতে এডিস মশা উৎপাদনই হইতে পারে না।
0: এডিস মশার
2: উৎপাদন হইব না, আমগো কামড়াইব না, ডেঙ্গু হইব
0: ইনশাল্লাহ।
2: আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কইলা একটা খবর তোমাকে দেই, যে জমির বাপ আছে না সে এখন মানুষের বাড়ি যায়া যায়া গোয়াল ঘর পরিষ্কার করে দেয়। তোমার গরু আছে তোমার আর কষ্ট করে করতে হইব না। তারপরে গোবরটা সে নিয়ে যায়, তারপরে যে যা পয়সা
0: দেয়
2: তার কিন্তু সংসারটা চলে
0: যায়।
2: আমি তো দেখলাম যে খুবই ভালো একটা পেশার সৃষ্টি হয়েছে। তুমি এই বুদ্ধি পাইলা কই? জমির বাপ কয় যে আরে আপা নিজে নিজে বুদ্ধিটা বাইর করছি, খুব ভালো বুদ্ধি,
0: খুবই ভালো বুদ্ধি।
2: অনেকে গরু বাছুর আছে কিন্তু পয় পরিষ্কার করতে পারে
0: না
2: বা মানুষ নাই, খুবই ভালো বুদ্ধি।
0: না এইটা তুমি একটা ভালো কথা বলছো।
3: মানুষ কয় না বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি খাইতে খান লাগে না, ব্যাপারটা
2: ওই কথাটাই হইলো।
0: রূপালীর মতো কথা কইতাছে,
2: কাম আছে যার বাত আছে তার, এই যে এই লোক এই কাজ করে সংসার চালাইতেছে।
0: সেইটাই সেইটাই, আসলে আমরা তো কৃষক মানুষ, আমাদের কাজই তো কৃষক, কৃষি কাম করে।
2: তুমি আজকে কি কি লই আইছো, বিষয় লই আইছো হেডা কও।
0: আমি একটা নতুন বিষয় নিয়ে আসছি বুঝছো, সেটা হইলো গিয়া কোকো ফলের গুণাগুণ ও বাংলাদেশে এইটা আবাদের সম্ভাবনা কি, এইটা নিয়ে একটা আলোচনা।
2: তাহলে এইটা একটু ভালো করে জানার ব্যবস্থা করো, জানি না
0: লুই। কারণ এই যে কোকো ফলের গুণাগুণ এবং বাংলাদেশে আবাদ সম্ভাবনা আলোচনা, এটাই আলোচনা করতেছেন স্বদেশ কুমার পাল,
2: আচ্ছা
0: প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা কি শুনি কোকো ফলের গুণাগুণ এবং বাংলাদেশে এর আবাদের সম্ভাবনা কি, এইটা নিয়ে আলোচনা।
3: আচ্ছা শুনি।
5: কোকো ফলের গুণাগুণ এবং বাংলাদেশে আবাদ সম্ভাবনা এ বিষয়ে কথা বলছি আমি কৃষিবিদ

স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফার্মগেট, ঢাকা। প্রথমে আমরা জানব কোকো ফল কি সে সম্পর্কে। কোকো দক্ষিণ আমেরিকার আমাজন উপত্যকার উদ্ভিদ, যা থেকে তৈরি হয় চকলেট। মধ্য আমেরিকাও চাষ হয় কোকো ফল। এশিয়া মহাদেশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নিউগিনি এবং বর্তমানে দক্ষিণ ভারতে এবং উড়িষ্যায় কোকো ফলের চাষ। কোকো গাছে ফুল এবং ফল ধরতে সময় লাগে প্রায় 3-4 বছর। ফুল ফলে পরিণত হতে সময় লাগে প্রায় 6 মাস। প্রতিটি কোকো ফলের 5টি সারিতে প্রায় 20-40টির বেশি বীজ থাকে। গাজানো প্রক্রিয়ায় বীজ সংগ্রহ করে রোদে শুকাতে হয়। শুকানো কোকো বীজ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে শ্বাস পাওয়া যায়, যাকে বলা হয় কোকো বিন। এই কোকো বিন থেকে অতি মূল্যবান কোকো গুঁড়া বা ডাস্ট অর্থাৎ পাউডার তৈরি হয়। কোকো বিনের গুঁড়াই কোকো পণ্য তৈরির কাজে ব্যবহৃত হয়। কোকো ডাস্ট অর্থাৎ পাউডার দিয়ে উৎকৃষ্ট মানের চকলেট, মাখন, আইসক্রিম, রুটি, পুডিং, প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা হয়। এখন আমরা কোকো ফলের গুণাগুণ সম্পর্কে জানব। কোকো পাউডার থেকে তৈরি পণ্য প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। কোকো পাউডারের মিশ্রণে ভিটামিন, মাইক্রো ম্যাক্রো উপাদান এবং অন্যান্য সক্রিয় পদার্থ বিদ্যমান থাকে, যা শরীরের উপর বিশেষ প্রভাব ফেলে। প্রাকৃতিক কোকো পাউডারের প্রধান উপকরণ শরীরের অ্যান্টি অক্সিডেন্ট সমিলের কাজ করে, যেটা মস্তিষ্ক এবং মেরুদণ্ডে স্নায়ুকোষ এবং নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে প্রতিরোধ করে। কাশি কমায়, মস্তিষ্ক উন্নয়ন করে, হাড় এবং দাঁত মজবুত করে, কোলেস্ট্রল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্যকর যৌন জীবন নিশ্চিত করে, ত্বক ভালো রাখে, নিয়মিত ঘুমায়, ক্লান্তি দূর করে, রক্ত পরিষ্কার করে, ওজন কমায়, হাঁপানি কমায়, কোকো পাউডারের পানীয় মানসিক চাপ কমাতে সহায়তা করে, হার্ট ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে, কোষ্ঠকাঠিন্যের জন্য বেশ উপকারী, কপারের ঘাটতি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোকো দিয়ে ঔষধ এবং প্রসাধনী তৈরি হয়। এছাড়া শ্বাসকষ্টের জন্য এই কোকো পাউডার বেশ উপকারী। এখন কোকো ফল চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আমরা জানব। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কোকো চাষের জন্য উপযোগী। কোকো চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়া প্রয়োজন হয়। কোকো গাছ সরাসরি তীব্র সূর্যালোক সহ্য করতে পারে না। হালকা রোদ পড়ে এমন ছায়াযুক্ত স্থানে কোকো ভালো হয়। এই জন্য কোকো গাছ এমন একটি জায়গায় লাগানো দরকার যেখানে সরাসরি সূর্যের আলো পড়বে না। বাগান বা নার্সারিতে অন্যান্য গাছের নিচে ছায়াযুক্ত স্থানে কোকো গাছ চাষ করতে হবে। সুপারি বা নারিকেলের বাগানের নিচে কিংবা কলা গাছের ছায় আন্তঃফসল হিসাবে কোকো গাছ ভালো জন্মে। কোকো বাগানে মিশ্র ফসল হিসাবে চাষ করা যায় আদা এবং হলুদ। গভীর এবং উর্বর ও সুনিষ্কাশিত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি কোকো চাষের জন্য সবথেকে ভালো। মাটিতে পানি জমে থাকা কোকো গাছের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা থাকতে হবে। জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি কোকো চাষের জন্য সবথেকে উপযোগী। গড় তাপমাত্রা 25°C থেকে 28°C কোকো চাষের জন্য উপযোগী। এখন কোকো গাছের পরিস্থিতি এবং বংশবিস্তার সম্পর্কে আমরা জানব। কোকো চিরসবুজ গাছ, দেখতে ঝোপালো, 7-8 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড এবং ডালপালার গায়ে গুচ্ছবদ্ধ গোলাপি অথবা রঙিন বর্ণের ফুল ধরে। ফলের রং বাদামি, পাকার পর কোনটা ধূসর আবার কোনটা হলুদ রং ধারণ করে। বছরে কোকো গাছ প্রায় 3-4 বার ফল দেয়। ফলে সারা বছরেই কম বেশি ফল পাওয়া যায়। পূর্ণাঙ্গ একটি কোকো গাছ থেকে বছরে প্রায় 35 কেজি কোকো সিড পাওয়া যায়, যা থেকে প্রায় 30 কেজি পাউডার পাওয়া সম্ভব। একটি কোকো গাছ প্রায় 25-30 বছর পর্যন্ত বেশি ফল দেয়। কোকো গাছ ফলের ভিতরে থাকা বীজ থেকে যেমন চারা উৎপাদন করা যায়, তেমনই কলম পদ্ধতিতেও কিন্তু চারা উৎপাদন করা যায়। সাধারণত মাটির বেডে এই কোকো গাছের চারা তৈরি করতে হয়। চারার বয়স 1 মাস হলেই নির্দিষ্ট জমিতে চারা রোপণ করতে হয়। বীজ সংগ্রহের পর নর্মাল তাপমাত্রা যদি বেশি দিন রাখা হয় তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। কোকো ফলের গাছে রোগ বা পোকার আক্রমণ খুব কম হয়, তবে মিলিবাগ পোকার আক্রমণটা হতে পারে, যেটা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখন আমরা জানব বাংলাদেশে কোকো ফল চাষের সম্ভাবনা সম্পর্কে। ভিটামিন এ, বি, সি, ই এবং কে সমৃদ্ধ কোকো ফলের চকলেট পাউডার শতকরা প্রায় 100% আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রতি বছর প্রায় 2 লাখ টন কোকো ফল আমদানি করা হয়। আমাদের দেশে পরীক্ষামূলকভাবে ফলটির চাষ শুরু হয়েছে এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বাংলাদেশে কোকো গাছ আবাদের বেশ সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিজ্ঞানীদের মতে বাংলাদেশের যে জলবায়ু কোকো চাষের জন্য খুবই উপযোগী। ছাদ বাগানও কোকো ফল চাষ করা যায়। আমাদের দেশে ঢাকার সাভার এবং পাহাড়ি অঞ্চলের পাশাপাশি বহু অঞ্চলে কোকো চাষে উপযুক্ত পরিবেশ রয়েছে। দেশের পাহাড়ি অঞ্চলে অন্তত 5-7 লাখ হেক্টর অনাবাদি জমি রয়েছে, যেখানে কোকো গাছ চাষের উপযোগী মাটিও রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ সহ আরো অনেক এলাকার মাটি কিন্তু কোকো ফল চাষের জন্য উপযোগী। এখানে চাষ করলে কৃষক বেশ লাভবান হতে পারে। কোকো গাছের চাষ সম্প্রসারণ করা হলে আমরা আন্তর্জাতিক বাজারে একটা স্থান করে নিতে পারবো এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, কারণ বাংলাদেশের মাটি ও জলবায়ু নিরক্ষ এবং উপনিরক্ষ ফল চাষের জন্য।

0: বেশ উপযোগী।
1: কেমন শুনলা?
2: নতুন একটা ফসলের ইতিহাস শুনলাম, কিভাবে শরীর উপকার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়,
1: এবং অনেক জটিল রোগেরই তো দেখলাম, যা শুনলাম তাদের জটিল রোগেরই ভালো কাজ, আবার লাগাইলে কিন্তু তিন চার বছর পরে তারপরে তোমার,
3: কিন্তু আমার একটা কথা,
4: ফসল তো করণ
3: যায়,
1: সেইটাও কইলো,
3: এটা কিন্তু একটা ভালো কথা।
1: আর কিভাবে করতে হইব সেইটাও কিন্তু খুব ভালো ভাবে বুঝাই দিল, রোদ্রু ছায় হালকা রোদ্রু ছায় করতে হইব, পানি জমতে পারবো না গাছের গোড়ায়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে বলে নিব, বুঝছো?
3: এরকম জমি তো আমগো সবারই কিছু না কিছু আছে কম বেশি।
1: হ, সেইটা তো আছে, এইটা আছে বইলেই তো আমাদের এত মানে খুব মনোযোগ দিয়া শুনলাম যে আমরাও যাতে পরে চাষ করতে পারি।
3: আর এখন হলো পরিবর্তনের যুগ, যে ফসলটা আমরা বেশি লাভ পামু সেইটাই করব।
1: হ্যাঁ, এটা একটা দামি কথা বলছো, এখন তো পরিবর্তনের যুগ, যেটাই কম মানে পুঁজি খাটায়া যে ফসলে বেশি লাভ পাইবো সেই ফসলের কামই আমরা করব ইনশাআল্লাহ।
3: আমার তো মনে হয় আমি যদি চাষ করতে পারি আর লাভবান হই, আমি সবজি বুবুর চাইতে বা সবজি রানীর চাইতে কোকো বুবু হমু।
1: ভালো কথা বলছো, তাহলে
3: কিন্তু লাইগা থাকুন,
1: সবজি কোকো বুবু, এটা শুনলে কেমন হয়?
3: সবকিছুতে
4: সবজি বুবু,
1: কোকো
3: ছোট হোক বড় হোক যে কোনো ব্যবসাতে লাইগা থাকতে হবে, হতাশ হইলে
1: চলবে না।
3: তুমি অনেকক্ষণ গান শোনাও,
1: আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে সুবীর নন্দীর কণ্ঠে আমরা একটা দেশের গান শুনি।
3: আচ্ছা শোনাও,
1: গানের কথা হইলো কোথায় এমন ঋতুচক্র, তাহলে শুনি।

0: লিলিবু, এই যে তুমি কিছুক্ষণ আগে এই যে বললা না যে হাঁস মুরগি কেমন করে রাখতে হবে, ওই যে একটা লোক ওই যে
1: জমিরুদ্দিন
0: ওই যে পরিষ্কার করে রাখে, হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু আরো কিছু কথা আছে, বুঝছো?
1: এই
0: যে ধরো ওই যে গবাদি পশু এবং হাঁস মুরগিকে যথাসময়ে উঁচু স্থানে এবং শুকনো জায়গায় সম্ভব হইলে মাছা বা বেড়া দিয়া নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে,
1: বুঝছো?
0: এটা প্রয়োজনে ত্রিপল ব্যবহার কইরা অস্থায়ী তাঁবু বা শেড নির্মাণ কইরা রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে।
1: তাও তো যত্ন করতে হবে, তারা তো অবলা প্রাণী, কইতে পারে না কষ্টের কথা।
0: এখনো তো ধরো কিছু কিছু জায়গায় বন্যার পানি কিছু আছে, আর নাইমা যাই বেশি নাইমা গেছে কিন্তু কিছু আছে। সেই সময় তোমার বন্যার পানি নাইমা যাওয়ার পর গবাদি পশু ও হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতায় টিকা প্রদান করতে হইব।
1: এইটা খুব গুরুত্বপূর্ণ,
0: এইটা যেন
1: অনেক সময় বন্যা ছাড়াও বেশি বৃষ্টি হইলে আমাদের নিম্নাঞ্চল গুলি এরকম প্লাবিত হয়ে যায়, আছে তাকে তো ওইভাবে
0: গুরুত্বপূর্ণ কথা হইল এই যে গবাদি পশু হাঁস মুরগি সংক্রান্ত যে কোনো বিষয় পরামর্শের জন্য তুমি নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ কইরা সমস্ত কিছু জানতে পারবা।
1: আচ্ছা,
0: এবং দরকার হইলে তারা আইসা, নিজেরা বাড়ি বাড়ি আইসা, তারপরে তোমার তোমার চিকিৎসা করে যাইব।
1: এটা
0: কিন্তু একটা ভালো উদ্যোগ, তাই না? সরকার কিন্তু উদ্যোগটা খুব ভালো নিছে। আমরা তো ধরো তুলা গাছের মানে আমরা তো তুলা চাষ কম বেশি সবাই কইরাই থাকি,
1: তুলা থেকে সুতা হয়, সেই সুতা দিয়া কাপড়
0: বানাই,
1: এই কাপড় দিয়ে আমরা শাড়ি করি,
0: তুলা গাছের যে ধরো ফলন বানাই তুলা বৃদ্ধির জন্য, বুঝছো? বৃদ্ধির জন্য কিছু করণীয় আমাদের আছে, এইটা নিয়ে আমরা আলোচনা
2: করব। এটা খুব গুরুত্বপূর্ণ,
1: দিনে দিনে নতুন নতুন প্রযুক্তি আসছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা, মানে তুলা গাছটা বৃদ্ধি হইলে ফল ভালো হবে এবং সেটার আন্তঃপরিচর্যা কি, এইটা নিয়ে একটা আলোচনা শুনি, কি বলো?
1: ভালো করে শুনো, তোমার মামুন না আছে তুলা বাগান?
0: এইটা আলোচনা করতেছেন সুবীর কুমার বিশ্বাস, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা। আমরা শুনি তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা নিয়ে একটা আলোচনা।
2: হ্যাঁ শুনি।
3: প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম, আমি সুবীর কুমার বিশ্বাস, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, সদর দপ্তর, ঢাকা। আজকে আমি কথা বলবো তুলা গাছের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের আন্তঃপরিচর্যা নিয়ে। তো তুলার বপন তো এখন সবার মোটামুটি শেষ, তুলা গাছের চারা গজানোর পর থেকে প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে কি কি আন্তঃপরিচর্যা করতে হবে সে বিষয়ে বলবো। চারা গজানোর পর প্রথম দুর্বল, রোগাক্রান্ত ও অতিরিক্ত চারা তুলে ফেলতে হয় এবং প্রতি গর্তে একটি সবল চারা রাখা হয়। এ সময় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, যাতে

চারা পর্যাপ্ত আলো, পানি ও পুষ্টি পায়। প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে এবং জমিতে পানি জমতে দেওয়া যাবে না। এছাড়া রোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুলা গাছের বৃদ্ধি পর্যায়ে আগাছা দমন ও মাটি আলগা করার গুরুত্ব ব্যাখ্যা করব। তুলা গাছে আগাছা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগাছা গাছের সঙ্গে পানি, আলো ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। তাই নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয়। নিড়ানির মাধ্যমে মাটি আলগা হলে শিকড়ে পর্যাপ্ত বায়ু চলাচল হয়, পানি সহজে প্রবেশ করে এবং সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। এর ফলে গাছ সবল হয় এবং অধিক ফলন দেয়। তবে বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি এসেছে, সেটা হচ্ছে তুলার সাথে সাথী ফসল। তুলার সাথে সাথী ফসলের কি কি গুরুত্ব রয়েছে? শুধু মাটি আলগা করার প্রয়োজন আছে, আগাছা দমনের কোনো প্রয়োজন নেই, কারণ সাথী ফসল হিসেবে জায়গাটা দখল করে নেয় যেখানে আগাছা জন্মাত। যেহেতু প্রথম 50 দিনে শুধুমাত্র শিকড়ের বৃদ্ধি হয়, এ সময় 2টি সারির মাঝে সাথী ফসল চাষ করলে আগাছা নিয়ন্ত্রণে থাকে, আবার কৃষকের অতিরিক্ত আয় হয়। তুলার সাথে সাথী ফসল হিসেবে সবজি, মশলা, ডাল ও অন্যান্য ফসলের চাষ করা যায়, যেমন লাল শাক, ডাটা শাক ইত্যাদি। এছাড়া আন্ত ফসল হিসেবে মরিচ, হলুদ বা আদার চাষ করা যায়। তুলা গাছের বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে সার ব্যবস্থাপনা কিভাবে করবেন সে বিষয়ে একটু বলি। জমি তৈরির সময় গোবর, টিএসপি, জিপসাম ও প্রয়োজনীয় অন্যান্য সার প্রয়োগ করা হয়। ইউরিয়া ও এমওপি সার মানে পটাশ সার সাধারণত কয়েক কিস্তিতে উপরি প্রয়োগ করা হয়। প্রথম কিস্তি চারা প্রতিষ্ঠার পর এবং পরবর্তী কিস্তিগুলো গাছের বৃদ্ধি ও ফুল আসার সময় প্রয়োগ করা হয়। সার প্রয়োগের পর মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা সেচ দিলে সারের অপচয় কমে এবং গাছ দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। তবে টিএসপির পরিবর্তে যদি ডিএপি দেন, অবশ্যই ইউরিয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। তুলা গাছের ফুল আর বোল গঠনের সময় কি ধরনের আন্তঃপরিচর্যা প্রয়োজন সে বিষয়ে একটু জানিয়ে রাখি। ফুল ও বোল গঠনের সময় তুলা গাছের পুষ্টি ও পানি চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময় নিয়মিত সেচ দিতে হবে, তবে কোনো অবস্থাতেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী উপরি প্রয়োগ সার দিতে হবে এবং রোগ পোকার আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আক্রান্ত পাতা, ডাল বা বোল অপসারণ করে ফেলতে হবে এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। এ সময় গাছের পরিচর্যা ভালো হলে বোলের সংখ্যা ও ওজন বৃদ্ধি পায়। এবার একটু রোগ বালাই আর পোকামাকড় নিয়ে বলি। তুলা গাছের বিভিন্ন পর্যায়ে রোগ ও পোকামাকড় দমনে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলো জানা উচিত। তুলা গাছকে সুস্থ রাখতে শুরু থেকেই নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। আক্রান্ত গাছ বা অংশ দ্রুত অপসারণ করতে হবে এবং ক্ষেত পরিষ্কার রাখতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা, যেটাকে IPM বলা হয়, এটা অনুসরণ করে ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুযায়ী অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি সুষম সার প্রয়োগ, সঠিক সেচ এবং আগাছা দমন করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে যায় এবং তুলার ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। যাদের বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে তুলা চাষ করেন, তারা আগাম তুলা চাষ করতে পারবেন। আগাম ফসল যারা করেছেন এবার, তাদের জন্য তো সুখবর রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আপনাদের গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং আপনাদের অনেকেরই দেখবেন এখন বল এসে গিয়েছে এবং আপনারা সহজেই রবি মৌসুমে অন্য ফসলের চাষ করতে পারবেন এবং এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে তুলাটা পুরোপুরি আপনারা তুলে নিতে পারবেন। এজন্য আপনাদের অনেক সুবিধা। তবে এঁটেল মাটির জন্য যে একদম অসুবিধা তা নয়, এঁটেল মাটিতেও যারা করছেন তারাও ভালো সুবিধা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

0: বাহ, তাহলে এই তুলা গাছের এই যে বৃদ্ধি নিয়ে কি সুন্দর একটা আলোচনা করবো, কাজে লাগবো, বুঝছো? জানলাম, শুনলাম, বুঝলাম, শুধু তাই হইলে হবে না, আমাদের সবাইকে বুঝাইতে হবে এবং কাজে লাগাইতে হবে। আশেপাশে বাড়ির আছে তোমার তো, আজকে আজকে তোমার আবার তো
1: আজকে আমার মিটিং আছে সমিতির,
0: সমিতির মিটিং থাকলে তুমি সেখানে বুঝাই বলো, ঠিক আছে?
1: মা বোনেরা আসবো,
0: তাহলে চলো যাই। তার আগে একটু জানাই দেই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠান প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই
1: একসাথে যাই, সবাই।

আসুন সবাই দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। দেশের উন্নয়ন আপনার আমার সবার উন্নয়ন।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শামীম রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উভয় নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে পার্শ্ব বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী এলিক্স ডিডিএ ফিলাইম এর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানান তার উপদেষ্টা মাহদি আমিন। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ডক্টর খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে একটি বাড়িতে গুলির ঘটনায় অন্তত 11 জন নিহত ও 3 জন আহত হয়েছে। পুলিশ আজ জানায় গতরাতে ডারবানের দক্ষিণে কোয়ামাথুখা শহরতলি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাণঘাতী হামলার পেছনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটিএস দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 755 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ

0: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন উচ্চাঙ্গ সংগীত। এতে এখন মালকোষ রাগে বাজানো সেতার শুনবেন। বাজিয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, তবলায় সঙ্গত করেছেন প্রবীর কুমার দাস।

এতক্ষণ সত্যজিৎ চক্রবর্তীর বাজানো মালকোষ রাগে সেতার শুনলেন। তবলা সঙ্গত করেছেন প্রবীর কুমার দাস। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৯% এবং সন্ধে ৬টায় ৬৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৪৮ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫:৫৩। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather, giving you the weather report, read by Shamim Anasreen. Dhaka Met Office Focus for the inland river ports valley till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary east or southeasterly gusts or squalls at the velocity of 35 to 60 km/h over the regions of Dhaka, Kushtia, Faridpur, Joshur, Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country, well until 6 PM tomorrow. Rain or thunder shower accompanied

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন খুলনা বেতার কেন্দ্রের নাটক জাহানারা রাত 10:00। রচনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম ববি। এবারে জানিয়ে দিচ্ছে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা। আগামীকাল ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা দুটো বেজে কুড়ি মিনিটে শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয় ডেঙ্গু সচেতনতা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক্তার আখলাক আহমেদ, অধ্যাপক এবং হেড অব মেডিসিন সিকদার মেডিকেল কলেজ, এবং ডাক্তার মোহাম্মদ মুইদুর রহমান, সহকারী অধ্যাপক রোগতত্ত্ব বিভাগ, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-448-13268, 02-448-13269, 02-448-13270, 02-448-13277, 02-448-13278, 02-448-13279। ফোন নম্বরগুলো আবারও বলছি 02-448-13268, 02-448-13269, 02-448-13270, 02-448-13277, 02-448-13278 এবং 02-448-31279। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ফাতেমা জীবুন্নেসা। ঢাকা মহানগরী পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন এবং জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রী ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেন। ডেঙ্গু প্রতিরোধ করণীয় এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আজ কিশোরগঞ্জে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইনস্টিটিউট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মুজিবুর রহমান প্রধান অতিথি ছিলেন। পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মুন্সীগঞ্জে জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সভাকক্ষে কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির নেতৃত্বে সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুত সার সরবরাহ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির ওপর গুরুত্বারোপ করা হয়। নরসিংদীতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনের সঙ্গে সমন্বয় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, প্রচার প্রচারণা জোরদার এবং স্থানীয় অংশীদারদের সম্পর্কে সম্পৃক্ত করা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র, অসহায় নারীদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে তাদের মধ্যে উপকরণ বিতরণ করেন। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছে। আজ দুপুরে ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র সমূহ বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৯

0: শতাংশ এবং সন্ধে ছটায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:48 এবং সূর্যাস্ত 5:53। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
2: প্রিয় শ্রোতা, আজ 8-আশ্বিন 1433 বঙ্গাব্দ, প্রকৃতিতে চলছে শরৎকাল। সকলকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছে আমি কৃষিবিদ কাইয়ুম কাফ
3: এবং আমি হালিমা তোসামিয়া। কৃষি কৃষ্টি, এই কৃষিকে ঘিরেই আমাদের জীবন, জীবিকা ও ঐতিহ্যের দীর্ঘ পথ চলা গড়ে উঠেছে। সময়ের সঙ্গে কৃষিতে এসেছে নানা পরিবর্তন, তৈরি হয়েছে নতুন নতুন সম্ভাবনা। ফসল উৎপাদনের পাশাপাশি গবাদি পশুপালনও আজ অনেকের জীবিকা ও আয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শ্রোতা, একটি খামারের সাফল্য অধিকাংশই নির্ভর করে পশুর সুস্থতা ও উৎপাদন ক্ষমতার উপর, এবং এর জন্য প্রয়োজন বয়স, জাত ও উৎপাদনের ধরন অনুযায়ী সঠিক খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা, পাশাপাশি বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
2: তাই সেই প্রয়োজনীয়তা থেকেই আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব গবাদি পশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগের করণীয়। প্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আমাদের আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত দুইজন, অর্থাৎ ইমেইল থেকে একজন এবং ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
3: যাক, কাফি অনেক কথাই তো হলো, তো চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
5: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা পামিস অনুযায়ী এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে, সেই সাথে কয়েকটি মৃদু তাপপ্রবাহ এবং 3-5 দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রিয় আমন চাষী ভাই ও বোনেরা, বর্তমানে রোপা আমন ধানের শীষ বের হওয়া পর্যায়ে রয়েছে, যে পর্যায়টি ধানের ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় ক্ষেতের পানি 2-5 সেন্টিমিটার বজায় রাখুন।
4: এ সময় গবাদি পশু এবং হাঁস মুরগির যত্নে বিশেষ লক্ষ্য রাখুন। গবাদি পশুকে তড়কা, বাদলা এবং খুরা রোগের টিকা এবং নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়ালঘর ব্লিচিং পাউডার দিয়ে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। লাম্পি ডিজিজ, মশা মাছির উপদ্রব এড়াতে গোয়ালঘরে ন্যাপথারিন ব্যবহার করতে পারেন। অবশ্যই পশু পাখিদেরকে শুকনো খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। প্রিয় কৃষক ভাই বোনেরা, আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য মোবাইল যোগে আপনারা যোগাযোগ করতে পারেন 16123 এবং প্রাণী সম্পদ সম্পর্কিত সংস্থার জন্য 16358 নম্বরে।
5: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা,
4: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিঠুন চন্দ্র দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, দিরাই, সুনামগঞ্জ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
6: ধন্যবাদ।
3: প্রথমেই যদি আপনার কাছে আসি, আমাদের এই যে প্রাণী সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেখা যায় মোটা তাজাকরণের ক্ষেত্রে আমাদের খামারিরা আসলে কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন?
6: আসলে আপনি জানেন যে বাংলাদেশে মোটামুটি ভাবে 2 ঋতুই প্রমিনেন্ট, একটা হচ্ছে বর্ষাকাল এবং আরেকটা হচ্ছে শীতকাল। আমাদের কৃষকদের উচিত হচ্ছে বর্ষাকালে যেহেতু বিভিন্ন

0: রকমের ঘাস প্রচুর পরিমাণে জন্মায়। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি বর্ষাকালে প্রোডাকশনটা বেশি করে প্রিজার্ভ করে রাখবো, আর শীতকালে সেটা ব্যবহার করব। যদি মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ঘাস ব্যবহার করতে হবে অ্যাড লিমিটাম, মানে হচ্ছে যতক্ষণ খেতে চায় যতটুকু খেতে চায় ততটুকু তাকে কাঁচা ঘাস ব্যবহার করতে হবে। ওদের পাকস্থলী চার প্রকোষ্ঠ বিশিষ্ট, সেই ক্ষেত্রে তাদেরকে দেখা যায় যে ডাইজেশন ভালো করার জন্য কাঁচা ঘাসের সাথে আমরা শুকনো খড় ব্যবহার করতে পারি, বিভিন্ন রকম দানাদার খৈল ভুসি এগুলো ব্যবহার করতে, এগুলো মিক্সচার করে আমাদেরকে খাদ্য ব্যবহার করতে হবে অ্যাড লিমিটাম হিসেবে। সেই ক্ষেত্রে পাশাপাশি বর্ষাকালে বা শীতকালে যেন দেহে খনিজ পদার্থে যেন ঘাটতি না ঘটে, সেই ক্ষেত্রে খনিজ পদার্থ হিসেবে আমরা লবণ ব্যবহার করতে পারি বা ডাইক্যালসিয়াম ফসফেট ব্যবহার করতে পারি। মোটামুটি 100 কেজি গরুর জন্য 2.5 কেজি শুষ্ক পদার্থের হিসেবে খাবার লাগে, সেই ক্ষেত্রে 400 কেজির জন্য ড্রাই ম্যাটারে 10 কেজি খাবার গাভীকে প্রোভাইড করতে হবে আর কি।
1: যে আপনি যেমনটা বলছিলেন গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে, তো অনেক খামারই রয়েছে যারা দুধেল গাভী বা দুধেল গরু প্রতিপালন করেন, তো এক্ষেত্রে দুধেল গাভী বা গরু যারা প্রতিপালন করেন সে সকল খামারিগণ কি করবেন?
0: দুধেল গাভীর জন্য আমরা সাজেস্ট করি যে তারা তাদেরকে বডি ওয়েটে 2.5%, মোটামুটি 400 কেজি গাভীর জন্য অ্যারাউন্ড যদি কাঁচা ঘাসের হিসাবে আসে তাহলে 40 কেজির মতন কাঁচা ঘাস, সাথে 2-3 কেজি দানাদার খাদ্য এবং 2-3 কেজি খড় ব্যবহার করতে হবে।
1: আচ্ছা, বাংলাদেশে তো দেখা যায় যে অনেকেই হচ্ছে ক্রস ব্রিড আমরা যেগুলো বলি সেই ধরনের দুধেল গাভী প্রতিপালন করেন, তো এক্ষেত্রে কি কোনো আলাদা করে ব্যবস্থা নেওয়ার দরকার আছে?
0: মোটামুটি ভাবে বাংলাদেশের আবহাওয়ার জন্য আমরা ক্রসবেডটাই সাজেস্ট করে থাকি, যেহেতু আবহাওয়ার তুলনায় এটা যথেষ্ট সাসেপ্টেবল, শুধুমাত্র প্রোডাকশনের দিক দিয়ে না, যেহেতু আমাদের মোটামুটি খামারি গ্রামের, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালে খাদ্যের অভাব হয়, আমরা সাজেস্ট করি ক্রসবেড, কারণ তারা খাবার কম খায় কিন্তু প্রোডাকশনটা ভালো।
2: কিন্তু আমাদের যেটা একটা কনসার্ন ইস্যু যে রোগ ব্যবস্থাপনা, যেটা এই যে গবাদি পশুর ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে কি কি সতর্কতা আগে থেকে নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
0: রোগ প্রতিরোধের জন্য প্রথম প্রধান কাজ আমাদের যে গরুর খামার, এই খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, ফ্লোর ভিজা থাকা যাবে না বা গরুর গোবর যা আছে সেগুলা পরিষ্কার করতে হবে, এবং সকালে দিনে এবং সন্ধ্যার সময়, এবং সেটা যদি প্রত্যেকদিন সকালবেলা করা হয় তাহলে সকাল এবং সন্ধ্যার সময় টাইমটা যেন একই রকমের হয়, এবং সেই সাথে ভ্যাকসিনেশন যে শিডিউল আছে ওই শিডিউলটা ফলো করতে হবে, এবং ওই ভ্যাকসিনেশন শিডিউলের অনেক ভ্যাকসিন আছে যেগুলো বুস্টার ডোজ দিতে হয়, মানে 6 মাস পর পর দিতে হয়, অনেকগুলো আছে যে 1 বছর পর পর দিতে হয়, ওই টিকাদান কর্মসূচিগুলো আমাদের সঠিকভাবে সঠিক সময়ে আমাদের প্রয়োগ করতে হবে, এবং সেই সাথে সাথে একজন ভেটেরিনারিয়ানের সাহায্য নিতে হবে।
2: তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের যে রুটিন মাফিক যে শিডিউল গুলো থাকে সেগুলো মেইনটেইন করে, এবং আমরা চিকিৎসকের শরণাপন্ন সবসময় থাকতে হবে।
1: আচ্ছা, আপনি তো প্রতিরোধ সম্পর্কে বললেন, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের গবাদি পশু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, এবং আমরা সবচেয়ে বেশি দেখি অনেক সময় ল্যাম্পি স্কিন এই রোগটা হয়ে থাকে, তখন কিন্তু খামারিদের মাথায় বেশ একটা দুশ্চিন্তা কাজ করে। এবার যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে গবাদি পশুগুলো আসলে কোন কোন রোগের আক্রমণের শিকার হয়, এবং এক্ষেত্রে খামারিরা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবেন?
0: ইদানিং বাংলাদেশে খুব বেশি পরিমাণে যে ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা, সেটা দেখা যাচ্ছে, এবং এটার উপসর্গ হচ্ছে যে সারা শরীরে গোটা হবে, এবং লিম্ফ নোডটা যেটা আছে ম্যান্ডিবলের নিচে ওইটা ফুলে থাকবে, এবং প্রচন্ড পরিমাণ জ্বর আসবে। এই লক্ষণ দেখার সাথে সাথেই আমাদেরকে যত দ্রুত সম্ভব ভেটেরিনারির সাহায্য নিতে হবে, এবং এটার প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে আপনার 6 মাস পর পর ভ্যাকসিন করতে হবে, এবং স্পেশালি এটা বর্ষাকালের, যেহেতু এই রোগটা বেশি দেখা দেয় বর্ষাকালে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, এই ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা আমাদেরকে কৃষকদেরকে দিতে হবে আর কি। এছাড়াও আছে যেমন অ্যানথ্রাক্স রোগ দেখা যায়, যেটাকে বাংলায় বলা হয় তরকা, তো সেটার জন্য একই রকমের ব্যবস্থা। অ্যানথ্রাক্স হলে আপনার প্রথমত হচ্ছে লালা দেখা যাবে, এবং প্রচন্ড রকম টেম্পারেচার বেড়ে যাবে, এবং খাওয়া দাওয়া সবকিছু কমিয়ে দিবে, এবং হঠাৎ করে প্রোডাকশন কমে যাবে। একইভাবে অ্যানথ্রাক্স রোগের টিকার জন্য যে আমাদের 4 থেকে 6 মাস বয়সী যে বাচ্চা গরু আছে তাকে টিকা দিতে হবে, এবং বছরে এটা 2 বার টিকা দিতে হবে 6 মাস পর পর। এছাড়া অন্যান্য রোগ আছে, যেমন বর্ষাকালে বাদলা রোগ দেখা যায়, যেটাকে আমাদের ভাষায় ব্ল্যাক কোয়ার্টার পাতলা পায়খানা যে এটা হয়, ওই প্রতিটার জন্যই আমাদের প্রিভেনশন প্রোগ্রামটা আসলে গরুর খামারের জন্য সবচেয়ে বেশি কার্যকরী, রোগ হওয়ার আগেই যেন আমরা
2: অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামে ব্যাপারটা অনেকটা সচেতন ভাবে না নিয়ে আমরা কোন দোকান থেকে গিয়ে আমরা কোনো না কোনো ট্রিটমেন্ট নিয়ে নিই যেটা পরবর্তীতে ক্ষতিকর। তো আপনার কি এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা যে ঠিক কোন সময়গুলোতে আমাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত সঠিক চিকিৎসা ব্যবস্থা পাওয়ার জন্য?
0: এটা আসলে লক্ষণ দেখার সাথে সাথে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে যোগাযোগ করা উচিত। আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল বিভিন্ন উপজেলায় আছে, যেগুলোতে আমাদের প্রচুর রিসোর্স আছে।

0: সরকার থেকে বিভিন্ন রকমের ভ্যাকসিন আমাদেরকে সহায়তা প্রদান করা হয়। তো সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনগুলো আমাদেরকে দিতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, আশা করছি আলোচনা থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং রোগ হলে রোগের প্রতিরোধটা কিন্তু আগে গুরুত্বপূর্ণ এবং রোগ হলে তার প্রতিকার কিভাবে করবেন সে বিষয়েও জানতে পেরেছেন। আশা করছি আলোচনা থেকে আপনারা এই পদক্ষেপগুলো নিয়ে খামার কাজে আরো বেশি লাভবান হবেন। জনাব মিঠুন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: কাফি, আমরা তো আমাদের অতিথির থেকে আজকের যে বিষয় ছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম। তো চলো আমাদের শ্রোতাদের আর অপেক্ষা না করি আজকের কুইজটি জানিয়ে আসি।
1: প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, গবাদি পশুর কোন রোগটি সবচেয়ে বেশি হয়? আমি আবারও বলছি, গবাদি পশুর কোন রোগটি সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্তে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
2: এছাড়াও ডাকযোগে আমাদেরকে আপনারা চিঠিতে উত্তর পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, সম্ভাবনার কৃষি, প্রযত্নের পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। কাফি, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী, সেই অংশে আমরা চলে এসেছি। তো চলো কুইজ বিজয়ী নাম ঘোষণা করার আগে আমরা দেখে আসি সারা বাংলাদেশ থেকে কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন।
1: হ্যাঁ, চলো দেখে আসি কারা সঠিক উত্তর পাঠিয়েছেন।
2: প্রিয় শ্রোতা, ইমেইলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন, মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ ও পারভিন আক্তার।
1: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন BM ফরিদ আহমেদ, BM কৌশিক, আফিয়া খানম জুলি ও আহমেদ সুপ্তি।
2: খুলনা থেকে সাইফুল ইসলাম, মৌসুমী আক্তার, সালমা, মোসাম্মদ পারুল আক্তার, মোসাম্মদ নাসরিন আক্তার ও কাজী গোলাম রাব্বি।
1: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, ফাতেমা আক্তার, আরিফ মাহমুদ পরশ, MS শাকিল, খুরশিদ আলম সরকার, ফারহানা আক্তার, শিউলি আক্তার, জুয়েল রানা, মোর্শেদ আলম সরকার ও ওয়াসেক আবদুল্লাহ।
2: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, HM তারিক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
1: মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল ও আকশা আহমেদ।
2: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মোহাম্মদ শফিউদ্দিন, নাজমুল হুদা, ATM আতাউর রহমান, স্বপ্না পারভিন ও মোসাম্মদ মাহফুজা খাতুন।
1: টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, আফিয়া সৈকত ও আরিফ হোসেন।
2: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়, নুরাইজ বিন জাহান, MN সেন্টু, পারভেজ আহমেদ।
1: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন ও আক্তারুল ইসলাম।
2: ঢাকা থেকে আফিয়া আহমেদ, মিরাজ আলী খান, সুজন আহমেদ ও মোহাম্মদ শামীম, তানজিলা সাথী।
1: মেহেরপুর থেকে তানভীর শাফি ও ফারিহা।
2: নাটোর থেকে মেহেদি হাসান।
1: চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন ও মেহেদি হাসান।
2: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কিয়া।
1: ভোলা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই, তানজিমুল আহসান, মাকসুদুর রহমান মুনির, উম্মে সালমা, মোহাম্মদ আব্বাস হোসেন ও নাজমা বেগম জুই।
2: চাঁদপুর থেকে রিধিকা রিধি, নওসাবা নুহা, লাবণ্য লতা, জান্নাতুল জুথি, সাফিয়া সেতু, সারাবান সারা, ইসাবা ইলা, হাসনা হেনা, আলামিনা আলো, সিনথিয়া সিথি, নাজনীন নিহা, তানজিম তটিনী, তাফরিহা তহুরা ও আদিবা আভা।
1: কুড়িগ্রাম থেকে শাহনাস পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ ও ফারদিনা তাসনিম দিশা।
2: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন।
1: কুষ্টিয়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাস পারভিন ও মোসাম্মদ সাবিনা খাতুন।
2: ময়মনসিংহ থেকে রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাদ খান, আব্দুল সাত্তার ও সাকিব হাসান বিদ্যুৎ।
1: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম।
2: পঞ্চগড় থেকে বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী ও পিয়ম চক্রবর্তী।
1: লালমনিহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, হরিদাস চন্দ্র রায়, রুদ্র, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়, শহীদ শফিকুল ইসলাম সোহাগ।
2: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, শাফিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
1: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, ডাক্তার আহমদুল্লাহ রিশাদ, মাসুদ রানা, মোহাম্মদ রমজান লিরিপন ও মুসাম্মাত রুনা খাতুন।
2: চুয়াডাঙ্গা থেকে MS হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সরোয়ার, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ শের আলী সেলিম, মোসাম্মদ নূরজাহান বেগম, শাহেদা আরবি ছন্দা ও মোহাম্মদ রনি আহমেদ।
1: যশোর থেকে জাকির হোসেন জীবন ও রাশেদুল ইসলাম।
2: মাগুরা থেকে আজগর আলী মণ্ডল।
1: পাবনা থেকে আনোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিম আহমেদ।
2: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
1: নওগাঁ থেকে মোসাম্মদ শামিমা খাতুন।
2: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ও খন্দকার শহীদুল ইসলাম।
1: সাতক্ষীরা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন।

0: মোহাম্মদ হেলাল হোসেন এবং সর্বশেষ নরসিংদী থেকে মোহসিন আলম সরকার।
1: প্রিয় শ্রোতা, ডাকযোগের মাধ্যমে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন বগুড়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আসহারুল হক,
0: নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শামীম শরীফ, মোহাম্মদ আল আমিন, সুরাইয়া সিনহা, সূচনা সূচি ও অনামিকা অনন্যা,
1: পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, বৃষ্টি আক্তার নদী, আল আমিন খান সালমান, মোহাম্মদ রাশিদুল ইসলাম, রিবা আক্তার জুথি, মোসাম্মদ রুকাইয়া আক্তার রিয়া, মিম আক্তার মিথিলা ও মোহাম্মদ সিফাত ইসলাম,
0: টাঙ্গাইল থেকে আয়শা আক্তার নুরি ও মোহাম্মদ ফারুক হোসেন,
1: মুন্সীগঞ্জ থেকে তানবিন তনু, সানিয়া শারিন সুহা, আফরোজা জান্নাত, সামিয়া জারিন সাবা ও নুরেন দুরদান।
0: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ, সুজন আহমেদ, সানোয়ার হোসেন, তাহরিম তিথি, তাজবিবা তসবি, নন্দিনী নীলা, ইহিতা এরিন, কৌশিক আহমেদ ও ফয়সাল আহমেদ।
1: ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া,
0: বরগুনা থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন,
1: বরিশাল থেকে বরুণ কর্মকার শোভন ও মোহাম্মদ শামসুল হক,
0: খুলনা থেকে মোহাম্মদ ইউসুফ আলী, শাকিল আহমেদ, তাবারাকা, শাহজাহান ঢালী, মোহাম্মদ আব্দুল মালিক, আয়েশা বেগম আশা, মোসাম্মদ হীরা খাতুন, মোসাম্মদ নাসরিন আক্তার মিম ও হাবিবুর রহমান।
1: চাঁদপুর থেকে তাসনিয়া তনয়া ও তানজিলা তাসিন।
0: চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাহসান আহমেদ, মোহাম্মদ মুকাদ্দাস আলী ও মোহাম্মদ শামীম হোসেন।
1: টাঙ্গাইল থেকে মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ আশিক।
0: যশোর থেকে তুহিন আল মামুন, অনিমেষ মন্ডল, রেজা আল মামুন রানা, আমেনা খাতুন ও মোহাম্মদ রাশিদুল ইসলাম।
1: সাতক্ষীরা থেকে মোহাম্মদ নুরুজ্জামান,
0: ফরিদপুর থেকে মোহাম্মদ মাসুদ হোসেন,
1: কুষ্টিয়া থেকে মোসাম্মদ ময়না খাতুন, সালমা খাতুন সাথী, আব্দুল সালাম শেখ, মোসাম্মদ সাকরিন নেসা, সোরওয়ার্দি, মোসাম্মদ রুবিনা খাতুন।
0: ঝিনাইদহ থেকে মোহাম্মদ কফিল উদ্দিন, ফুলজান, এস এম সাবেদ আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ রিপন আলী।
1: সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম ও অপূর্ব কুমার বাগচি।
0: রাজশাহী থেকে এ কে এম নুরুজ্জামান।
1: নাটোর থেকে মোহাম্মদ আসকান মোল্লা, সাবিনা ইয়াসমিন, মহিমা খাতুন ও মোসাম্মদ শাহনাজ বেগম।
0: নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান।
1: মেহেরপুর থেকে মোহাম্মদ তানভীর সাফি।
0: ভোলা থেকে মোহন।
1: গাজীপুর থেকে মোহাম্মদ আবু সাইদ।
0: মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শুভ মিয়া ও তাহফিম হোসেন তালহা।
1: প্রিয় শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ইমেইল এবং ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কাফি, তুমি তো জানো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন প্রত্যেকেই আসলে আমাদের কাছে বিজয়ী, কিন্তু সীমাবদ্ধতার কারণে আসলে লটারি ভিত্তিতে ইমেইলের মধ্য থেকে একজন এবং ডাকযোগের মধ্য থেকে যে কোনো একজনকে আমাদের বিজয়ী বলে ঘোষণা করতে হয়। চলো আমরা সেই মহেন্দ্রক্ষণে চলে এসেছি, কি হলো লটারি ভিত্তিতে আজকে ইমেইলের মাধ্যমে কুইজ বিজয়ী।
0: প্রিয় শ্রোতা, এ পর্বে ইমেইলের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন, মোহাম্মদ আরিফ হোসেন, গ্রাম জিগাতলা, পোস্ট গোবিন্দাসী, থানা ভুইয়াপুর, জেলা টাঙ্গাইল, আরিফ হোসেন, আপনাকে অভিনন্দন।
1: কাফি, আমাদের কিন্তু আরো একজন বিজয়ী রয়েছে ডাকযোগের মাধ্যমে, তো ডাকযোগের মাধ্যমে লটারির ভিত্তিতে কে হলো আজকের কুইজ বিজয়ী?
0: হ্যাঁ, চলো তাহলে বলেই দেই। প্রিয় শ্রোতা, ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে লটারির ভিত্তিতে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, গ্রাম ও ডাকঘর গোকুল, থানা ও জেলা বগুড়া। সাইফুল ইসলাম বাবুল, আপনাকে অভিনন্দন।
1: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গবাদি পশু শুধু খামারের সম্পদ নয়, অনেক পরিবারের জীবিকা ও স্বপ্নের অংশ। তাই খামারে পশুর খাবারের প্রতি যেমন নজর দিন, তেমনই নজর রাখুন তাদের আচরণ ও স্বাস্থ্যের ছোটখাটো পরিবর্তনের দিকেও।
0: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না।

0: al Corán. এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান।

যুগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, শারদীয় সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী রুমানা ইসলাম। গানের গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া।
1: এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, গানের কথা সাজিয়েছেন গৌরপদ বসু, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

বীর সেনানী ভাই বোনেরা, চাপা এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী শফি মণ্ডল, গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে আপনাদের শোনাব দম ছায়াছবির গান, যুগলে গিয়েছেন ইমরান ও পার্শা মাহজাবিন।

0: আইএসপিআর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ 23 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং 2026 অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরারামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: শুনছেন দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান। রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারে রয়েছে একটি ব্যান্ড সঙ্গীত, শিল্পী চাইম। চাইম ব্যান্ডের এই গানটির প্রথম কলি, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, এ হৃদয়ে সে কিছু নয়।

0: এই গানটির সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম খায়রুল আলম। এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। জাপানের গিপু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7:30 খেলা শুরু হবে। এছাড়া 26 সেপ্টেম্বর বাংলাদেশ ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। এদিকে আজ নারী হকি

টুর্নামেন্টে বাংলাদেশ দল নিজস্ব তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 8-0 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে চীনের কাছে 13-0 ব্যবধানে এবং মালয়েশিয়ার কাছে 3-1 গোলে পরাজিত হয় বাংলাদেশের নারী হকি দল। পুল এতে বাংলাদেশ নারী হকি দল চতুর্থ ম্যাচে আগামী শুক্রবার কাজাখস্তানের এবং আগামী রোববার পঞ্চম ও শেষ ম্যাচে ও চাইনিজ তাইপের মুখোমুখি হবে। জাপানে এশিয়ান গেমসে নারী উশুতে বাংলাদেশের জিন্নাত আক্তার ব্রোঞ্জ পদক ভালো করেছেন। আজ আইচি নাগুয়া গেমসে মেয়েদের 52 কেজি ওজন শ্রেণীর সেমিফাইনালে জিন্নাত আক্তার 4-0 পয়েন্টে হেরে গিয়েছেন চীনের শীর্ষস্থানীয় প্রতিযোগী উদির কাছে। ফাইনালে ওঠা না হলেও জিন্নাতের ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল সেমিফাইনালে উঠেই। এই ইভেন্টে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকায় দুই সেমিফাইনালের পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘ 40 বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। আগামীকাল উশুর ফাইনালে চীনের উদি ইরানের সুগান্ত সিনকাই চেতানের মোকাবেলা করবেন। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল ইন্দোনেশিয়ায় শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ এখন জাকার্তায় অবস্থান করছে। আগামী শুক্রবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট 5 অক্টোবর পর্যন্ত চলবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সা ও অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। আগামীকাল লিডসে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30 খেলা শুরু হবে। গতকাল চেস্টারলি স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে 89 রানে পরাজিত করে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী মাসের 9-13 তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5-ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11-ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14-ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17-ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডি অরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটি 70তম বার্ষিকী উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের মধ্যে অনেকেই অ্যাজমা বা হাঁপানিতে ভুগে থাকেন। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের মাধ্যমে অ্যাজমা বা হাঁপানি থেকে মুক্ত হওয়া সম্ভব কিংবা ভালো থাকা সম্ভব। তাই যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের আজকের বিষয়, কিভাবে বুঝবেন আপনি অ্যাজমা রোগী। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রেজা মাহমুদুল হাসান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাসাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে অ্যাজমা বা হাঁপানি, এটি বলতে আমরা কি বুঝি?
1: অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা কি বুঝি, এটা বলার আগে আমি একটু বলতে চাই যে আসলে অ্যাজমাটা কোন জায়গার রোগ। আমরা যদি আমাদের শ্বাস যন্ত্র বা শ্বাসতন্ত্রকে ভাগ করি, প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে শ্বাসনালী। অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসনালীর একটি রোগ। এই অ্যাজমা বা হাঁপানি রোগে যারা আক্রান্ত হয় তাদের শ্বাসনালীটায় যেটা হয় এক ধরনের প্রদাহ হয় বা এক ধরনের ইনফ্লামেশন বলি আমরা এটাকে। তাদের যেটা হয় শ্বাসনালীটা কিছুটা সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার ফলে ওনার এক ধরনের শ্বাসকষ্ট হয়। এবং একই সাথে যেহেতু এটা একটি শ্বাসনালীর রোগ, শ্বাসনালীতে যদি কোনো প্রদাহ হয় তখন তার এক ধরনের অস্বস্তি ফিল হয় এবং সেখান থেকে একটা উপসর্গ হয়, সেটা হচ্ছে কাশি। অর্থাৎ অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা বুঝি কারো যদি শ্বাসনালীতে কোনো অ্যালার্জি জনিত বা অন্য যে কোনো কারণে কোনো প্রদাহ আছে এবং সেই প্রদাহের জন্য তার কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এবং এটা সাধারণত আমরা যেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করি সেগুলো না নিয়ে বা ওষুধ না খেয়ে যদি ভালো না হয় তখন আমরা ধরে থাকি যে তার হয়তো হাঁপানি হচ্ছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে অ্যাজমা বা হাঁপানি, এটি আসলে কি কি কারণে হয়ে থাকে বা কেন হয়?
1: আচ্ছা, অ্যাজমা বা হাঁপানি হওয়ার মূল কারণ হচ্ছে অ্যালার্জি। আমরা বলে থাকি 80% ক্ষেত্রে অ্যাজমা রোগের কারণ হচ্ছে হাঁপানি, হাঁপানি রোগের কারণ হচ্ছে অ্যালার্জি। অর্থাৎ আপনার ফুসফুসের যে শ্বাসনালী, সেই শ্বাসনালী যদি বাইরের কোনো অ্যালার্জির দ্বারা আক্রান্ত হয়, সেটা হতে পারে ধুলাবালি, সেটা হতে পারে তীব্র ঝাঁঝালো যে কোনো গন্ধ, যেমন মশার কয়েলের গন্ধ, বডি স্প্রে, এয়ার ফ্রেশনার, যে কোনো তীব্র ঝাঁঝালো গন্ধ, রান্নাঘরের চুলার ধোয়ার গন্ধ, এগুলোতে যদি কারো শ্বাসনালী অনেক বেশি ইনফ্লামেশন হয় তখন দেখা যায় সেখানে এক ধরনের ইরিটেশন হয় এবং সেখান থেকেই এই কাশি বা শ্বাসকষ্ট বা হাঁপানির যে লক্ষণগুলো সেগুলো দেখা দেয়। অর্থাৎ আমরা মূল কারণ ধরি হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে বা হাঁপানির ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যালার্জি। আরেকটি বিষয় হচ্ছে যে কারো যদি ঘন ঘন আপার রেসপিরেটরি ইনফেকশন আমরা বলি, অর্থাৎ নাক বন্ধ হয়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, ঘন ঘন একটা ঠান্ডার সমস্যা হয়, সেখান থেকেও অ্যাজমার যে উপক্রমটা সেটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে কেউ যদি অনেক বেশি মানসিক এবং শারীরিক পরিশ্রম করে, মানসিক চাপে থাকে, সেখান থেকেও তার হাঁপানির লক্ষণগুলো দেখা দিতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই অ্যাজমা বা হাঁপানির লক্ষণগুলো কি প্রকাশ পায়?
1: আচ্ছা, আমি সে আগের কথায় চলে যাই। অ্যাজমার রোগটা হচ্ছে মূলত শ্বাসনালীর একটা রোগ। যখনই শ্বাসনালীতে অ্যালার্জি জনিত কোনো ইনফ্লামেশন হবে তখন সেখানে এক ধরনের ইরিটেশন হবে, সেখানে এক ধরনের প্রদাহ হবে, যার ফলে তার কাশি হবে। অর্থাৎ এক নম্বর লক্ষণ হচ্ছে তার একটা দীর্ঘদিন ধরে কাশি হবে। দুই নম্বর হচ্ছে যখনই সে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যাবে তখন সেখানে এক ধরনের শ্বাসকষ্ট অনুভব করবে। আর তিন নম্বর হচ্ছে যখন সে এই সরু শ্বাসনালী বা চেপে যাওয়া শ্বাসনালী দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে তখন এক ধরনের বাঁশির মতো শোষো আওয়াজ হবে। আর চার নম্বর হচ্ছে সবগুলো লক্ষণ মিলিয়ে তার এক ধরনের বুকে চাপ অনুভব করবে। এই লক্ষণগুলো যদি কারো থাকে এবং দীর্ঘদিন ধরে সেটাতে ভুগতে থাকে, দেখা যায় শীতকাল বা গরমকাল বা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো বেড়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিই যে হয়তো তার হাঁপানি রোগ রয়েছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে অনেকেই আছেন যে এই অ্যাজমার কারণে ইনহেলার ব্যবহার করে থাকেন বা কোনো মেডিসিন খেয়ে থাকেন, বিশেষ করে ইনহেলারের কথাই বলতে চাই, তো মনে করেন যে এটি সারা জীবনই ব্যবহার করতে হয়, এরকম কি কোনো নিয়ম আছে নাকি এটি একটা সময়ের পরে এটি বন্ধ করে দেয়া যায়?
1: ওকে, অ্যাজমা রোগের প্রধান যে ওষুধ বা আমরা প্রধান যেই মেডিসিন বলে থাকি সেটা হচ্ছে তার শ্বাসনালীকে আমরা আরাম দিতে চাই। কিরকম আরাম দিতে চাই? আমরা সেই শ্বাসনালীটাকে একটা প্রলেপ দিয়ে ঢেকে দিতে চাই যাতে

0: এর থেকে যে অ্যালার্জেনগুলো আসতেছে সেগুলো সেখানে কোনো প্রদাহ সৃষ্টি না করে। এখন আপনার বাইরের যে ধুলাবালি বা ফুলের রেণু বা যে কোনো তীব্র ঝাড়ালো গন্ধ, এগুলো থেকে তো 100% দূরে থাকা আসলে সম্ভব হয় না, সবসময় হয়ে ওঠে না। তখন আমরা যেটা করি যে আমাদের শ্বাসনালীটাকে আমরা একটা ওষুধ দিয়ে প্রলেপ দিয়ে দিই, যাতে সেই অ্যালার্জেনগুলো গেলেও যাতে আপনার সমস্যা খুব বেশি না হয়। এই ওষুধ বা এই প্রলেপ দেওয়ার ওষুধটার নামই হচ্ছে ইনহেলার, যেটা আমরা সচরাচর দিয়ে থাকি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। এখন আমরা কি সারা জীবন অ্যাজমা আক্রান্ত হলে সারা জীবন ইনহেলার নিব কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা নির্ভর করে কিছু জিনিসের উপর। একটা হচ্ছে আপনি কতটুকু নিয়ম মেনে চলতে পারছেন। যদি আপনি অনেক ভালো মতো নিয়ম মেনে চলতে পারেন, তাহলে হয়তো আপনার একসময় ইনহেলার না নিলে আপনি ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ইনহেলার ঠিক মতো না নেন, দেখা যায় আপনি 2 মাস বা 3 মাস ঠিক মতো ইনহেলার নিয়েছেন, আপনি ভালো আছেন, তারপরে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আপনি যদি ঠিক মতো ইনহেলার না নেন, সেক্ষেত্রে বন্ধ করাটা কঠিন হয়ে যায়। অর্থাৎ ইনহেলার সবসময় লাগবে কিনা, এটার উত্তর হচ্ছে খুব সহজ এরকম। আপনি অ্যালার্জি থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব দূরে থাকতে এবং ইনহেলার বা ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করতে। সেক্ষেত্রে আমরা একটা সময় পরে হয়তো ইনহেলার কমিয়ে কমিয়ে বন্ধ করে দিতে পারবো।
1: এই অ্যাজমা রোগের চিকিৎসা আপনারা কিভাবে দিয়ে থাকেন?
0: আচ্ছা, প্রথম চিকিৎসাটাই হচ্ছে যে আপনি অ্যাজমা রোগের যে কারণ, সেই কারণগুলো থেকে দূরে থাকবেন। অর্থাৎ যেই অ্যালার্জিগুলোর কথা আমি বললাম, সেগুলো থেকে দূরে থাকবেন। যে কোনো তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ নট অনলি এটা যে শীতকালে হবে এরকম না, আপনি বাইরে অনেক বেশি একটু তীব্র গরমের মধ্যে আছেন, সেটা হতে পারে 30 ডিগ্রি, সেখান থেকে আপনি একটা এসি রুমে আসলেন হঠাৎ করে, সেখানে টেম্পারেচার 18 ডিগ্রি, অথবা 18 ডিগ্রি টেম্পারেচারের একটা এসি রুম থেকে আপনি বাইরে গেলেন, সেখানে টেম্পারেচার 32 ডিগ্রি। এই যে একটা তাপমাত্রার পরিবর্তন, আমরা বলে থাকি 3 ডিগ্রি তাপমাত্রার যদি বেশি পরিবর্তন হয়ে থাকে তাহলে অ্যাজমার লক্ষণটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি বাইরে থেকে এসে হঠাৎ করে খুব ঠান্ডা এসিতে থাকবেন না, বা ঠান্ডা পানিতে গোসল করবেন না, বা ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা পানি ব্যবহার করা, ঠান্ডা যে কোনো কিছু ব্যবহার করা, সেখান থেকে দূরে থাকবেন। আবার আপনি অনেক বেশি ঘেমে গেছেন, অতিরিক্ত গরমে আপনি কাজ করেছেন, ঘেমে গিয়েছেন, সেখান থেকেও আপনার হাঁপানির লক্ষণগুলো বেড়ে যাবে। অর্থাৎ অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে, তাপমাত্রার এইরকম হঠাৎ করে পরিবর্তন সেখান থেকে দূরে থাকতে হবে। যে কোনো মানসিক বা শারীরিক চাপ নেওয়ার চেষ্টা না করবে যতটুকু সম্ভব। আরেকটা হচ্ছে কিছু ওষুধের মাধ্যমে হাঁপানি রোগ বেড়ে যায়। এই ওষুধগুলো সাধারণত ব্যথার ওষুধ আমরা বলে থাকি। যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সর্বোপরি আপনি যদি আপনার চিকিৎসক দেওয়া ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করেন, নিয়মগুলো ঠিক মতো মেনে চলেন, তাহলে আপনি যথেষ্ট ভালো থাকবেন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন শ্রী বৃত্তি ঠাকুরগাঁও থেকে, অ্যাজমা সাধারণত কি বা অ্যাজমা বলতে আমরা কি বুঝি?
0: অলরেডি আমি এটা একবার বলেছি যে আমাদের শ্বাসনালীর যে প্রদাহ বা শ্বাসনালীর যে ইনফ্লামেশন, সেটাকে আমরা বলে থাকি অ্যাজমা বা হাঁপানি। আপনার শ্বাসনালী যদি অনেক বেশি সেন্সিটিভ থাকে বাইরের যে কোনো অ্যালার্জেন দ্বারা, তখন সেই অ্যালার্জেন গুলো যদি শ্বাসনালীতে যায়, অর্থাৎ ধুলাবালি, তীব্র ঝাঁচালো গন্ধ অথবা যে কোনো টেম্পারেচার চেঞ্জ, যে কোনো খাবারও হতে পারে, তখন সেই শ্বাসনালীটা অনেক বেশি সেন্সিটিভ থাকার জন্য সেখানে অনেক প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে সে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, সেখানে একটু ইরিটেশন হয় এবং এখান থেকে কাশি এবং শ্বাসকষ্টের উপদ্রব দেখা দেয়। এবং এটার নির্দিষ্ট একটা ট্রিগার থাকতে হবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট জিনিস দ্বারা আক্রান্ত হলেই শ্বাসনালীটা এরকম হবে, সবসময় হবে তা না। অ্যাজমা রোগের একটা মূল পার্থক্য হচ্ছে অন্য রোগগুলোর মানে থেকে, সেটা হচ্ছে অ্যাজমা রোগটা মাঝখানে ভালো থাকবে, অর্থাৎ আপনি বছরের কিছু সময় ভালো থাকবেন এবং কিছু সময় আপনি অ্যাজমা দ্বারা আক্রান্ত হবেন। এবং যেই সময়গুলোতে আপনি অ্যালার্জির কাছে যাবেন, সেটা হতে পারে শীতকাল, সেটা হতে পারে অনেক অ্যালার্জির কোনো খাবার আপনি খেয়েছেন বা অনেক বেশি ঘেমেছেন, সেখান থেকে হতে পারে। যখনই আপনি অ্যালার্জির কাছে যাবেন তখনই আপনার এই কাশি এবং শ্বাসকষ্টটা বেড়ে যাবে, যখন আপনি যাবেন না তখন আপনি ভালো থাকবেন।
1: এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ শাহিন ইসলাম, তিনি টাঙ্গাইল থেকে আমাদেরকে লিখেছেন যে অ্যাজমা রোগ কি সম্পূর্ণরূপে নিরাময় হয় নাকি সারা জীবনই অ্যাজমা রোগে মানুষ ভুগতে থাকে, আর অ্যাজমা রোগ থেকে কি আসলে জটিল অন্য কোনো রোগে আক্রান্ত হয় কিনা পরবর্তীতে?
0: প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে অ্যাজমা রোগটা মূলত একটা অ্যালার্জিজনিত রোগ। আপনার রক্তের গ্রুপ যেমন সারা জীবনে কখনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি আপনার শরীরে যদি অ্যালার্জি থেকে থাকে সাধারণত সে অ্যালার্জিটা কখনোই পরিবর্তন হয় না সাধারণত। অর্থাৎ আপনি ছোটবেলাতেই যদি কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি আপনার অ্যালার্জি থেকে থাকে, সেটা হতে পারে গরুর মাংস, সেটা হতে পারে পারফিউমের গন্ধ, সেটা হতে পারে শীতকাল বা অনেক বেশি ঘামলে, এটা আপনি যত বয়স হবে সেটা যে পরিবর্তন হয়ে যাবে তা না, সেটা রয়ে যাবে। অর্থাৎ ছোটবেলায় আপনার যে কারণগুলোতে অ্যালার্জির যে সমস্যাগুলোর জন্য আপনার হাঁপানি হয়েছিল, আপনি যখন বড় হবেন ঠিক তখনও আপনার সেই কারণগুলোর জন্যই হাঁপানির উপদ্রব বা হাঁপানির লক্ষণগুলো বেড়ে যাবে। হ্যাঁ, কিছু পরিবর্তন হতে পারে, কিছু অ্যালার্জি হয়তো কমতে পারে বা কিছু অ্যালার্জি হয়তো বাড়তে পারে, বাট অ্যালার্জি আপনার রয়ে যাবে। এবং এই অ্যালার্জির জন্য আপনার হাঁপানির লক্ষণগুলো যখনই আপনি অ্যালার্জির কাছে যাবেন এটা সবসময় হবে। অর্থাৎ আমরা যদি সার

0: বলি তাহলে বলা যায় হাঁপানি আপনার সারা জীবনের একটা রোগ, এবং এটা সবসময় আপনাকে মেনে চলতে হবে এটার নিয়মগুলো যেগুলো আছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে
1: অন্য কোনো কঠিন রোগ হতে পারে কিনা।
0: আচ্ছা না, হাঁপানি থেকে অন্য কোনো কঠিন রোগ হতে পারে না, তবে হাঁপানি থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন হাঁপানির কোনো চিকিৎসা না নেন, অর্থাৎ আপনি কাশি শ্বাসকষ্টতে আক্রান্ত হয়েই যাচ্ছেন কিন্তু কোনো চিকিৎসা নিচ্ছেন না, বা আপনি ভয় পাচ্ছেন আমি ইনহেলার নিলে যদি আমি আর কখনো না ছাড়তে পারি, বা কোনো একটা কারণে আপনি চিকিৎসা নিচ্ছেন না, তখন যেটা হয় আমাদের শ্বাসনালীকে আপনি যদি দীর্ঘদিন এরকম একটা অ্যালার্জির সংস্পর্শে নিয়ে যান, সেটার চিকিৎসা নিচ্ছেন না, তখন সেটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সেই ক্ষতগুলো পার্মানেন্ট হয়ে যায়, এবং তখন যেটা দেখা যায় যে শ্বাসনালীটা একদম পার্মানেন্টলি সংকুচিত হয়ে যায়, তখন আপনার এই শ্বাসকষ্ট এবং কাশি এত তীব্র মাত্রায় হয়ে যায় যে ইনহেলার বা ওষুধ ব্যবহারেও সেটা আর কমে না, এবং আপনি তখন সামান্য কাজ করতে গেলে, অর্থাৎ একটু সামান্য হাঁটলে অথবা খাওয়া দাওয়া করলে, বাথরুমে গেলে, একটু জামা কাপড় পরলেই আপনার মনে হবে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই লক্ষণগুলো তখনই হবে যখন আপনি অ্যাজমাকে নিয়ন্ত্রণের বাইরে রাখবেন সবসময় এবং নিয়মিত চিকিৎসা নেবেন না। অর্থাৎ অ্যাজমা থেকে অন্য কোনো রোগ হয় না, কিন্তু অ্যাজমা ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে এটাই আপনার জন্য অনেক বড় একটা সমস্যার কারণ হবে একটা সময়।
1: এরপরে আমাদেরকে মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর বোজাগঞ্জ থেকে তিনি লিখেছেন যে অ্যাজমা যদি কারো থেকে থাকে তাহলে কি ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে।
0: খাবারের বিষয়টা হচ্ছে এটা একটা মানে অনেক বড় একটা স্পেক্ট্রামের মধ্যে আসবে। আপনি যদি চিন্তা করেন যে আমার গরুর মাংসে অ্যালার্জি আছে বা আমার গরুর মাংসে সমস্যা আছে, এটার উত্তরটা আসলে খুব সহজ না। গরুর মাংস রান্না করার জন্য আমাদের রসুন প্রয়োজন হয়, সয়াবিন তেল প্রয়োজন হয়, অনেক সময় আলু দেওয়া হয়ে থাকে। মজার বিষয় হচ্ছে প্রতিটা জিনিসেই মানুষের অ্যালার্জি থাকে, অর্থাৎ আপনার রসুন অ্যালার্জি হতে পারে, আবার আলুতে হতে পারে, আবার সয়াবিন তেলে হতে পারে। এখন আপনি যদি গরুর মাংস খাওয়ার পরে অ্যালার্জিতে আক্রান্ত হন, এটা কি গরুর মাংসের জন্য হলো, নাকি রসুন, নাকি সয়াবিন তেল, নাকি আলু, সেটার জন্য হলো, এটা আইডেন্টিফাই করা কঠিন, কারণ আপনি সবগুলো একসাথে খাচ্ছেন। অর্থাৎ অনেক রকম খাবার অ্যালার্জি হয়, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, হাঁসের ডিম বলতে আমরা যে একটা সহজ কথায় বুঝি যে এই খাবারগুলো হয়তো অ্যালার্জি, অন্যগুলোতে হয়তো অ্যালার্জি, না, বিষয়টা হচ্ছে এরকম না। অনেক ধরনের খাবার অ্যালার্জি থেকে থাকে এবং এই অ্যালার্জির পরীক্ষাও হয় এখন বাংলাদেশে, ঢাকায় হয় অনেকগুলো জায়গায়, যে আপনার কোন বিশেষ খাবারগুলোতে অ্যালার্জি আছে এবং সেই অ্যালার্জির মাত্রাও দেখা যায়। অর্থাৎ আপনার দেখা গেল আলুতে অ্যালার্জি আছে, আপনি আলু খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু গরুর মাংস আপনি খেয়ে যাচ্ছেন আলু ছাড়া, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আরেকজনের কিসে অ্যালার্জি সে জানে না কিন্তু সে ব্লাইন্ডলি অফ করে যাচ্ছে খাবার। তো আমি বলবো যে আপনি ব্লাইন্ডলি কোন কোন খাবার অ্যালার্জি আছে সেটা অফ না করে আপনি আগে এটা পরীক্ষা করে জেনে নিন যে আপনার কোন কোন খাবার অ্যালার্জি আছে। অনেক রকম খাবারে হতে পারে, যেটাতে আপনার অ্যালার্জি থাকবে সেটা আপনি বন্ধ করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে পার্সন টু পার্সন অ্যালার্জি ডিফার করে, অর্থাৎ আমার গরুর মাংসে অ্যালার্জি আছে মানে যে সবার থাকবে এরকম না, আরেকজনের অন্য খাবারও থাকতে পারে। সুতরাং আপনার জন্য যে খাবারটা অ্যালার্জির সেটা শুধু আপনার জন্য অ্যালার্জি, সেটা অন্য সবার জন্য হবে এটা জরুরি না।
1: এরপরে আমাদেরকে অলোক কুমার দে নালিতাবাড়ি শেরপুর থেকে লিখেছেন, দীর্ঘমেয়াদী কাশি থেকে কি অ্যাজমা হতে পারে কিনা?
0: না, অ্যাজমা দীর্ঘমেয়াদী কাশি থেকে হতে পারে এরকম না। অ্যাজমার একটা লক্ষণ হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি হওয়া। কাশির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে অ্যাজমা। আপনার কাশি হলেই যে সেটা অ্যাজমা হবে জরুরি না, আপনার যদি কাশি হয় সে কাশিটা কেন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা যদি অ্যাজমার জন্য হয়, আপনি যদি চিকিৎসা না নেন তাহলে এই কাশিটা আপনার দীর্ঘমেয়াদী রয়ে যাবে, ভালো হবে না। আর যদি অ্যাজমার জন্য আপনি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে কাশিটা ভালো হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, ধরে নেওয়া গেল আপনার অ্যাজমা আছে কিন্তু চিকিৎসায় আপনি ভালো হচ্ছেন না, তাহলে দুটো বিষয় হতে পারে। একটা হতে পারে হয়তো আপনার অ্যাজমা নেই, হয়তো আপনার অন্য কোন রোগ আছে, অথবা অ্যাজমার সাথে আপনার অন্য একটা রোগ আছে যেই রোগের জন্য আপনার কাশিটা ভালো হচ্ছে না। দুই নম্বর বিষয় হচ্ছে হয়তো আপনার যে অ্যাজমাটা আছে, অ্যাজমা আছে হয়তো, যে অ্যাজমাটা আছে সেই অ্যাজমার জন্য যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটা হয়তো সাফিসিয়েন্ট না, হয়তো একটু আপনাকে আমরা বলি স্টেপ আপ করা, হয়তো আর একটু বেশি পাওয়ারফুল বা বেশি ওষুধ হয়তো আপনার লাগতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার অ্যাজমার যে কারণগুলো আছে, হয়তো আপনি সেই কারণগুলোর কাছে সবসময় যাচ্ছেন। অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে আপনার মশার কয়েলে অ্যালার্জির সমস্যা আছে বা মশার কয়েলে আপনার হাঁপানি বেড়ে যায়, আপনি নিয়মিত ইনহেলার ব্যবহার করছেন আবার একই সাথে মশার কয়েল দিয়ে ঘুমাচ্ছেন, আপনার কাশি ভালো হচ্ছে না। কারণটা হচ্ছে যে আপনি মশার কয়েল ব্যবহার করছেন তাই কাশি ভালো হচ্ছে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী কাশি অ্যাজমার একটা লক্ষণ, এবং দীর্ঘমেয়াদী কাশি থাকলে অ্যাজমা আছে কিনা সেটা নির্ণয় করে নেওয়াটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।
1: এরপরে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মোসাম্মদ শামিমা খাত।

0: তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে আমরা অ্যাজমার জন্য কি করতে পারি বা কি ধরনের চিকিৎসা নিতে পারি।
1: প্রথম অ্যাজমার চিকিৎসার প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করা, সেই সমস্যাটাকে চিহ্নিত করা। আমরা অনেকেই এটা ধরে নেই যে আমার একটু ঠান্ডা কাশির সমস্যা আছে, এটা হয়তো স্বাভাবিক, এটা খুব গুরুত্ব দেওয়ার কিছু না, এবং এটার জন্য সে দীর্ঘদিন ধরে কাশিতে এবং শ্বাসকষ্টতে আক্রান্ত হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সেটা ওষুধের মাধ্যমে নির্মূল করাটা খুব কঠিন হয়ে যায়। তার মানে আপনার যখন শুরুতেই কাশি হচ্ছে এবং সেই কাশিটা দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে হচ্ছে, ভালো হচ্ছে না, সেটাকে আপনি চিহ্নিত করেন এবং সেই কাশিটার জন্য যে চিকিৎসা নিতে হবে এই ব্যাপারটা আগে আপনি অনুধাবন করেন। কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ শুরুতেই নেবেন, তারপর চিকিৎসক আপনাকে বলে দিবে আপনার কি রোগ আছে। যদি আমরা ধরে নেই যে আপনার হাঁপানি আছে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি হাঁপানির নিয়মগুলো ঠিক মতো মেনে চলবেন এবং চিকিৎসক আপনাকে যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে বলেছেন ঠিক যেভাবে সেভাবে ব্যবহার করবেন।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে অ্যাজমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, সেই সাথে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
1: আপনাকে ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ, বিশ্বজুড়ে মানবিক সহযোগিতার পরিধি বাড়ানোর আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

0: তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়। পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জুন মাসের পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত। বিশতম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। আজ স্থানীয় সময় সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী আজ দিনের কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত উত্তরণ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন। এছাড়া তিনি বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ডক্টর ব্রেন্ডন নেলসনের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া তিনি আগামীকাল বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে সফরের প্রথম দিন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠক ও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর 10টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে।
2: I will continue to stand up for the values of the United Nations Charter and I will never ever give up. Thank you.
3: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন। অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে নিউ ইয়র্কের হায়াত অ্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা

0: নেতা চান তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হোসেন মোহাম্মদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স ডিডিএ ফিলাইম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোজেল কাপলান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেন। এদিকে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রীর প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে মঙ্গলবার রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনে 10টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
1: সকাল 8টা থেকে শুরু হয়েছে ওনার কার্যক্রম, এখন রাত্র 8টা বাজে, এখনো কিন্তু উনি আরেকটা প্রোগ্রামে রয়েছেন। আমাদের খুব প্যাকড শিডিউল, ওনার 12টা কর্মসূচি ছিল আজকে, 12টার ভিতর 10টাতে উনি সশরীরে উপস্থিত থাকতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে 2টাতে উনি সরাসরি যেতে পারেননি। আমাদের যেটা মনে হয়েছে আজকে প্রথম দিনের পরে, যে বাংলাদেশের স্বার্থকে কিভাবে প্রাধান্য দিয়ে জনগণের যে স্বার্থ সেটাকে সবার আগে রাখা যায়, বিশ্বমঞ্চে কিভাবে নির্বাচিত একজন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের মর্যাদাকে আরো উপরে নিয়ে যাওয়া যায়, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ছিল একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি। বিশ্বনেতাদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নিটবাইট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। আজ বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করেছে। জ্বালানি সংকট সমাধানে শিল্প মালিকদের সোলার সহ বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। মন্ত্রী বলেন, বড় শহরগুলিতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে অর্থনীতির উপর বড় প্রভাব পড়ে। এই সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার উপরও গুরুত্ব আরোপ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় সংলগ্ন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের গণ

0: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এগারো শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে 1157 শিশু। এদিকে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বাজারজাত করা হচ্ছে খাবার পানি। বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও রেস্তোরাঁয় সরবরাহ করা হচ্ছে 20 লিটারের এসব পানির জার। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় 5000 পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। বিস্তারিত প্রতিবেদনে
3: একে একে ফুটো করে দেওয়া হচ্ছে 20 লিটারের হাজার হাজার পানির জার। প্রতিদিন রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও রেস্তোরাঁয় সরবরাহ করা হয় এমন অসংখ্য জার পানি। তবে অভিযোগ রয়েছে, এসব পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই প্রয়োজনীয় অনুমোদন। এমনকি পানি সরবরাহে ব্যবহার করা হচ্ছে মানহীন ও অস্বাস্থ্যকর পাত্র। অভিযোগের ভিত্তিতে বুধবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও বাটা সিগন্যাল এলাকায় অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। অভিযানে প্রায় 5000 পানির জার ধ্বংস করা হয়। এ তথ্য জানিয়েছেন অভিযান পরিচালনাকারী বিএসটিআই এর উপপরিচালক এস এম আবু সাইদ।
4: বটতলা চৌরাস্তা, যেটা বাটা সিগন্যাল মাল্টিপ্ল্যান মার্কেট, ঢাকা কলেজের সামনে, গাউসিয়ার সামনে, স্টান মল্লিকার সামনে, এই যে আমরা 5টা-6টা স্পটে প্রায় 5000 জার আমরা ধ্বংস করলাম।
3: অভিযান চলাকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ফুডগ্রেডের জারে সরবরাহ করা হচ্ছে পানি, আবার কিছু জারে ব্যবহার করা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠানের লেবেল। এমনকি জারে থাকা পানির পরিমাণেও কারচুপির প্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিএসটিআই। অবৈধভাবে পানি সরবরাহকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
4: এর মধ্যে 2-1টা লাইসেন্স ছিল এবং সেগুলো লাইসেন্স প্রদানের যে শর্ত ছিল, শর্ত ভঙ্গ করায় নোংরা এবং অস্বাস্থ্যকর জারে পানি বিক্রয় বিতরণ করার জন্য আমরা এগুলো ধ্বংস করছি। যেগুলোর আমরা নাম ঠিকানা পাইছি, এগুলো আমরা সংগ্রহ করে আমরা নিয়মিত মামলা দায়ের করব।
3: এদিকে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পানির বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, রাজধানীতে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইরানের নেতৃবৃন্দের মধ্যে 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসের পর যুদ্ধরত পূর্বপক্ষের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যকার বৈঠকটি ছিল অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। ট্রাম্প আরও জানান, খুব শীঘ্রই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অথবা সামরিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে, অন্যথায় এই সংঘাতের জেরে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের সার্বভৌমত্বের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতাকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে নিন্দা জানান। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের সমালোচনা করেন ম্যাক্রো। এদিকে আজ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর বিমান হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইয়েমেনের সৌদি

0: সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তারা পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ কারফান পর্বত সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইয়েমেন সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টার গতকাল এক বিবৃতিতে একথা জানায়। যুদ্ধরত পক্ষগুলো লোহিত সাগর উপকূল সংলগ্ন উচ্চভূমির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। আগামী ছয় মাসে ব্যাপক শক্তিশালী এল নিনোর প্রভাবে অসহনীয় তাপপ্রবাহে 4.5 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত গবেষণা কেন্দ্র আজ এই পূর্বাভাস প্রকাশ করে। গবেষকদের অনুমান, বৈশ্বিক তাপমাত্রা প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং চরম উষ্ণ দিনের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় 44% বেশি হবে। তুলনামূলকভাবে উন্নয়নশীল দেশগুলো এবং আফ্রিকার সাহেল অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবারও দেশের খবর। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কলার মোকাম হিসেবে পরিচিত জয়পুরহাটের দুর্গাদহ কলার বাজার, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই বাজারে নিয়ে আসেন তাদের উৎপাদিত কলা। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকার ও ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে দিনভর থাকে ব্যস্ততা। প্রতিদিন এই বাজারে চলে বিপুল পরিমাণ কলার বেচা কেনা। উৎপাদন ও বাজারজাত করে এবার কলার ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরাও। বিস্তারিত প্রতিবেদনে।
1: জয়পুরহাটের দুর্গাদহ কলার বাজারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কলা বেচা কেনা। কৃষকরা সাইকেল, ভ্যান বা অন্য যানবাহনে করে জমি থেকে কলা নিয়ে আসেন এ হাটে। স্থানীয় পাইকারি ব্যবসায়ীরাও জমি থেকে কলা কিনে এই বাজারে নিয়ে আসেন। দাম ভালো পাওয়ায় কলা চাষে আগের থেকে এখন বেশি আগ্রহী বলে জানাচ্ছেন কৃষকরা।
2: 100 টাকার থেকে ধরে 300-350 টাকা চাম্পা কলা বিক্রি হচ্ছে, আর সাগর কলা মনে করেন যে 150 থেকে ধরে 200-300।
3: এখন তো খরচা করা শেষ হয়নি, আরো আরেকটি খরচা করা লাগবে, পরে 20,000 টাকা খরচা আসবে। মানে বাজার ভালো হলে 1 লাখ পর্যন্ত বিক্রি হয়।
1: বর্তমানে এক কেজি কলা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন এই হাটে কলা কিনতে। এখানকার কলার মান ভালো বলে জানাচ্ছেন তারা।
4: কলার মান ভালো, পেশা কিনেও ভালো, মানে মুকামে মনে করেন আপনার সাইজে ভালো।
1: জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা জানান, জেলায় 700 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। রোগবালাই কম আর ফলন ভালো হয়, কলা চাষ বৃদ্ধি করছে কৃষকরা।
5: 700 হেক্টর জমিতে কলা আবাদ করেছে এবং এর উৎপাদন ভালো, প্রায় 18 মেট্রিক টন পার হেক্টরে, এবং রোগবালাই কম ও অধিক উৎপাদন হওয়ার কারণে, দাম বেশি পাওয়ার কারণে কৃষকরা এর আবাদ ধীরে ধীরে বৃদ্ধি করছে।
1: বর্তমানে জয়পুরহাটে সাগর, সবরী, চাপা, চিনি চাম্পা ইত্যাদি জাতের কলা চাষ হচ্ছে। 1 বিঘা জমিতে খরচ 20-25,000 টাকা, আর কলা বিক্রি হচ্ছে 80-1 লাখ টাকা পর্যন্ত। আব্দুল আলীম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।
0: এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7:30 খেলা শুরু হবে। এছাড়া 26 সেপ্টেম্বর বাংলাদেশ ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধে 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 970 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 950 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 780 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 815 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের

0: সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক দাতব্য মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ, বিশ্বজুড়ে মানবিক সহযোগিতার পরিধি বাড়ানোর আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়। পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। হাম উপসর্গে দেশে আরও 11 শিশুর প্রাণহানি। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জুন মাসের পর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত। এবং 20তম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি অ্যানি গুহ। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় দেশের আমদানিকৃত জ্বালানির উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, পরিবহন ও বিমা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ভর্তুকির চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সরকারি অর্থের ব্যবহার অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয়ের ফলে ডিজেলের মূল্য লিটার প্রতি 115 টাকা থেকে বেড়ে 135 টাকা, অকটেন 145 টাকা থেকে 165 টাকা, পেট্রোল 140 টাকা থেকে 160 টাকা এবং কেরোসিন 135 টাকা থেকে 155 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য 21 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা, ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে জ্বালানি তেলের সরবরাহ ও দামে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ঝাপটা বাংলাদেশেও লেগেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের 80টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি, কারণ সরকার মনে করে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। অথচ জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত 6 মাসে বিপিসির লোকসান হয়েছে প্রায় 23,000 কোটি টাকা। যেমন ডিজেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের বর্তমান দরের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হলে এর মূল্য লিটার প্রতি প্রায় 205 টাকা হওয়ার কথা ছিল। ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষ, গণপরিবহন এবং সেচ নির্ভর কৃষকের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এর চেয়ে অনেক কম দামে ডিজেল সরবরাহ করছে। এখন মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 135 টাকা, অর্থাৎ এখনও সরকারকে প্রায় 70 টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সরকার মনে করে জ্বালানি তেল যেহেতু বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয় এবং বাংলাদেশে এটি তুলনামূলক কম দামে জ্বালানি তেল বিক্রি হয়, তাই তেলের মূল্য সমন্বয় করা না হলে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচারের ঝুঁকি তৈরি হবে। এতে একদিকে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় হবে, অন্যদিকে ভর্তুকি সুবিধা দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ তৈরি হবে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত না হন, সেই প্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 17 পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সার্বিকভাবে বলা যায়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বাড়ানো একটি সুচিন্তিত পদক্ষেপ। এতে বিপিসির লোকসান কমে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে, সরকারের অগ্রাধিকারমূলক ব্যয় অব্যাহত রাখা যাবে। তবে সরকার আশ্বাস দিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং জ্বালানি আমদানির ব্যয় কমে এলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের সুযোগ থাকবে। অর্থাৎ বর্তমান মূল্য সমন্বয়কে স্থায়ীভাবে উচ্চমূল্য ধরে রাখার পরিবর্তে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরাও মনে করেন, আন্তর্জাতিক সংকটের কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি চিরস্থায়ী হবে না, এটি একটি সাময়িক পদক্ষেপ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান। প্রথমে আবু জাফরের রচনায় এবং সুরে গিয়েছেন ফরিদা পারভীন।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, শিল্পী বশির আহমেদ।

0: প্রথমে ফরিদা পারভীন এবং পরে বশির আহমেদের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন।
1: প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অল্পক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলার ভাষা এক এক মানুষের এক এক রকম হতে পারে। কেউ শব্দে কথা বলেন, কেউ চোখের ভাষায়, কেউ আবার হাতের ইশারায়, কিন্তু অনুভূতির ভাষা সে তো সবারই এক।
1: আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস, যোগাযোগের অধিকার সবার। শ্রবণ এবং বাক প্রতিবন্ধী মানুষের জন্য ইশারা ভাষা যেমন তাদের যোগাযোগের মাধ্যমে, তেমনি এটি তাদের শিক্ষা, কর্ম, সামাজিক অংশগ্রহণ এবং আত্মপ্রকাশের গুরুত্বপূর্ণ হাতিয়ার।
0: একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে কাউকে তার সক্ষমতা বা সীমাবদ্ধতার কারণে পিছিয়ে রাখা যায় না, বরং আমাদের দায়িত্ব প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ ও সম্মানের পরিবেশ তৈরি করা।
1: যোগাযোগের অধিকার, সমান মর্যাদা এবং মানবিকতার এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েই শুরু করছি আজকের উত্তরণ।

0: বন্ধুরা, শুরুতেই সময়ের প্রয়োজনীয় কথাগুলো বলে নেই। আমরা জানি যে ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
1: ডেঙ্গুর বিস্তার রোধে বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসন মশা নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়।
0: তবে শুধু সরকারি কার্যক্রমের উপর নির্ভর করলে চলবে না, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, ছাদ, ড্রেন, পরিত্যক্ত টায়ার, বোতল ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
1: মনে রাখতে হবে, একটি ছোট পাত্রে জমে থাকা পানীয় এডিস মশার প্রজনন স্থলে পরিণত হতে পারে। তাই আসুন সরকারের উদ্যোগের সঙ্গে নিজেদের দায়িত্ববোধকে যুক্ত করি, সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন শুরু করি বেতার ম্যাগাজিন উত্তরণের মূল আয়োজন। অনুষ্ঠান বরাবরের মতো শুরু করছি বিশ্বের নানা প্রান্তের বিচিত্র ও বিস্ময়কর খবর নিয়ে, বিশ্ব বিচিত্রা পর্ব দিয়ে।
1: স্বাগত জানাই আজকের বিশ্ব বিচিত্রায়। শুরুর বিস্ময়, আগ্নেয়গিরির আগুনে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রযুক্তির সম্পদ। চলুন জেনে নিই বিস্তারিত। আগ্নেয়গিরি মানেই ধ্বংস আর ভয়, এমন ধারণা আমাদের অনেকের। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, আগ্নেয়গিরির ভেতরেই লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের প্রযুক্তি বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর গভীর থেকে উঠে আসা গলিত শিলার সঙ্গে ভেসে আসে নানা ধরনের বিরল খনিজ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আগ্নেয়গিরির আশেপাশে এমন কিছু খনিজ পাওয়া যাচ্ছে যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, স্মার্টফোন, সোলার প্যানেল এবং মহাকাশ যন্ত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় নতুন আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হওয়ার পর এমন খনিজের স্তর তৈরি হয় যা আগে সেখানে ছিল না। তাই বিজ্ঞানীরা এখন আগ্নেয়গিরিকে শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, বরং ভবিষ্যতের শিল্প ও প্রযুক্তির সম্ভাবনাময় ভাণ্ডার হিসেবেও দেখছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এসব সম্পদ আহরণের সময় পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রকৃতিকে রক্ষা করেই প্রযুক্তির উন্নয়ন নিশ্চিত করতে হবে। এবারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা, যা আলোর চলাচল দেখতে পারে, জানাবো সেই বিস্ময়কর খবর। ভাবুন তো, এমন একটি ক্যামেরা আছে যা দিয়ে আলোর গতিও দেখা সম্ভব। বিজ্ঞানীরা এমন এক অতি দ্রুত ক্যামেরা তৈরি করেছেন যা প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন সংখ্যক ছবি ধারণ করতে পারে। সাধারণ ক্যামেরা যেখানে চোখের পলক ফেলার মুহূর্ত পুরোপুরি ধরতে পারে না, সেখানে এই ক্যামেরা আলোর চলাচলের ক্ষুদ্রতম মুহূর্ত পর্যন্ত ধারণ করতে সক্ষম। এই প্রযুক্তির সাহায্যে লেজারের আচরণ, রাসায়নিক বিক্রিয়া, চিকিৎসা বিজ্ঞানের সূক্ষ্ম পরীক্ষা এবং নতুন ধরনের উপাদান নিয়ে গবেষণা আরও সহজ হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই ক্যামেরা ভবিষ্যতে চিকিৎসা, মহাকাশ গবেষণা, টেলিযোগাযোগ এবং কোয়ান্টাম প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ড্রোন এখন শুধু উড়েই না, বনও তৈরি করছে। কি অবাক হচ্ছেন, অবাক হবার মতোই খবর এটি। একসময় ড্রোনের ব্যবহার সীমাবদ্ধ ছিল ছবি তোলা কিংবা নজরদারিতে, এখন সেই ড্রোনই হয়ে উঠেছে পরিবেশ রক্ষার নতুন সহযোদ্ধা। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষভাবে তৈরি ড্রোন কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার বীজ নির্দিষ্ট স্থানে ছড়িয়ে দিতে পারছে। পাহাড়ি এলাকা, দুর্গম বন কিংবা দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে যেখানে মানুষের পৌঁছানো কঠিন, সেখানে সহজেই পৌঁছে যাচ্ছে এই প্রযুক্তি। ড্রোন শুধু বীজ ফেলেই থেমে যায় না, অনেক ক্ষেত্রে মাটির আর্দ্রতা, গাছের বৃদ্ধি এবং বনাঞ্চলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে তথ্য পাঠায়। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের এই সময় দ্রুত বন সৃষ্টি ও বন পুনরুদ্ধারে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রযুক্তি আর প্রকৃতির এই সুন্দর সমন্বয় ভবিষ্যতের পৃথিবীকে আরও সবুজ করে তুলতে পারে।
0: শুনছিলেন বিশ্ববিচিত্রা, অজানা পৃথিবীকে জানার এই পথ চলা চলতেই থাকুক। এবার আপনাদের কাছে ফেরার সময়, কারণ উত্তরণের গল্প একা আমাদের নয়, এই গল্প আপনাদেরও।
1: আপনাদের চিঠি, ইমেইল, মতামত আর শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের সঙ্গে আপনাদের হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করে। সেই ভালোবাসারই নাম বিহঙ্গম।

0: শুরুতে চিঠি। আর প্রথমে যে চিঠিটি হাতে রয়েছে সেটি লিখেছেন শিকদার ইসাকালী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। বলেছেন, প্রিয় ভাই আপু, সালাম শুভেচ্ছা নেবেন। গত 19/8/2026 তারিখে প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। জেনেছি অনেক তথ্য। পর্বগুলোর মধ্যে বিশ্ববিচিত্রা, বিহঙ্গ আর ক্রীড়াঙ্গনের মুখ আমার মনে রেখাপাত করেছে। পর্বগুলো অসাধারণ, এভাবে বিন্যাস করে প্রচার করা হলে শ্রোতা মনে আলোড়ন সৃষ্টি করবে। সেদিনের আয়োজনে বিহঙ্গ আসরে কোনো পত্র ছিল না, বোধহয় ইমেইলের দাপটে পত্রগুলো কালের গহ্বরে নিমজ্জিত হয়েছে। নন্দিত জন পর্বে চিত্রনায়িকা পলি পাল আপুর একান্ত সাক্ষাৎকার শুনতে চাই। আচ্ছা, এই যে গত সপ্তাহে বোধ হয় ছিল না, ঠিকই বলেছেন, এই যে আজকে কিন্তু চিঠি আছে বলেই আমরা চিঠি দিয়ে কিন্তু শুরু করতে পারছি। সুতরাং তার জন্য কিন্তু আপনাদের লিখতে হবে, যাতে চিঠি থাকে, যাতে চিঠি হারিয়ে না যায়।
1: আপনাদের হাতের লেখা চিঠি আমাদের কাছে পৌঁছলে আমরা সেটা নিশ্চয়ই পড়ে দিতে। পরের চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মফিজ উদ্দিন বুড়িমারি পাটগ্রাম লালমনিহার থেকে। বন্ধু বলছেন, বুটিদার জড়িপার শ্যাম শাড়ি অঙ্গে, এলো কেসে এলো হেসে শরৎ এ বঙ্গে। কবিতার মাধ্যমে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানালাম। অনেক ধন্যবাদ বন্ধু, আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনি আরও বলেছেন যে পাকিস্তান আমলে দিলীপ সোম নামে একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ছিলেন, বর্তমানে তাঁর কথা অনেকেই ভুলে গেছেন। তৎকালীন চলচ্চিত্র বিষয়ক পত্রিকা চিত্রালী ও পূর্বাণীতে লেখক শ্রোতাদের জটিল জটিল প্রশ্নের উত্তর দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উত্তরণের কোন এক পর্বে এই গুণী ব্যক্তির সংক্ষিপ্ত কর্মময় জীবন কথা শুনতে চাই। তৎসঙ্গে প্রয়াত মোস্তফা জামান আব্বাসিরও জীবন কথা শুনতে চাই। আপনার যে অনুরোধ সেটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আর আমার যতটুকু মনে পড়ে যে মোস্তফা জামান আব্বাসির কথা কিন্তু আমরা এর আগে প্রচার করেছি এবং আমরা তার সাক্ষাৎকারও আমরা কিন্তু প্রচার করেছি। তারপরও আপনার এই অনুরোধ আমরা পরবর্তী সময়ে কোনো উত্তরণের কোনো পর্বে তুলে ধরবার চেষ্টা করব।
0: আরও একটি চিঠি আব্দুল ওহাব প্রধান সম্রাটের, কুকিবাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে লিখেছেন। বলেছেন, ম্যাগাজিন উত্তরণের গত 20/8/2026 তারিখ বিশ্ববিচিত্রা পর্বে পৃথিবীর সবচেয়ে বেশিবার রক্তদাতার নাম জানতে পারলাম, ভালো লেগেছে। অনুষ্ঠানের শেষের দিকের প্রচারিত চমৎকার একটা ছাত্রছবি গান, সেদিন আপনার লেখা পর্বে আমার লেখা প্রচার করার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এই যে এমনি করে লিখে আমাদের সাথে থাকবার জন্য।
1: আরিফ মাহমুদ পরশ দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে বলছেন, বন্ধু ইমেইল করেছেন, বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ শুনলাম 16/9/2026। উক্তদিনের পর্বের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় পর্বটি ছিল ক্রীড়াঙ্গনের মুখ। এই পর্বে জানতে পারলাম বিশ্বখ্যাত নেপালি ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জা, যিনি নিম সদাই নামেও পরিচিত, 2026 সালের জুলাই মাসে পাকিস্তানের ব্রড পিকে এক ভয়াবহ তুষার ধসে মাত্র 43 বছর বয়সে তিনি মারা যান। তিনি 2019 সালে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করেন। মহিষী এই বিশ্বজয়ী পর্বতারোহীর অকাল প্রয়াণে সত্যি সারা পৃথিবী দুঃখ ভারাক্রান্ত, শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাঁকে। ওই দিনের পর্বে সাদি আফরিন মল্লিকের গাওয়া নজরুল সঙ্গীতটিও আমার মন কেড়েছে। উত্তরণে নেপথ্যের কারিগরগুলোকে জানাই একরাশ প্রীতিময় শুভেচ্ছা এমন সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। আরিফ মাহমুদ পরশ, নিয়মিত বন্ধু আমাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠান শুনেছেন এবং আপনার মতামত জানিয়েছেন।
0: এবং তুমি ইমেইল পড়ছিলে না?
1: ইমেইল,
0: হ্যাঁ, তার মানে আমরা কিন্তু ইমেইল শুরু করেছি আরিফ মাহমুদ পরশের লেখা দিয়ে। এবারে তানজিলা সাথীর লেখা, উত্তর বাসাবো ঢাকা থেকে লিখেছেন। বলেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ আমার ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান। গত 17/9 তারিখের পুরো আয়োজন মন লাগিয়ে শুনলাম, বিশ্ব সাহিত্য রসনার সাতকাহন এবং শ্রোতাদের লিখে নিয়ে পর্ব আপনার লিখে শুনলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার লিখা পর্বটি, সারা দেশের শ্রোতাদের চিঠি ও ইমেল থেকে পাঠ শুনে হৃদয়ে দোলা লেগে গেল। সত্যি শ্রোতাদের এমন সুন্দর লেখা পাঠ শুনে আনন্দে মনটা ভরে গেল। এমন সুন্দর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ রইল পুরো টিমের জন্য, ধন্যবাদ আপনার জন্যও।
1: অনেক অপেক্ষার পরে শুনি উত্তরণ, যা শুনে জুড়াই আমার দেহ তনু মন। চমৎকার করে কথামালা দিয়ে শুরু করেছেন আমাদের বন্ধু ইমেইলে মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলত মানিকগঞ্জ, নিয়মিত বন্ধু আমাদের।
0: এবং সে কিন্তু এমনি করেই শুরু করে লেখা, ছন্দ দিয়ে বোঝাই যায় যে এটা মামুনের লেখা।
1: অনেক অনেক ধন্যবাদ। আরও বলেছেন যে হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতে রইল শরতের শুভ্র কাশফুলে শুভেচ্ছা, বোধ করি আপনারা বেশ কৌশলে আছেন। গত দুই সপ্তাহ ধরে আপনার লেখা পর্বে আমার লেখা নিয়মিত পাঠানোর পরেও কেন পাঠ করা হচ্ছে না, ইমেইল চেক করে দেখুন লেখা পেয়েছেন কিনা। নিয়মিত লেখা পাঠানোর পরেও এভাবে না পড়ে প্রাপ্তি স্বীকার করলেও বোঝা যায় লেখা পৌঁছেছে। এবারের একেবারে বাদ দেওয়া তো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এমন হচ্ছে কেন জানাবেন, তরুণের সাথে আছি সবসময়। ঠিক আছে, আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখব, খুঁজে দেখব যে আমাদের মেহেদি হাসান মামুনের কোনো লেখা সত্যি বাদ পড়ছে কিনা।
0: এবং কথার ভেতরে কিন্তু আমাদের বন্ধুই বলে দিয়েছে যে এমন হওয়ার কোনো কারণ নেই, আসলেই তাই।
1: আমরা সেটা করতেও চাই না,
0: হাতে পেলে অবশ্যই আমরা লিখার চেষ্টা করি।
1: লিখুন আমাদের এমনি করেই।
0: আপনাদের লিখে শুনছিলেন বিহঙ্গ পর্বে, লিখুন জানিয়ে দিন আপনাদের কথা। আপনাদের প্রতিটি অনুভূতির জন্য উত্তরণের দরজা সব সময় খোলা।
1: প্রিয় শ্রোতা, এবার ক্রীড়াঙ্গনের মুখ পর্ব। খেলাধুলার জগতে এমন অসংখ্য মানুষ আছেন যাদের গল্প সংগ্রাম, সাফল্য ও প্রেরণার গল্প।
0: আজকের পর্বে থাকছে তেমনই একজন ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ আয়োজন। আর পাঠে রয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম।

0: মোহাম্মদ সালাহ একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তাকে সেরা মিশরীয় ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়। মিশরের অনেকের কাছেই তিনি জাতীয় নায়ক। মোহাম্মদ সালাহ 15 জুন 1992 সালে মিশরের বাসিউনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ভাই এবং বন্ধুদের সাথে ফুটবল খেলতেন এবং একজন ভালো খেলোয়াড় হয়ে ওঠেন। সালাহ 14 বছর বয়সে তার প্রথম চুক্তিতে স্বাক্ষর করেন এল মকাউলুন বা আরব কন্ট্রাক্টর স্পোর্টিং ক্লাবের সাথে। কায়রোতে দলের সাথে প্রশিক্ষণের জন্য সালাহকে দিনে 9 ঘন্টা পর্যন্ত ভ্রমণ করতে হয়েছিল। ফলস্বরূপ তিনি দিনে প্রায় 2 ঘন্টা স্কুলে কাটাতেন। দীর্ঘ যাত্রা এবং প্রশিক্ষণ অবশেষে সালাহকে সাফল্যের দিকে নিয়ে যায়। 19 বছর বয়সে তিনি মিশরীয় জাতীয় দলের সদস্য হিসেবে নির্বাচিত হন। 2011 থেকে 2018 সাল পর্যন্ত তিনি মিশরীয় দলের হয়ে 34 গোল করেছেন। সালাহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। 2012-13 মৌসুমে সালাহ সুইজারল্যান্ডের FC বাসেলের হয়ে খেলেন এবং দলকে সুইস শিরোপা জেতাতে সাহায্য করেন। পরের মৌসুমে সালাহ লন্ডনের ফুটবল ক্লাব চেলসিতে চলে যান। পরে তিনি ইতালিতে ফিওরেন্টিনা এবং তারপর AS রোমার হয়ে খেলেন। 2015-16 মৌসুমে সালাহ AS রোমার হয়ে 14 গোল করেছিলেন। তিনি 2016 সালের রোমা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 2017 সালের জুনে সালাহ ইংল্যান্ডে ফিরে আসেন এবং লিভারপুল FC-তে যোগ দেন। তিনি 2017-18 মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে 32 গোল সহ সর্বোচ্চ স্কোরার ছিলেন। সেই মৌসুমে তার পারফরমেন্সের জন্য সালাহকে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুরস্কৃত করা হয় এবং সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। ফুটবল মাঠের বাইরে সালাহ তার দেশ মিশরে অনেক দাতব্য কাজ করে থাকেন। তিনি স্কুল এবং হাসপাতালে সাহায্য করার জন্য অর্থ দান করেছেন এবং নিজের শহরের কাছে একটি পয় নিষ্কাশন শোধনাগারের জন্য জমি দান করেছেন। মাঠে ও মাঠের বাইরে মোহাম্মদ সালাহর প্রভাব এক প্রকার কিংবদন্তি তুল্য। ইংল্যান্ডের শীর্ষ ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে মিশরীয় রাজার চেয়ে বেশি গোল পাননি অল রেডদের কেউই। তবে সালাহ শুধু ফুটবলার হিসেবেই নন, তিনি মুসলিম অ্যাথলেটদের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় মুখ। বিশেষ করে নিজের দেশ মিশর এবং আরব বিশ্বে তার জনপ্রিয়তা গগনচুম্বী। মিশরীয় ফরওয়ার্ডের উপস্থিতি এমনকি বদলে দিয়েছে ইংলিশদের অবস্থানও। একজন তারকার জন্য একটি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার এমন ঘটনা আগেও ঘটেছে। সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী এর একটি বড় উদাহরণ। এছাড়া করিম আব্দুল জব্বার, জ্যাকি রবিনসন এবং বিলি জিন কিংরাও অতীতে এই ভূমিকা পালন করেছেন। তবে সালার প্রচেষ্টা শুধু লিভারপুলেই সীমাবদ্ধ নয়। এর আগে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এমনকি মধ্যপ্রাচ্যের নারী অধিকার আন্দোলনেরও বড় সমর্থক হিসেবে পরিচিত তিনি। সর্বশেষ ফিলিস্তিন ইসরায়েল লড়াইয়ের সময়ও তিনি নিরীহ মানুষ হত্যা থামানোর আহ্বান জানিয়েছিলেন।
1: শুনছিলেন ক্রীড়াঙ্গনের মুখ পর্বে। আর মাঠের সাফল্যের পেছনে যে অধ্যাবসায় আত্মত্যাগ এবং অদম্য মানসিকতা থাকে, সেই গল্পগুলোই একজন ক্রীড়াবিদকে সত্যিকার অর্থে মহান করে তোলে।
2: সুপ্রিয় শ্রোতা, আমরা জানি কিছু মানুষ তাদের সৃষ্টির মধ্য দিয়ে সময়কে অতিক্রম করেন। তারা চলে গেলেও তাদের শব্দ, গান, চিন্তা ও সৃষ্টিশীলতা আমাদের সংস্কৃতিকে স্মৃতিতে বেঁচে থাকে।
1: আর ডক্টর আবু হেনা মোস্তফা কামাল ছিলেন তেমনই এক বহুমাত্রিক প্রতিভা। সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতি চর্চায় যাঁর অবদান স্মরণীয়।
2: আজকে স্মরণীয়বরণে পর্বে শ্রদ্ধার সঙ্গে ফিরে দেখব তাঁর জীবন ও কর্মের নানা দিক। গবেষণা ও গ্রন্থনায় মোহাম্মদ আমিনুল ইসলাম,
1: উপস্থাপনায় ফাতেমা আফরোজ সোহেলি।
3: আবু হেনা মোস্তফা কামাল শিক্ষাবিদ, সাহিত্যিক, গীতিকার ও গবেষক। তিনি 1936 সালের 11ই মার্চ সিরাজগঞ্জ জেলার উল্লাহার কুবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। 1952 সালে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক, 1952 সালে ঢাকা কলেজ থেকে IA পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ হতে 1958 সালে অনার্স সহ BA এবং 1959 সালে MA পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবস্থা থেকেই তিনি সংস্কৃতিসেবী হিসেবে সুনাম অর্জন করেছেন। মোহাম্মদ মাহফুজুল্লাহ সহযোগে আবু হেনা 1954 সালে পূর্ব বাংলার কবিতা নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। তরুণ বয়সে কবি ও গীতিকার রূপে তার সফল আত্মপ্রকাশ ঘটে। আবু বকর খানের গাওয়া সেই বিখ্যাত গান, সেই চম্পা নদীর তীরে, আবু হেনারই লেখা।

0: এ ধরনের অসংখ্য গানের রচয়িতা আবু হেনা মোস্তফা কামাল। কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। 1962 সালে তিনি জনসংযোগ পরিদপ্তরে সহকারী পরিচালক পদে যোগদান করেন। 1963 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। 1965 সালে বাংলা বিভাগের সিনিয়র লেকচারার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 1966 সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে উচ্চতর গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান। 1973 সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন তিনি। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক পদে যোগদান করেন। আর 1984 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং 1986 সালে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। আবু হেনা মোস্তফা কামালের তিনটি কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ ও আক্রান্ত গজল, আমি সাগরের নীল তাঁর গানের সংকলন। সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি 1975 সালে আলাউল সাহিত্য পুরস্কার, 1986 সালে সুরিত সাহিত্য স্বর্ণপদক, 1987 সালে একুশে পদকে ভূষিত হন। বিশিষ্ট গীতিকবি আবু হেনা মোস্তফা কামাল 1989 সালের 23 সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন।
1: শুনছিলেন ডক্টর আবু হেনা মোস্তফা কামালকে নিয়ে স্মরণে বরণে। সৃষ্টিশীল মানুষ চলে যান, কিন্তু তাঁদের সৃষ্টি তাঁদের হয়ে কথা বলে প্রজন্মের পর প্রজন্ম।
2: বন্ধুরা, অনুষ্ঠানের শেষ ক্ষণে বলি, আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে আমাদের অঙ্গীকার হোক কথা বলার সুযোগ, শোনার সুযোগ, নিজেকে প্রকাশ করার অধিকার প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করতে হবে।
1: কারণ সমাজ তখনই সত্যিকারের সুন্দর হয় যখন সেখানে কেউ নিজেকে একা বা অবহেলিত মনে না করে। জানিয়ে দিই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পাওলার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
2: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পাওলার, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার।
1: আসুন সব মানুষের ভাষা বুঝতে শিখি,
2: সব মানুষের মর্যাদা দিতে শিখি,
1: আর সবাই মিলে ভালো থাকি।
2: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: Дебробаху. আজকের পরিবেশনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান, নৌযানের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মত বিনিময় সভা পরবর্তী প্রেস ব্রিফিং, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অফিস সমূহে সৌর বিদ্যুতের ব্যবহার বিষয়ে প্রেস ব্রিফিং এবং রাস্তা দখল মুক্তকরণ ও পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্রিফিং। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেন,
1: মার্কেটিং ডিপার্টমেন্ট ইজ নট দ্যাট লং, 1974 এ হয়েছে, জাস্ট 52 ইয়ার্স ওল্ড, বাট অন্যান্য ডিপার্টমেন্ট ইজ মাচ ওল্ডার দ্যান দিস ডিপার্টমেন্ট। আই বিলিভ যে ওনারাও এই ধরনের উদ্যোগ নিবে এবং নিয়ে তারা কাজ করবে। জব স্যাটিসফ্যাকশনের কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো মার্কেটিং ইজ এ সাবজেক্ট, যে এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। এই যারা মার্কেটিং রয়েছে, দে আর দ্য বেস্ট, ইউ হ্যাভ টু সেল ইওর সেলফ অ্যান্ড ইউ আর দ্য কমোডিটি অ্যান্ড ইউ ফাইন্ড ইউর ওয়ে হোয়ার ইউ ক্যান ডেভেলপ ইউর অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট। দ্য পপুলেশন হ্যাজ টু বি কনভার্টেড ইন টু ম্যান পাওয়ার, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা দেখছি, কারণ পৃথিবীময় জনসংখ্যা কমছে ডেভেলপ নেশনে, আমাদের জনসংখ্যা বাড়ছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে সুইচ করতে হবে সাবজেক্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তখন রিভার্স ব্রেইন ড্রেইনের কথা বলেছিলেন ইউনাইটেড স্টেটস ও দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের যে প্রফেসর রয়েছে, তারা যদি পারেন ভ্যাকেশনে এসে আমাদের এখানে কোর্স দেবেন, ক্লাস করাবেন, এবং দ্যাটস হাউ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন চেয়েছিল। ঠিক সেম ভাবে মালয়েশিয়ার মাহাতির বিন মোহাম্মদ, তিনি একই প্রোগ্রাম নিয়ে তিনি সাকসেস হয়েছেন। আজকে মালয়েশিয়া হচ্ছে এডুকেশন হাব, আর আমরা আমাদের স্টুডেন্টকে পাঠাচ্ছি মালয়েশিয়া। কেন? আমাদের কি ব্রেইনের অভাব আছে? নিশ্চয়ই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কখনো ভোলা যাবে না। স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন বা জুলাই 36, সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে আন্দোলনের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বাধীনতার জন্য, এই বিশ্ববিদ্যালয় আগামী দিনের জন্য। আমরা সকলেই গর্ববোধ করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে। আজকে মেধাবীরা, আমি আশা করব বিশ্ব জয় করে আবার ফিরে আসতে হবে আমাদের নিজ মাতৃভূমিতে, এবং এই দেশে মানব সম্পদ তৈরি আমাদের করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তিনি এগিয়েছেন, এই প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। আমার সুযোগ হয়েছিল কাজ করা, আমার সুযোগ হয়েছিল ছাত্র জীবনে মেধাবী ছাত্র হিসেবে হিজবুল বাহারে যাওয়ার। সেই সময় আমি দেখেছি শহীদ জিয়া এই ছাত্রদেরকে, ভবিষ্যৎ প্রজন্মে আমাদেরকে কিভাবে বুঝিয়েছিলেন, ওই বিশাল সমুদ্রটি হচ্ছে আমাদের দেশের একটি সম্পদের খনি। উনি 1981 সালের 17ই জানুয়ারি আমাদের নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখিয়েছিলেন এই নীল পানির নিচে কি অবারিত সম্পদ রয়েছে। তিনি তখন আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন যে আমাদের 355 নটিক্যাল মাইল রয়েছে কন্টিনেন্টাল শেল, আমাদের এক্সক্লুসিভ জোন রয়েছে 200 নটিক্যাল মাইল। কি বিশাল আরেকটি বাংলাদেশ! সেই দিন ওনার বক্তব্য বলেছিলেন যে এই হিমালয় থেকে যে পলিমাটি এসে আমাদের বঙ্গোপসাগরে পড়ছে, একদিন আরেকটি বাংলাদেশ সংযোজিত হবে। আজ কিন্তু আমরা আরেকটি বাংলাদেশের মতো ভূমি পেয়েছি। তারপরে আমাদের রয়েছে 200 নটিক্যাল মাইলস, আমাদের এক্সক্লুসিভ জোন, দ্যাট ইজ আওয়ার্স। আমাদের 1 নটিক্যাল মাইল মানে 2000 ইয়ার্স। আর এটা কোন খান থেকে শুরু হয়? 10 ফেদাম এর উপরে যখন হয়, 1 ফেদাম মানে 6 ফিট, 10 ফেদাম মানে 60 ফিট, যেখান থেকে 60 ফিটের গভীরতা আর কোথাও গিয়ে আবার এটা 9 ফেদাম হবে না, সেইখানে গিয়ে শুরু হয় এক্সক্লুসিভ জোন, তার মানে মিডসিতে গিয়ে, সেখান থেকে 200 কিলোমিটার আমাদের। তারপরে কন্টিনেন্টাল শেল নিয়ারলি 400 নটিক্যাল মাইলস আমাদের, সেই শিখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেখিয়েছিলেন আমাদেরকে। আমাদের অপরিমিত, আমাদের রয়েছে মেধা, আমাদের রয়েছে উর্বরতা, আমাদের রয়েছে খনিজ সম্পদ, আমাদের রয়েছে ওই নীল সাগর, যেটাকে আমরা আজও ফার্টিল ল্যান্ড হিসেবে রেখেছি, ব্যবহার করিনি। এই সব কিছু করতে হবে আমার সামনে উপস্থিত আজকের এই আগামীর বাংলাদেশ। আমি আশা করব আমরা বিশ্বের সেরা জাতি হতে পারব।
0: আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নৌযানের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
2: নৌপরিবহন মন্ত্রণালয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধির ফলে নৌযানের ভাড়া অ্যাডজাস্ট করার একটা মিটিং ছিল। নৌযানের মালিক সমিতি অথবা এই স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা বসলাম এবং বসে যেহেতু একটা অবধারিত পরিস্থিতিতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, অতএব পরিবহন ব্যয় বেড়েছে নৌযানের, সেখানে ভাড়া বৃদ্ধির একটা ন্যায্য দাবি উত্থাপিত হয়। তাদের সাথে আলোচনা করে একটা যৌক্তিক পর্যায়ে সর্বনিম্ন বৃদ্ধিটা কিভাবে নিশ্চিত করা যায় সেই আলোকে আমাদের একটা সফল মিটিং শেষ করলাম। এর আগে এই সরকার শপথ নেওয়ার পর জ্বালানির দাম একবার বেড়েছিল, 15% বেড়েছিল, 15 টাকা, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ভাড়া বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম যাত্রীদের সক্ষমতা বিবেচনা করে অথবা যাত্রীদের সুবিধাটা বিবেচনায় রেখে 6.5% মতো বৃদ্ধি পেয়েছিল ভাড়া। তো এবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে 17.39% মতো। নৌযান মালিক যারা আছেন তাদের দাবি ছিল, কারণ ব্যবস্থাপনা ব্যয় বেড়েছে, মেইনটেনেন্স ব্যয় বেড়েছে, ডলারের দাম বেড়েছে, তাদের যতক্ষণ সব যন্ত্র অংশ আছে তার দাম বেড়েছে, সবকিছু মিলিয়ে তাদের দাবি ছিল বেশ প্রায় 25%, সর্বশেষ 15% মতো ভাড়া বৃদ্ধি পাওয়া। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবি যৌক্তিকতাও আছে, কিন্তু আমরা দ্বিপক্ষীয় মিটিং সফলতার সাথে শেষ করে 7.54% বাড়বে এবং তেলের দাম বেড়েছে হচ্ছে 17.39% আর ভাড়া বাড়বে হচ্ছে 7.54%। যাত্রীদের সুবিধার্থে আমার মনে হয় একটা যৌক্তিক পর্যায়ে ভাড়াটা বেড়েছে এবং আমাকে যদি বলেন আমরা সক্ষম হয়েছি ভাড়াটাকে নিয়ন্ত্রণে রেখে যতটুকু একেবারে মিনিমাম তারা ডিজার্ভ করে ততটুকু বাড়াতে সেই জায়গা থেকে। আর সর্বনিম্ন ভাড়া আগে ছিল 32 টাকা, ওটাকে 35 টাকা করা হয়েছে, এটাই হচ্ছে আজকে। কিন্তু আলটিমেটলি কখনো তেলের দাম বাড়লে তার চাপ জীবনযাত্রার উপর পড়ে, বাড়ানোর জায়গা থেকে স্বস্তি, বাট তেলের মূল্য বৃদ্ধির ফলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি এবং ধরেন বৈশ্বিক চ্যালেঞ্জ, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে জ্বালানির দাম বেড়েছে, সংকট বেড়েছে, সেই পরিস্থিতিতে খুব ন্যায্য ভাবে এই বিষয়টা আমরা সমাধান করতে সক্ষম হয়েছি বিদায় মন্ত্রণালয় থেকে আমরা মনে করছি।
0: এদিকে আজ চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মত বিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী NEMP বলেন,
3: মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জেলার আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং, কোথায় চুরি, কোথায় রাহাজানি, কোথায় ডাকাতি, কোথায় চিন্তাই, কোথায় অবৈধ অস্ত্র, কোথায় মাদক, সবকিছুকে নির্মূল করার জন্য আমরা প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন সবাইকে নিয়ে আজকে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে সুন্দরভাবে এই জেলাকে আমরা যেন সমন্বিত রাখতে পারি। আমরা খুব শক্তভাবে এই সকল পরিস্থিতিকে মোকাবেলা করছি এবং এর মাধ্যমে এই জেলার, এই শহরের সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে, একটা স্বাভাবিক চলাফেরা থাকে, সকল কিছু দিক চিন্তা করে আমরা গুরুত্ব দিচ্ছি এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং করব। পার্লামেন্টে অনেক ব্যাপারে নতুন আইন হয়েছে, আইন সংশোধন হয়েছে, 17 বছরের ট্রেন ইচ্ছা করলে 17 দিনে অথবা 17 মাসেই পুরোপুরি ভাবে শেষ করে দেওয়া যাবে এই কথা আমি বলবো না, তবে আমাদের মহৎ উদ্যোগ রয়েছে। আমরা খুব দায়িত্বশীলতার সহিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতিকে মোকাবেলা করে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিশেষ করে এই চট্টগ্রাম জেলার, চট্টগ্রাম সিটির আইন শৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।
0: আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠান সমূহে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম MP বলেন,
4: আমরা যে টাকাটা ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করব, আর হিসাব করে দেখেছি 10.50 টাকা হিসাবে সরকারের কাছে অতিরিক্ত বিদ্যুৎ যদি আমরা বিক্রি করি তাহলে আমরা আগামী 3-4 বছরের মধ্যে আমাদের ব্যয়কৃত অর্থ আমাদের উঠে আসবে এবং পরবর্তী 20 বছর পর্যন্ত যে গ্যারান্টি ওয়ারেন্টি যে থাকবে, এই সময়গুলো তো আমরা রাজস্ব হিসাবে অতিরিক্ত ইনকাম স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আমরা পাব। 3,000 ইউনিয়ন পরিষদ আমরা বরাদ্দ দিয়েছি 120 কোটি টাকা, 3,50,000 করে দিয়েছি। 5.5 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে 3,26,000 টাকা লাগবে, এর জন্য আমরা 3,50,000 টাকা দিয়েছি। কারণ ওই যে ভ্যাট ইনকাম ট্যাক্স কাটার একটা ব্যাপার থেকে যায়, এবং তাদেরকে বলেছি যে ইউনিয়ন পরিষদের নিজস্ব একটা ইনকাম আছে, হাট বাজার থেকে তারা 5% পায় এবং ভূমি রেজিস্ট্রেশন থেকেও তারা 1% পায়। সেখান থেকে বলছি যে আপনারা আমাদের টাকার সাথে আপনাদের রাজস্ব আহরণ থেকে যোগ করে আপনারা ডাবল বিদ্যুৎ উৎপাদন করবেন, করে নিজেরা ব্যবহার করবেন এবং জাতীয় গ্রিডে দিবেন। আমরা ইউনিয়ন পরিষদে দিয়েছি হচ্ছে 120

0: 370 কোটি টাকা, যেটি আমরা আমাদের ছোটখাটো ডেভেলপমেন্ট ওয়ার্কে ব্যয় হতো, রাস্তাঘাট ড্রেন, কিন্তু এটাও তো একটা ডেভেলপমেন্ট, বিদ্যুতের খাতে আমরা ব্যয় করার জন্য নির্দেশনা দিয়েছি। নির্বাচনে তো দিনক্ষণ এখনো ঠিক হয়নি, আর নির্বাচনের দিনক্ষণ যেহেতু নির্বাচন কমিশন এখনো ঠিক করেনি, তারা প্রথমে একটা তারিখ নির্ধারণ করে পরবর্তীতে বলেছে যে এটা আমরা আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে বলেছে যে 6 জুনের মধ্যে তারা নির্বাচনগুলো শেষ করতে চায়। 4টি নির্বাচন আগে জরুরি, 5 নম্বর নির্বাচনটা তো নির্ভর করবে এই সমস্ত জনপ্রতিনিধিদের উপর, জেলা পরিষদটা, কিন্তু বাকি ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই 4টি নির্বাচন এটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে যে এই অর্থ বছরের মধ্যে তারা কোন শিডিউলে তারা শেষ করবে, কারণ আমরা অর্থ বরাদ্দ রেখেছি এবং তারা একটা টেন্টেটিভ হিসাব দিয়েছে 6,000 কোটি টাকা লাগবে এই 5টা নির্বাচন শেষ করতে। আমরা মোটামুটি এই পরিমাণ অর্থ যাতে আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমাদের রাখা আছে, এটা প্লাস মাইনাস হতে পারে, এক্স্যাক্টলি হিসাব তারা একটা সম্ভাব্য হিসাব আমাদের কাছে দিয়েছে। সেখানে প্রায় ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে আমাদের খরচ হবে 2,700 থেকে 800 কোটি টাকা, উপজেলা নির্বাচনে লাগবে 2,200 থেকে 2,300 কোটি টাকা, এই দুটো নির্বাচনে বড় খরচ, আর বাকি পৌরসভা তো 330টা পৌরসভা, সিটি কর্পোরেশন মাত্র 13টি সিটি কর্পোরেশন, এগুলোতে খরচের পরিমাণ অনেক কম।
1: আজ সকালে রাজধানীর রাজারবাগ বেসরকারি বাসের ডিপো সংলগ্ন গলিতে রাস্তা দখলমুক্তকরণ ও পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন,
2: গতবারের চেয়ে এবার ডেঙ্গুর প্রভাব অনেক কম ঢাকা শহরে, তবে এতে আমরা খুশি না, আমরা চাই যে এটাকে একেবারে জিরোতে আমরা নিয়ে আসি, এবং সেটা নিয়ে আসার জন্য আমাদের সিটি কর্পোরেশন কাজ করতেছে, জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, আমরা চাই যে আরো সচেতন হোক, কারণ এটা 80% নির্ভর করে জনসচেতনতার উপরে, এই ডেঙ্গু বাহিত যে অসুখটা এটা নির্ভর করে সেটা, কাজে আমরা যদি জনগণ সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আগামী বছর এটাকে আরো কমিয়ে আনতে পারবো আমরা।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আন্তবেতার নাট্যানুষ্ঠানে এখন শুনবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নাটক জাহানারা। রচনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি। নাট্যানুষ্ঠান জাহানারা।
5: আমার প্রিয় কন্যা, এসো কাছে এসো মা, আজ মনে হচ্ছে দেহ যেন ভেঙে পড়ছে, চোখের দৃষ্টি ঝাপসা, মাথা ভারী হয়ে আসছে।
6: পিতা, আপনার শরীর আবার দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আমি তো বলেছিলাম চিকিৎসকের নির্দেশ মেনে বিশ্রাম নিতে হবে, আপনি রাজকার্য নিয়ে এত ভাবেন কেন? আপনার সুস্থতা ছাড়া তো সবই অর্থহীন।
5: তুমি জানো না আমার কন্যা, তুমি জানো না, একজন সম্রাটের হৃদয় কেবল নিজের জন্য নয়, কোটি প্রজার সঙ্গে বাঁধা। যখন শরীর ভেঙে পড়ে তখনই তা বোঝা যায় কত বড় ভার বয়ে এনেছি সারাটি জীবন।
6: পিতা, আপনি শুধু সম্রাট নন, আপনি আমাদের আশ্রয়, আমাদের প্রাণ, আপনার ছায়া ছাড়া সাম্রাজ্যের কথা ভাবতেও ভয় লাগে।
5: হায় জাহানারা, সময়ের নিয়ম বড়ই কঠিন, বয়সের সঙ্গে সঙ্গে শক্তি ক্ষীণ হয়ে আসে। এখন এখন প্রশ্ন একটাই, আমার পরে এই বিশাল সাম্রাজ্যের হাল কে ধরবে?
6: এ প্রশ্ন কেন করছেন পিতা? আপনার ছেলেরা তো আছেন, দারা, আরঙ্গজেব, শাহ সুজা, মুরাদ।
5: না, ওরা সবাই ক্ষমতার লোভে একে অপরের বিরুদ্ধে যাবে, আমি তাদের চিনি, মোগল সিংহাসন ওদের কাছে প্রজাদের।

0: কল্যাণের জন্য নয়।
1: তাহলে আপনি কাকে ভাবছেন?
0: আমি আমি তোমাকে ভাবছি জানা, শুধু তোমাকেই।
1: আমাকে? পিতা, আমি তো নারী, রাজ দরবারের পুরুষরা কি আমাকে মানবে? আমার ভাইয়েরা কি মেনে নেবে?
0: নারী বলে তুমি তো দুর্বল নও কন্যা, তুমি আমার চোখের আলো, আমার শ্রেষ্ঠ উত্তরাধিকার। বিদ্যা বুদ্ধি ন্যায়বোধ সবই তোমার মধ্যে আছে। মনে আছে ছোটবেলায় তুমি কত তীক্ষ্ণ প্রশ্ন করতে, এমনকি আমার মন্ত্রীদের উত্তর দিতে হিমশিম খেতে হতো?
1: মনে আছে পিতা, মনে আছে, কিন্তু তখন তো সবই খেলার মতো ছিল। এখনকার রাজনীতি তো আগুনের খেলা।
0: সেই আগুনেই তুমি আলোকিত হবে কন্যা।
1: ভয় পাই না, আমি ভয় পাই না দায়িত্বকে, ভয় পাই মানুষের অবিশ্বাসকে। জনগণ কি একজন নারীর হাতে সাম্রাজ্যের হাল দেখতে রাজি হবে?
0: মানুষকে জয় করতে হয় কাজ দিয়ে, নারী পুরুষের বিচার দিয়ে নয়। তুমি যদি ন্যায় দাও, দয়া দাও, প্রজাদের যদি ভালোবাসা দাও, তাহলেই তারা তোমাকে আপন করে নেবে কন্যা।
1: পিতা, আপনার প্রতি আমার ভালোবাসা অফুরান। আমি প্রতিজ্ঞা করছি আপনার শেখানো নীতি ন্যায় মানবিকতা আঁকড়ে ধরেই এগোব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ঝড় সামলাতে পারবো তো পিতা?
0: হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে, তুমি আমার সন্তান। আমি তোমার মধ্যে সেই শক্তি দেখেছি বারবার। যখন তোমার মা মমতাজ চলে গেলেন, তখন তুমি আমাকে আধার থেকে টেনে বের করেছিলে, আর সেই শক্তি তোমাকে সিংহাসনের যোগ্য করেছে। জাহানারা, আজ আমি তোমার কাঁধেই দিলাম আমার সাম্রাজ্যের ভার। হাতটা বাড়িয়ে দাও মা।
1: পিতা,
0: এই নাও, এই আংটিটি আমি তোমাকে পরিয়ে দিলাম কন্যা, এটি আমার সিংহাসনের প্রতীক। আজ থেকে তুমি হলে আমার উত্তরাধিকারী।
1: আমি প্রতিজ্ঞা করছি পিতা, আপনার স্বপ্ন, আপনার সাম্রাজ্য, আপনার প্রজাদের সুখ শান্তি আমি রক্ষা করব।
0: আমি এখন নিশ্চিন্ত, সাম্রাজ্যের হাল সঠিক হাতেই পৌঁছেছে।
1: আজ থেকে পিতা সম্রাট শাহজাহান আমাকে সাম্রাজ্যের ভার অর্পণ করেছেন, এটি গৌরব, তবে একই সঙ্গে অগাধ দায়িত্ব। আমি চাই তোমরা সবাই মিলে আমার পাশে থাকো, একার শক্তিতে সাম্রাজ্য চালানো সম্ভব নয়।
2: সম্রাজ্ঞী, আমি দীর্ঘদিন নবাব দরবারের উজির, অসংখ্য উত্থান পতন আমি দেখেছি। আজ আমার সুখে পানি আসে, কারণ সম্রাটের আস্থাভাজন কন্যার হাতে ক্ষমতা এসেছে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার জ্ঞান অভিজ্ঞতা সর্বস্ব দিয়ে আপনার পাশে থাকব।
3: আমারও একই অঙ্গীকার সম্রাজ্ঞী। প্রশাসনের ভেতরের হিসাব নিকাশ, রাজকোষ, রাজস্ব সবই আমি সামলাব, তবে আপনার অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেব না। আপনার আদেশেই হবে আমার নির্দেশ।
4: তুমি শুধু আমার বোন নও, আজ আমাদের সম্রাজ্ঞীও। পিতা তোমাকে যে বিশ্বাসে ক্ষমতা দিয়েছেন, সে বিশ্বাস রক্ষাই হবে আমার ধর্ম।
1: তোমাদের এই আশ্বাসে আমার মন অনেক হালকা হলো। আমি চাই সাম্রাজ্যের প্রতিটি সিদ্ধান্ত হোক জনগণের কল্যাণে, ক্ষমতা নয়, দায়িত্বই হোক আমাদের মূল মন্ত্র।
2: সম্রাজ্ঞী, প্রথমে আপনাকে জানাতে চাই, সাম্রাজ্যের উত্তর পশ্চিমে বিদ্রোহের খবর এসেছে, সৈন্য দলকে শক্ত করতে হবে। আপনার অনুমতি চাই এই বিষয়ে ব্যবস্থা নিতে।
1: শুধু বল প্রয়োগে বিদ্রোহ দমন করা উচিত নয়, আগে খোঁজ নিতে হবে কেন তারা অসন্তুষ্ট। প্রজা যদি ন্যায় না পায়, বিদ্রোহ তো হবেই। আমি চাই আলোচনার পথ খোলা রাখা হোক।
3: রাজস্ব আদায়কারীরা অনেক সময় প্রজাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আমি রাজকোষের রেকর্ড যাচাই করব, যদি অন্যায় হয়ে থাকে সংশোধন করা হবে।
1: ভালো। আরেকটি বিষয়, প্রজাদের খাদ্যাভাব, বাজারে শস্যের দাম বাড়ছে, আমি চাই রাজকোষ থেকে সাহায্য দেওয়া হোক। কেউ যেন না বলে সাম্রাজ্ঞী পেট ভরে খাচ্ছেন প্রজারা অনাহারে।
2: এটি সত্যিই জরুরি পদক্ষেপ। শস্য মজুদ্দারা দাম বাড়াচ্ছে, আমি কঠোর নির্দেশ দিতে চাই। তবে আপনার অনুমোদন ছাড়া কোনো আইন আমি জারি করব না।
1: তাহলে আমি স্পষ্ট আদেশ দিচ্ছি মজুদ্দারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। প্রজার কল্যাণই হবে রাজকার্যের মূল নীতি।
3: সাম্রাজ্যের কোষাগারে এখন ব্যয়ের চাপ বেড়েছে। যুদ্ধ, দুর্গ মেরামত, প্রশাসন সবই খরচ সাপেক্ষ। আপনি কি নতুন কর চাপাতে চান?
1: না, নতুন কর নয়, আগে দুর্নীতি কমাও। রাজকোষের টাকা যদি সঠিকভাবে ব্যবহার হয় তবে নতুন করের দরকার হবে না। সাধারণ প্রজার ঘাড়ে বোঝা চাপানো চলবে না।
2: আপনার এই ন্যায় নীতি মানবিকতা অভূতপূর্ব। ইতিহাসের নারীরা শুধু সিংহাসনের অলংকার ছিল, কিন্তু আপনি তার ব্যতিক্রম হয়ে উঠেছেন।
1: আমি অলংকার হতে চাই না উজির সাহেব, আমি চাই প্রজাদের বোন, প্রজাদের মা হতে।
4: বোন, আমি আজ গর্বিত। তোমার প্রতিটি সিদ্ধান্ত আমাদের সাম্রাজ্যকে অটুট করে তুলেছে।
3: আমিও প্রতিজ্ঞা করছি আপনাকে সাহায্য করতে আমার জীবন উৎসর্গ করব।
2: আমি আমার অভিজ্ঞতা, জ্ঞান, সবটুকু শক্তি দিয়ে আপনাকে সমর্থন করব।
1: তাহলে শোনো, আমাদের সাম্রাজ্যের মূল নীতি হবে ন্যায়, দয়া ও প্রজা কল্যাণ। আমরা প্রমাণ করব একজন নারীও সাম্রাজ্যের ভার বহন করতে পারে, যদি তার পাশে থাকে শত মানুষের সহযোগিতা।
5: আজকের দিনটি আমার অন্তরের আগুনকে আরো জ্বালিয়ে দিল জিয়ন খা। বোন জাহানারার হাতে সাম্রাজ্যের ক্ষমতা তুলে দিল সম্রাট। আমি শাহজাহানের রক্ত মাংসের সন্তান হয়ে এই অবমাননা সহ্য করব।
2: মহামান্য, আপনার ক্ষোভ একেবারেই স্বাভাবিক। সাম্রাজ্যের ভার তো একজন পুরুষের হাতে থাকার কথা, একজন নারীর হাতে নয়। জাহানারা ক্ষমতার স্বাদ পেয়ে গেলে আর আপনাকে গুরুত্ব দেবে না।
5: সে তো আগেই দেখিয়ে দিয়েছে। আজ সবার সামনে আমার চোখে চোখ রেখে বলল রাজ্য চালনায় ন্যায় নীতি চাই, লোভ নয়। আমি কি লোভী?
2: রাজনীতি হচ্ছে দাবার খেলা। দাবায় যেমন সৈন্যদের চাল দিয়ে রাজার ঘর দখল করতে হয়, তেমনি ক্ষমতার খেলায় হাসি মুখে আঘাত হানতে হয়। আপনার বোন যতই শক্তিশালী হোক তার ভিতরে দুর্বলতা আছে।
5: আমার বোনের জনপ্রিয়তা নিয়ে আমি নিশ্চিন্ত নই। চিন্তা হচ্ছে উজিরা দ্বারা তারা ওর পাশে দাঁড়িয়ে গেছেন।
2: আপনি কিছু চিন্তা করবেন না, আমার কাছে বিশেষ কিছু মানুষ আছে যাদের কিছু সোনার মোহর দেখালেই বিশ্বস্ততা ভেঙে পড়ে। আর দ্বারা, দ্বারা তো মহৎ কিন্তু সে সরল, তার সরলতাই আমাদের জয় এনে দেবে।
5: তাহলে প্রথম কাজ কি হওয়া উচিত বলো।
2: প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রকাশ্যে কিচ্ছু করবেন না, ভেতরে ভেতরে লোক কিনে নিন, বুনিয়ের বিরুদ্ধে ফিসফাসে ছড়িয়ে দিন, প্রজাদের কানে কানে পৌঁছে দিন একজন নারী সাম্রাজ্যের হাল ধরতে অযোগ্য।
5: বাহ বাহ বাহ বাহ বাহ, তুমি আমার বোনের কথা পড়তে পারো জিয়ন খা। নারীর শাসন, এই শব্দটাই মানুষের মনে ভয় জাগাবে। এই সাম্রাজ্যের সৈন্যরা আমার কথায় সাড়া দেবে?
2: অবশ্যই দেবে। সৈন্যরা খাদ্য চায়, পুরস্কার চায়, পদোন্নতি চায়। বোন যদি সবার ন্যায় বিচার করতে চায় তবে কেউ বিশেষ সুবিধা পাবে না। আপনি যদি ব্যক্তিগত স্বার্থে তাদের পাশে দাঁড়ান তারা আপনার পতাকা তো তুলবে।
5: তাহলে শুরু হবে ভেতর থেকে বিশ্বাসঘাতকতা। রাজপ্রাসাদের দেওয়াল ভাঙতে বাহিনী দরকার হয় না, দরকার হয় ভেতরের ফাটল।
2: আর সেই ফাটল তৈরি করাই তো আমার কাজ।
5: জিয়ন খা শোনো, আজ থেকে আমরা একসঙ্গে কাজ করব। আমার বোনের সিংহাসনের মাটি আমরা টেনে নামাবো। দেখবে খুব শীঘ্রই প্রজারা তার বিরুদ্ধে খেপে উঠবে। আমি হব একমাত্র যোগ্য উত্তরসূরি।
2: আপনি সাম্রাজ্যের ভবিষ্যৎ মহামান্য, আমি শুধু আপনার পথের কাঁটা সরিয়ে দেব।
5: তাহলে শুরু হোক ষড়যন্ত্রের আধার।

0: ভাই দারা, এই নীরবতা বড় অদ্ভুত লাগছে। প্রাসাদে জুড়ে একটা চাপা উত্তেজনা টের পাচ্ছি। মনে হচ্ছে যেন কেউ গোপনে ফিসফিস করছে আমাদের বিরুদ্ধে।
1: তোমার অনুভূতি অমূলক নয় বোন। আমি কয়েকদিন ধরে সৈন্যদের মধ্যে অদ্ভুত ফিসফাস শুনছি। কেউ কেউ বলে নারী রাজ্যের ভার নিতে পারে না। এ কথা কারা ছড়াচ্ছে বুঝতে কি বাকি আছে?
0: আওরঙ্গজেব আমার আপন ভাই হয়েও এই সাম্রাজ্যকে ব্যক্তিগত উচ্চ ভিলাসের খেলায় ফেলতে চাইছে। বাবা অসুস্থ, সাম্রাজ্যের ভার আমরা মিলে সবাই সামলাচ্ছি, তবুও তার চোখে আমি অপরাধী।
1: সে ভাই হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে তোমাকে দেখে। তার চোখে শুধু সিংহাসন, বোনের সম্মান বা সাম্রাজ্যের শান্তি নয়।
0: দারা, তুমি কি খেয়াল করেছো, জিহন খান নামের এক ব্যক্তি সম্প্রতি আওরঙ্গজেবের সাথে ছায়ার মতো ঘুরছে? আমি তার চেহারায় কপটতার রেখা দেখেছি।
1: হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। জিহন খান রাজ দরবারে বড়ই কৌশলী। সে হাসি মুখে মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরে বিষ ধারণ করে আছে। আমার আশঙ্কা হয় সেই আওরঙ্গজেবকে উস্কে দিচ্ছে ষড়যন্ত্রে।
0: সাম্রাজ্য শাসন কি শুধু ষড়যন্ত্রে টিকিয়ে রাখা যায়? পিতা আমাদের শিখিয়েছেন ন্যায়, প্রজ্ঞা, মানবিকতা, অথচ আওরঙ্গজেব শিখেছে কেবল তলোয়ার আর লোভ।
1: আমরা যদি ন্যায় নীতির পথ না ধরি, তবে প্রজারা আমাদের ভুলে যাবে। মনে রাখবে, রাজ সিংহাসন প্রজাদের রাস্তায় টিকে থাকে, কেবল ভয় আর ষড়যন্ত্রে নয়।
0: আওরঙ্গজেব এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু তার ছায়া দিন দিন ঘন হয়ে আসছে। ভাই দারা, আমরা এখন কি করব?
1: প্রথমে প্রমাণ সংগ্রহ করতে হবে। প্রমাণ ছাড়া তাকে দোষারোপ করলে প্রজারা আমাদের বিরুদ্ধেই ফিরবে। আমাদের চারপাশে গুপ্তচর আছে, তাদের কাজে লাগাতে হবে।
0: ঠিক বলেছো। আমি প্রজাদের দাসী থেকে শুরু করে সৈন্য পর্যন্ত সবার প্রতি নজর রাখবো। কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে তা আমার জানতেই হবে।
1: আর আমি দেখব দরবারে কোন মন্ত্রী তার দিকে ঝুঁকছে, কারা সোনার মোহরে বস হচ্ছে, সব জানতে হবে।
0: দারা, একটা প্রশ্ন সব সময় আমাকে তাড়িয়ে বেড়ায়। আওরঙ্গজেবকে কেবল সিংহাসনের জন্যই ষড়যন্ত্র করছে, নাকি তার অন্তরে আমাদের প্রতি ঘৃণা আছে?
1: সে শুধু সিংহাসনের জন্যই নয়, তার অন্তরে লোভ ও ক্ষমতার নেশা এমন ভাবে জেঁকে বসেছে, সে যে আপন জনকে আর চিনতে পারছে না। সাম্রাজ্যের স্বার্থ তার চোখে তুচ্ছ।
0: তাহলে আমরা এখন কি নীরব থাকবো?
1: না বোন, আমরা নীরব থাকলে ষড়যন্ত্র আরো জোরদার হবে।
0: ভাই দারা, আমি ভয় পাই না, কিন্তু পিতার স্বপ্ন ভঙ্গ হলে আমি কষ্ট পাব। তিনি চান সাম্রাজ্য ন্যায় ও দয়ার ভিত্তিতে টিকে থাকুক।
1: আমরা সেই স্বপ্ন পূরণ করব। আওরঙ্গজেব যদি ষড়যন্ত্র করে, আমরা সত্য দিয়ে জিতব। মনে রাখবে, ষড়যন্ত্রের রাত যতই দীর্ঘ হোক, ভোর একদিন হবেই।
0: তাহলে শপথ করি, আমরা দুজনে মিলে প্রাসাদকে, সাম্রাজ্যকে, পিতার মর্যাদাকে রক্ষা করব।
1: নাদিরা, এই নীরব রাতগুলো আজও যেন কেমন অস্থির লাগে। আওরঙ্গজেব যে বিদ্রোহ ঘোষণা করেছে, তা শুধু আমার বিরুদ্ধে নয়, সম্রাট শাহজাহানের স্বপ্ন, এই সাম্রাজ্যের মূল শিকড়ের বিরুদ্ধেও।
2: দারা, তুমি দুর্বল হয়ে পড়ো না। তোমার ভিতরে যে সাহস আছে, সেই সাহসই তোমাকে সবসময় ভরসা দিয়েছে। আওরঙ্গজেবের ষড়যন্ত্র নতুন নয়, আমরা দুজনেই জানি। জাহানারাই পিতার অনুপস্থিতিতে এই সাম্রাজ্যের প্রকৃত অভিভাবক।
1: হ্যাঁ, মন জাহানারা সবসময় আমার শক্তি। সম্রাট পিতা শাহজাহান অসুস্থ, আর জাহানারা তার সেবায় নিয়োজিত থেকেও সাম্রাজ্যের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে, অথচ আওরঙ্গজেব চাই তাকে দূরে সরিয়ে দিক।
2: কারণ সে জানে, জাহানারার হাতে সাম্রাজ্য থাকলে সে কখনো তার স্বার্থ সিদ্ধি করতে পারবে না, আর তোমার উপস্থিতি মানেই তার পথ রুদ্ধ। তাই তো সে বিদ্রোহের ঝান্ডা তুলেছে।
1: তুমি ঠিকই বলছো, কিন্তু নাদিরা, আমার ভয় এই গৃহযুদ্ধ সাম্রাজ্যকে দুর্বল করে দেবে। প্রজারা বিভক্ত হবে, একদিকে ন্যায়, অন্যদিকে লোভ।
2: তুমি যদি ন্যায়ের পথে থাকো, তবে প্রজারা কখনো তোমাকে ছেড়ে যাবে না। ইতিহাস সব সময় সত্যের পক্ষে দাঁড়ায়। দাঁড়া,
1: আওরঙ্গজেবের সেনারা আজ সীমান্তে জড়ো হচ্ছে। নাদিরা, আমি যদি যুদ্ধক্ষেত্রে যাই?
2: সিদ্ধান্ত নয় দাঁড়া, তুমি যাবে, অবশ্যই যাবে, কারণ এ শুধু আমাদের যুদ্ধ নয়, এটা তোমার যুদ্ধ, আমাদের সন্তানদের ভবিষ্যতের যুদ্ধ।
1: কখনো ভেবেছিলাম রাজনীতির এই রক্তাক্ত পথ থেকে আমি দূরে থাকব, জ্ঞান শিল্প সাহিত্য এই সবই হবে আমার রাজ্য, অথচ আজ সে আমাকে এই তলোয়ারের হাতে দাঁড়াতে হচ্ছে।
2: এটাই ইতিহাসের খেলা, কিন্তু মনে রেখো তোমার জ্ঞানের আলো, তোমার ন্যায়ের পথই তোমার আসল শক্তি। আওরঙ্গজেবের হাতে শুধু তলোয়ার আছে, কিন্তু তোমার হাতে আছে জ্ঞান ও মানুষের ভালোবাসা।
1: নাদিরা, তুমি না থাকলে হয়তো আমি অনেক আগেই ভেঙে পড়তাম, তোমার সাহস আমাকে প্রতিটি পদক্ষেপে শক্তি দেয়।
2: স্বামী স্ত্রী কি শুধু দাম্পত্যের বাঁধনে বাঁধা? না দাঁড়া, আমরা একে অপরের আত্মার সঙ্গী, আমি তোমার সঙ্গে আছি শেষ মুহূর্ত পর্যন্ত।
1: শোনো, আওরঙ্গজেব হয়তো আমাদের ঘেরা করতে এসে চলেছে, এই রাত দীর্ঘ নয়, ভোর হয়তো রক্তাক্ত হবে।
2: যদি মৃত্যু আসে তবে আমরা মরব সাম্রাজ্যের জন্য, ন্যায়ের জন্য, কিন্তু যদি জয় আসে তবে

0: জাহানারা থাকবে সাম্রাজ্যের ভারে, আর আমি আমিও তার ঢাল হয়ে দাঁড়াবো।
1: দাঁড়া, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন সত্যের পথে অটল থাকতে পারো, আওরঙ্গজীবের ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়।
0: তোমার এই প্রার্থনায় আমার শক্তি। চলো দাদিরা, আজকের এই রাতের নীরবতাকে আমরা আমাদের শপথের সাক্ষী করি।
1: চলো।

আমি মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। জাহানার একজন নারী এই বিশাল সাম্রাজ্যের ভার নেবে, এটা আমাদের জন্য অপমান, আমাদের রক্তের জন্য।

0: প্রজারা দারাকে পছন্দ করে আর জাহানারা সব কাজ নিয়ন্ত্রণ করছে। আমরা যদি তাড়াহুড়ো করি তবে প্রজারা আমাদের বিরুদ্ধে যেতে পারে।
1: না প্রজা, এখন এই সময় দারা জ্ঞানী হতে পারে কিন্তু সে দুর্বল, সে জাহানারার উপর নির্ভরশীল। আর জাহানারা সে রাজনীতি বোঝে, কূটনীতি বোঝে, ওকে সরাতে হবে যে কোনো মূল্যে।
2: শাহজাদাগণ, আপনাদের কথোপকথন

0: কি করলে জাহান আরা কি সরানো যাবে?
1: ষড়যন্ত্র,
0: ষড়যন্ত্র,
1: ধীরে চতুরতার সঙ্গে এগোতে হবে। যদি ভিতর থেকে আঘাত করা হয়, যদি দ্বারাকে দুর্বল করা

0: রক্তের সম্পর্কের কোনো দাম নেই সোজা। আমাদের পিতামাতা হয়তো চেয়েছিলেন আমরা একসঙ্গে থাকি, কিন্তু সিংহাসন তো একটাই, আর আমি সেই সিংহাসনের দাবিদার।
1: আমি তোমার সঙ্গে আছি আওরঙ্গজেব, তুমি যুদ্ধে ডাকলে আমি আমার বাহিনী নিয়ে আসব।
2: আমিও আছি, তবে চাই আমাদের পদক্ষেপ হোক হিসেবে।
3: ঠিক তাই, প্রথমে দরকার জাহানারার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো। বলতে হবে নারী কখনো সাম্রাজ্য চালাতে পারে না, তার শাসন মানেই দুর্বলতা। প্রজাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে।
0: অসাধারণ। আর দারাকে বিচ্ছিন্ন করতে হবে, তার সেনাপতিদের কিনে নিতে হবে। যে প্রহরীরা প্রাসাদ পাহারা দেয় তাদেরকেও অর্থ দিয়ে ভাঙতে হবে।
1: আর যদি দরকার হয় তবে সরাসরি যুদ্ধ।
2: কিন্তু যুদ্ধ মানে তো রক্তপাত, হাজার হাজার মানুষ মরবে, আমরা কি সেই অপরাধ নেব?
0: ক্ষমতার জন্য সবকিছু করা যায় সোজা। ইতিহাস বিজয়ীকেই মনে রাখে, পরাজিতদের কথা

0: তাহলে আজ থেকে শুরু হলো আমাদের বিদ্রোহ। এই রাতের অন্ধকার আমাদের সাক্ষী থাকুক, ইতিহাস মনে রাখুক, ঔরঙ্গজেব সিংহাসনের জন্য কিছুতেই হার মানেনি।
1: ষড়যন্ত্রের বীজ আজ বপন হলো, শীঘ্রই এর ফল মিলবে।

0: যা নারা দারা, শুনেছ কি আওরঙ্গজেব সাম্রাজ্যের দরজা এসে দাঁড়িয়েছে, সে আমার প্রাসাদে ঘিরে ফেলেছে, যে কোনো মুহূর্তে আমাকে বন্দি করতে পারে। আমার বুকে কেমন চাপ ধরে আসছে।
1: না পিতা না, এটা হতে পারে না। আওরঙ্গজেব এমনটা কিভাবে করতে পারে? আপনি তো তার পিতা সম্রাট, আপনাকে বন্দি করা মানেই সাম্রাজ্যের কলঙ্ক।
2: বোন, পিতা, খবর সত্য, আমার সেনারা ক্রমে ক্রমে পরাজিত হচ্ছে। সীমান্তের যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনী অপরিতরদ্ধ শক্তি দিয়ে এগিয়ে আসছে। আমার অনুগত সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে।
0: হায় আল্লাহ, আল্লাহ, আমি আমি কি এদিন দেখতে জন্মেছি? আল্লাহ, নিজের রক্ত আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি যে সাম্রাজ্য গড়েছি তার মসনাদ আজ আমার হাত ছাড়া হচ্ছে।
1: পিতা, ভেঙে পড়বেন না, আপনি আমাদের শক্তি। যতক্ষণ আমরা আছি আওরঙ্গজেব তার ষড়যন্ত্রে সফল হবে না পিতা।
2: কিন্তু বোন, আমি ব্যর্থ, আমি যুদ্ধ জয়ের ক্ষমতা দেখাতে পারিনি। আমার দুর্বলতা, আমার অদূরদর্শিতা সাম্রাজ্যকে বিপদের বুকে ফেলেছে।
0: না না না দাদা, না, তুমি ব্যর্থ নও। আরে, তুমি আমার স্বপ্নের সন্তান, জ্ঞানের আলো। কিন্তু কিন্তু এই সাম্রাজ্যের মানুষ কেন কেন তোমাকে ত্যাগ করছে? কেন তোমার পাশে দাঁড়াচ্ছে না?
2: কারণ তারা ভয় পেয়েছে পিতা। আওরঙ্গজেবের কঠোরতা তার সেনাবাহিনী সবাইকে আতঙ্কিত করেছে। আমি শান্তি, ন্যায় আর জ্ঞানের কথা বলেছি, অথচ মানুষ শক্তির কাছে মাথা নুয়াচ্ছে।
1: মানুষ যদি অন্ধ হয় তবে ইতিহাস একদিন তাদের বিচার করবে। কিন্তু আমি লড়বো, আমি লড়বো পিতা, আপনার সম্মানের জন্য, আমাদের সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য।
0: জাহানারা, জাহানারা, আমি জানি তুমি সাহসী, কিন্তু আওরঙ্গজেব নির্মম, শুধু সিংহাসন চায়, আর তার পথে যে দাঁড়ায় তাকে ধ্বংস করে। আমি ভয় পাচ্ছি তোমাকেও সে রেহাই দেবে না।
1: আমার জীবনে নেই, আমি ভয় পাই না পিতা, ভয় পাই কেবল সাম্রাজ্যের পতনের। যদি আপনাকে বন্দি করা হয় তবে সাম্রাজ্যের আলো নিভে যাবে পিতা।
2: আমি আমি হয়তো আর ফিরতে পারবো না যুদ্ধক্ষেত্র থেকে, পরাজয়ের ছায়া আমাকে ঘিরে ফেলেছে। কিন্তু কিন্তু আমি চাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে, আওরঙ্গজেবের সামনে মাথা নত করব না।
0: আমার আমার সন্তানেরা একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে। কি আমার অভিশাপ?
1: না, এটা অভিশাপ নয়, এটা অভিশাপ নয়, এটা পরীক্ষার সময়। আমরা যদি সত্যের পথে থাকি তবে

0: শেষ মুহূর্ত এসে গেল নাকি? আমি আমি কি বন্দী হব?
1: পিতা ভয় পাবেন না, পিতা ভয় পাবেন না, আমি তো আছি, আমি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত।
2: আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি বোন, যদি না ফিরি তবে মনে রেখো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়েছি।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তুমি আমার প্রাণ, যেও না, তোমাকে ছাড়া সাম্রাজ্য অচল হয়ে যাবে বাবা।
2: না পিতা, সাম্রাজ্য মানুষের হাতে বেঁচে থাকে, এক ব্যক্তির হাতে নয়। আমি যদি না থাকি তবে জাহানারা থাকবে, আর যদি আমরা কেউ না থাকি তবে ইতিহাস ঔরঙ্গজেবকে বিচার করবে।
1: সময় ফুরিয়ে আসছে, ঔরঙ্গজেব আমাদের দৌড়ে গোড়ায়, কিন্তু কিন্তু আমরা হার মানব না। আপনার নাম আপনার গৌরব এই প্রাসাদের প্রতিটি ইটের ভেতরে খোদাই হয়ে আছে।
0: আল্লাহ, আল্লাহ, সাম্রাজ্য রক্ষা করো, আল্লাহ।
3: আজকের দিনটাই তো আমার জীবনের স্বপ্নের দিন। দারা, সেই অহংকারী দারা যে নিজেকে শাহজাহানের যোগ্য উত্তরাধিকারী ভাবত, আজ সে বন্দী। আর আমি আমি হচ্ছি সাম্রাজ্যের একমাত্র দাবিদার।
4: ভাই ঔরঙ্গজেব, সত্যি তোমার দূরদর্শিতা আর সাহসের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। দারাকে বন্দী করার পর আর কোনো বাধা নেই।
5: শাহজাদা, এটা শুধু বিজয় নয়, ইতিহাসের মোড় ঘুরানো ঘটনা। এখন সঠিক সিদ্ধান্ত নিলে আগ্রার সিংহাসন আপনার হাতের মুঠোয়।
3: সিংহাসন তো এখন প্রায় আমারই, তবে শুধু বসে থাকলেই হবে না। রাজ্য পরিচালনা, প্রজাদের আনুগত্য, সেনাদের বিশ্বস্ততা, সবকিছু নিশ্চিত করতে হবে।
6: জাহাপনা, দারাকে বন্দী অবস্থায় প্রাসাদের অন্ধকুঠিতে রাখা হয়েছে, সে ভীষণ ভগ্নচিত্ত, তবু কিছুটা দীপ্ত কণ্ঠে কথা বলছে।
3: দারা এখনো কি শক্তি দেখায়? সে জানে না সাম্রাজ্য কেবল শক্তির নয়, কৌশলের খেলা।
4: তবু সাবধান থাকা দরকার ভাই। দারা জনপ্রিয়, বহু সৈন্য বহু প্রজা তার পক্ষ নিতে চাইবে, তাকে বাঁচিয়ে রাখাও ঝুঁকি, আবার হত্যা করাও ঝুঁকি।
5: আমার মতে বন্দী রাখাই ঠিক পথ, প্রজাদের চোখে দারার মৃত্যু তাকে শহীদ বানাতে পারে।
3: তুমি ভুল বলছো না, শহীদ হলে প্রজাদের হৃদয় জয় করে ফেলবে সে। তার চেয়ে বন্দী থাকুক, নিঃশেষ হোক ধীরে ধীরে।
4: ভাই, এখন সবচেয়ে জরুরি হলো আগ্রার রাজ প্রাসাদে আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ। পিতার কাছে আমাদের শক্তি প্রদর্শন করতেই হবে।
5: ঠিক বলেছেন, শাহজাহান এখনো জীবিত, যদিও বন্দী প্রায়, তাকে অন্ধকারে রেখে যদি সম্রাট ঘোষণা করা হয় ঔরঙ্গজেবকে, তবে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না।
3: হ্যাঁ, শাহজাহান বৃদ্ধ সম্রাট, তার কাছে আমি যাব না, তাকে বন্দী করে রাখা হবে, তার সিংহাসন তার রাজমুকুট আজ থেকে আমার।
4: ভাই ঔরঙ্গজেব, ক্ষমতা পেলে আমাদের প্রতিশ্রুতির কথা ভুলো না, রাজ্য শাসনে আমার ভাগ চাই।
3: সুজা, ভাগাভাগি সাম্রাজ্য ভাগ হয় না সুজা, একজনই শাসক হয়। তবে বিশ্বস্ত ভাইকে আমি উপযুক্ত পুরস্কার দেব।
5: শাহিনশাহ, আপনার চোখে আমি সব সময় বিশ্বস্ত, আপনি আমার সব কিছু, আমি কেবল আপনার ছায়া হয়ে থাকিব, ছায়া।
3: ভালো, তবে সাবধানে থেকো, সাম্রাজ্যের মুকুট শুধু মাথায় থাকলে চলে না, বুদ্ধির মুকুটও রাখতে হয়, প্রতিটি পদক্ষেপ হবে কৌশলের।
0: হায় আল্লাহ, দাঁড়া দাঁড়া, আমার চোখের সামনে বন্দী হলো, অথচ অথচ আমি কিছুই করতে পারলাম না, আমার আমার হাত কাঁপছে, বুকের ভেতর শূন্যতা, জানারা আমি আমি ভয় পাচ্ছি, আমাকে আমাকেও শিগগিরই আওরঙ্গজেব শৃঙ্খলিত করবে, আয় যে সন্তানকে আমি স্নেহ করেছি, রাজদণ্ড ধরার যোগ্য করে তুলেছি, আজ আজ সেই আমার শত্রু।
1: পিতা পিতা, আপনার কণ্ঠে এমন ভাঙা সুর শুনতে আমার হৃদয়ে বিদীর্ণ হয়। আমাদের শুধু পিতা নন, আপনি সম্রাট, যিনি ইতিহাস গড়েছেন। আওরঙ্গজেবের হাতে ক্ষমতা থাকতে পারে, কিন্তু মানুষের হৃদয় জয় করার ক্ষমতা সে পায়নি। পিতা মানুষের মনে চিরকাল সম্রাট হয়েই থাকবেন।
0: না না কন্যা, না, মানুষ ইতিহাসে কি মনে রাখবে তা কে জানে। আজ আজি দাঁড়াকে বন্দি করে ওই আওরঙ্গজেব আনন্দ করছে, প্রজারা প্রজারা ভয়ে মুখ খুলতে পারছে না, আমার আমার রাজত্বে যে আস্থা ছিল সেই আস্থা আজ ভেঙে গিয়েছে কন্যা, আমাকে আমাকে কি তারা বন্দি সম্রাট হিসেবেই মনে রাখবে?
1: না না পিতা না, প্রজারা আপনাকে তাজমহলের নির্মাতা, শিল্প ও সৌন্দর্যের রূপকার, দয়ার প্রতীক হিসাবে মনে রাখবে, দুনিয়ার মানুষ জানবে শাহজাহান ছিলেন মানবতার সম্রাট।
0: না,
1: আপনার মুক্তির প্রতীক যা চিরকাল আলো ছড়াবে।
0: জাহানারা,
7: দরজা মজবুত করে দাও, সম্রাটকে কোনোভাবেই বাইরে যেতে দেওয়া যাবে না।

0: 이따.
1: 애도 몽디 때린기.
0: 이따.
1: 아미. 아미 기다베 몽디 참라.
0: 이따.
1: 제 삼란저 고래지. 딸의 배터리 야자미. 그 두키 빛도
0: 이따 나 삐따 나 몽디 넌
1: 야라라
0: 아프날 프리다이 아프날 실보 아프날 시티 쇼브 묵도 아우랑거집 아프나케 몽디 꼴때 빠레 긴또 아프날 남의 무채 펼때 빠르베나 삐따
1: 다라 아마리 프리오 다라 সে কোথায় এখন আমি আমি তার মুখটা দেখতে চাই একবার আমি আমি তাকে বলতে চাই পুত্র আমি তোমার সঙ্গে আছি তুমি তুমি পরাজিত নও কিন্তু কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে কারণ আমি জানি সে অমানবিক কষ্টে
0: পিতা পিতা আপনি দুর্বল হবেন না পিতা ভাগ্যের কাছে আমরা হারলেও ইতিহাসের কাছে আমরা জিতব পিতা ঔরঙ্গজেব যদি ন্যায় ভুলে যায় আল্লাহ তার বিচার করবে
1: জাহানারা জাহানারা তোমার তোমার মনে আছে তোমার মাতা মমতাজ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন কি বলেছিলেন
0: কি বলেছিলেন পিতা
1: তিনি বলেছিলেন আমাদের সন্তানদের ভালো রেখো আমি আমি কি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলাম জাহানারা আজ সন্তানরাই আমার কারার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ও
0: না না না পিতা না আপনি ব্যর্থ নন যে ভালোবাসা দিয়েছেন আমরা অনুভব করি আপনার শিল্প আপনার সংস্কৃতি আপনার দয়া এইগুলোই আপনার উত্তরাধিকার রাজদণ্ডের মালিকরা ক্ষণস্থায়ী কিন্তু আপনার নামে চিরস্থায়ী পিতা
2: মহামান্য সম্রাট আমি এক কঠিন সংবাদ নিয়ে এসেছি ঔরঙ্গজেব নির্দেশ দিয়েছেন আপনাকে দুর্গের ভিতর আজীবন বন্দী রাখা হবে রাজকার্যে আপনার নাম
1: তাহলে সবশেষ সাম্রাজ্য সিংহাসন আমার গৌরব সব কেড়ে নেওয়া হলো শুধু রইল তাজমহল আর আর আমার এই ভাঙা
0: হৃদয় জিহন খা ঔরঙ্গজেবকে জানিয়ে দিও সম্রাট শাহজাহান বন্দী হতে পারে কিন্তু ইতিহাস থেকে মুছে যাওয়ার নন তার নাম তাজমহলের মতোই অমর হয়ে থাকবে
2: কন্যা জাহানারা আমি জানি ইতিহাসে সত্যিই তিনি অমর হবেন কিন্তু আজকের রাজনীতি বড় নির্মম ঔরঙ্গজেবের ভয়ঙ্করতা আমাকে কাঁপিয়ে দেয় তবুও আমি আপনার পিতার মর্যাদা রক্ষা করতে চেষ্টা করব
3: সময় শেষ সম্রাটের সঙ্গে আর বেশি কথা বলা যাবে না
1: কন্যা আমি জানি জাহানারা আমার দিন ফুরিয়ে আসছে আমার শেষ প্রার্থনা, তুমি তুমি এই সাম্রাজ্যের আলো হয়ে থেকো মা। আমার স্মৃতি, আমার ভালোবাসা, আমার শিল্পকে ধরে রেখো।
0: আমি প্রতিজ্ঞা করছি পিতা, আমি প্রতিজ্ঞা করছি আপনার নাম, আপনার তাজমহল, আপনার স্মৃতি আমি রক্ষা
1: করছি।
0: আপনি বন্দী নন পিতা, আপনি বন্দী নন, বরং আপনি অমর সম্রাট।
1: আল্লাহ আল্লাহ, আমাকে আমাকে আমাকে শক্তি দাও আল্লাহ, আমার আমার কন্যাকে রক্ষা করো, আমার দাদাকে রক্ষা করো আল্লাহ, আর আমার সাম্রাজ্যকে দয়া করো আল্লাহ, দয়া করো।

0: জানারা
1: পিতা
0: কেমন অদ্ভুত সময়, যে দুর্গ এক সময় আমার গৌরবের প্রতীক ছিল, আজ আজ সেই দুর্গই আমার কারাগার।
1: পিতা, দুর্গ আপনাকে বন্দী করেছে ঠিকই, কিন্তু প্রজাদের হৃদয়ে আপনাকে বন্দী করতে পারেনি। তারা আজও আপনাকে ভালোবাসে, আপনাকে স্মরণ করে।
0: প্রজারা ভালোবাসে?
1: হ্যাঁ পিতা,
0: কিন্তু আমার নিজের সন্তানই তো ভালোবাসে না কন্যা।
1: পিতা,
0: অরঙ্গজেব আমার রক্তের উত্তরাধিকার, অথচ অথচ আজ সেই আমার কারারক্ষী।
1: পিতা, ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়, সে ভুলে গেছে, সে ভুলে গেছে পিতার সম্রাট একসাথে থাকে না।
0: দাঁড়া দাঁড়া ছিল আমার স্বপ্নের আলো, আমি ভেবেছিলাম দাঁড়ার হাতে সাম্রাজ্য শান্তি ও জ্ঞান দিয়ে প্রসারিত হবে, কিন্তু কিন্তু সে আজ আর নেই।
1: আমি আমি এখনো তার পদচারণা শুনতে পাই পিতা, মনে হয় দরজা খুলে সে আবার ফিরে আসবে।
0: জানারা
1: পিতা, অথচ আমি জানি সে আর আসবে না।
0: মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড নিজের ভাইয়ের হাতে, নিজের ভাইয়ের মৃত্যু। এটা এটাই কি সাম্রাজ্যের নিয়তি?
1: না না না পিতা, না, এটা এটা মানুষের লোভের পরিণতি। সাম্রাজ্যটাকে শক্তি দিয়ে, কিন্তু কিন্তু ইতিহাসটাকে ভালোবাসা দিয়ে।
0: জানারা
1: পিতা,
0: ইতিহাসের কথা বলছো? হ্যাঁ, ইতিহাস ইতিহাস আমার দিকে তাকিয়ে আছে। একদিন সবাই বলবে শাহজাহান বন্দী হয়েছিলেন, কিন্তু তার হৃদয়কে বন্দী করা যায়নি।
1: তাজমহল আপনার প্রমাণ, তাজমহল আপনার প্রমাণ পিতা, আপনি ভালোবাসা দিয়ে সাম্রাজ্য তৈরি করেছিলেন।
0: তাজমহল, প্রতিটি পাথরে আমি আমি আমি মমতাজের মুখ দেখি, প্রতিটি মিনারে আমি তার হাসি শুনি, অথচ আজ আজ সেই সম্রাটই নিঃসঙ্গ বন্দী।
1: তাজমহল, তাজমহল আপনার অমরত্বের প্রতীক, ঔরঙ্গজেবের নাম হয়তো শাসকের তালিকায় থাকবে, কিন্তু কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে আপনার নাম থাকবে চিরকাল।
0: জানারা, তুমি তো জানো ক্ষমতা মরীচিকা, একদিন সবই হারিয়ে যায়, সম্রাট তো মানুষ মাত্র, কিন্তু কিন্তু মানুষ যদি ভালোবাসা রেখে যায় তবেই তো সে অমর হয় কন্যা।
1: আপনি সেই অমর মানুষ পিতা।
0: কন্যা, তুমি তুমি প্রতিজ্ঞা করো, তুমি ক্ষমতার লোভে অন্ধ হবে না, তোমার জীবনের ভালোবাসা দয়া আর সত্যই হবে পথ প্রদর্শক।
1: আমি আমি প্রতিজ্ঞা করছি পিতা।
0: মনে রেখো জানারা, সাম্রাজ্য একদিন ভেঙে যাবে, কিন্তু তাজমহল থাকবে, ভালোবাসা থাকবে, আর তোমার চোখের অশ্রু থাকবে আমার স্মৃতির সাক্ষী হয়ে। জাহানারা
1: পিতা,
0: আমি
1: পিতা
0: আমি ক্লান্ত, আমার আমার শরীর ভেঙে যাচ্ছে
1: পিতা,
0: মনে হচ্ছে ওই ওই তো মমতাজ আমাকে ডাকছে।
1: না না না না পিতা, না এভাবে বলবেন না, আমি একটা ছায়া হয়ে আছি।
0: ছায়া? একদিন সূর্যের সঙ্গে ওই ছায়া মিলিয়ে যায় কন্যা, তুমি তুমি আলো মেঝে থাকবে
1: পিতা,
0: আর আমি আমি অন্ধকারে মিলিয়ে যাব। আমার আমার সময়
1: না পিতা।

0: বোন জাহানারা?
1: সম্রাট, রাজপ্রাসাদে ছেড়ে দরগার ভিড়ে?
0: পিতার মৃত্যু আমাকে টলিয়ে দিয়েছে বোন। রাজপ্রাসাদের সোনালী দেওয়াল আমাকে শান্তি দেয় না বোন। আজ তোমাকে দেখে মনে হচ্ছে শান্তি তো এখানেই, মানুষের ভালোবাসায়।
1: ভাই, প্রাসাদে হয়তো শক্তি আছে, কিন্তু সেবা আছে মানুষের হৃদয়ে। রাজা যদি প্রজার ক্ষুধা ভুলে যায়, তবে সিংহাসন কেবলই পাথর। ভাই,
0: আমি কি তবে ভুল পথে হেঁটেছি?
1: ভাই,
0: যুদ্ধ করেছি, ভাইদের রক্ত ঝরিয়েছি, পিতাকে বন্দী করেছি, সবই সিংহাসনের জন্য। অথচ তোমার এক মুঠো ভাত, এক ফোঁটা দয়া প্রজাদের মনে তোমাকে অমর করেছে।
1: ভাই, ভুলে যেও না, সিংহাসন ক্ষণস্থায়ী, কিন্তু কিন্তু মানবিকতা চিরস্থায়ী। তুমি যদি সত্যি ন্যায় বিচার করো, প্রজাদের দুঃখ ভাগ করো, তবে তুমিও মানুষের হৃদয়ে জায়গা পাবে।
2: সম্রাট, এই দৃশ্য শিক্ষা। শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, দয়া দিয়ে মানুষকে চিরদিনের জন্যে বশ করা যায়।
3: হুজুর, আমি আজ প্রাসাদের দরজায় প্রহরা না দিয়ে বরং দরগার উঠোনে প্রহরা দিতে চাই, কারণ এখানে মানুষের চোখে কৃতজ্ঞতা দেখি।
0: সত্যি বলেছ তোমরা বোন জাহানারা, তোমার দোয়া চাই যেন যেন আমি আল্লাহর দরবারে মাথা নত করে ন্যায়ের পথে চলতে পারি।
1: ভাই, এ আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দাও। খোদা, খোদা, তুমি তার হাতে যেন শুধু শক্তি নয়, দয়া ও ন্যায়ের আলো দাও। দয়া ও ন্যায়ের আলো দাও, আলো দাও।

0: এতক্ষণ আন্তবেতার নাট্যানুষ্ঠানে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নাটক জাহানারা এর অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন জাহানারা ডলি পাল, শাহজাহান, পুরঞ্জয় কবিরাজ, দারা মোহাম্মদ মতিয়ার রহমান, সুজা এস এম ইকবাল হাসান, জিহন খান, কালীপদ মল্লিক, প্রহরী সুদীপন মোহাম্মদ, নাজির মঞ্জুরি মাওলা, নাদিরা নাজমা খাতুন, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, মুরাদ চরিত্রে অভিনয় ও সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, আরঙ্গজেব চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার, ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা নিধনের এসব পানি জমার স্থান ধ্বংস করুন। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাবেদ কারদার। জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায় বিচার ও জবাবদিহিতা সহ একটি টেকসই সমাধানের জন্য নতুন করে আহ্বান শীর্ষক সাইড ইভেন্টে তিনি এই প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে উদ্বুদ্ধ এই সংকটের সমাধানও মিয়ানমারেই করতে হবে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক আঞ্চলিক অংশীজনদের একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী প্রস্তাবের মধ্যে রয়েছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা, ন্যায় বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং মানব পাচার, মাদক ও অবৈধ অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। এ সময় তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন মানবিক দায়িত্ব পালন করেছে, তবে অনির্দিষ্টকাল এই দায়িত্ব বহন করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকট সমাধানে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে প্রধানমন্ত্রী আজ সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর এবং মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। এছাড়া তিনি আগামীকাল বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমের পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশে ক্রমবর্ধমান

0: অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। ঢাকা মহানগরী যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন এবং জলাবদ্ধতা দূরীকরণ ও নিরাপদ টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় সংলগ্ন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই হুঁশিয়ারি দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে মাদকাসক্তি রোধে ইসলামের নির্দেশনা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখীর ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে।
2: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল ৭টা বেজে ৩০ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮টা ৩০ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। ফোন অনুষ্ঠান বেলা ২টা বেজে ২০ মিনিটে শুনতে পাবেন। নাটক চিঠি শুনবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ শুনবেন ৩টা বেজে ৩৫ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে।
1: প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়।
2: এছাড়া FM ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতে অনুষ্ঠানে শুনবেন নাটক, শেষ বিকেলের গান, রচনা মুস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:48, অস্ত যাবে সন্ধ্যে 5:53। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ, ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।